আজ বুধবার, 15ই আশ্বিন 1948 শকাব্দ, 7ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 19ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:32 হয়ে 42 সেকেন্ডে, সূর্যাস্ত 5:16 হয়ে 10 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 20 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সংবাদ। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টসে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ।
1: দিব্য জীবন, যাকে দিব্য পুরুষ ও বিরাট পুরুষ বলছি, তাকেই যদি ঈশ্বর বলে মানি, তাহলে তার জগৎ প্রশাসনের রীতি সম্পর্কে আমাদের মনে একটা খটকা জাগে। সাধারণত ঈশ্বর বলতে আমাদের কল্পনায় ফোটে মানবীয় শাসনতন্ত্রের একটা আদর্শ। ভাবি, মন ও মনের ইচ্ছা নিয়ে তাঁর কারবার, তাই সর্বশক্তিমত্তার খোশ খেয়ালে জগতের পরে তাঁর মনঃকল্পনাকেই তিনি আইন বলে চাপান। তাঁর ইচ্ছা তাঁর ব্যক্তিস্বভাবের বন্ধনহীন খুশির খেলা। কিন্তু দিব্যপুরুষের কোনো দায় আছে কি সংকল্প বা ভাবনার স্বৈরাচার দিয়ে জগৎ শাসন করবার? তথাকথিত সর্বশক্তিমান অথচ অজ্ঞান মানুষের মতো তার মধ্যে মনোধর্মের সংকোচ নাই। তার অখণ্ড চেতনায় আছে সর্বভূতের স্বরূপ, সত্যের সংবিত। তিনি জানেন সর্ববিদ বলেই তাঁর জ্ঞানময় তপশক্তি সেই অন্তর্গূঢ় সত্যের প্রেতিতে ফুটিয়ে তুলছে বিশ্বের সকল বস্তুর গুহাহিত তাৎপর্য, তাদের নিয়তি বা সম্ভাব্যতা, তাদের অনতিবর্তনীয় আত্মস্বভাবের প্রবর্তনা। দিব্যপুরুষ স্বতন্ত্র, নিয়তিকৃত, কোনো নিয়মেরই বন্ধন তার নাই। তবু তাঁর লীলাতে দেখা যায় ক্রম ও নিয়ম, বস্তুত তারা স্বরূপ সত্যের পরিচায়ক বলে। সে সত্য গণিত কি যন্ত্রতন্ত্রের স্থূল সত্য নয়, তার মধ্যে প্রকাশ পায় বস্তুর চিন্ময় তত্ত্বভাবের স্বরূপ, তারা যা হয়েছে এবং যা হবে তার অভিব্যঞ্জনা, তাদের অন্তর্নিবিষ্ট বীজভাবের আকুতি। বিশ্বলীলায় স্বরূপে আবিষ্ট থেকেও দিব্যপুরুষ অধ্যক্ষরূপে তাকে ছাপিয়ে আছেন। তাই প্রকৃতির একদিকে চলছে নানা জটিল বিধিবিধানের সীমিত প্রযুক্তি।

0: প্রয়োজনা, অথচ তারও মধ্যে রয়েছে দিব্য পুরুষের আবেশ ও অধিষ্ঠান। কিন্তু প্রকৃতির এই ঐশ্বর্যকে ছাপিয়ে আরেক দিকে রয়েছে অধ্যক্ষ পুরুষের দিব্য কর্ম ও ঐশ্বর্যযোগের অবন্ধ প্রীতি, যা কামচার বশে নয়, প্রমুক্ত স্বাতন্ত্র্যের উল্লাসেই কখনো নিয়তির বিপর্যয় ঘটায়। আমরা তাকে ভাবি প্রতিহার্য বা ইন্দ্রজাল। জানি না এ শুধু অপরা প্রকৃতির পরে চিন্ময়ী পরমা প্রকৃতির অপ্রত্যক্ষ প্রশাসন। বস্তুত অপরা প্রকৃতি তো পরমা প্রকৃতিরই খণ্ড বিভূতি মাত্র। অতএব উত্তরভূমির জ্যোতি শক্তি ও প্রভাব যে তার মধ্যে বিপর্যয় বা বিপরিণাম আনবে, সে আর বিচিত্র কি। জড় প্রকৃতি গণিতের শতসিদ্ধ বিধান মেনে যন্ত্রের মতো চলছে, সে কথা মিথ্যা নয়। কিন্তু এই যন্ত্রমূঢ়তার অন্তরালে কাজ করে চলেছে চেতনার চিন্ময় বিধান, যাহাতে অপরা প্রকৃতির যন্ত্রলীলাতে সঞ্চারিত হচ্ছে একটা অন্তরাবৃত সার্থকতার প্রবেগ। আবার তারও উপরে আছে চিন্ময় স্বভাবের স্বাতন্ত্র, যার মধ্যে চিৎপুরুষের বিশ্বম্ভর পরম সত্যই দিব্য জ্ঞান ও দিব্য কর্মে ছন্দিত হয়ে উঠেছে, ঈশ্বরের জগৎ শাসনকে বা তাঁর কর্মরহস্যকে আমরা নরলীলা কি যন্ত্রলীলা ছাড়া আর কিছুই ভাবতে পারি না। খানিকটা সত্য এতে থাকলেও এ তার দিব্য বিভূতির একটা দিক মাত্র।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল আজ শুনলেন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথম গানটি অরুণ দত্তের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়,

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আজ 7 অক্টোবর 2026 বুধবার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন প্রাণী পালনে গবেষণা ও সম্প্রসারণ, বলবেন ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র। 6:40 আপনার স্বাস্থ্য, শুনবেন কথিকা সর্দিকে অবহেলা নয়, বলবেন ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দেবজ্যোতি লাহিড়ী। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন মনোজ মুরলির কণ্ঠে। 8:00 জানা অজানা কথিকা মহলানবিশ রামানুজন সংবাদ দ্বিতীয় পর্ব, বলবেন অধ্যাপক সমীর সাহা। 8:05 বাংলা আধুনিক গান, শিল্পী শ্যামাপ্রসাদ দাস। 8:20 শুনবেন কথিকা অনন্য বাণী কুমার, বলবেন তুহিন শুভ্র ভট্টাচার্য। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ বাজিয়ে শোনাবেন অভিষেক লাহিড়ী। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানে অনুষ্ঠানের পরবর্তী অংশ। বেলা 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান সৃষ্টি, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায় ও মনীষা চক্রবর্তী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দীপ্তি সাহা। 12:00 কীর্তন পরিবেশন করবেন সুমিতা সাহা। 12:15 লোকগীতি শুনবেন অদীপা সাহার কণ্ঠে। 12:33 গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন, কৃষিক্ষেত্রে খনার বচন, এই বিষয়ে আলোচনায় থাকবেন ডক্টর মধুমিতা চক্রবর্তী, ডক্টর সুদীপ মণ্ডল এবং স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 বাংলা ছায়াছবির গান, 1:45 রবীন্দ্রসঙ্গীত, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, শুনবেন গুগলি, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করবেন মহিষ্টিকারী বিএসএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৃত্যুঞ্জয় দাস এবং সঙ্গে থাকবে 2 বিদ্যার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন পুলিন চন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বলবেন তুফান হাসদা। লোকগীতি পরিবেশন করবেন এর পরে বাহামণি কৌশল্যা এবং সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, প্রথমে বিশ্ব তুলা দিবস উপলক্ষে সোমনাথ সর্দারের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। পরে আমাদের রাজ্যে বাণিজ্যিকভাবে রসুন ও আদা চাষের সম্ভাবনা নিয়ে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, রাত 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা। 8:30 আইনি কথা, বিষয় কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর আইন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনজীবী বোধায়ন ভট্টাচার্য, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা রৌলিন সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী আবির হোসেন। 9:30 আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন পরিতোষ সেনের সাক্ষাৎকার এবং সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুনেত্রা ঘটক। 10:00 সেবা সংকল্প অভিযান, আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের প্রযোজনা। 10:15 বাংলা ছায়াছবির গান। 10:30 শুনবেন কীর্তন পরিবেশন করবেন সুমিতা সাহা। 10:45 শ্যামা সঙ্গীত শুনবেন অজিত গোস্বামীর কণ্ঠে। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী অভিষেক লাহিড়ী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন মনোজ মুরলির কণ্ঠে। 6:35 রামচরিত মানস পর্ব

0: 56। 6:45 ভক্তিমূলক গান শিল্পী অজিত গোস্বামী। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল। 8:30 বাঁশিতে লঘুসঙ্গীতের সুর শিল্পী অশোক বন্দ্যোপাধ্যায়। 8:45 বাংলা আধুনিক গান শিল্পী শ্যামাপ্রসাদ দাস। 9:10 রাস্তাধারা, উপস্থাপনায় পপি নাগ। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় শাহনাজ খাতুন। 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে শুনবেন শরদ শিল্পী অভিষেক লাহিড়ি, পরে খেয়াল পরিবেশন করবেন নীলাঞ্জনা দত্ত ও শীলাঞ্জনা দত্ত। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা লহরা শিল্পী সমীর চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শ্যামাসঙ্গীত শিল্পী অজিত গোস্বামী, 5:20 উর্বশী। সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত প্রধান উদ্যোগ, কর্মসূচি, সংস্কার এবং প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা। 7:45 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:10 ভারতীয় বিমান বাহিনীর 94তম বর্ষপূর্তির প্রাক্কালে বিশেষ বার্তা দেবেন চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং, PVSM AVSM। 8:16 হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলনে ভাষণ দেবেন। বিজ্ঞান বিষয়ে গবেষণা, শিক্ষা, কৃষি গবেষণা সহ একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে দুটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে ভারত ও ঘানা। সরকারের প্রধান হিসাবে 25 বছর পূর্ণ করার জন্য শ্রী মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব পাশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন করেছে। এছাড়া মন্ত্রিসভা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠন করার কথা জানিয়েছে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনে গতকাল 80%-এর বেশি ভোট পড়েছে। লখনৌয়ে গতরাতে 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলন 2026-এ ভাষণ দেবেন। ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন। উভয় দেশের শীর্ষ পদাধিকারী, শিল্প নেতৃত্ব এবং ভারত ও ইএফটিএ ভুক্ত সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, লিখটেনস্টাইনের মতো দেশগুলি এই সম্মেলনে যোগ দিচ্ছে। এর লক্ষ্য হল অর্থনৈতিক সহযোগিতা মজবুত করার পাশাপাশি বাণিজ্যে নতুন সুযোগ তৈরি, অংশীদারিত্ব বৃদ্ধি, বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা ও উদ্ভাবনী ক্ষেত্রগুলিকে আরও মজবুত করা। এবারের সম্মেলনের থিম হল $100 বিলিয়ন বিনিয়োগে অংশীদারিত্ব নির্মাণ ও ভারতে 10 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। উল্লেখ্য, ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি গত বছরের 1 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন আজ বিকশিত ভারত সংকল্প সভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির পাশাপাশি দলের বরিষ্ঠ নেতৃবৃন্দ উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ও উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত বিনোদ তাওড়ে অযোধ্যা থেকে অনুষ্ঠানে যোগ দেবেন। লখনৌয়ের হজরতগঞ্জের সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির পাদদেশ থেকে এই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রযুক্তিকে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের আগে গতকাল সেবা তীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যোগাযোগ প্রতিমন্ত্রী ডক্টর পেমাসানি চন্দ্রশেখর সহ একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন। আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস সম্মেলন হবে। সমাজের কোনো অংশ যাতে পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করতে প্রযুক্তির গণতান্ত্রিকরণ করার প্রতি প্রধানমন্ত্রী সওয়াল করেন। প্রযুক্তি

0: ও ডিজিটাল পরিষেবাগুলিকে বিশেষ করে দক্ষিণী বিশ্বের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য করার উপর গুরুত্ব দেন তিনি। বিজ্ঞান বিষয়ক গবেষণা, শিক্ষা সক্ষমতা বৃদ্ধি, কৃষি গবেষণা এবং কৃষি শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে দুটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে ভারত ও ঘানা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের ঘানা সফরকালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর লক্ষ্য হল দুই দেশের মধ্যে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা আরও গভীর করা। ডক্টর জয়শঙ্কর এবং ঘানার বিদেশমন্ত্রী এস ও আবলাখুয়ার উপস্থিতিতে সমঝোতা স্মারকপত্রগুলি বিনিময় করা হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, এই চুক্তির আওতায় ভারতের জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ইউনিভার্সিটি অফ ঘানার মধ্যে শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার কথা বলা হয়েছে। পাশাপাশি ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এবং ঘানার সিএসআইআর ক্রপস রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষায় যৌথ উদ্যোগের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। বিদেশমন্ত্রী গতকাল থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত ঘানা, আইভরি কোস্ট এবং ইথিওপিয়া এই তিন দেশ সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন করেছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, একটি পরিবহন ও লজিস্টিক্স খাতে গবেষণা, পরিকল্পনা, মূল্যায়ন, তদারকি এবং প্রভাব বিশ্লেষণের কাজকে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, সমন্বিত পরিবহন পরিকল্পনার ক্ষেত্রে এটি সর্বোচ্চ সংস্থা হিসেবে কাজ করবে। শ্রী বৈষ্ণব উল্লেখ করেন, দেশের লজিস্টিক্স পরিষেবার চাহিদাও ক্রমাগত বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সারা দেশে একাধিক মহাসড়ক, রেলপথ, জলপথ, বিমানবন্দর এবং নতুন নৌবন্দর গড়ে তোলা হচ্ছে। ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স অথরিটি 10 বছর মেয়াদি একটি দীর্ঘমেয়াদী জাতীয় পরিবহন মহাপরিকল্পনা প্রস্তুত করবে।
1: দেশ মে জিস তরহ সে জিডিপি বড় রই হ্যায় 7% 8% কে বিচ মে লজিস্টিক্স কি রিকোয়ারমেন্ট লাগাতার বড় রই হ্যায়। দেশ মে বহুত সারে হাইওয়ে বন রহে হ্যায়, পোর্টস নয় বন রে, ইন সব কা এক ইউনিফাইড তরহ সে প্ল্যানিং হো, উসকে লিয়ে পিএম গতিশক্তি পোর্টাল প্রধানমন্ত্রী জি নে কুছ বর্ষ পহলে লাগু কিয়া থা। আব ভবিষ্য কি জরুরতোঁ কো দেখতে হুয়ে জো প্ল্যানিং বনানি হো, এক ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক্স অথরিটি কা নির্মাণ কিয়া জায়েগা।
0: সরকারের প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল একটি প্রস্তাব পাশ করে। 2001 সালের 7ই অক্টোবর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হন। সরকারের প্রধান হিসেবে তাঁর এই 25 বছর পূর্ণ হল আজ।
1: ये जो निरंतर सेवा देश की है, इसके लिए कैबिनेट ने अभिनंदन किया माननीय प्रधानमंत्री जी का और एक प्रस्ताव पारित किया। जिस तरह से गुजरात में माननीय प्रधानमंत्री जी ने अपने कार्यक्रमों के माध्यम से, नीतियों के माध्यम से कई ऐसे परिवर्तन किए जिसके लिए दुनिया भर में माननीय प्रधानमंत्री जी को जो काम उन्होंने किए वो सारे काम आगे जाके देश के लिए एक बड़ी टेम्पलेट बने। तो गुजरात मॉडल को दुनिया भर में पहचाना गया, सराहा गया और भारत भर में उसकी इम्प्लीमेंटेशन हुई।
0: জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় নিম কোটেড ইউরিয়া 2015। একটি প্রতিবেদন,
2: কৃষি উৎপাদন বাড়াতে সারের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দীর্ঘদিন ধরে ইউরিয়ার অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার মাটির গুণমান, ফসলের পুষ্টিসাম্য এবং কৃষকের খরচ সবকিছুর উপরই প্রভাব ফেলছিল। এই পরিস্থিতিতে 2015 সালে নিম কোটেড ইউরিয়া ব্যবহারের উদ্যোগ কৃষিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে সামনে আসে। কৃষিক্ষেত্রে সারের সঠিক ব্যবহার ও কৃষকের স্বার্থ রক্ষার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করেন ডায়মন্ড হারবার মহকুমার সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপ শঙ্কর লায়েক।
3: নিম কোটেড ইউরিয়া মূলত নাইট্রোজেনের অপচয়টাকে রোধ করার জন্য ব্যবহার করা হয়। ইউরিয়া মাটিতে দেবার পর অ্যামোনিয়াকাল নাইট্রোজেনটা নাইট্রেট নাইট্রোজেনে পরিণত হয় এক ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিত। তো সরকার যেহেতু এটা একটা বড় পরিমাণ ভর্তুকি দেয়, তা যদি আমরা ব্যবহার করি এবং আস্তে আস্তে ধীরে ধীরে গাছের পক্ষে এটা গ্রহণযোগ্য হয়, সেই জন্য নিম কোটেড ইউরিয়াটা খুব কার্যকরী। গাছের স্বাস্থ্য ভালো থাকে এবং অন্যান্য রোগ পোকার আক্রমণ থেকেও ফসল সুরক্ষা পায়।
2: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনে গতকাল 80% বেশি ভোট পড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের নন্দনায়ক বার প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ওই বিধানসভা আসনে বিপুল ব্যবধানে জয়লাভের আশা প্রকাশ করেন তিনি। এদিকে তামিলনাড়ুর 2টি, পুদুচেরির 1টি এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণ পরিস্থিতিতে শেষ হয়েছে। একমাত্র লোকসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে, সেটি হল আসামের নগাঁও। বিরোধী দলের আজকের গতকালের বিক্ষোভের প্রেক্ষিতে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, বিকেল 4টে পর্যন্ত কোনো রাজনৈতিক দলই তাদের প্রতিনিধিদের মাধ্যমে কমিশনের সঙ্গে

0: সাক্ষাতের জন্য কোনো সময় বা অ্যাপয়েন্টমেন্ট চায়নি। এক প্রেস বিবৃতিতে কমিশন জানিয়েছে, বিকেল 4টের দিকে দিল্লি পুলিশের কাছ থেকে তারা খবর পায় লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদের একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দেখা করতে এবং একটি স্মারকলিপি জমা দিতে চায়। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ভারতের নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক সংস্থাকে বারবার নিশানা করার জন্য কংগ্রেস দল ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে সঙ্গে কথা বলার সময় শ্রী রিজিজু বলেন, রাজনৈতিক দলগুলির উচিত জনগণের সেবা করা এবং নির্বাচনী রায় মেনে নেওয়া। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কাজাখস্তানের ওস্কেমেনে অঞ্চলে ভারত ও কাজাখস্তানের সেনাবাহিনী যৌথ সামরিক মহড়া কাজিন্দ 2026 সফলভাবে সম্পন্ন করেছে। যুদ্ধক্ষেত্রের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় করা এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করাই ছিল এই অনুশীলনের মূল লক্ষ্য। সমাজ মাধ্যমে এক বার্তায় ভারতীয় সেনাবাহিনী জানায়, কাজিন্দ 2026 মহড়ার অংশ হিসেবে ওস্কেমেনে দুই দেশের সেনারা যৌথ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এই যৌথ সামরিক মহড়ায় ভারতীয় সেনাদলের প্রতিনিধিত্ব করে মূলত গাড়োয়াল রাইফেলসের একটি ব্যাটালিয়ন। লখনৌয়ে গতরাতে 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভার 1 বলে 171 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ভারত 14 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে 172 রান তুলে নেয়। অধিনায়ক শ্রেয়স আইয়ার 43 বলে অপরাজিত 102 রান করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলনে ভাষণ দেবেন। বিজ্ঞান বিষয়ক গবেষণা, শিক্ষা, কৃষি গবেষণা সহ একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে 2টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে ভারত ও ঘানা। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন প্রাণী পালনে গবেষণা ও সম্প্রসারণ। এ বিষয়ে বলছেন ড নীলেন্দু জ্যোতি মৈত্র, উপ অধিকর্তা, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়।
1: দেখুন, আমরা যদি গবেষণা এবং সম্প্রসারণকে বলতে চাই, এটাকে বলবো যে একটি পাখির দুটো ডানার মতো। একটি পাখির যেমন যদি আমরা দুটো ডানার কথা বিবেচনা করি, ঠিক গবেষণাও একটা ডানা ধরে নিতে হবে, সম্প্রসারণকেও একটা ডানা ধরে নিতে হবে। এবং কোন একটা ডানাকে যদি আমরা ছেঁটে দিই, কেটে দিই, তাহলে কিন্তু পাখিটা যেমন উঠতে পারবে না, সেরকম আমাদেরও কিন্তু সুফল আমরা পাব না। গবেষণা প্রচন্ডভাবে দরকার, জরুরি। আবার গবেষণা ঠিক ততটাই সফলতা পাবে যদি সেটা সঠিকভাবে সম্প্রসারণ করানো হয়। অর্থাৎ এই গবেষণা এবং সম্প্রসারণ, এই দুটো হল একটি পাখির দুটি ডানা। এখন প্রাণী পালনে কি কি ধরনের গবেষণা করা যেতে পারে, এটা নিয়ে আমাদের বহুল প্রচলিত আলোচনার বিষয়। কিন্তু আমরা যারা এখন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত বা আমরা যারা প্রাণী পালনের সঙ্গে যুক্ত, তারা বলার চেষ্টা করি যে গবেষণা সেই রকম ধরনেরই হোক যে গবেষণার করতে গেলে তার যে সমস্যা, সেই সমস্যাটা আমরা একদম গ্রাম বাংলা থেকে উঠে আসুক, অর্থাৎ মাটি থেকে উঠে আসুক। কৃষকরা বলুক যে আমাদের এই এই সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় হোক বা যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারের রিসার্চের বিভিন্ন গবেষণাগার আছে, সেখানে সেই সমস্যাগুলোকে দেখানো হোক, বলা হোক, এবং সেই মোতাবেক কিন্তু গবেষণা করার একটা প্রচেষ্টা নেওয়া হোক। এটা যদি আমরা চেষ্টা করে আসছি এবং এটাই এখনকার দিনে হচ্ছে, ফলে যেটা হবে যে মাটির থেকে যে প্রবলেম যেগুলো উঠে আসবে সেগুলোকে যদি আমরা গবেষণা করে সমাধান সূত্র বের করতে পারি এবং সেই সমাধান সূত্র বের করার পরে যদি সঠিকভাবে সম্প্রসারণ করতে পারি, তাহলে দেখা যাবে সেই গবেষণার কিন্তু গুরুত্বটা বাড়বে। এবং আলটিমেটলি যারা যাদের জন্য গবেষণা করা, অর্থাৎ সেটা প্রাণী পালক হতে পারে বা চাষির ভাইদের জন্য গবেষণা করা, তারা কিন্তু সেই সুফলটা পাবেন। তো এই নিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বা বিভিন্ন অর্গানাইজেশন থেকে আমরা চেষ্টা করি যে থ্রু পিআরএ, অর্থাৎ পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজালের মাধ্যমে বিভিন্ন সমস্যাগুলোকে আমরা তুলে আনার চেষ্টা করি।

0: গুলোকে গবেষণাগারে ফেলি এবং তারপরে সেগুলোকে নিয়ে আমরা গবেষণা করি। এখন প্রাণীদের ক্ষেত্রে আমরা গবেষণা যে কয়েকটা বিষয় কয়েকটা দিক আছে যেগুলোকে আমরা খুব বেশি করে গুরুত্ব দিই, সেটা হচ্ছে কোন ধরনের জাত আমরা পালন করব। সেই জাতকে আমরা আজকালকার দিনে যে প্রাকৃতিক অবস্থা, জলবায়ুর যে পরিবর্তনশীলতা, এই নিরিখে কোন জাত আমাদের সুবিধা হবে, যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা সেটাকে বিভিন্ন ক্রস ব্রিডিং বা ব্রিড আপগ্রেডেশন বা আউটক্রসিং করার মাধ্যমে যাতে কোন উন্নতি ঘটাতে পারি কিনা, বিভিন্ন ধরনের যে রোগ ব্যাধি আজকালকার দিনে আসছে এই জলবায়ুর পরিবর্তনের জন্য, সেই রোগবায়ুকে প্রতিরোধ করার জন্য তার কি কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা নিতে পারি, নতুন কোন ভ্যাকসিন বা টিকাকরণ টিকা তৈরি করতে পারি কিনা, এগুলো গবেষণার বিষয়। কোন ধরনের খাবার আমরা খাওয়ালে দেখা যাবে প্রাণীর উৎপাদনশীলতা বাড়বে, সেটা হতে পারে মাংস, হতে পারে ডিম, হতে পারে দুধ, কিন্তু কোন ধরনের আমরা খাবার আমরা সেটাকে তৈরি করতে পারি, সেই খাবার আমরা গ্রামের যারা চাষি ভাই আছেন তারা নিজেরা তৈরি করতে পারেন কিনা, এগুলো নিয়ে আমাদের গবেষণা চলছে। এবং সর্বোপরি যেটা বলা দরকার যে এখনকার দিনের আবহাওয়ার পরিবর্তনশীলতা এর সঙ্গে মানানসই কৃষি, মানানসই চাষবাস, মানানসই প্রাণী পালন এগুলোকে নিয়ে আমরা কিন্তু ভীষণভাবে জোর দেওয়ার চেষ্টা করি। মানানসই প্রাণী পালন বলতে আমরা কিভাবে ঘরটা করব, কতটা উঁচু করব, কোন দিকে ঘরটা করব, কিভাবে খোলা রাখবো, চালটা আমরা কিভাবে করব, যাতে করে এই ব্যাপারগুলোকে কৃষকদের মধ্যে ছোট ছোট টেকনোলজি হলেও সেগুলোকে সম্প্রসারণ করা এবং এই সম্প্রসারণের মাধ্যমে প্রাণীদের কাছ থেকে যে উৎপাদনশীলতা সেটা সঠিকভাবে বের করে নিয়ে আসা, এগুলো কিন্তু আমরা বিভিন্ন গবেষণাগারে করার চেষ্টা করছি। এবং শুধু তাই না, চাষিদের যে নিজস্ব জ্ঞান আছে যেগুলোকে আমরা বলি ইন্ডিজেনাস টেকনিক্যাল নলেজ, অর্থাৎ চাষিদের যে নিজস্ব জ্ঞান সেই জ্ঞানটাকে নিয়ে তার ভ্যালিডেট করে এবং তার সঙ্গে কিছুটা হলে বিজ্ঞান মিশিয়ে যদি আমরা সেটাকে সম্প্রসারণ করি দেখা যাবে সেক্ষেত্রেও আমরা অনেক সুফল কিন্তু পেয়ে আসছি। তো আজকের যে এই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা তো করছি এবং আমরা চেষ্টা করছি যে বিজ্ঞান ভিত্তিক যে চিন্তাভাবনা আছে সেগুলো বিভিন্ন সম্প্রসারণ কেন্দ্র আছে, বিশ্ববিদ্যালয় আছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন শাখা আছে, তাদের মাধ্যমে গ্রামের মহিলাদেরকে একত্রিত করে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, ডেমোনস্ট্রেশনের মাধ্যমে এই টেকনোলজি বা এই প্রযুক্তিগুলোকে সম্প্রসারণ করা এবং আলটিমেটলি দিনের শেষে চাষিদের মুখে হাসি ফোটানো বা যারা প্রাণী পালক আছেন তাদের মুখে হাসি ফোটাতে পারি, এই চেষ্টা কিন্তু নিরন্তরভাবে চলে আসছে এবং আশা করা যায় অদূর ভবিষ্যতে এর সুফল আমরা নিশ্চয়ই পাব।
1: এতক্ষণ শুনলেন প্রাণী পালনে গবেষণা ও সম্প্রসারণ, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপ অধিকর্তা ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র।
2: কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহার জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। হিমালয় সন্নিহিত অন্যান্য জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে দু একটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্ক বার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে এবং সেই সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও আছে এই সমস্ত জেলায়। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে।

0: সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.edu.cation.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন, সর্দিকে অবহেলা নয়, বলছেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়।
4: আমরা সাধারণত এই সময়, মানে যেটাকে আমরা বলি সিজন চেঞ্জ, বর্ষা শেষের দিকে আর আস্তে আস্তে শরৎকাল তার পাখা মেলে ধরছে আমাদের কাছে, পুজো আসছে, পুজোর গন্ধ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, রাস্তার দুধারে কাশফুল দেখতে পাচ্ছি, এই সময়টা যে ওয়েদার চেঞ্জ হয়, দেখা যায় যে দিনের বেলাটা বেশ গরম থাকে এবং রাতের দিকে কিন্তু একটু একটু ঠান্ডা পড়ে, বিশেষ করে মাঝরাতের পর দেখা যায় কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেল, হালকা একটু চাদর অনেকের অনেক সময় লাগতে পারে। তারপর কারো ক্ষেত্রে দেখা যায় যারা বিশেষ করে এয়ার কন্ডিশনে বেশিরভাগ সময় থাকেন, তাদের কিন্তু রাতের দিকে একটু বেশি ঠান্ডা লাগতে পারে। এবং এই যে টেম্পারেচারের তারতম্য, আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আমরা অনেকটা তারতম্য হলে সেটাকে সহ্য করতে পারি, যেমন ধরা যাক নিচে যদি 25 অবধি নামে তাহলেও আমাদের খুব একটা অসুবিধা হয় না, আবার ওপরে যদি 46-47 অবধি ওঠে তাহলেও বাইরের সাথে ভেতরে আমরা অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু যদি খুব দ্রুত অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, মানে একজন খুব গরমে ছিল তারপর সে হঠাৎ করে বাড়িতে এসে স্নান করলো, তখন তার মধ্যে কিন্তু শরীরের একটা বড় তারতম্য হয়ে যায় তাপমাত্রার। এই তাপমাত্রার দ্রুত পরিবর্তন অনেক সময় শরীর নিতে পারে না, তার সঙ্গে বিভিন্ন এনভায়রনমেন্টাল যে সমস্ত ভাইরাস আছে, অ্যালার্জি আছে, সেগুলোর জন্য সর্দি কাশি হতে পারে। তাহলে সর্দি কাশি প্রথমে শুরু হয় সাধারণত শরীরের ইমিউনিটি এইভাবে একটু কমে গিয়ে, তার সাথে অ্যালার্জির টেন্ডেন্সি হয়ে, তারপরে সেখানে ভাইরাস অ্যাট্যাক করতে পারে এবং ভাইরাস অনেক সময় ব্যাকটেরিয়াকে সাথে নিয়ে আসে, যেটাকে আমরা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বলি। ভাইরাল ইনফেকশন বিশেষ করে কমন ফ্লু, যেগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে হয়, তার সঙ্গে অ্যাডিনো ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, 2020 সালের পর থেকে আমাদের সঙ্গে জুড়ে গেছে কোভিড ভাইরাস, যেটাকে সার্স কোভ টু এখন বলা হয়, এই ভাইরাসগুলো থেকে কিন্তু প্রথমে সর্দি জ্বর, হালকা মাথা ব্যথা, বারবার নাকে জল আসা, একটু জ্বর আসতে পারে, একটু মাথা যন্ত্রণা করতে পারে, একটু পেটের গোলযোগ হতে পারে, এগুলো দিয়ে শুরু হয়। কিন্তু এগুলো যদি অবহেলা করি আমরা, বিশেষ করে ছোটদের বা বেশি বয়স্ক মানুষের, তো সেখান থেকে কিন্তু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গিয়ে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে, এবং সেই নিউমোনিয়া কিন্তু খারাপ, যখন বুকে সর্দি বা ইনফেকশন বসে যায় তখন তাকে নিউমোনিয়া বলা হয়, সেখানে জ্বর আসে, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বিভিন্ন ধরনের আরও সমস্যা হতে পারে, এমনকি সেই ইনফেকশন শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়ে আরও শরীর খারাপ করে প্রাণঘাতী পর্যন্ত করতে পারে, বিশেষত বয়স্ক মানুষদের বা একদম ছোট যারা বাচ্চা তাদের ক্ষেত্রে। তাই সর্দি কাশি একদমই অবহেলা করা যাবে না, সর্দি কাশি হলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং কিছু জিনিস মেনে চলতে হবে, যেমন কিছু ঘরোয়া টোটকা থেকে অনেক সময় সর্দি কাশি নিরূপম হওয়া যায়, যেমন ধরা যাক ভেপার নেয়া, গার্গেল করা,

0: একটু আদা চিবিয়ে খাওয়া, একটু গোলমরিচ মুখে রাখা, এগুলোতে অনেক সময় কাজ হয়। কিছু লোকাল বাম জাতীয় জিনিস রয়েছে যেগুলো অনেক সময় সর্দি কাশিতে সাময়িক রিলিফ দেয়। আর কিছু ওষুধ আছে, অ্যালোপ্যাথ ওষুধ আছে, যেগুলো ডাক্তারের পরামর্শ খেলে সর্দি কাশি থেকে ভালো হয়ে যাওয়া যায়। এবং তার সাথে বিভিন্ন ওষুধ আছে, অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, ডেফিনিট অ্যান্টি ফ্লু জাতীয় যে সমস্ত ওষুধ আছে ফ্লুয়ের জন্য কার্যকরী, সেগুলো ব্যবহার করা যেতে পারে। ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে তখন অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভ্যাকসিনেশন। ফ্লু ভ্যাকসিন প্রতি বছর হয়, ফ্লু ভ্যাকসিন অবশ্যই নেবেন, বিশেষ করে বয়স্কদের অবশ্যই দেয়া করাবেন, এবং নিউমোনিয়া ভ্যাকসিনও বাজারে পাওয়া যায়, সেটাও দেয়া করাবেন। আর যে সমস্ত মানুষ একটু বেশি অসুস্থ তাদেরও ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি। নিউমোকাকাল ভ্যাকসিন একবার এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছরে একবার নেওয়া জরুরি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন সিজনকে নতুনভাবে এনজয় করুন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন, সর্দিকে অবহেলা নয় বললেন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়।

0: উৎসবের মরশুম একেবারে দরজায় কড়া নাড়ছে, চারিদিকে শেষ মুহূর্তের প্রস্তুতি। হ্যাঁ, সকলের মুখে হাসি ফুটুক এই উৎসবে। আমরা প্রত্যেকে চারপাশের সকলকে সঙ্গে নিয়ে এ উৎসবে, উৎসবের প্রস্তুতিতে সামিল হয়ে উঠি। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি আজকের প্রাত্যহিকী।
1: পুজোর এই প্রস্তুতির মাঝেই আজ সকালের কলকাতা, শহর কলকাতা, বেশ কুয়াশাচ্ছন্ন। যদিও শরৎ সকাল, ঝলমলে হওয়ার কথা, খুব ঝকঝকে হওয়ার কথা, কিন্তু আজ অফিস আসতে আসতে দেখছিলাম বেশ খানিকটা দৃশ্যমানতা কম, বেশ কুয়াশা সকালটায়। কুয়াশা ঘেরাই হোক আর রোদ ঝলমলেই হোক, প্রাত্যহিকীর দরবারে আমাদের প্রতিদিনের মতোই ইতিহাসের আলোতে আজকের দিন। আজ প্রথমেই বলব জয়গোপাল তর্কালঙ্কারের কথা। বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীরামপুর মিশনের অবদান আজ এক ইতিহাস। এই শ্রীরামপুর মিশনের সঙ্গে দীর্ঘকাল যুক্ত ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার। সাহিত্যিক এবং শাব্দিক হিসেবে খ্যাতি অর্জন করেন জয়গোপাল। প্রাচ্যতত্ত্ববিদ কোলব্রুকের পণ্ডিত হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। পরে শ্রীরামপুর মিশনে উইলিয়াম কেরির অধীনে কাজ শুরু করেন। বহু বছর তিনি এই কাজেই নিযুক্ত থাকেন। এই সময় শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয় মার্শম্যান সম্পাদিত সমাচার দর্পণ। সমাচার দর্পণ পত্রিকায় সম্পাদকীয় বিভাগের প্রধান কর্মীদের অন্যতম ছিলেন জয়গোপাল। এই পত্রিকার মাধ্যমে সংস্কৃত বহুল কঠিন বাংলাকে ব্যবহারের উপযোগী করে তুলেছিলেন। সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার পর তিনি কাব্যের অধ্যাপক রূপে সেখানে যোগ দেন। জয়গোপাল তর্কালঙ্কার আমৃত্যু সংস্কৃত কলেজে অধ্যাপনা করেন। তারাশঙ্কর তর্করত্ন, মদনমোহন তর্কালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ সংস্কৃত কলেজে তাঁর ছাত্র ছিলেন। তার অন্যতম কীর্তি।

0: রামায়ণ ও মহাভারতের সংশোধিত সংস্করণ প্রকাশ করা। তিনি সুকবি হিসেবেও পরিচিত ছিলেন। হরিভক্তিমূলক বহু সংস্কৃত কবিতার বঙ্গানুবাদ করেন। ষড়ঋতু বর্ণনামূলক অনেক কবিতা রচনা করেছেন তিনি। তার রচিত ও সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষাসার, কৃষ্ণ বিষয়ক শ্লোকা, চণ্ডী, বঙ্গাভিধান প্রভৃতি। তিনি ফরাসি ভাষায় একটি অভিধানও সংকলন করেন। 1755 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন জয়গোপাল তর্কালঙ্কার।
1: প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক অশোক কুমার সরকার প্রফুল্ল কুমার সরকারের পুত্র। ছাত্রজীবনে অশোক কুমার কলকাতার টাউন স্কুল ও স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন। অশোক কুমার সরকার প্রথমে তার বাবার প্রতিষ্ঠিত সংবাদপত্র সংস্থার ডিরেক্টর ছিলেন। পরে 1959 খ্রিস্টাব্দ থেকে মৃত্যুকাল পর্যন্ত তাদের নিজস্ব পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘকাল তিনি দেশ পত্রিকাও সম্পাদনা করেন। অশোক কুমার সরকারের কর্মদক্ষতায় তাদের গোষ্ঠী থেকে 3টি দৈনিক, 4টি সাপ্তাহিক এবং 3টি পাক্ষিক পত্রিকা বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় প্রকাশিত হতে থাকে। অশোক কুমার সরকার সাহিত্যিকদের উৎসাহ দানের জন্য আনন্দ পুরস্কার প্রবর্তন করেন। বাঙালির পর্বত অভিযানেও তিনি আগ্রহী ছিলেন। তার উদ্যোগে 1960 খ্রিস্টাব্দে বাঙালি তরুণদের নন্দাঘণ্টি পর্বত অভিযানের ব্যয়ভার তাদের পত্রিকা বহন করে। তিনি পদ্মভূষণ উপাধিতে সম্মানিত হন। 1912 সালে আজকের দিনে অর্থাৎ এই 7ই অক্টোবরে অশোক কুমার সরকার জন্মগ্রহণ করেন। তার জন্মদিনে আমাদের শ্রদ্ধা। শুনলেন ইতিহাসের আলোতে আজকের দিন। এখন দেশবন্দনা সমবেত কণ্ঠে।

0: শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা। এবারে একটি জরুরি কথা আপনাদের মনে করাই আরও একবার। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
1: এবারে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় সম্পর্কে আসি। চলতি মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে আপনারা যে বিষয়ে চিঠি লিখছেন, পূজোর সাজ। পুজো মানে সেজে ওঠা, নতুন জামা জুতো প্রসাধনী। প্রকৃতিও সেজে ওঠে কাশ শিউলি নীলকান্তমণি আকাশ আর হালকা মেঘের পানশীতে। কিন্তু শুধুই কি বহিরঙ্গ, নাকি পুজো আসছে এই ভাবনায় সেজে ওঠে আমাদের অন্তর্মহল? সেই সজ্জার রূপ রং কেমন হয়? লিখুন প্রাত্যহিকীতে। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর ইমেলেও চিঠি পাঠাতে পারেন। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chitirjhanpi chitirjhanpi@gmail.com। তাহলে অক্টোবর মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় পূজোর সাজ।
0: পুজোর সাজ এই বিষয়ে আপনারা ইতিমধ্যেই লিখে ফেলেছেন অনেকেই, কেউ কেউ এখনও লিখব ভাবছেন, তারা চটপট লিখে ফেলুন। আর যারা ইতিমধ্যে লিখে ফেলেছেন তাদের লেখা দিয়েই আমাদের আজকের অনুষ্ঠান। প্রথম যার লেখা দিয়ে শুরু করব, তিনি কেকা চৌধুরী, হরিপাল, হুগলি থেকে আমাদের লিখেছেন। প্রিয় প্রাত্যহিকী, শাড়ি কুর্তি লং স্কার্ট জুতো সঙ্গে মানসই জুয়েলারি, পুজোর সাজ বলে কথা, চার দিনের ব্যাপার। একই জিনিস পরলে বান্ধবীরা বলবে এটা সপ্তমীতে পড়েছিলে না, কিংবা মানানসই না হলে তোমার ফ্যাশন সেন্স বড্ড কম। মনটা একটু খুঁতখুঁত করে বই কি, অথচ শৈশবে 8 আনার কাঁচের চুড়ি, 4 আনার নকশা কাটার টিপ, 4 আনার ফিতে, 8 আনার পুঁতির মালা কিনেও ব্যাঙের আধুলি হাতে। মেরুন নখপালিশটা থাক, ফুলছুরি কিনে দেব ভাইকে। পুজোর সাজ কিনতে আমাদের 3 ভাই বোনের বরাদ্দ 2 টাকা করে। ফসলের দাম পেলে চাষির ঘরের ছেলেপুলের গায়ে নতুন জামা, নয়তো ন্যাপথলিনের গন্ধ মাখা পুরনো পোশাকেই আমরা দিব্যি সেজে উঠতাম। ঠিক যেমন করে সোনা রোদ সাজিয়ে দেয় সবুজ ধানক্ষেত, গভীর রাতে তারারা চুপি চুপি সেজে গুজে বসে শিউলির ডালে, আকাশকে আদর করে জড়িয়ে দেয় সাদা ঝালর দেওয়া নীল শামিয়ানা। তেমন করেই শরৎ বাতাসে পুজো পুজো গন্ধটা সাজিয়ে তোলে আমার গ্রামের ছেলে মেয়েদের। কাজল টেনে, নথ দুলিয়ে, ফিতে, চুড়ি, পুতির মালা, পুরনো নতুন যা আছে জড়িয়ে ছোট্ট আয়নায় বারবার নিজেকে দেখার সময় ঠাকুমা বলতো, ঠিক যেন লক্ষ্মী ঠাকুরটি, দুর্গামাকে দেখার পর সবাই আমার দিদিভাইকেই দেখবে। প্রজাপতি মন আমার মেলে পাখনা, খালি পায়ে কাদা মারিয়ে একই ফ্রক 7 বার পরে বন্ধুদের হাত ধরে সোজা মণ্ডপে, প্রতিমার গায়ে মাটি পড়া থেকে প্রজাপতিটা ডানায় রঙের ছোঁয়া পেয়েছিল, আজ সে ঝলমলিয়ে উঠেছে। সে যে কি আলোকোজ্জ্বল, ঝলমলে আনন্দ। প্রাত্যহিকী, দুর্গা মা এসে আলোয় আলোয় সাজিয়ে দেয় আমাদের 10 দিক। 4 আনার ফিতে বিক্রির সময় যে আলো ঠিকরে পড়তো কানাই দাদুর মুখে, ঠাকুমার দেওয়া নারকেল হাতে নিয়ে হারুর মায়ের

0: হাসিতে কিংবা গাঁয়ের এক কোণে পড়ে থাকা অসহায় বৃদ্ধ মানুষটা অষ্টমীর দুপুরে পাতে লুচি কুমড়োর তরকারি দেখে সেই আন্তরিকতার আলো, মানবিকতার আলো মনের উঠোন ছুঁলেই শিউলির আলপনায় সেজে ওঠে পুরো জগৎ। খুঁতখুঁতে মনকে তাই বলি, যা পড়েছ স্মার্টলি ক্যারি করতে শেখো তো, শুধু আলো আসার জানলাটুকু খুলে রেখো, ব্যাস পুজোর সাজ কমপ্লিট। লিখেছেন কেকা চৌধুরী, হরিপাল, হুগলি থেকে।
1: অক্টোবর মাসের প্রথম পক্ষে আপনারা লিখছেন চিঠি, বিষয় পুজোর সাজ। কিন্তু এরই মধ্যে একটু ফিরে যাই জুলাই মাসে। জুলাই মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ছিল মন খারাপের মহৌষধ। সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছিলেন সুধীর কুমার দে। চিঠি লিখেছিলেন কাঠজুড়িডাঙ্গা কেন্দুয়াডিহি বাঁকুড়া থেকে। এবং জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয় ছিল চাঁদের মায়া। এ বিষয়ে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন সানাই পাত্র। ঠিকানা মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: ফিরছি আপনাদের চিঠিতে। পুজোর সাজ লিখছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, গ্রাম ও ডাক জ্ঞানদাস, কান্দরা, জেলা পূর্ব বর্ধমান থেকে। প্রিয় শারদ প্রাতের প্রাত্যহিকী, বৃষ্টি থেমে গেছে, সকালের স্নিগ্ধ সমীরণ শিউলির সুবাস মাখা, মাথার উপরের আকাশ অপরাজিতার মতো নীল, ঘন সবুজ ধানক্ষেত, দিগন্ত বিস্তৃত অজয়ের চরে শ্বেত শুভ্র কাশদলে কল্লোলিত শরতের বাক্তাস এগিয়ে চলে আবহমান সময় স্রোতে, ভরা গাঙে ভাসানের সুর মিলেমিশে একাকার আগমনের সুরে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। আনন্দময়ীর আগমন বার্তায় প্রকৃতি সেজে উঠেছে নতুন করে। মনে পড়ে ছোটবেলায় এমন দিনগুলিতে কত না আনন্দ করতাম। নতুন নতুন পোশাক, প্রসাধন, বাজি পটকার জন্যে মা বাবার কাছে আবদার করতাম। মণ্ডপে মণ্ডপে ঘুরে দেখতাম কোথায় মা দুর্গাকে ডাকের সাজ, মাটির সাজ, সিল্ক, তাঁতের শাড়িতে সাজানো হয়েছে। তারপর সময়ের অমোঘ নিয়মে মধ্যাহ্নবেলা পার হয়ে ক্রমশ পশ্চিম দিগন্তগামী জীবন, আত্মজ, পরিবার, কাজের লোক, সাধ্যমতো সবার সাজ পোশাকের পর নিজেরটুকু সব বছর হয়ে ওঠে না। তবে দুঃখ অভিমান কিছু নাই সেই জন্যে, মনটা পূজোর সাজে সেজে উঠলেই হল। মৃন্ময়ী প্রতিমার অপরূপ রূপিত সংসারের সব সাজ অলঙ্কার। তাই তো চিন্ময়ী শক্তির কাছে মানুষের অনন্ত প্রার্থনা, আয়ুর্দেহি যশো দেহি, ভাগ্যং ভগবতী দেহি, পুত্রং দেহি, ধনং দেহি, সর্বান কামাংশ্চ দেহি। নবমীর সকাল, শতুর বউ বছর পাঁচেকের মেয়ের হাত ধরে উঠানে এসে দাঁড়ায়। কাকাবাবু, সামনের মাসের কাজের মাইনেটা দেবে? মেয়েটা সাজের জিনিস নেবে বলে খুব কান্নাকাটি করছে। নিজের জন্যে রাখা কয়েকটি টাকা ঘর থেকে নিয়ে এসে দিলাম তার হাতে। এটা রাখ, আর ফেরত দিতে হবে না।

পেছন থেকে সহধর্মিনী কিছু বলতে যাচ্ছিল। বাধা দিয়ে বললাম, এমন পূজোর দিনে মেয়েটা একটু সাজবে না? তাহলে সাজ তৈরি হয়েছে কার জন্যে? লিখলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, গ্রাম ও ডাক জ্ঞানদাস কান্দরা, জেলা পূর্ব বর্ধমান।

0: অনিতা চৌধুরী লিখেছেন শ্রীরামপুর হুগলি থেকে। প্রিয় প্রাত্যহিকী, দিকে দিকে মণ্ডপে মণ্ডপে সারা বছর পর সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতার আরাধনায় সুসজ্জা ও আয়োজন, আনন্দে আতিশয্যে মনুষ্যকুলেরও তাই পুজোর সাজের ঘনঘটা। কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মে কারোর সাজ হয়, কারোর হয় না। তখন আমাদের কলেজ বেলা, অবসরে টিউশনি করি, কয়েকজন মিলে ঠিক করি আমাদের ফেলে আসা গ্রামে যাব। খবর পেয়েছিলাম সেবারের বন্যায় গ্রাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষজন পড়েছে নাকালে। সপ্তমীর সকাল, ট্রেন বাস ঠেঙিয়ে গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ সাজ, পদ্ম শালুক শুভ্রকাশ সবুজ ধানের শীষের নাচন দেখতে দেখতে পৌঁছই পৈতৃক ভিটে মেঝিয়ারিতে। সেখানে ছোট ঠাম্মার হাতে নাড়ু মুরগির স্বাদ নিয়ে মিঠো মণ্ডপে আটপৌরে সাজের দেবী দশভুজা দর্শন করি। এরপর আমাদের পারিবারিক কৃষাণ যোগেদারি চাচাকে নিয়ে সটান নদীর ধারে দুলে পাড়ায়, যাদের একমাত্র জীবিকা মাছ ধরা। বন্যায় ধুয়ে মুছে গেছে তাদের বাড়িঘর, কেউ নৌকোয়, কেউ শামিয়ানা টাঙিয়ে রয়েছে। চাচা হেঁকে ডেকে দুর্গত মানুষজনদের হাজির করে। শাড়ি ধুতি ফতুয়া পাঞ্জাবি শার্ট জামা প্যান্ট, এগুলি কিছু নতুন কিছু পুরাতন, তাদের হাতে তুলে দিই। টুকটুকে লাল রঙের একটি জামা পেয়ে সাত বছরের মেয়েটির ফোকলা দাঁতের হাসিটি ছিল বেশ মন কাড়া। ফিরছি, দেখি পুরু কাঁচের চশমায় দড়ি এঁটে এক বৃদ্ধ দাওয়ায় বসে। নতুন চশমার জন্য কিছু নগদ দিতে চাইলে বলে, মা আমার এতেই চলে যায়, পাশের বাড়ির ছেলেটি ডেঙ্গুতে ভুগছে, ঘরে ওষুধ নেই পথ্যি নেই, টাকা বরং তাকে দাও। বন্ধু, আমাদের সামান্য ক্ষমতায় সেবার দুস্থ দুর্গতদের পুজোর সাজ দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা সেজেছিলাম বহিরঙ্গে নয় অন্তরঙ্গে। মনে যে কি অকৃত্রিম আনন্দের হিল্লোল তুলেছিল বলার ভাষা নেই। শারদ শুভেচ্ছায় ধনী দরিদ্র নির্বিশেষে সকলে পুজোর সাজে সেজে উঠুক, এটুকুই প্রার্থনা। নমস্কার জানিয়ে শেষ করেছেন অনিতা চৌধুরী শ্রীরামপুর হুগলি থেকে।
1: তাপস কুমার বালা লিখছেন, গ্রাম ডাক লক্ষ্মীগোলা, জেলা খুলনা, বাংলাদেশ থেকে। কল্যাণময়ী প্রাত্যহিকী, শরতের পেঁজা তুলোর আকাশ আজ যেন একখানি সাদা ক্যানভাস, সেখানে বিশ্বকর্মা যেন তার নিপুণ তুলির আঁচড়ে স্বর্গ থেকে মর্তে এক অদৃশ্য সিঁড়ি এঁকে দিয়েছেন। কাশবনের শুভ্র ঢেউ, শিউলির স্নিগ্ধ সুবাস, আর ভোরের ঘাসের উপর মুক্তদানার মতো শিশির, সব কিছু মিলে প্রকৃতি যেন আপন হাতে সাজিয়ে তুলেছে দেবীর আগমনের পথ। ঢাকের কাঠিতে যখন প্রথম আঘাত পড়ে, তখন মনে হয় নিস্তব্ধ পৃথিবীর হৃদয়ে হঠাৎ কেউ যেন প্রাণের স্পন্দন ফিরিয়ে দিয়েছে। শারদ প্রভাতের সেই চিরচেনা বীরেন্দ্র কিশোর ভদ্রের মহিষাসুর মর্দিনীর অনুপম সুর আমাদের অবচেতন মনে অনিন্দ্য সুখানুভূতির উদ্রেক ঘটায়। প্রতিমা শিল্পীর নিপুণ হাতে মাটির শরীরে আবারও প্রাণের স্পন্দন, গাছতলার চণ্ডীমণ্ডপে ঢাকের বাদ্যির সঙ্গে উলুধ্বনি শঙ্খধ্বনি আর সন্ধ্যা আরতিতে যখন শত প্রদীপ জ্বলে ওঠে, তখন মনে হয় মা যেন প্রতিমার বেদী ছেড়ে তার ভক্তদের হৃদয়ের উঠোনে এসে দাঁড়িয়েছেন, আধারের বুক চিরে আলোর প্রদীপ জ্বালাতে। ভাঙা হৃদয়ের পাশে সহানুভূতির শীতল ছায়া হয়ে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পতাকা নিয়ে। পুরাণের মহিষাসুর কেবল কোনো অতীতের দানব নয়, সে আজও আছে মানুষের লোভে অহংকারে হিংসায় মিথ্যায় ছলনায় আর ক্ষমতার উদ্ধত আস্ফালনে। মা দুর্গার আগমন তাই আমাদের কাছে আত্মশুদ্ধিরও আবাহন। মায়ের আরাধনা যেন কেবল ধূপ ধুনো ফুল বেলপাতা আর মন্ত্র উচ্চারণের মধ্যে সীমাবদ্ধ না থাকে। মায়ের পূজা তখনই পূর্ণতা পাবে যখন প্রতিমার সামনে জ্বালানো প্রদীপের শিখার ওমে আমাদের ভেতরের সরড়িপুরা পুড়ে ভস্মীভূত হয়ে যাবে, আর সেই ভস্মের উপর অঙ্কুরিত হবে আমাদের বিবেক, মূল্যবোধ, মানবিকতা আর শুভবোধেরা, যখন অঞ্জলির ফুলের সঙ্গে বিসর্জন দিতে পারব আমাদের সকল অহংকারকে, যখন ধূপের ধোঁয়ার সঙ্গে মিলিয়ে যাবে আমাদের সকল অশুভরা। শুভেচ্ছান্তে তাপস কুমার বালা, গ্রাম ডাক লক্ষ্মীগোলা, জেলা খুলনা, বাংলাদেশ।
0: মিলন গিরি গোস্বামী মাজনা পূর্ব মেদিনীপুর থেকে আমাদের লিখেছেন। ছোটবেলার পুজোর স্বাদ ছিল আমার কাছে একেবারেই অন্যরকম। আমাদের ছোট্ট সংসার, বাবা মা দিদি আর আমি, পরিবারের সবচেয়ে ছোট হওয়ায় তখন সংসারের অভাব অনটন বোঝার মতো বয়স ছিল না। দুর্গাপুজো মানেই ছিল নতুন জামা, নতুন জুতো আর একরাশ আনন্দ। কিন্তু আজ বড় হয়ে বুঝি সেই আনন্দের পিছনে বাবার কতটা না বলা ত্যাগ লুকিয়েছিল। পুজো এলেই বাবার চিন্তা শুরু হতো কিভাবে দিদি আর আমার জন্য নতুন পোশাকের ব্যবস্থা করবেন। আমাদের পোশাকের সাইজ একটু আলাদা হওয়ায় বাবা সবসময় এক সাইজ বড় জামা কিনতেন। তখন মনে হতো বাবা বুঝি এমনটাই পছন্দ করেন। আজ বুঝি সেই এক সাইজ বড় জামার মধ্যে লুকিয়েছিল সংসারের হিসেব, ভবিষ্যতের ভাবনা আর আমাদের জন্য বাবার নিঃশব্দ সঞ্চয়। নতুন জামার গন্ধ পেলেই আমি আনন্দে আত্মহারা হয়ে যেতাম। পুজো কবে আসবে, কবে নতুন জামা জুতো পরে বেরোবো, সেই অপেক্ষায় দিন গুনতাম। অথচ বাবা, আজও মনে পড়ে পুজোর সময় আমাদের হাতে নতুন পোশাক তুলে দিলেও নিজের জন্য নতুন জামা করার কথা তাকে বলতে দেখিনি। আমাদের আনন্দেই যেন ছিল তার নতুন পোশাক, আমাদের হাসিই ছিল তার পুজোর সাজ। তখন বুঝিনি বাবা হয়তো নিজের কত ছোট ছোট ইচ্ছেকে সরিয়ে রেখে আমাদের বড় আনন্দটা কিনে দিতেন। নিজের জামাটা পুরনো থাকলেও সন্তানের নতুন জামার গন্ধে যে মানুষটি সবচেয়ে বেশি খুশি হতেন তিনি আমার বাবা। সময় বদলেছে, আজ আমি কর্মরত, এখন পুজো এলে বাবা মা স্ত্রী কন্যা সকলের জন্য নতুন পোশাক আমি নিজেই কিনে আনি। দোকানে দাঁড়িয়ে একসঙ্গে এতগুলো জামাকাপড় কিনতে কিনতে কখনো কখনো বাবার কথা মনে পড়ে। ভাবি সেই দিনগুলোতে বাবা কিভাবে এত অল্পের মধ্যে আমাদের এত বড় আনন্দ উপহার দিতেন। বাবার কাছে আমাদের নতুন জামা শুধু পোশাক ছিল না, ছিল তার ভালোবাসার প্রকাশ, তার স্বপ্ন, তার ত্যাগ। আজ বুঝি ভালোবাসার সেই এক সাইজ বড় জামার ভিতরেই বাবার বিশাল হৃদয়টা লুকিয়েছিল। পূজোর সাজ তাই আমার কাছে শুধু নতুন পোশাকের গল্প নয়, এ গল্প একজন বাবার নীরব আত্মত্যাগের, যিনি নিজের ইচ্ছেগুলোকে আড়াল করে সন্তানের মুখের হাসিকেই নিজের জীবনের সবচেয়ে বড় উৎসব করে তুলেছিলেন।

0: এখন বুঝি নতুন জামা নয়, আমার শৈশবের পূজোর আসল স্বাদ ছিল বাবার ভালোবাসা। মিলনগিরি গোস্বামী, মাজনা, পূর্ব মেদিনীপুর।
1: ধ্রুবজ্যোতি বাগচি, আপনি লিখছেন নোয়াপাড়া কলকাতা থেকে। এখন শুভ্র শরৎকাল, প্রাচীনকালে এই সময়েই রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন। আমি কলিকাতা ছাড়িয়া কখনো কোথাও যায় নাই, কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায়। কাবুলিওয়ালার প্রধান চরিত্র লেখক মিনির বাবার মতো আমারও মানস ভ্রমণ অতি প্রিয়। ফ্ল্যাট বাড়ির একরত্তি ব্যালকনিতে তখন শরতের প্রভাতী রোদ্দুর লুটোপুটি খাচ্ছিল। নির্মেঘ আকাশটাকে বিশ্বাস নেই, কে জানে কখন খ্যাপা শ্রাবণ ছুটে আসবে আশ্বিনের আঙিনায়। দাদা, আমার কাজ শেষ। পুজো সংখ্যায় প্রকাশিত একটি ভ্রমণ কাহিনীতে মগ্ন ছিলাম, দেখলাম আশালতা মাসি শাড়িতে হাত মুছতে মুছতে দাঁড়িয়ে আছেন। অনেকদিন ধরে কাজ করছেন, পাঞ্জাবির পকেট থেকে খামটা বের করে দিলাম। এই নাও তোমার মাইনে, এক মাসের টাকা বেশি আছে, পুজোয় নাতি নাতনিদের জন্য যা মন চায় কিনে দিও, লক্ষ্মী পুজোর পর ফিরে এসে আমি তোমাকে ফোন করব। সাবধানে ঘুরে আসুন, বললেন মৃদু কণ্ঠে। পঞ্চমীর রাতে গোছ গাছ সারছিলাম, ফোনটা বেজে উঠল, অচেনা নম্বর। রাত বিরেতে কারুর কিছু বিপদ হল ভাবনায় ফোনটা ধরলাম। মামা, আমি রিয়া, আপনার বাড়িতে যিনি কাজ করেন তার নাতনি। কি ব্যাপার? দিদার নেই, কান্নায় ভেঙে পড়ে মেয়ে। রাতে ঠিক ঘুম হল না, নতুন পাড়ায় থাকেন বলেছিলেন একদিন। ষষ্ঠীর সাত সকালেই বাজার তখন জমজমাট, একটা টোটো রিজার্ভ করে অচেনা পাড়াটায় চলে এলাম। একতলা বাড়িঘর সব টালির ছাদ, ঘিঞ্জি এলাকা, নিম্নবিত্তদের ঘর গেরস্থালি। একে ওকে জিজ্ঞাসা করে পৌঁছালাম পুকুর সংলগ্ন এক চালা ঘরে। ঘরে একাকী এক বৃদ্ধ। আসুন, আমি রিয়া, দিম্মাকে দাহ করে এখনো ফেরেনি কেউ। অগোছালো চৌকির ওপর পড়ে রয়েছে আমার দেওয়া শাড়ি, আরও কিছু টুকিটাকি। কতজনকে ডেকে ডেকে দেখালো, সন্ধেবেলায় নাতনিকে নিয়ে বাজারে গেল, ওর পুজোর সাজ, আমার পাঞ্জাবি। বাজারে নাকি ফুচকা খেয়েছিল, বাড়িতে ফিরে এসে কয়েকবার বমি, তারপর নেতিয়ে পড়ল। হাউ হাউ করে কাঁদছিলেন বৃদ্ধ। কে সাজবে দিদা? আমি? কখনো না। কিংকর্তব্য বেমূঢ় আমি। বাইরে ঢাক বাজছিল। লিখলেন ধ্রুবজ্যোতি বাগচি, নোয়াপাড়া কলকাতা থেকে।

শ্রীরামপুরের অনিলেশ গোস্বামীর লেখা আমার হাতে। বন্ধু প্রাত্যহিকে, প্রবীণ বয়সে আমার কাছে দুর্গাপুজো শুধু নস্টালজিয়ায় অবগাহন। অন্তরের এই সাজ মনকে স্পর্শ করে, তাই শরতের আকাশে পুজো পুজো রোদ উঠলেই ছেলেবেলার আবেগ এখনও মনে মগজে এসে যায়। তখন প্যান্ডেলের জন্য বাঁশ এসে গেলেই আমাদের মনে আনন্দের বান। এখনও ভোরবেলায় মহালয়ার দিন আকাশবাণীর অনুষ্ঠানে যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ ভেসে ওঠে, আমার শিহরণ হয়, যেন দেখতে পাচ্ছি প্যান্ডেলে অসুরের বর্ষাবিদ্ধ হাত কামড়ে ধরেছে সিংহ, তার সামনে আরতি করছেন পুরোহিত মশাই। দশ প্রহরণ ধারিণীর চালচিত্রের ফাঁক দিয়ে উঁকি মারে আমার ছেলেবেলার সেই মধুর দিনগুলি, যা সোনার খাঁচায় ধরে রাখা যায় না। চলমান সময়ের বিবর্তনে এখন বেশিরভাগ পুজোর সাজে এসেছে থিম এবং অবশ্যই প্রতিযোগিতা। তবে অস্বীকার করতে পারি না,

0: উৎসবের প্রাঙ্গণে ঘোরাঘুরির সময় বহিরঙ্গের এই বৈপ্লবিক পরিবর্তনে নিঃসন্দেহে আমাকে চমৎকৃত করে বিভিন্ন প্যান্ডেলের অসাধারণ নির্মাণ। কোথাও বেলুড় মঠ, কোথাও অক্ষরধাম মন্দির, আবার কোথাও স্বর্ণ মন্দিরের নিখুঁত রেপ্লিকা। বড় মাপের বাজেট, তাই কর্পোরেট দুনিয়ার প্রবেশ স্বাভাবিক। শরতের আকাশ বা কাশের গুচ্ছ দিয়ে প্রকৃতি সাজিয়ে তুলছে নিজেকে, কিন্তু বহিরঙ্গে যে অসাধারণ সাজ, তার জন্য যে হাজার হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রুজি রোজগারের ব্যবস্থা হয়, অসংখ্য স্বল্পখ্যাত বা অখ্যাত শিল্পীরা ভালো আয়ের সুযোগ পান, সেটা কি বড় বাজেটের পুজোমণ্ডপ ছাড়া সম্ভব হতো? তবুও যে ভাবনা প্রত্যেক পুজোর সময় আমার বিবেককে প্রশ্ন করে, তা হল আমার দেশের হতদরিদ্র পরিবারের অগণিত মানুষ ফ্লাইওভার, মাল্টিপ্লেক্স আর মেগা সিটির মায়াবী আলোর অনেক নিচে অপুষ্টি আর অনাহারে যাদের শিশুদের দিন কাটে, তাদের অন্তরেও কি শরতের আকাশ আর পুজোর বর্ণাঢ্য বহিরঙ্গের জন্য একই আবেগ? তাদের চোখেও কি উৎসবের একই রং লাগে? শুভেচ্ছা সহ অনিলেশ গোস্বামী প্রশ্ন রেখেছেন শ্রীরামপুর থেকে।
1: ডাক্তার শান্তিদেব জানা লিখছেন গ্রাম ও ডাকঘর দক্ষিণ কাশিয়াবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে। মনের কোণে কত কথাই তো নিঃশব্দে ঘুমিয়ে থাকে, কোনো একটি শব্দ, কোনো একটি ভাবনা হঠাৎ সেই অনুভূতিকে স্নিগ্ধ পরশে জাগিয়ে তোলে। পুজোর সাজ তেমনই এক মায়াময় ভাবনা। শরতের শুভ্রতায় প্রকৃতি যেন সেজেছে মায়ের আগমনী সাজে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠের ধারে কাশের দোলা, শিশির ভেজা শিউলির সুবাস, শরৎ ছড়িয়ে দেয় স্নিগ্ধতার সুর। নদীর জলে নীলিমার নকশা, বাতাসে কাশফুলের কাঁপন, প্রকৃতির এই অনাড়ম্বর সাজেই তো লুকিয়ে থাকে অপরূপ সৌন্দর্য। তারপর মানুষের সাজ, নতুন পোশাক, নতুন জুতো, ঝলমলে আলো, বর্ণিল মণ্ডপ, চারদিকে উৎসবের উচ্ছ্বাস। কিন্তু এই আলোর আড়ালে কিছু মুখ কি অন্ধকারেই থেকে যায় না? পথশিশু, ভবঘুরে ভিক্ষাজীবী মানুষ, যাদের অনেকেরই জোটে না পুজোর নতুন পোশাক, আমাদের ঘরে যারা সারা বছর শ্রম, স্নেহ আর নিষ্ঠায় সংসার সামলান, তাদের সন্তানদের কথাও মনে পড়ুক। নিজের সন্তানদের নতুন সাজের পাশে তাদের জন্যও যদি থাকে নতুন পোশাক, তাদের হাত ধরে পাশাপাশি হাঁটতে হাঁটতে যদি বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে, আনন্দের আকাশটা কি তখন আরও প্রশস্ত হয় না? তাই এবার সাজ শুধু শরীরে নয়, সাজ হোক হৃদয়ে। নিজের সাজের আয়োজনটুকু সংযত করে বানভাসী পরিবারের মুখে যদি একটুখানি স্বস্তির হাসি ফোটাতে পারি, সেই সঞ্চয়ই হোক পুজোর পবিত্র সাজ। প্রকৃতি কাউকে বাদ দিয়ে সাজে না। কাশ তার শুভ্রতা বিলায়, শিউলি ছড়ায় সুবাস, নীল আকাশ মেলে ধরে নীলিমা সবার জন্য। আমাদের পুজোর আনন্দও তাই হোক সবার, সকলের। মণ্ডপ সাজুক আলোয়, পথ সাজুক ফুলে, আর আমাদের অন্তর সাজুক ভালোবাসায়। তবেই পুজোর সাজ হবে শুধু চোখের নয়, হৃদয়েরও। শুভেচ্ছান্তে ডাক্তার শান্তিদেব জানা, গ্রাম ও ডাকঘর দক্ষিণ কাশিয়াবাদ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা।
0: চোখ রাখি আকাশ বাতাসের খবরে। আবহাওয়ার পূর্বাভাস, সাধারণভাবে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সবথেকে বেশি 33 ডিগ্রি সেলসিয়াস এবং সবথেকে কম 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সবথেকে বেশি ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। সব থেকে কম তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সব থেকে বেশি পরিমাণ ছিল 97%, সব থেকে কম 61%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 5.9 মিলিমিটার। এই ছিল আজকের আবহাওয়া বার্তা।

আকাশ বাতাসের খবর পেলাম, পূজোর প্রস্তুতি চলুক। পূজোর সাজে সেজে উঠি সবাই, সকলকে সঙ্গে নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রাত্যহিকীতে চিঠি লিখতে থাকুন, যেমন চিঠি লিখছেন। অক্টোবর মাসের প্রথম পক্ষের বিষয়টি আরেকবার বলি, পূজোর সাজ। আজকের প্রাত্যহিকী এই পর্যন্তই। সঙ্গে ছিলাম দেবজ্যোতি লাহিড়ী, সুতপা চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্ণ হচ্ছে আজ। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণ দেবেন। সরকারের প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব পাশ করেছে। সরকার 2025 সালের ভিডিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকার বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। বিজ্ঞান বিষয়ে গবেষণা, শিক্ষা, কৃষি গবেষণা সহ একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে ভারত ও ঘানা দুটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। লখনৌয়ে একানা স্টেডিয়ামে গতরাতে 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলন 2026-এ ভাষণ দেবেন। ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন। উভয় দেশের শীর্ষ পদাধিকারী, শিল্প নেতৃত্ব এবং ভারত ও ইএফটিএ ভুক্ত সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, লিচেনস্টাইনের মতো দেশগুলি এই সম্মেলনে যোগ দিচ্ছে। এর লক্ষ্য হল অর্থনৈতিক সহযোগিতা মজবুত করার পাশাপাশি বাণিজ্যের নতুন সুযোগ তৈরি, অংশীদারিত্ব বৃদ্ধি, বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা ও উদ্ভাবনী ক্ষেত্রগুলিকে আরও মজবুত করা। এবারের সম্মেলনের থিম হল $100 বিলিয়ন বিনিয়োগ অংশীদারিত্ব নির্মাণ ও ভারতে 10 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। উল্লেখ্য, ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি গত বছরের 1 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশসেবাই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন আজ বিকশিত ভারত সংকল্প সভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির পাশাপাশি দলের বরিষ্ঠ নেতৃবৃন্দ ও উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ও উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত বিনোদ তাওড়ে অযোধ্যা থেকে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। লখনৌয়ের হজরতগঞ্জের সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির পাদদেশ থেকে অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বারাণসী থেকে, প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গাজিয়াবাদ থেকে এসে যোগ দেবেন। সরকার প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল একটি প্রস্তাব পাশ করেছে। 2001 সালের 7ই অক্টোবর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হন। সরকার প্রধান হিসেবে তার এই 25 বছর পূর্ণ হচ্ছে।
1: ये जो निरंतर सेवा देश की है, इसके लिए कैबिनेट ने अभिनंदन किया माननीय प्रधानमंत्री जी का और एक प्रस्ताव पारित किया। जिस तरह से गुजरात में माननीय प्रधानमंत्री जी ने अपने कार्यक्रमों के माध्यम से, नीतियों के माध्यम से कई ऐसे परिवर्तन किए जिसके लिए दुनिया भर में माननीय प्रधानमंत्री जी को जो काम उन्होंने किए वो सारे काम आगे जाके देश के लिए एक बड़ी टेम्पलेट बने। तो गुजरात मॉडल को दुनिया भर में पहचाना गया, सराहा गया और

0: ভারতভর মে উসকি ইমপ্লিমেন্টেশন হুই।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভা সমন্বিত পরিবহন ও লজিস্টিক কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। গতকাল নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে এটি পরিবহন ও লজিস্টিক খাতে গবেষণা পরিকল্পনা মূল্যায়ন তদারকি এবং প্রভাব বিশ্লেষণের কাজকে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, সমন্বিত পরিবহন পরিকল্পনার ক্ষেত্রে এটি সর্বোচ্চ সংস্থা হিসেবে কাজ করবে। শ্রী বৈষ্ণব উল্লেখ করেন যে দেশের লজিস্টিক্স পরিষেবার চাহিদাও ক্রমাগত বাড়ছে। এই ক্রমবর্ধ বর্তমান চাহিদা মেটাতে সারা দেশে একাধিক মহাসড়ক, রেলপথ, জলপথ, বিমানবন্দর এবং নতুন বন্দর গড়ে তোলা হচ্ছে। ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক অথরিটি 10 বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী জাতীয় পরিবহন পরিকল্পনা প্রস্তুত করবে।
0: দেশ মে জিস তরহ সে জিডিপি বড় রহি হ্যায় 7% 8% কে বীচ মে লজিস্টিক্স কি রিকোয়ারমেন্ট লাগাতার বড় রহি হ্যায়। দেশ মে বহুত সারে হাইওয়ে বন রহে হ্যায়, পোর্টস নয় বন রে, ইন সব কা এক ইউনিফাইড তরহ সে প্ল্যানিং হো উসকে লিয়ে পিএম গতিশক্তি পোর্টাল প্রধানমন্ত্রী জি নে কুছ বর্ষ পহলে লাগু কিয়া থা। আব ভবিষ্য কি জরুরতো কো দেখতে হুয়ে জো প্ল্যানিং বনানি হো, এক ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স অথরিটি কা নির্মাণ কিয়া জায়েগা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রযুক্তিকে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের সেবাতীর্থ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। চলতি মাসের 10 তারিখ পর্যন্ত নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস সম্মেলন হবে। কেন্দ্রীয় সংসদীয় বিষয় মন্ত্রী কিরেন রিজিজু ভারতের নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক সংস্থাকে বারবার নিশানা করার জন্য কংগ্রেস দল ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী রিজিজু বলেন যে রাজনৈতিক দলগুলির উচিত জনগণের সেবা করা এবং নির্বাচনী রায় মেনে নেওয়া।
2: লোকতন্ত্র মে লোক সেবা করো তো আপকো জনাদেশ মিলেগা। আপ জনাদেশ প্রাপ্ত নই কর পাতা হ্যাঁ, ইলেকশন কমিশন কো গালি দেঙ্গে, ওর জব সুপ্রিম কোর্ট নে মাফি মাঙ্গনে কে লিয়ে কেহতে হ্যায়, বাদ মে সুপ্রিম কোর্ট কো ভি ফির অ্যাটাক করতে হ্যায় ওর বোলতে হ্যায় কি কোর্ট কে উপর মে ভরোসা নই হ্যায়, ইলেকশন কমিশন কো চোর বোলতা হ্যায়, তো ইসসে না লোকতন্ত্র ঠিক হোগা না কংগ্রেস পার্টি কা ফির সে উদয় হোগা।
1: তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতিতে শেষ হয়েছে। তামিলনাড়ুর মাদুরান্তকামে 86% ও ধারাপুরমে 80% বেশি ভোট পড়ে। পুদুচেরির থাট্টানচাভাদিতে প্রায় 81% ভোট পড়ার খবর পাওয়া গেছে। আসামের নওগাঁ লোকসভা আসনে 76% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে 80%-এরও বেশি ভোট পড়ার খবর মিলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2 বিধানসভা আসনে বিপুল ব্যবধানে জয়লাভের আশা প্রকাশ করেছেন। সবকটি কেন্দ্রে ভোট গণনা আগামী শুক্রবার। সিবিআই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ওএসডি রাজীব ঘুমান ও তার সহকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আইএএস আইএফএস অফিসার সহ বিভিন্ন আধিকারিকদের পোস্টিং পরিবর্তন ও অন্যান্য দুর্নীতির তদন্ত চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার 2025 সালের বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। নতুন গ্রামীণ কর্মসূচির রূপরেখার অধীনে মোট 375 ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, নতুন তালিকায় আগের 266টি কাজের তুলনায় 41% বেশি কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে কাজগুলিকে 4টি মূল বিষয়ের ভিত্তিতে পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে জল সুরক্ষা, গ্রামীণ এলাকার মৌলিক পরিকাঠামো, জীবিকাভিত্তিক পরিকাঠামো এবং আবহাওয়াজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির জন্য বিশেষ কাজ। বিজ্ঞান বিষয়ে গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, কৃষি গবেষণা এবং কৃষি শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে 2টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে ভারত ও ঘানা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্করের ঘানা সফরকালে এই চুক্তি স্বাক্ষর হয়। এর লক্ষ্য হল দুদেশের মধ্যে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা আরও গভীর করা। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, এই চুক্তির আওতায় ভারতের জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ইউনিভার্সিটি অব ঘানার মধ্যে শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার কথা বলা হয়েছে। উল্লেখ্য, বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর চলতি মাসের 10 তারিখ পর্যন্ত ঘানা, আইভরি কোস্ট এবং ইথিওপিয়া এই 3 দেশ সফর করছেন। কাজাখস্তানের ওস্কেমেনে অঞ্চলে ভারত ও কাজাখস্তানের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া কাজিন 2024 সফলভাবে সম্পন্ন হয়েছে। যুদ্ধক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়ার

সুদৃঢ় করা এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করাই ছিল এই অনুশীলনের মূল লক্ষ্য। লখনৌয়ে গত রাতে 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভার 1 বলে 171 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ 56 রান করেন শেরফেন রাদারফোর্ড। 172 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত 14 ওভার 4 বলে 2 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। অধিনায়ক শ্রেয়স আয়ার 43 বলে অপরাজিত 102 রান করেন। ঈশান কিষাণ 27 বলে অপরাজিত 37 রান করেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী শুক্রবার রাঁচিতে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই বার্মেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্ণ হচ্ছে আর। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণ দেবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ সেবা ও জনসেবার আজ 25 বছর পূর্তি। বিভিজি রামজি আইনের আওতায় সরকার অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। সরকারি ভর্তুকিতে কৃষিযন্ত্র কেনার জন্য আবেদন করার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার। এসআইআর এর কাজে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনের নীতি নির্দেশিকা মেনেই কাজ করবে বলে জানিয়েছে। রাজ্যের 2 বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট পড়েছে 80% মতো। রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা কমিশন তুলে দিয়ে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে একে যুক্ত করেছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজ্ঞানী জয়ন্ত কুমার বিশ্বাস লন্ডনের রয়্যাল সোসাইটি অব বায়োলজির ফেলো নির্বাচিত হয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ সেবা ও জনসেবার আজ 25 বছর পূর্তি। 2001-এর 7ই অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী এবং পরবর্তী সময়ে 2014-26 মে থেকে প্রধানমন্ত্রী হিসেবে টানা 25 বছর ধরে নিরবচ্ছিন্নভাবে জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন শ্রী মোদী। এই উপলক্ষে আজ বিভিন্ন জনমুখী কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণ দেবেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকে শ্রী মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক বৈঠকে একথা জানান।
1: ये जो निरंतर सेवा देश की है, इसके लिए कैबिनेट ने अभिनंदन किया माननीय प्रधानमंत्री जी का और एक प्रस्ताव पारित किया। जिस तरह से गुजरात में माननीय प्रधानमंत्री जी ने अपने कार्यक्रमों के माध्यम से, नीतियों के माध्यम से कई ऐसे परिवर्तन किए जिसके लिए दुनिया भर में माननीय प्रधानमंत्री जी को जो काम उन्होंने किए वो सारे काम आगे जाके देश के लिए एक बड़ी टेम्पलेट बने। तो गुजरात मॉडल को दुनिया भर में पहचाना गया, सराहा गया और भारत भर में उसकी इम्प्लीमेंटेशन हुई।
0: জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় নিম কোটেড ইউরিয়া 2015, একটি প্রতিবেদন।
2: কৃষি উৎপাদন বাড়াতে সারের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দীর্ঘদিন ধরে ইউরিয়ার অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার মাটির গুণমান, ফসলের পুষ্টিসাম্য এবং কৃষকের খরচ সবকিছুর উপরই প্রভাব ফেলছিল। এই পরিস্থিতিতে 2015 সালে নিম কোটেড ইউরিয়া ব্যবহারের উদ্যোগ কৃষিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে সামনে আসে। কৃষিক্ষেত্রে সারের সঠিক ব্যবহার ও কৃষকের স্বার্থ রক্ষার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করেন ডায়মন্ড হারবার মহকুমার সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপ শঙ্কর লায়েক।
3: নিম কোটেড ইউরিয়া মূলত নাইট্রোজেনের অপচয়টাকে রোধ করার জন্য ব্যবহার করা হয়। বা ইউরিয়া মাটিতে দেবার পর অ্যামোনিয়াকাল নাইট্রোজেনটা নাইট্রেট নাইট্রোজেনে পরিণত হয় এক ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিত। তো সরকার যেহেতু এটা একটা বড় পরিমাণ ভর্তুকি দেয়, তা যদি আমরা ব্যবহার করি এবং আস্তে আস্তে ধীরে ধীরে গাছের পক্ষে এটা গ্রহণযোগ্য হয়, সেই জন্য নিম কোটেড ইউরিয়াটা খুব কার্যকরী, গাছের স্বাস্থ্যও ভালো থাকে এবং অন্যান্য রোগ পোকার আক্রমণ থেকেও ফসল সুরক্ষা পায়।
2: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সরকার 2025 সালের বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। নতুন গ্রামীণ

0: কর্মসূচির রূপরেখার অধীনে মোট 375 ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে কাজগুলিকে চারটি মূল বিষয়ের ভিত্তিতে পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে জল সুরক্ষা, গ্রামীণ এলাকার মৌলিক পরিকাঠামো, জীবিকা ভিত্তিক পরিকাঠামো এবং আবহাওয়াজনিত ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির জন্য বিশেষ কাজ। কৃষি যন্ত্র কেনার জন্য আগামী এক মাস সরকারি ভর্তুকির আবেদন করতে পারবেন রাজ্যের কৃষকরা। 4 নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্বাচিত উপভোক্তাদের স্বচ্ছতার সঙ্গে কম্পিউটার ভিত্তিক লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে। এই প্রকল্পে বড় কৃষিযন্ত্র কেনায় 50% এবং সৌরচালিত পাম্পসেটের ক্ষেত্রে 60% পর্যন্ত সর্বোচ্চ 3 লক্ষ টাকা ভর্তুকি মিলবে। ছোট কৃষিযন্ত্র কেনার ক্ষেত্রে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল নবান্নে গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় 2026-27 অর্থবর্ষে মোট 407 কোটি টাকা ভর্তুকি বরাদ্দ করেছে রাজ্য সরকার। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ মেনেই কাজ করবে। ভোটার তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্নের আবহে গতকাল এক বিবৃতি প্রকাশ করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তারা। জানানো হয়েছে, 1950-এর জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচন কমিশনের নীতি নির্দেশিকা মেনেই ভোটার তালিকা সংযোজন ও সংশোধনের সমস্ত কাজ করা হবে। এসআইআর সংক্রান্ত গোটা প্রক্রিয়ায় কমিশনের নির্ধারিত নীতি কার্যকর থাকবে। একই সঙ্গে বাদ পড়ে যাওয়া যোগ্য ভোটারদের জন্যও পথ দেখিয়েছে সিইও দপ্তর। এসআইআর 2026-এ অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত ও বাদ পড়া ভোটারদের তালিকায় কোনো যোগ্য ভোটারের নাম থাকলে তিনি অনলাইনে অথবা সংশ্লিষ্ট বুথ আধিকারিকের মাধ্যমে ফর্ম 6 জমা দিয়ে নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, যারা প্রথমবার ভোটার হওয়ার যোগ্য হয়েছেন অর্থাৎ 18 বছর বয়স পূর্ণ করছেন, তারাও অনলাইনে ফর্ম 6 জমা দিয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারবেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে 2-1 বিক্ষিপ্ত ঘটনা ছাড়া গতকাল শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নন্দীগ্রামে 80.89 এবং রেজিনগরে 80% ভোট পড়ার খবর মিলেছে। অন্যদিকে রাজ্যের 2 বিধানসভা কেন্দ্রেই বুথ দখল এবং রিগিংয়ের অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। এদিকে রেজিনগরে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য এবং নির্বাচনী বিধিভঙ্গের প্রায় 12 ঘণ্টা পর গতরাতে জামিনে ছাড়া পান আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। থানা থেকে বেরিয়েই বিজেপি ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2 আসনেই বিজেপি জয়লাভ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।
1: আমাদের প্রার্থী রেজিনগরে আমার বিশ্বাস 1,20,000-এর বেশি ভোট পাবে এবং একটা কমফোর্টেবল মার্জিনে আমরা রেজিনগর সিটও জিতব। আর নন্দীগ্রামের ব্যবধানটা অনেক বাড়বে, গত বিধানসভা ভোটে আমি যে ভোটে জিতেছিলাম তার থেকে 5-6 গুণ তো বাড়বে।
0: মাত্র 4 সদস্য নিয়েও মালদা জেলা পরিষদ নিজেদের নিয়ন্ত্রণে এনেছে বিজেপি। বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস শিবিরের সদস্যদের সমর্থনে সভাধিপতি এবং সহকারী সভাধিপতি গঠন করল মালদা জেলা পরিষদে। নতুন সভাধিপতি হয়েছেন হবিবপুর বিধানসভা এলাকার বিজেপি জেলা পরিষদ সদস্য দীপালী বালা এবং সহকারী সভাধিপতির দায়িত্ব নিয়েছেন প্রাক্তন সভাপতি তথা বর্তমানে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস শিবিরের জেলা পরিষদ সদস্য লিপিকা বর্মন ঘোষ। রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা চাকরির মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের এ সংক্রান্ত প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি। 31 অক্টোবরের পর আরও 6 মাস তিনি দায়িত্বে থাকবেন বলে নির্দেশে জানানো হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলেও সিদ্ধিনাথ গুপ্তা চাকরির মেয়াদ 6 মাস বাড়ানো হয়েছিল। সেই বর্ধিত মেয়াদ শেষ হওয়ার আগেই ফের তার পরিষেবা বৃদ্ধিতে অনুমোদন দেওয়া হল। এর ফলে আগামী বছরের এপ্রিলের শেষ পর্যন্ত রাজ্য পুলিশের শীর্ষ পদে বহাল থাকছেন সিদ্ধিনাথ গুপ্তা। পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা কমিশন তুলে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল জানিয়েছেন, মাদ্রাসা শিক্ষা কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ফলে মাদ্রাসায় যাবতীয় নিয়োগ এখন থেকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই হবে। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, এর ফলে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষায় স্বকীয়তা বজায় রেখে মেধাবী প্রার্থীদের জন্য বৃহত্তর সুযোগ নিশ্চিত করা হবে। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট জীব ও পরিবেশ বিজ্ঞানী জয়ন্ত কুমার বিশ্বাস গবেষণার কাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ লন্ডনের রয়্যাল সোসাইটি অব বায়োলজির ফেলো নির্বাচিত হয়েছেন।

0: বিশ্বব্যাপী স্বীকৃত এই সম্মান জৈবিক ও পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে তাঁর কৃতিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইকোটক্সিকোলজি, এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি, ন্যানোবায়োলজি এবং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির ক্ষেত্রে তাঁর গবেষণা বিশেষ সহায়ক হবে বলে মনে করছেন অনেকেই। অধ্যাপক জয়ন্ত কুমার বিশ্বাস এই সাফল্য সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, সম্মান প্রাপ্তির চেয়েও বড় বিষয় হল বিজ্ঞানের অজানা দিকগুলি খুঁজে বার করা।
1: এটা আমার যে অ্যাচিভমেন্ট সেটা আমি মনে করি না, এটা সবার সাহায্য, সবার যৌথ প্রচেষ্টার একটা স্বীকৃতি। যে ইকোলজিক্যাল টেকনোলজি, নেচার বেসড সলিউশন, সেগুলোকে কিভাবে কাজে লাগিয়ে সমস্যার সমাধান করতে পারি সেটাই আমার উদ্দেশ্য। সেই পথে চলতে চলতে যদি কিছু আসে সেটা বাড়তি পাওনা, সামনে দিকে এগিয়ে যাওয়ার একটা সেটা মোটিভেশন।
0: আরজিকর কাণ্ডে হুমকি সংস্কৃতিতে অভিযুক্ত ডাক্তার অভিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দপ্তর। এসএসকেএম এর স্নাতকোত্তর স্তর থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার্ভিস কোটার সুযোগ নিয়ে বেআইনিভাবে ওই কোর্সে ভর্তি হয়েছিলেন অভিক। কোর্স সম্পূর্ণ না করার জন্য ক্ষতিপূরণ বাবদ 30 লক্ষ টাকা আদায়েরও নির্দেশ দেওয়া হয়েছে। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত উরুগুয়ের কাছে 1-6 গোলে পরাজিত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে প্রথমার্ধে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ সেবা ও জনসেবার আজ 25 বছর পূর্তি। সরকারি ভর্তুকিতে কৃষিযন্ত্র কেনার জন্য আবেদন করার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার। এসআইআর এর কাজে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনের নীতি নির্দেশিকা মেনেই কাজ করবে বলে জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9:15।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনোজ মুরলী।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন মনোজ মুরলীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: হ্যালো হ্যালো হ্যালো,
2: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
1: আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন। পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন। পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন। গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।
3: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই

0: সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।
1: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: জানা অজানা,
3: জানা অজানায় পরপর 3 দিন শুনছেন মহলানবিশ রামানুজন সংবাদ শিরোনামে 3 পর্বের ধারাবাহিক কথিকা। আজ 2 পর্ব। বলছেন অধ্যাপক সমীর সাহা।
4: শ্রীনিবাস রামানুজনের জীবনী ও কর্মকাণ্ডকে চমকপ্রদ বললে কম বলা হয়। মাদ্রাজে অধুনা তামিলনাড়ু জন্ম এই ম্যাট্রিক পাস ব্রাহ্মণ নিরামিশাষী যুবক অঙ্কের ইতিহাসে এমন অবদান রেখে গেছেন যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত গণিতজ্ঞ রামানুজনকে অঙ্কের ইতিহাসের সবথেকে নামকরা দুজন গাউস এবং অয়লারের সাথে এক আসনে বসিয়েছেন। 1887 সালের 22শে ডিসেম্বর রামানুজনের জন্ম। ওই দিনটাই এখন ভারতে গণিত দিবস হিসাবে পালিত হয়। মার কাছে রামায়ণ মহাভারতের গল্প শুনে বড় হওয়া রামানুজন ছোটবেলা থেকেই অঙ্কে সবার থেকে অনেক এগিয়ে ছিলেন। লোনির ত্রিগোনোমেট্রি প্রথম থেকে শেষ অবধি তিনি সব অঙ্ক করে ফেলেছিলেন। এর সঙ্গে তিনি পড়েছিলেন কারের পিওর ম্যাথামেটিক্সের বই। রামানুজনের জীবন খুব সোজাভাবে শুরু হয়নি। 1903 সালে উনি ম্যাট্রিকুলেশন ফার্স্ট ক্লাস মাদ্রাস ইউনিভার্সিটি থেকে পাশ করেন এবং কুম্ভকোণমে বাস করতে শুরু করেন, কিন্তু এফএ এক্সামিনেশনে উনি অ্যাপিয়ার করেও পাশ করতে পারেননি। আর 22 বছর বয়সে 1909 খ্রিস্টাব্দে ওনার 9 বছর বয়সের জানকীর সঙ্গে বিবাহ। শ্রীনিবাস রামানুজন কিন্তু এফএ পাস করতে পারেননি, কিন্তু তার অঙ্ক ভর্তি নোট বই যখন ইন্ডিয়ান ম্যাথামেটিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা রামস্বামী আয়ারকে দেখান 1910-11 সালে, তখন উনি আয়ার সাহেব মাদ্রাস ইউনিভার্সিটি থেকে ওনার একটা স্কলারশিপ পাওয়ার ব্যবস্থা করে দেন। এবং পরে 1913-14 সাল এই স্কলারশিপ পাওয়ার পর উনি ওই রেকমেন্ডেশন নেন স্যার গিলবার্ট ওয়াকারের কাছে। স্যার গিলবার্ট ওয়াকার ছিলেন ভারতীয় আবহাওয়া দপ্তরের তখন সর্বাধিকর্তা। রামানুজন দেখা যায় 16 জানুয়ারি 1913 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং অধ্যাপক জি এইচ হার্ডিকে প্রথম চিঠি লেখেন। এবার হার্ডি সাহেব এই চিঠি ফেলে রেখে দিতেই পারতেন, কিন্তু এই চিঠিটা খুলে যে ইকুয়েশন তিনি দেখেন তাতে তিনি একেবারে চমকিত হয়ে যান এবং অনেক চেষ্টা করে 1913-1914 সাল অবধি চেষ্টা করে উনি রামানুজনকে কেমব্রিজ ইউনিভার্সিটিতে আসার জন্য একটা স্কলারশিপের ব্যবস্থা করতে পারেন। 17 মার্চ 1914 লন্ডনের উদ্দেশ্যে রামানুজন যাত্রা করেন এবং লন্ডনে পৌঁছে কেমব্রিজে যান এবং সেখানকার ট্রিনিটি কলেজে গবেষণা করতে শুরু করেন জি এইচ হার্ডির সাথে। এই জি এইচ হার্ডি রামানুজনের জীবনে বিশাল প্রভাব ফেলেছিলেন। কেমন মানুষ ছিলেন গডফ্রে হ্যারল্ড হার্ডি? তার বই এ কোর্স অফ পিওর ম্যাথামেটিক্স

0: ইউনিভার্সিটি টিচিংয়ে একটা প্রামাণ্য দিক আনে। এছাড়া উনি তার নিজের জীবনের লক্ষ্য বলতে অদ্ভুত কতকগুলো কথা বলেছিলেন। তিনি বলেন যে তার উদ্দেশ্য হচ্ছে রিম্যানিয়ান হাইপোথেসিসটা প্রমাণ করা, ক্রিকেট খেলায় চতুর্থ ইনিংসে ওভারে 211 রান করা, সাধারণ লোককে বোঝানোর জন্য ভগবানের অস্তিত্ব যে নেই তার কিছু একটা তত্ত্ব বার করা, আর মাউন্ট এভারেস্টে প্রথম মানুষ চড়া, আর ইউএসএসআরের প্রথম প্রেসিডেন্ট হওয়া। আর সবথেকে অদ্ভুত ছিল 6 নম্বরে উনি লেখেন যে ওনার উদ্দেশ্য হচ্ছে মুসোলিনিকে হত্যা করা। এই সময়ে কেমব্রিজের ট্রিনিটি কলেজে যারা ছিলেন তার মধ্যে বার্টন রাসেলের একটি চিঠি থেকে পাওয়া যাচ্ছে, যে চিঠিটা লেখা ফেব্রুয়ারি 1913। উনি বললেন, আমি দেখছি যে হার্ডি এবং লিটলউড, হার্ডির সহযোগী ছিলেন এই লিটলউড, এরা এক প্রচণ্ড উত্তেজিত, কারণ তারা বিশ্বাস করছে যে তারা ম্যাড্রাসের এক হিন্দু ক্লার্কের ইকুয়েশনের মধ্যে দেখতে পাচ্ছেন যেন এক নতুন নিউটনের আবাস। হার্ডি এবং রামানুজন একসঙ্গে 5টা পেপার তৈরি করেছিলেন, আর রামানুজমের এখন পাওয়া যায় 6টা নোট বই লেখা প্রায় 5000-এর ওপর ইকুয়েশন, যা এখনও সমাধান করার কাজ চলছে।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন মহলানবিশ রামানুজন সংবাদ শিরোনামে 3 পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব। বললেন অধ্যাপক সমীর সাহা।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান এখন আধুনিক জ্ঞান। শিল্পী শ্যামা প্রসাদ দাস, প্রথম গানের রচয়িতা জটিলেশ্বর মুখোপাধ্যায়।

0: প্রথমে জটিলেশ্বর মুখোপাধ্যায়, পরে পুলক বন্দ্যোপাধ্যায়, সবশেষে অমিতাভ নাহার লেখা আধুনিক গান শুনলেন শ্যামাপ্রসাদ দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কথিকা অনন্য বাণী কুমার বলছেন তুহিন শুভ্র ভট্টাচার্য।
1: পোশাকি নাম বৈদ্যনাথ ভট্টাচার্য। কলকাতা বেতার তথা আকাশবাণী এবং লক্ষ কোটি শ্রোতার কাছে তিনি বাণী কুমার নামেই পরিচিত। আর প্রিয় বন্ধু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তাঁকে বোদে নামেই ডাকতেন। বেতারের পরম সম্পদ মহিষাসুর মর্দিনীর রচয়িতা বলেই তাঁকে সর্বাধিক শ্রোতা জানেন। কিন্তু জানেন না, শুধু মহিষাসুর মর্দিনী নয়, বেতারের আরও বহু অনুষ্ঠানের স্ক্রিপ্ট তিনি লিখেছেন, প্রযোজনা করেছেন বহু নাটক এবং নানান ধরনের রূপকানুষ্ঠান। ১৯৬১ সালে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ উপলক্ষে আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত অনেকগুলি রবীন্দ্রসঙ্গীতের কথা বাণী কুমার সংস্কৃতে অনুবাদ করে দেন। এত গেল বেতার অনুষ্ঠানের রূপকার বাণী কুমারের অতি সংক্ষিপ্ত পরিচয়। এছাড়া আরেক অন্য বাণী কুমারও আছেন, যার কথায় আমি এবার আসছি। কলকাতার ট্যাঁকশালের চাকরি ছেড়ে বাণী কুমার কলকাতা বেতারের এক নম্বর গার্স্টিন প্লেসের অফিসে যোগ দিয়েছিলেন, যা তাঁর পিতৃদেব বিধুভূষণ ভট্টাচার্য একেবারেই পছন্দ করেননি। বিভিন্ন বাংলা সাহিত্য পত্রিকায় লেখালেখি ছাড়াও তিনি বেতারের কাজে ডুবে গিয়েছিলেন। নানান অনুষ্ঠানের নামকরণও তিনি করেছিলেন, যেমন সাহিত্য বাসর, সংস্কৃত ও সংস্কৃতি, রূপ ও রঙ্গ, মণিমঞ্জুষা, আর ফিলারের বাংলা প্রতিশব্দ করেছিলেন অবকাশ রঞ্জনী। বেতারে যাঁদের বাণী কুমারের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে, তারা সবাই এক কথায় বলেছেন, বাণী কুমার মানুষটি ছিলেন শান্ত, সৌম্য এবং স্থিতধী, নিজের কাজে চরম নিষ্ঠাবান এবং পারফেকশনিস্ট। ধুতি পাঞ্জাবি পরিহিত, মানুষটির কাঁধে থাকত একটি উড়ুনি, চোখে চশমা, হাতে পানের ডিবে, পান খাওয়ার নেশা ছিল। বলতেন, আমার পান আর তোমাদের বীরেন ভদ্রের নস্যি, ওর নস্যি টানার সময় খুব একটা কাছাকাছি থেকো না, আমি যে নস্যি কালারের পাঞ্জাবি পরি সে তো ওরই জন্যে। ফুলের আরক জাতীয় গন্ধ বাণী কুমারের খুব প্রিয় ছিল, পছন্দের ফুল ছিল জুঁই। একবার ঠিক করলেন একটা ডিটেকটিভ উপন্যাস লিখবেন। বন্ধু অশোকনাথ শাস্ত্রীর সঙ্গে একটা ডিটেকটিভ উপন্যাস অনেকটা লিখেও ফেলেছিলেন, কিন্তু শেষ আর হয়নি। ভারতী, সাহানা প্রবাসীতে নিয়মিত লিখতেন, তবে বাণী কুমার নামে সব জায়গায় লিখতেন না, ছদ্মনামেও লিখতেন। বৈনাভ, আনন্দবর্ধন, বিষ্ণুগুপ্ত এই ছদ্মনামগুলি বাণী কুমারেরই। আগেই বলেছি বাণী কুমার পান খেতেন প্রচুর। কয়েক বছর আগে বেতারের জন্য একটি সাক্ষাৎকারে বাণী কুমারের স্ত্রী গৌরী দেবী আমায় বলেছিলেন পান খেতেন, মিঠে পান খেতেন। তা আমার ২৫-৩০টা করে প্রত্যেক দিন সাজতে হতো। বাড়ির খাবার ছাড়া

বাইরে কোনো জায়গায় কেউ নেমন্তন্ন করলে যেতেন না। গৌরীদেবী স্মৃতিচারণায় আরও জানিয়েছিলেন, রেডিওতে মাইনে পেলে টাকা পয়সা যা থাকবে কোনোদিন নিজের কাছে রাখেননি, আমার হাতে সব তুলে দিয়েছেন, আর খরচাপাতি নিজেও বিশেষ কিছু করতেন না, বাজে খরচা ওনার একদমই ছিল না। বাণীকুমার মানুষটি সংসারে থেকেও যেন সন্ন্যাসীর মতো ছিলেন। বাড়িতে তার ছেলেমেয়েরা দেখেছেন বাণীকুমার গান লিখছেন, গানের সুর দিচ্ছেন, আবার তা ফুলেও যাচ্ছেন। একটু ছেলেমানুষই ভাবটিও ছিল। ছেলেমেয়েদের জ্বর হলে তাদের বলতেন যে তাদের জ্বর যদি সেরে যায় তাহলে তারা চকচকে পয়সা পাবে আর উপহারও পাবে। বাণীকুমার তখন বাংলা সিনেমার গান লিখতেন। কিছু কিছু প্রযোজকদের তাঁর লেখা গান কিছুতেই পছন্দ হচ্ছে না, বারবার ফিরিয়ে দিচ্ছে। বাণীকুমার তখন একবার দুটি গানের দুটি করে কপি করলেন, রবীন্দ্রনাথের গান দুটির তলায় নিজের নাম উল্লেখ করলেন আর নিজের লেখা গান দুটির নিচে রবীন্দ্রনাথের নাম দিলেন। এরপর তিনি তা নিয়ে গিয়ে প্রযোজককে দেখালেন। প্রযোজক যে দুটি গানের নিচে রবীন্দ্রনাথ লেখা সে দুটি গান দেখে বাহবা দিলেন, যা আসলে বাণীকুমারেরই নিজের লেখা গান। বাণীকুমার তখন সেই সিনেমা প্রযোজককে বলেছিলেন, আপনি আসলে রবীন্দ্রনাথের গান রিজেক্ট করেছেন, কিন্তু ওই গান দুটিই আমার লেখা, আর ওইটাই আসলে রবীন্দ্রনাথের লেখা গান যার নিচে আমার নাম উল্লেখ করেছি। এই বলে বাণীকুমার সেখান থেকে চলে এসেছিলেন, আর কখনো যাননি। বাগবাজারের ভাড়া বাড়িতে থাকার সময় বাণীকুমার প্রতিদিন গঙ্গা স্নান করতেন, সাঁতার কাটতেন, আবার নিজের বড় মেয়ের বিয়ের দিন যখন নামকরা মানুষেরা খাচ্ছেন তখন দু একবার তা দেখে নিলেন। অন্যদিকে যখন বিয়ে শেষ হয়ে গেল তখন বিয়ে বাড়ির ধারে যখন গরিব মানুষেরা খাচ্ছিলেন তখন বাণীকুমার নিজে হাতে তাদের পরিবেশন করেছিলেন। দেখা যেত বাণীকুমার তার নিজের লেখা স্ত্রীকে না দেখিয়ে শান্তি পেতেন না। বড় ছেলে নৃসিংহ কুমার ভট্টাচার্য তাঁর স্মৃতিকথায় জানিয়েছেন, একটা শব্দ পর্যন্ত যদি যোগ করতেন মাকে জাগিয়ে, মিনা দেখো আমি এই শব্দটা দিয়েছি, এটা শুনতে ভালো লাগছে না ওটা শুনতে ভালো লাগছে বলে এইভাবে উনি সেন্টেন্সটাকে একে একে মার কাছে বলতেন। মা হয়তো বললেন সেন্টেন্সের মধ্যে এই কথাটা ভালো লাগছে, বাবা সেই কথাটাই রেখে দিতেন। দমদমে নিজেদের বাড়িতে তখন বাণীকুমার বাস করছেন। সেই সময় একবার অফিস থেকে ফেরার পথে ডাকাতের হাতে তাঁকে পড়তে হয়েছিল। তখন তার পিতৃদেব রেগে গিয়ে তাকে বলেছিলেন, তুমি তো রেডিও ছাড়বে না, তুমি ছাড়তে পারবেও না, তুমি যদি রেডিও না ছাড়তে পারো তাহলে তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যাও। বাণীকুমারও চলে গিয়েছিলেন, কিন্তু বাবার সঙ্গে তাঁর সম্পর্ক তা বলে খারাপ ছিল না। পরিচিতদের কাছে অনেককেই বাণীকুমার কবিতায় চিঠি পাঠাতেন। বেতার অফিস থেকে ফিরে খাওয়া দাওয়ার পর রাত তিনটে অবধি টানা লিখে যেতেন, আবার ভালো লিখে নিজেই নিজের পিঠ চাপড়ে বলতেন সাবাস। রাতে তার প্রিয় খাবার ছিল লুচি আর আলু ছেঁচকি, এটার বদল কখনো হতো না। বাগবাজারের বাড়িতে যখন থাকতেন তখন চিলেকোঠার ঘরে একটা বড় কাঠের ডেস্কের সামনে বসে বাণীকুমারের লেখালেখি চলত। বিশেষ প্রয়োজন ছাড়া সেখানে কারুর যাবার উপায় ছিল না। বাণীকুমারের প্রথম গ্রন্থ কথা কথালি প্রকাশিত হয়েছিল বাংলা 1362 সালের বৈশাখ মাসে। পরের গ্রন্থ কথা মঞ্জুষা প্রকাশিত হয়েছিল তাঁর প্রয়াণের অনেক বছর পর। এই প্রসঙ্গে বাণীকুমারের লেখা তিনটি গীতি কাব্যগ্রন্থের নামও উল্লেখ করতে হয়। এগুলি হল স্বরলিপিকা প্রথম এবং দ্বিতীয় খণ্ড আর গীতবল্লকী। স্বয়ং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তার নিজের লেখা বেতার নাটক ঝঞ্ঝায় নাট্যকার চরিত্রে বাণীকুমারকে নির্বাচিত করেছিলেন। 1934 সালের 25শে অগস্ট এই নাটকটি কলকাতা বেতার থেকে প্রচারিত হয়েছিল, যার সবগুলি চরিত্রেই অংশ নিয়েছিলেন তখনকার বেতারের কর্মীরা। চিকিৎসা সংকট নাটকেও বাণীকুমার অভিনয় করেছিলেন, আর মঞ্চে অভিনয় করেছিলেন একবারই রংমহলে 1944 সালে। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন বাণীকুমারী, নাম দিয়েছিলেন সন্তান। একটি প্রামাণ্য নাটকও রচনা করেছিলেন, নাম বিচিত্র বিচারক। বাড়িতে একটি জাতীয় পতাকা ছিল। একবার বাড়ির কাজের লোক না বুঝে অন্যান্য কাগজপত্রের সঙ্গে সেটি পুড়িয়ে ফেলে,

0: জানতে পেরে বাণীকুমার তিন দিন খাননি। বলেছিলেন, যে বাড়িতে দেশের এত বড় অপমান হতে পারে সে বাড়িতে অন্নগ্রহণ করব না। অবশেষে বাড়ির লোকেরা অনেক বুঝিয়ে সুঝিয়ে তার অনশন ভাঙিয়েছিল। আবার এই মানুষটি আত্মজীবনী লিখতে পছন্দ করেননি, কারণ তাতে তার বিশ্বাস ছিল না। বাণীকুমার যে আজীবনই প্রচার বিমুখ ছিলেন।
1: শুনলেন অনন্য বাণীকুমার শিরোনামে কথিকা, বললেন তুহিন শুভ্র ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: বুখার আয়া হিসে নজর আন্দাজ না করেন।
3: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
2: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
3: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র যায় আর ডক্টর কি সলাহ লে।
2: ঘর কে আসপাস জমা পানি সাফ করেন, আপনে আসপাস সাফ সফাই রাখেন, মচ্ছরদানি কা ইস্তেমাল করেন আর মচ্ছরো কো পনপনে সে রোকেন।
3: জাগরুক রহে, মচ্ছর জনিত বিমারিয়ো সে বচাও করেন।
2: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিম বঙ্গাল সরকার দ্বারা জনহিত মে প্রচারিত।
1: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনুন সরোদ, শিল্পী অভিষেক লাহিড়ি, রাগ বৈরাগী, তবলা সহযোগিতায় তিমির রায়চৌধুরী।

0: কে তবলায় সহযোগিতা করলেন তিমির রায়চৌধুরী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: যাত্রীগণ মন দিয়ে শুনুন, যাত্রাকালে যদি টিসি টিকিট দেখতে চান তাহলে দেখিয়ে দিন, কিন্তু কেউ যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড দেখতে চায় তাকে তক্ষুনি তাড়িয়ে দিন।
2: আরবিআই এর কথা বলে, ওটিপি বা পিন চেয়ে কল বা মেসেজ এলে একটু সাবধানে।
3: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.edu.cataion.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক।
2: শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 অগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়, আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে আনন্দ আশ্রম ছবির কয়েকটি গান। এ ছবির প্রথম গানের শিল্পী শ্যামল মিত্র।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার 25 বছর পূর্ণ হচ্ছে আজ। সরকার 2025 সালের ভিবিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। হিমাচল প্রদেশ সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোহতাংয়ের অটল টানেল পরিদর্শন করবেন। রিজার্ভ ব্যাংক আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের কারণে মুদ্রাস্ফীতি বাড়ায় এবার সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা কমিশন তুলে দিয়ে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে একে যুক্ত করেছে। কৃষ্ণসাগরে বুলগেরিয়ার বিশেষ অর্থনৈতিক এলাকায় দুটি বাণিজ্যিক জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে। একটি জাহাজ ঘটনাস্থলেই ডুবে গেছে। লখনউয়ে একানা স্টেডিয়ামে গতরাতে 5 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি আজ নতুন দিল্লির শ্রী বিনায়ক মন্দিরে প্রার্থনা করেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ বিকশিত ভারত সংকল্প সভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির পাশাপাশি দলের বরিষ্ঠ নেতৃবৃন্দ উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ও উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত বিনোদ তাওড়ে অযোধ্যা থেকে অনুষ্ঠানে যোগ দেবেন। লখনউয়ের হজরতগঞ্জের সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির পাদদেশ থেকে এই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক প্রমুখ। রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী বারাণসী থেকে প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। সরকার প্রধান হিসেবে জনসেবায় 25 বছর পূর্ণ হওয়ায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, শ্রী মোদীর প্রধান সেবক হিসেবে যাত্রা সর্বাত্মক উন্নয়নের ধারণাকে রূপান্তরিত করে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মাধ্যমে জন আন্দোলনে পরিণত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুশাসন আরও শক্তিশালী হয়েছে। এদিকে সরকার প্রধান হিসেবে 25 বছর পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল একটি প্রস্তাব পাশ করেছে। 2001 সালের 7ই অক্টোবর তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হন।
1: ये जो निरंतर सेवा देश की है, इसके लिए कैबिनेट ने अभिनंदन किया माननीय प्रधानमंत्री जी का और एक प्रस्ताव पारित किया। जिस तरह से गुजरात में माननीय प्रधानमंत्री जी ने अपने कार्यक्रमों के माध्यम से, नीतियों के माध्यम से कई ऐसे परिवर्तन किए जिसके लिए दुनिया भर में माननीय प्रधानमंत्री जी को जो काम उन्होंने किए वो सारे काम आगे जाके देश के लिए एक बड़ी टेम्पलेट बने। तो गुजरात मॉडल को दुनिया भर में पहचाना गया, सराहा गया और भारत भर में उसकी इम्प्लीमेंटेशन हुई।
0: সরকার 2025 সালের বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। নতুন গ্রামীণ কর্মসূচির রূপরেখার অধীনে মোট 375 ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, নতুন তালিকায় আগের 266 কাজের তুলনায় 41% বেশি কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিতীয় ভারত ইএফটিএ প্রগতি সম্মেলন 2026-এ ভাষণ দেবেন। ভারত ইএফটিএ বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন। উভয় দেশের শীর্ষ পদাধিকারী শিল্প নেতৃত্ব এবং ভারত ও ইএফটিএভুক্ত সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, লিখটেনস্টাইনের মতো দেশগুলি এই অনুষ্ঠানে যোগ দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রযুক্তিকে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের আগে গতকাল সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এই বৈঠকে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যোগাযোগ প্রতিমন্ত্রী ডক্টর পেমাসানি চন্দ্রশেখর সহ একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন। আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস সম্মেলন হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বর্তমানে 3 দিনের হিমাচল প্রদেশ সফর করছেন। হিমাচল প্রদেশ সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি আজ রোহটাংয়ের অটল টানেল পরিদর্শন করবেন। টানেলটির উত্তর ও দক্ষিণ উভয় প্রবেশপথ পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি সীমান্ত সড়ক সংস্থা বিআরও আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে রাষ্ট্রপতি মানালির প্রসিদ্ধ হিড়িম্বা দেবী মন্দিরে পুজো দেবেন। রাষ্ট্রপতি

0: সফরকে কেন্দ্র করে মানালি, অটল টানেল এবং অন্যান্য এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজ্ঞান বিষয়ক গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, কৃষি গবেষণা এবং কৃষি শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে দুটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে ভারত ও ঘানা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের ঘানা সফরকালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর লক্ষ্য হল দুই দেশের মধ্যে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা আরও গভীর করা। এই চুক্তির আওতায় ভারতের জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ইউনিভার্সিটি অফ ঘানার মধ্যে শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার কথা বলা হয়েছে। পাশাপাশি ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এবং ঘানার সিএসআইআর ক্রপস রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষায় যৌথ উদ্যোগের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। রিজার্ভ ব্যাংক আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের কারণে মুদ্রাস্ফীতি বাড়ায় প্রায় 3.5 বছর পর এবার সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, 2023 সালের ফেব্রুয়ারিতে শেষবার রেপো রেট 0.25% বাড়িয়ে 6.50% করেছিল আরবিআই। এরপর 2023-24 অর্থবর্ষে এই হার অপরিবর্তিত ছিল। পরে 2025 সাল থেকে সুদের হার কমানোর প্রক্রিয়া শুরু করে রিজার্ভ ব্যাংক। বর্তমানে আরবিআই এর পলিসি রেপো রেট 5.25%। বিশেষজ্ঞরা বলেছেন, সার্বিক মুদ্রাস্ফীতি বাড়াতে থাকায় রিজার্ভ ব্যাংক ধীরে ধীরে তার মুদ্রানীতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারে, যাতে আগামী ত্রৈমাসিকে প্রকৃত সুদের হার ঋণাত্মক না হয়ে পড়ে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা কমিশন তুলে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল জানিয়েছেন, মাদ্রাসা শিক্ষা কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, ফলে মাদ্রাসায় যাবতীয় নিয়োগ এখন থেকে স্কুল সার্ভিস কমিশনের মধ্যেই হবে। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, এর ফলে মাদ্রাসায় শিক্ষা নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার সক্রিয়তা বজায় রেখে মেধাবী প্রার্থীদের জন্য বৃহত্তর সুযোগ নিশ্চিত করা হবে। উল্লেখ্য, সম্প্রতি মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে থাকা আলিয়া বিশ্ববিদ্যালয়কেও উচ্চশিক্ষা দপ্তরের অধীনে এনেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এই সংক্রান্ত প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি। 31 অক্টোবরের পর আরও 6 মাস তিনি দায়িত্বে থাকবেন বলে নির্দেশে জানানো হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলেও সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ 6 মাস বাড়ানো হয়েছিল। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ গতকাল মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতিতেই শেষ হয়েছে। তামিলনাড়ুর মধুকরান্তকামে 86% ও ধারাপুরমে 80% বেশি ভোট পড়েছে। পুদুচেরির থাট্টাঞ্চাবিতে প্রায় 81% ভোট পড়ার খবর পাওয়া গেছে। অসমের নওগাঁ লোকসভা আসনে 76% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেঞ্জিনগরে 80% বেশি ভোট পড়ার খবর মিলেছে। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ বলেছেন, কৃষ্ণসাগরে সেদেশের বিশেষ অর্থনৈতিক এলাকায় 2টি বাণিজ্যিক জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে। রাদেভ এই হামলার নিন্দা করে একে আন্তর্জাতিক ও সামুদ্রিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, টোগোর পতাকাবাহী ভয়ানক ক্ষতিগ্রস্ত আলফা ওয়াটসন জাহাজটি ঘটনাস্থলেই ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজের নাবিকদের এখনও কোনো খবর পাওয়া যায়নি। দ্বিতীয় জাহাজটিতে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। বুলগেরিয়ার একটি জলযান ওই জাহাজের 18 জন নাবিক ও কর্মীকে উদ্ধার করে। বুলগেরিয়ার কর্তৃপক্ষ ড্রোনগুলি কোন দেশের তা তদন্ত করে দেখছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ওই অঞ্চলে ইউক্রেন কোনো হামলা চালায়নি। এই হামলার দায় তিনি রাশিয়ার উপর চাপিয়েছেন। রাশিয়ার কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। লখনৌয়ে গতরাতে 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভার 1 বলে 171 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ 56 রান করেন শেরফেন রাদারফোর্ড, শাইহোপ করেন 52 রান। ভারতের হয়ে নমন ধীর 3টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে 172 রানের লক্ষ্যে ভারত 14 ওভার 4 বলেই পৌঁছে যায়। অধিনায়ক শ্রেয়স আইয়ার 43 বলে অপরাজিত 102 রান করেন। ম্যাচ সেরা হন তিনি। ঈশান কিশান 27 বলে অপরাজিত 37 রান করেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী শুক্রবার রাঁচিতে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্ণ হচ্ছে আজ। সরকার 2025 সালের VBG রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা কমিশন তুলে দিয়ে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে একে যুক্ত করেছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়।

0: ভাদ্রের বর্ষা শেষে আশ্বিনের কাঁচা সোনা রোদ এখন ছড়িয়ে পড়েছে পশ্চিম বর্ধমানের আকাশ জুড়ে। বাতাসে বিশ্বকর্মা পুজোর ঢাকের আওয়াজ স্তিমিত হতেই শুরু হয়েছে শরতের আগমনী সুর। মহালয়া আর দুর্গাপুজোর অপেক্ষার মাঝেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 206তম জন্মজয়ন্তীতে এক নতুন ভোরের সাক্ষী থাকল এই শিল্পাঞ্চল। অন্ডালে সোনপুর বাজারি এলাকায় কোল ইন্ডিয়া লিমিটেড ও কোল গ্যাসিফিকেশন ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে 13,050 কোটি টাকার সরকারি ভর্তুকিতে মেগা কয়লা গ্যাসীকরণ প্রকল্পের ঘোষণা হয়েছে। এর ফলে 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। অন্যদিকে আসানসোলের বন্ধ সেনরেল সাইকেল কারখানার জমি ও পরিকাঠামোকে কাজে লাগিয়ে রাজ্যে সারথী প্রকল্পের সাইকেল নির্মাণের প্রশাসনিক উদ্যোগের কথা জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি পাণ্ডবেশ্বরের শিল্প সম্মেলনে 1,000 কোটি টাকারও বেশি বেসরকারি বিনিয়োগের প্রস্তাব এসেছে। বালি সংকট কাটাতে জেলার 15টি ঘাটের পাশাপাশি নতুন 12টি ঘাট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রতি ট্র্যাক্টর বালির সর্বোচ্চ দর 1,200 টাকা বেঁধে দেওয়া হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে জেলায় অনুষ্ঠিত হওয়া 50টি সেবা সেতু শিবির ব্যাপক সাড়া ফেলেছে। 3 দিনে 60,000-এরও বেশি মানুষের উপস্থিতিতে বিশেষভাবে নজর কেড়েছে রাজ্যের সামাজিক সুরক্ষা উদ্যোগ অন্নপূর্ণা যোজনা। আসানসোল রবীন্দ্র ভবনে অন্নপূর্ণা দিবস উদযাপনে জেলাশাসক এস পন্নম্বলম জানিয়েছেন যোগ্য সকল মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবাতেও অভূতপূর্ব সাফল্য মিলেছে। জেলা সরকারি চিকিৎসা ব্যবস্থায় নতুন মাইলফলক ছুঁয়েছে আসানসোল জেলা হাসপাতাল। ট্রমা কেয়ার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে 60 বছর বয়সী ঝর্ণা দাসের জটিল জোড়া হাঁটু প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছেন চিকিৎসকেরা। হাসপাতালের পরিকাঠামো আরও সম্প্রসারিত করে 50 শয্যার নতুন প্রসূতি বিভাগ এর শুভ উদ্বোধন করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি দুর্গাপুরে SKS গ্রুপের নতুন মেডিকেল কলেজের সূচনা শিল্পাঞ্চলে উন্নত চিকিৎসা শিক্ষার দিগন্ত খুলে দিয়েছে। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আচমকা পরিদর্শন চালিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। কৃষিক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া আনতে আসানসোলের জামডোবা গ্রামে কৃষকদের জন্য ড্রোনের সাহায্যে সার ও কীটনাশক প্রয়োগের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল রবিবার। সেই সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য পরিবেশ বান্ধব সৌরশক্তির আধুনিক ঢেকি। শিশুদের প্রাথমিক শিক্ষা ও পুষ্টির বুনিয়াদ সুদৃঢ় করতে জেলাজুড়ে 76টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ ও 40টি জরাজীর্ণ কেন্দ্র সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রামবাঁধ, শ্যামবাঁধ ও ইসমাইলে মডেল শিশু আলয় কেন্দ্রগুলির ফিতে কেটে ফুতেদের সঙ্গে সময় কাটান পুরমন্ত্রী। বিদ্যাসাগরের জীবনের স্মৃতি বিজড়িত কারমাটারের সঙ্গে আসানসোলের আত্মিক টানকে শ্রদ্ধা জানিয়ে মাত্র 15 দিনে পুনর্গঠন করা হল বিদ্যাসাগর আর্ট গ্যালারি। বীরসিংহের পবিত্র মাটি স্পর্শ করে এই আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত গ্যালারির দ্বারোদ্ঘাটন ঘটে পুরমন্ত্রী ও পুর কমিশনারের হাত ধরে। কাঁকসায় পানাগড় বায়ুসেনা ঘাঁটি ও অন্ডাল বিমানবন্দরের সুরক্ষায় পুজো মণ্ডপে শক্তিশালী লেজার শো নিষিদ্ধ করা হয়েছে এবং পার্কিং ফি বাইক পিছু 10 টাকা ও 4 চাকা পিছু 20 টাকা সুনির্দিষ্ট করে দিয়েছে আসানসোল ও দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সাইবার অপরাধ রুখতে অপারেশন প্রহারের মাধ্যমে ধৃত হয়েছে জামতারা মডিউলের 100+ অপরাধী। সব মিলিয়ে পুজো আসার ঠিক মুখে দাঁড়িয়ে পশ্চিম বর্ধমান জেলা আজ কেবল উৎসবের আনন্দে মাতোয়ারা নয়, বরং শিল্প, স্বাস্থ্য, আধুনিক কৃষি ও প্রশাসনিক সদিচ্ছার মেলবন্ধনে এগিয়ে চলেছে এক উজ্জ্বল ও স্বাবলম্বী ভবিষ্যতের দিকে। জেলার চিঠি শেষ হল। পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্ব। তার আগে একটি জরুরি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। গানে গানে দ্বিতীয় পর্ব। প্রথমে শুনুন ত্রয়ী ছবির কয়েকটি গান। এ ছবির প্রথম গানের শিল্পী ভূপিন্দর সিং।

ত্রয়ী ছবির গান শুনছেন। আশা ভোসলে এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে গাওয়া গান শুনলেন। এবারে কিশোর কুমার, আর ডি বর্মন এবং আশা ভোসলের গাওয়া গান।

0: অনুসন্ধান। ছবির এই গানের সঙ্গেই শেষ হলো আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান।

আহা, এমন গান, এমন ছবি, এমন জুটি, এই সবই তো আমাদের বলা যায় অ্যাসেট। বাংলা গান যারা ভালোবাসি আমরা, বাংলা ছবি যারা ভালোবাসি, আমাদের সকলের কাছে সত্যি এ সম্পদ, এ আমাদের অ্যাসেট। বাংলা ছবির গান শুনি আমরা বুধবারের এই একটা ঘন্টা, অর্থাৎ সকাল 10টা থেকে 11টা। আর সেই ছবির গান শোনার সঙ্গে সঙ্গে ছবি নিয়ে নানান গল্প, ছবির সঙ্গে জড়িয়ে থাকা গুণীজনেদের সম্পর্কে কিছু কথা, কিছু স্মৃতি, কিছু নস্টালজিয়া সব ফিরে ফিরে আসে এই গানের ভেলায়। আজ আলাদা করে কোনো ব্যক্তির কথা নয়, আলাদা করে কোনো বিষয়ের কথা নয়, বরং এই যে যারা আমাদের মন ভরিয়ে রেখেছেন যুগের পর যুগ, তারা চলে গেলেও তাদের সৃষ্টি রয়ে গিয়েছে, এখনও আমরা সেই গান শুনে, সেই ছবি দেখে, সেই অভিনয় দেখে কাঁদি, হাসি, ভালোবাসি, আসুন সেসব গল্প হোক। আলাদা করে কোনো বিষয় না, রোজ নিয়ম ভালো লাগে না, কখনো নিয়ম তো ভাঙতেও হয়, তাই না? আজকের গানের ভেলায় বরং আসুন সেই সব জুটিদের কথা বলি আমরা, আপনারা সকলে, যে জুটিরা আমাদেরকে মাতিয়ে রেখেছে। কখনো কখনো এমনও জুটি কিছু তৈরি হয়েছে যাদের অভিনয় বা যাদের কণ্ঠে গান আমরা হয়তো পরবর্তীতে আর কখনো শুনিনি, ওই একটি ছবি বা দুটি গান তাই আমাদের বলা যায় ঝুলি ভরিয়ে রেখেছে। উত্তম সুচিত্রার জুটি, উত্তম সুপ্রিয়ার জুটি, অথবা সৌমিত্র তনুজা, সৌমিত্র অপর্ণা, এই সকল জুটিরা অবশ্যই আমাদের সম্পদ, আমাদের অনেকের ভারী পছন্দের। তার সঙ্গে কেউ কেউ জুটির কথা বললে বলতেই পারেন কিশোর কুমার এবং রুমা গুহ ঠাকুরতার আহা লুকোচুরি। সেই জুটি আমরা পরবর্তীতে আর পেলাম না, গানেও সেভাবে পেলাম না, ছবিতেও পেলাম না, কিন্তু ওই যে একখানি ছবি, বলুন দেখি আমাদের কতজনের মন জুড়ে রয়েছে তাদের সেই জুটিখানি। এমন নানান জুটি, হিট হতে পারে, ফ্লপ হতে পারে, অথবা হতে পারে একটি মাত্র ছবি পেয়েছেন, আপনাদের মনে হচ্ছে, আপনার কারুর মনে হচ্ছে যে ইস আর কেন পেলাম না। ভালো লাগা এমন জুটির গল্প হোক আজ। নায়ক নায়িকা হতে পারেন, নায়ক গায়ক হতে পারেন, গায়ক গায়িকা হতে পারেন, নানানভাবে দুইজনে মিলে যে কাজ করেছেন, যে কাজ আপনার মনের মণিকোঠা আলো আলো করে রেখেছে, আসুন সেই সকল গান শুনি আজকের এই গানের ভেলায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সরকার, আর আপনারাও আছেন জানি রেডিও সেটের অপর প্রান্তে। ডায়াল করে এবারেও আসতে পারেন 0332107325, 0332107325, এই আমাদের নাম্বার। হ্যাঁ, একটু আগে যে জুটির কথা বলছিলাম, কিশোর কুমার রুমা গুহ ঠাকুরতা, আলাদা করে লুকোচুরি ছাড়া আমরা সেভাবে তাদেরকে পেলামই বা কই, গান বা অভিনয়, কিন্তু ওই একটি ছবিতে যা পেয়েছি তাই বা কম কী।

লুকোচুরির গান শুনলাম, শুরুতে তিন ভুবনের পারে, যেখানে সৌমিত্র তনুজার অনবদ্য সে জুটি। তনুজার কথা বলতে গেলে সত্যি ভারী অবাক লাগে, একজন অবাঙালি অভিনেত্রী যিনি বাংলায় অভিনয় করবেন বলে বাংলাখানি শিখলেন, বাংলা ভাষা শিখলেন, এবং তারপর কি অনবদ্য তার অভিনয় এবং অসাধারণ কিছু ছবি আমাদেরকে উপহার দিলেন। সৌমিত্র তনুজার জুটিতে তিন ভুবনের পারে বা প্রথম কদম ফুলের কথা বলতেই হয় যেমন অপর্ণা বা সোনার পাহাড়ের কথাই বা ভুলে কী করে। আবার এই তনুজাই যখন দেয়ানিয়া করছেন অথবা রাজকুমারী করছেন উত্তম কুমারের সঙ্গে, এই তনুজাই যখন অ্যান্টনি ফিরিঙ্গিতে রয়েছেন, তখন কিন্তু আমরা সেই ভালো লাগাই যেন আমাদের কাছে মনে হয় কোথাও একটা কৃতজ্ঞতায় ভরে যায়, তাই না? কারণ বাড়ি বাড়েই আমরা এমন বেশ কিছু অভিনেত্রীদের পেয়েছি যাদের বাংলায় নাই পেতে পারতাম, এমন কিছু গায়িকাদের পেয়েছি যাদের বাংলা গান নাই শুনতে পারতাম, কারণ আলাদা করে কিন্তু তাদের একটা অন্য জায়গায় কেরিয়ার ছিল, বাংলা শেখার খুব যে দরকার বা বাংলা গান গাইবার বা বাংলা ছবিতে অভিনয় করবার খুব যে দরকার ছিল তেমনটা নয়, তবু তারা বাংলাকে ভালোবেসে এসেছেন, ভালো কাজকে ভালোবেসে এসেছেন এবং তারপর ভরিয়ে দিয়েছেন আমাদের।

শুনছেন গানের ভেলা, বুধবার আজ বাংলা ছায়াছবির গান শোনার দিন। আর আজকের এই গানের ভেলায় আমরা সেসব জুটির কথা বলছি, নায়ক নায়িকা বা কখনো নায়ক গায়ক, নানান রকমেরই তো জুটি।

0: হয়ে ওঠে। কখনো পরিচালক এবং অভিনেত্রার জুটি, অভিনেতা বা অভিনেত্রীর জুটিও কিন্তু আমাদের মন কাড়ে, ঠিক যেমন সত্যজিৎ রায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। আপনার ভালো লাগার এমন জুটির গল্প হোক আজকে। 2210-7325 কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি আরামবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: বলুন বলুন।
1: তো আমি প্রথম যে জুটির কথা বলবো সেটি হচ্ছেন গীতিকার অমিতাভ নাহা এবং সুরকার সুকুমার মিত্র। এই জুটি খুব কম আলোচিত, কারণ সুকুমার মিত্র যখনই গানের সুর দিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই অমিতাভ নাহা গান লিখেছেন, এবং এই দুজনেরই যুগলবন্দির একটি ছবি এই পুজোর সময় মুক্তি পেয়েছিল 1973 সালের 28শে সেপ্টেম্বর, এবং বিমল করের কাহিনী নিয়ে শচীন অধিকারী ছবিতে করেছিলেন, উত্তম কুমার অঞ্জনা ভৌমিক প্রধান চরিত্রে, এবং উত্তম কুমার একদম চেনা ছকের বাইরে বেরিয়ে একটা চরিত্র করেছিলেন, এবং একদম মানে ছবির যেটা একদম মানে শীর্ষ সঙ্গীত বলা হয়, নাম দেখানোর সময় একটা গান সুকুমার মিত্র ভাবলেন এবং অমিতাভ নাহা লিখে গানটা গাওয়ানো হলো মান্না দেকে দিয়ে। ওই সময়টা উত্তম কুমারের লিপে মান্নাদের গান খুব পপুলার, কিন্তু একদম ব্যাকগ্রাউন্ডে উত্তম কুমার কোনো লিপ মিলাচ্ছেন না, অথচ মান্নাদের গান হচ্ছে এবং ছবির শীর্ষ সঙ্গীত। এটা খুব অভিনব ব্যাপার, কিন্তু অভিনব ব্যাপারটি সম্ভব হলো, এবং একদম ছবির শুরুতে যখন নাম দেখানো হচ্ছে, একটা ট্রাক চলছে, উত্তম কুমার পাশে বসে আছেন ট্রাক চালকে, এবং মান্নাদি গাইছেন ওই দূরে দূরে, ওই আকাশটা দূর থেকে আরো দূরে সরে সরে যায়, শেষ হয় না তো পথ রৌদ্র ছায়ায়। এটা হলো একটা জুটি অমিতাভ নাহা এবং সুকুমার মিত্র, খুব কম এনারা কাজ করেছেন। এরপর যে জুটির কথা বলবো সেটা হচ্ছে পরিচালক পীযূষ বসু এবং সুরকার শ্যামল মিত্র। প্রধানত পীযূষ বসুর ছবিতে নচিকেতা ঘোষ বেশিরভাগ ছবিতে সুর করেছেন, কিন্তু শ্যামল মিত্র যে কটি ছবি করেছিলেন, জীবন জিজ্ঞাসা, রাজবংশ, এবং যে ছবিটার কথা বলবো সেটা হচ্ছে ধ্যানরাস্তামাং। এটা 1978 সালের এই সেপ্টেম্বর মাসেই মুক্তি পায়। তো সেই ধ্যানরাস্তামাং ছবির গান হচ্ছে, এবং যখন এই ছবির গান হচ্ছে তখন কিন্তু কলকাতাতে খুব লোডশেডিং হয়, এবং স্টুডিওগুলোতে আগাম নির্দেশ আসে যে এই সময় থেকে এই সময় লোডশেডিং হবে। তো যেদিনকে এই ছবির রেকর্ডিং হবে, শ্যামল মিত্র গান রেকর্ডিং করাচ্ছেন, খোকন মুখার্জি আছেন, স্বপন সেন আছেন, রবীন গাঙ্গুলি আছেন, এবং আরতি মুখোপাধ্যায়ের গান হবে এবং মল মিত্রের গান হবে। তো খবর এলো যে একদম 5টার পরে লোডশেডিং হয়ে যাবে, সুতরাং 5টার মধ্যে করে ফেলতে হবে। কিন্তু আরতি মুখার্জির গানটা রেকর্ডিং হতেই 4:30 হয়ে গেল, হাতে মাত্র আধ ঘন্টা সময়, সবাই চাওয়াচাই করছেন, কিন্তু শ্যামল মিত্র বললেন যে এখনো আধ ঘন্টা আছে, আমার সঙ্গে খোকন আছে এবং স্বপন আছে, আমি ঠিক করে ফেলতে পারবো। এবং আধ ঘন্টার মধ্যে ধ্যানরাস্তামাঙ্গের মূল কথা বোধ হয় যে ছবিতে যে গানে বলা হয়েছে, দেখো ছুটি পেয়ে ভুলে সব কাজ, এইভাবে রেকর্ডিং হয়েছিল মাত্র আধ ঘন্টায়, এবং কি গানটা হলো সেটা আজকে আমরা সবাই জানি।
0: অসাধারণ। হ্যাঁ ধন্যবাদ আপনাকেও, অনেক ধন্যবাদ। দেখো ছুটি পেয়ে, সত্যি এত সেই অর্থে আমরা যাকে বলি সুদিং, মন ছুঁয়ে যাওয়া গান, সে গান এত অল্প সময়ে রেকর্ডিং করা হলো, সত্যি এমন শিল্পী মানুষেরা কালেভদ্রে আসেন, যখন আসেন আমাদেরকে সমৃদ্ধ করেন।

0: জুটির গল্প হচ্ছে। জুটি বলতেই আমরা ভাবি নায়ক নায়িকার জুটি, কিন্তু এছাড়াও বাংলা ছবির দিকে যদি তাকাই, বাংলা কেন, যে কোনো ছবি, যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কিন্তু এটা ঘটেই। শুধুমাত্রই যে নায়ক নায়িকার জুটি তা নয়, কখনো কোনো গায়কের সঙ্গে কোনো নায়কের এমন জুটি তৈরি হয় ঠিক যেমনটি আমরা পেয়েছি উত্তম কুমার হেমন্ত মুখোপাধ্যায়কে, পরবর্তীতে উত্তম কুমার মান্না দে, আবার মান্না দে বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে জুটিখানি, কখনো গায়িকা এবং নায়িকার জুটি। সন্ধ্যা মুখোপাধ্যায় আর সুচিত্রা সেনের গল্প কেইবার আমরা ভুলতে পারি? সত্যি আমরা যদি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, মনে হয় না যে গানখানি সুচিত্রা সেন গাইছেন নাকি নেপথ্যে গাইছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, এতটাই তাদের মধ্যেকার রসায়ন। এভাবে বাংলা ছবির দিকে তাকালে জুটি নানানভাবে আমরা পেয়েছি, সমৃদ্ধ হয়েছি বটেই। কে রয়েছেন টেলিফোনে কথা বলবো? নমস্কার।
1: হ্যালো ভাই।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি পোদরা পাচারপাড়া সাগরাইল হাওড়া থেকে প্রশান্ত পাঠা বলছি।
0: বলুন প্রশান্ত বাবু।
1: এই উত্তম কুমার আর সুলক্ষণা পণ্ডিত যে জুটিতে বন্দি ছবি হয়েছিল, এই জুটিটি কি পরে আর পাওয়া যায়নি? যেমন প্রসেনজিৎ বিজয়তা পণ্ডিত অমর সঙ্গী, এই ছবিটাতেও বিজয়তা পণ্ডিত প্রসেনজিৎকে আর পাওয়া যায়নি।
0: ঠিক ঠিক, ধন্যবাদ। সত্যি তাই, বিজয়তা পণ্ডিত বলুন অথবা আমাদের বাংলার ইন্ডাস্ট্রির তখন পরপর ছবি, হিট ছবি দিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেই সময় জুহি চাওলাও এসেছিলেন ছবি করতে বাংলায়। এরকম কখনো কখনো আমরা এমন অভিনেত্রীদের পেয়েছি যারা এসেছেন বাংলায়, হয়তো একখানি বা দুখানি ছবি আমাদের মাত্র উপহার দিয়েছেন, সেই জুটির ছবি আমরা বাংলাতে আর পেলামই না, কিন্তু যা পেয়েছি তাই বা কম কি, সত্যি কখনো কখনো মনে হয় বটে। মালা সিনহার কথা যদি বলি, আপনি যেহেতু এমন অভিনেতা নেত্রীদের কথা বলছেন যারা সেই অর্থে দেখতে গেলে হিন্দি ছবির অভিনেত্রী, মালা সিনহার যদিও শুরুটা হয়েছিল বাংলা ছবি থেকেই, নেপালি বাঙালি বংশোদ্ভূত মালা সিনহা কলকাতা থেকেই তার কাজ শুরু করেছিলেন, কিন্তু কলকাতায় কয়েকটি ছবি করার পরেই তিনি গীতাবালির নজরে পড়ে যান এবং তারপর মুম্বাই, তৎকালীন বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং একের পর এক ছবি সেখানে, শুরুর দিকে কিছু ফ্লপ, তারপর হিট ছবি, অনেক ছবি পরপর হিন্দিতে, বাংলায় খুব কম পেয়েছি। যা পেয়েছি তার মধ্যে অবশ্যই বলতে হয় সাথী হারার কথা, উত্তম মালা সিনহার জুটি। আবার একই সঙ্গে গানে গীতা দত্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়ের জুটিও কিন্তু সাথী হারাতে মন ভরিয়ে দিয়েছে আমাদের।

0: ফুলে সাজালে কেন। কেড়েছেন টেলিফোনে 0332107325 এই নম্বরে কথা বলবো। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ বলুন বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, আজকে তো দুটি নিয়ে গান হচ্ছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে। আপনাকে বললাম, আমি ভান্ডারকোলা বনগাঁ ভান্ডারকোলা থেকে বলছি, অঞ্জনা কাঞ্জিলাম।
0: বলুন অঞ্জনাদি বলুন।
1: কাল একটা সুচিকিৎসা করে তনুজা উত্তম কুমারের বইটার নাম ভুলে গেলাম, বেশ অন্ধ ছিল ওই বইটা, ভুলে গেলাম নাম। উত্তম কুমার অন্ধ, তনুজা সেই বিয়ে করতে রাজার মানে রাজবংশের মেয়ে,
0: রাজকুমারী,
1: রাজকুমারী, হ্যাঁ ভুলে গেছিলাম নামটা। ওই গানটা আমার খুব ইচ্ছা করে।
0: কোন গানখানি শুনতে ইচ্ছে করে বলু বলুন।
1: ওই যে শেষে যে গানটা, ওই যে
0: বন্ধ ঘরে, বন্ধ ঘরের অন্ধকারে থাকবো না, ভারী ভালো লাগলো। হ্যাঁ কাজ করতে করতে গান শুনুন, মন ভালো থাকবে। ঠিক ঠিক ঠিক, বেশ আপনি শুনুন, আপনার পছন্দের গানখানি শুনিয়ে দিই। ভালো থাকবেন দিদি, খুব ভালো থাকবেন,
1: আপনিও ভালো থাকবেন। শুভ সামনে তো শুভ আগমনী আসছে।
0: হ্যাঁ পুজো ভালো কাটুক।
1: হ্যাঁ হ্যাঁ,
0: অনেক ধন্যবাদ।
1: হ্যাঁ হ্যাঁ ঠিক।

0: বাড়ি বাড়ি ফিরে ফিরে আসছে উত্তম কুমার তনুজার জুটি। আমিও শুরুটা করেছিলাম সৌমিত্র চট্টোপাধ্যায় তনুজার জুটির সঙ্গে। আসলে ওই যে বললাম না, কিছু কিছু জুটি এমন তৈরি হয়ে যায়, তাদের খুব যে বেশি কাজ আমরা পাই তা নয়, কিন্তু যা পাই তাই মন ভরানো, মন হরানো বটে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল। দিদি ভাই
0: বলুন। প্রবীর বাবু।
1: হ্যাঁ দিদি ভাই, আপনার সঞ্চালনা সত্যি করে আমি মুগ্ধ হয়ে যাই, এবং আপনার আপনাকে শতকোটি প্রণাম দিদি ভাই।
0: হ্যাঁ, এমন বলবেন না।
1: হ্যাঁ না না দিদি ভাই, দিদি ভাই আপনি মানে কোনো মনে কিছু করবেন না, আপনি সত্যি করেই আমরা আমি তো শুনি আপনার যে কোনো অনুষ্ঠান সত্যি করে আমার মন কেড়ে নিয়েছে দিদি ভাই। হ্যাঁ, এবং আজকে আপনার মানে একটা গান শুনতে চাই দিদি ভাই, আনন্দ আশ্রমের কিশোর কুমার কণ্ঠে যদি কোনো আপনার সংগ্রহে থাকে তাহলে শোনাবেন, যে কোনো গান আনন্দ আশ্রমের। হ্যাঁ দিদি ভাই, আর নাহলে শ্যামল মিত্রের কণ্ঠে বন পলাশির পদাবলীর যে কোনো একটা গান দিদি ভাই।
0: আচ্ছা বেশ।
1: হ্যাঁ এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, শারদীয়া শুভেচ্ছা নেবেন দিদি ভাই।
0: নিশ্চয়ই, আপনিও জানবেন শারদ শুভেচ্ছা। ভালো থাকুন, ভালো থাকুন। আনন্দ আশ্রম ছবির গান, হ্যাঁ শ্যামল মিত্রের কণ্ঠেই তো রয়েছে আনন্দ আশ্রমে তিনটি মন্ত্র নিয়ে, এছাড়াও আরও অনেক গান, দেখা যাক কোনটা শোনানো যায়। তারও আগে আরও এক শ্রোতা বন্ধুর সঙ্গে কথা বলা যেতে পারে। নমস্কার।
2: দিদি ভাই।
0: হ্যাঁ
2: মোহন বাগানের মেয়েতে দীপঙ্কর দেব এবং রাজশ্রী বসুর একটা মানে মানে মনু সেন পরিচালিত 1976 সালে রিলিজ হয়েছিল, 16 এপ্রিল আমার কাছে, আমি সিনেমা হলে দেখতে গেলাম। একটা গান আছে আরো কাছে কাছে এসো না, ওই হৈমন্ত শুক্লা এবং হেমন্ত মুখোপাধ্যায়, সুরটা কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় দেওয়া আর পুলক বন্দ্যোপাধ্যায় লেখা।
0: আচ্ছা,
2: দীপঙ্কর দে, রাজশ্রী বসু। রাজশ্রী বসুকে আমরা খুব বেশি দিন হিরোইন পাইনি, বাট বইটা প্রচন্ড হিট করেছিল, মানে মোহনবাগানের ইস্ট বেঙ্গলের সেই পরিস্থিতিতে লেখা মানে হয়েছিল, তো মানে তখন মোহনবাগান যুদ্ধে গানটা ভীষণ ভীষণ পপুলার।
0: ঠিক ঠিক, সেই গানখানি শুনতে চাইছেন তাই তো? বেশ বেশ বেশ, শুনুন তার আপনার গানও শোনাবো পছন্দের। তার আগে আনন্দ আশ্রম ছবির গান শুনতে চেয়েছেন প্রবীর বাবু, সেই গানখানি শোনানো যাক।

0: মোহনবাগানের মেয়ে ছবির গান শুনলাম। ভালো লাগছে যে আজ শ্রোতা বন্ধুরাও কিন্তু শুধুমাত্র উত্তম সুচিত্রা উত্তম সুপ্রিয়ার জুটি বা এমন জুটির কথা বলছেন না, এমন অনেক জুটির কথা বলছেন যে জুটির সেভাবে আমরা খুব বেশি কাজ পাইনি, কিন্তু তৎসত্ত্বেও তাদের মনের মধ্যে রয়ে গিয়েছে এই জুটির কাজ। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি জগন্নাথ দে বলছি।
0: বলুন জগন্নাথ, বলুন জগন্নাথ বাবু।
1: এবার আমি বলছি যে ওই উত্তম সুমিত্রা ওই যে রঘুবধূ সুন্দরী ওতে অবশ্য মেয়েও ছিলেন,
0: মৌসুমী চট্টোপাধ্যায়।
1: তুমি আর রঞ্জিন বললি।
0: হ্যাঁ তাই তো।
1: একটা জুটি, আর একটা হচ্ছে খনা বরাহ উত্তম সন্ধ্যা রায়।
0: হ্যাঁ,
1: আমাদের জগৎবল্লভপুরে শুটিং হয়েছিল আমাদের কাছাকাছি। যাই হোক, এই দুটো জুটি খুবই কম দেখতে পাওয়া যায়। হ্যাঁ
0: ঠিক,
1: এই জন্য বললাম।
0: অনেক ধন্যবাদ। সত্যি তাই, অগবধূ সুন্দরীতে আমরা দুই দুইখানি জুটি পেয়েছি, সুমিত্রা দেবীর সঙ্গে উত্তম কুমার এবং একই সঙ্গে মৌসুমী চট্টোপাধ্যায় এবং রঞ্জিত মল্লিক। এমনভাবেই আমরা কিন্তু আরও জুটি পেয়েছি উত্তমবাবুর শেষের দিকের ছবিগুলিতে। উনি কিন্তু আমাদেরকে সত্যি নিজের সম্বন্ধে কতটা, কারোর কনফিডেন্স থাকলে কতটা, তিনি যখন বুঝতে পারেন যে আমার কাজটা আমারই, কেউ সেই জায়গা কেউ নিতে পারবে না, তবেই কিন্তু তিনি এই রকম মানে নিজে মধ্যবয়স পেরিয়ে যাওয়ার পরেও একেবারে তরুণ ছেলেমেয়েদের সঙ্গে কাজ করতে একটুও ডরান না। আমরা ধন্নি মেয়েতে দেখেছি, আমরা মৌচাকে দেখেছি, আবার আমরা অগবধূ সুন্দরীতেও দেখলাম। সত্যি প্রণাম জানাতে হয় এমন শিল্পীদের যারা কতটা আত্মবিশ্বাসী হতে পারেন নিজেদের কাজ নিয়ে, যে চাইলেই শুধুমাত্র নায়ক সর্বস্ব, শুধুমাত্র তার চরিত্র সর্বস্ব অভিনয় তিনি করতেই পারতেন, তেমন ছবি মহানায়ক সিলেক্ট করতেই পারতেন, সেরকম জায়গায় পৌঁছে গিয়েছিলেন তুমি। তবু বারে বারে ভেঙেছেন, বারে বারে স্ক্রিনে জায়গা করে দিয়েছেন অন্যদের, এ কারণেই তো তিনি মহানায়ক।
2: নারী চরিত্র বেজায় জটিল,

0: তাই ওদের নাম ললনা।
1: বলছো কি?
0: ঠিক বলছি, ওরা যুক্তি তক্কের ধার ধারে না, সেন্টিমেন্টে চলে, ইচ্ছে মতো কাঁদতে পারে, হাসে ইচ্ছে হলে,

0: তোমার ওপর যখন ওরা ভীষণ রকম রাগ করেন, জানবে ভালোবাসার লক্ষণ।
1: ডেঞ্জারাস
0: 440।

0: What?
1: Fact.
2: তবে যাকে ওরা ভালোবাসে তাকে সব কিছু দেয় নিঃস্ব হয়ে, দুঃখে কষ্টে তার পাশেতে থাকতে পারে সকল সয়ে, কিন্তু কিন্তু কিন্তু

0: তাহলে
1: ওরা সবকিছু সয় না, কেবল ভালোবাসার ছলনা।
2: কে রয়েছেন টেলিফোনে কথা বলবো, আর সময় খুব তো বেশি নেই। নমস্কার, বলুন। হ্যালো
3: হ্যালো,
2: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
3: আমি মাঝু হাওড়া থেকে বঙ্কি সামন্ত কথা বলছি।
2: বলুন।
3: বলছি আমার অনুরোধ, হেমন্ত নীল আকাশের নিচে গানটা একটু শোনালে খুব ভালো।
2: বেশ, আপনি শুনতে থাকুন। বলছি নীল আকাশের নিচে, আজ আসলে যেহেতু এটি অনুরোধের আসর নয়, শুধুই অনুরোধের গান শোনা নয়, একটি তো বিষয় রয়েছে। শুনলে নি সকল শ্রোতা বন্ধুরাই কিন্তু তাদের পছন্দের জুটির কথা বলছেন, নিশ্চয় শোনাবো, কোনোদিন তো শোনাবোই। নীল আকাশের নিচে বারে বারে শোনানো হয়, আবারও শোনাবো কোনোদিন। নমস্কার।
4: নমস্কার দিদি ভাই।
2: হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন।
4: আনন্দময়ীর আগাম শুভেচ্ছা আপনাকে জানালাম।
2: আপনিও জানবেন।
4: হ্যাঁ, আর আমি বলছি পূর্ব বর্ধমানে নারায়ণগোলা গ্রাম থেকে আনন্দময়ীর।
2: আচ্ছা আচ্ছা, বলুন।
4: ঠিক আছে দিদি, আজকের অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, আপনার এই অনুষ্ঠানের তুলনা হয় না। আগেই একজন দাদা ভাই আমার বলেছেন যে আপনি যে এত সুন্দর অনুষ্ঠান পরিচালনা করেন, এর জন্য আর কিছু নতুন করে বলার দরকার হয় না। তবু আমি বলছি, আপনি যেসব জুটির কথা বলেছেন বা শুনিয়েছেন, অন্য কোনো কথা আমি বলবো না, আপনি যদি পারেন তাপস পাল আর মৌসুমী
2: মহুয়ারায়
4: দাদার কীর্তি ছবি একটা গান যদি পারেন, আপনার সঙ্গে যদি থাকে একবার শুনবেন।
2: বেশ বেশ বেশ, সত্যি তাই। দাদার কীর্তির কথাই বলি, বা ওই সময়টায়, মানে উত্তম পরবর্তী যে সময়কালে, সেই সময়টায় আমরা কিন্তু তাপস পালের সঙ্গে মহুয়া রায়চৌধুরী এবং অবশ্যই আলাদা করে বলতেই হয় দেবশ্রী রায়ের কথা, এত সুন্দর সুন্দর ছবি পেয়েছি। দাদার কীর্তি তো বটেই, পথ ভোলার কথা বলতে হয়, এমন কত না ছবি রয়েছে যে ছবিগুলো সত্যি মন ভালো করার ছবি। অত্যন্ত জনপ্রিয় জুটির কথা যদি বলতে হয় তাহলে সেই সময়কার তাপস পালের কথা বলতেই হয়, তার সঙ্গে মহুয়া রায়চৌধুরী এবং অবশ্যই দেবশ্রী রায়। চরণধরিতে এই গানখানির কথা বলতেই হয়। দাদার কীর্তিতে যদি আপনারা বলেন যে তাপস পাল এবং মহুয়া রায়চৌধুরীর কথা, মহুয়া রায়চৌধুরীর লিপে গান ছিল না বটে, কিন্তু এই গানে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে তাপস পাল এবং প্রত্যেকের নিরুচ্চার অভিনয় অসাধারণ।

আরো একবার ছুঁয়ে দেখা। শেষ করি আজ আপাতত জুটির গল্প এখানেই, জুটির গান এখানেই, পরবর্তীতে নিশ্চয়ই আবারও বাকি রয়ে যাওয়া গল্পগুলো নিয়ে বসা যাবে। আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ শর্মিষ্ঠা সরকার, নমস্কার।

0: মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচন্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সৃষ্টি, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায় এবং মনীষা চক্রবর্তী।

0: কি মনীষা, কি খবর, কেমন আছো?
1: দারুন আছি, আর আজকে
0: একটু বেশিই ভালো আছি।
1: হ্যাঁ, আজকে একটু বেশিই ভালো আছি।
0: আমাকে দেখলেই সবার মন এমনিই ভালো হয়ে যায়।
1: বাবা, বিশাল ব্যাপার তো তোমার।
0: না, সবার কতটা হয় জানি না, তবে তোমার আরো একটু বেশি মন ভালো হয়, কারণ আজকে তো সৃষ্টির অনুষ্ঠান নিয়ে আমি এবং মনীষা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে চলে এসেছি। তবে বন্ধুদের আরো একটা খবর জানিয়ে রাখি যে আমার আর মনীষার এই সৃষ্টির মানে অনুষ্ঠানে কিন্তু নতুন জুটি একটা সৃষ্টি হলো, তাই না?
1: বহু প্রতীক্ষিত আমাদের জুটি। আর আচ্ছা আখি, একটা জিনিস ভেবে দেখো, আজকে কিন্তু 7ই অক্টোবর, ঠিক আছে? অক্টোবর মাস চলে এসেছে, আর 3 দিন বাদে মহালয়া।
0: এই তোমার পূজোর জামা হয়েছে?
1: না, আমি এখনো কিছু কিনিনি আখি। তোমার হয়েছে?
0: না না, একেবারেই হয়নি। অক্টোবর, আর এই যে তুমি মনে করিয়ে দিলে যে 7ই অক্টোবর, মানে এই শনিবার বোধহয় মহালয়া, তাই না?
1: একদম একদম,
0: দেখেছো এত চাপ জীবনে, সব ভুলে যাচ্ছি,
1: একদমই মাথাতেই নেই। তবে আমার এবার একটা ইচ্ছা আছে যে আমরা আজকে এই অনুষ্ঠানের পর তুমি আমি যেতেই পারি একটু জামা কাপড় কিনতে।
0: একদমই তাই, তুমি সাথে থাকলে তো আমি চাঁদে চলে যাবো জামা কাপড় কেনা আর কি এমন ব্যাপার।
1: এই কথাটা শুনে আমার মন যে কি করছে, সে আর কি করে তোমাকে বলবো।
0: কিন্তু মনীষা, এই যে পূজোর কথা হচ্ছে, তো পূজোর কথা যেমনি উঠলো, আমি জানি তুমি নিশ্চয়ই মনে মনে ঠিক করে ফেলেছো যে পূজোর প্ল্যানিং কি, কোথায় ঘুরতে যাবে, এবং তার মধ্যে কি আমার বাড়িটা যাবে ভেবেছো?
1: একদম। ও মা, তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না, যে আমাদের এই যে আখির বাড়িতে কিন্তু দুর্গাপুজো হয়, আর সেটা বনেদি বাড়ির পুজো, মানে একটা বিশাল ঐতিহ্য, তাই না আখি?
0: হ্যাঁ, দেখো ঐতিহ্যের কথাই যখন বললে, আজকে তো সৃষ্টির অনুষ্ঠান এবং সৃষ্টিতে আমরা নতুন নতুন সৃষ্টি নিয়ে আসি।
1: একদম,
0: তো এই যে দুর্গাপুজো যে এসে গেছে, আমার জামা হোক আর না হোক, আমাদের বাড়ি কিন্তু সাজুগুজু করতে শুরু করে দিয়েছে। এবং বনেদি বাড়ির পুজোর যে প্রধান একটা অ্যাট্রাকশন, সেটা কিন্তু ওই বাড়ির দেওয়ালে এবং বাড়ির যে চারপাশটা, সেটাকে আমরা বলি যে আমাদের পুজোর দালান, সেখানটা কিন্তু এখন থেকে সুন্দর করে আলপনা দেওয়া শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, মানে বেশ বড় করে আর কি আলপনা দেওয়া হচ্ছে দুর্গা দালানে, কি বলো? মায়ের অপেক্ষায় রয়েছে আর কি।
0: একদমই, তুমি যদি এখনই যাও তাহলে ভাই বোনেরা যখন যে সময় পায়, এবং ব্যাপারটা এতই সুন্দর, কেউ ধরো খানিকটা করেছে, বাকি অন্যজন এসে কিন্তু সেটা শেষও করছে, এভাবেই চলছে। ওই যে ওইটা দেখে দেখেই আমার মনে হচ্ছে পুজো আসছে, পুজো আসছে।
1: হ্যাঁ, এইটা একটা কিন্তু খুব ভালো ব্যাপার যে যাদের বাড়িতে পুজো হয় তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো ফিল করতে পারে। আর আখি, আজকে আমরা যে আলপনা নিয়ে কথা বলছি, আজকে কি শুধু আমরা কথা বলছি?
0: দেখো,
1: একদমই নয়। কিন্তু
0: না না না, আলপনার তো একটা বিরাট ইতিহাস রয়েছে, যে ইতিহাসটা হয়তো আমরা সম্পূর্ণ জানি না, বা কিছুটা জানি, অনেক কিছুই জানি না। কিন্তু যারা জানতে চান এবং যাদের আলপনা নিয়ে এত এক্সাইটমেন্ট রয়েছে, যাদের বাড়ি পুজো হয়, আলপনা নিয়ে যারা এত কিছু ভাবনা চিন্তা করছেন, তাদের এই আলপনার ইতিহাস সম্পর্কে আরো তথ্য দিতে, সব কিছুটাকে একদম সুন্দর করে জানানোর জন্য
1: আমাদের
0: আজকের সৃষ্টির অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ অতিথি। কে রয়েছেন মনীষা?
1: দীপ্তি সাহা চট্টোপাধ্যায় রয়েছেন আজকে আমাদের সঙ্গে।
0: এদিকে নমস্কার।
1: নমস্কার,
0: স্বাগত জানাই এখানে আসার জন্য।
2: অনেক ধন্যবাদ।
0: একদম, এবার যেই প্রশ্নটা আমি এবং মনীষা করছিলাম, মানে যেটা আমাদের মনের মধ্যে উকিঝুঁকি দিচ্ছিল, যে এই যে আলপনা, আলপনার ইতিহাসটা ঠিক কি, সেটা যদি তুমি আমাদেরকে বলো।
2: হ্যাঁ, তো আমরা যেটা আগে থেকে জেনে এসেছি, বা মানে মা দিদিমাদের করতে দেখেছি, সেটা হচ্ছে যে আগেকার দিনে তো রং পাওয়া যেত না, মানে যেগুলো কেমিক্যাল বেসড রং, তো চাল ভিজিয়ে চাল সেটাকে শিলনোড়ায় বাটা হতো, সেটা থেকে একটা পেস্ট তৈরি করা হতো, সেটা দিয়ে যে সাদা রংটা, সেটা দিয়ে মানে আমরা আলপনা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কাইন্ড অফ আলিঙ্গন। আলিঙ্গন মানে প্রলেপ দেওয়া।
0: আচ্ছা,
2: তো সেটা মাটির উপর, দেওয়ালের উপর, যে কোনো মানে সংস্কৃতি, মানে যে কোনো রকম পুজো, যে কোনো রকম মানে আচার অনুষ্ঠানে ওটাকে সাজানো হতো চালের গুঁড়োর ওই পেস্টটা দিয়ে। তো এর সঙ্গে রং কিভাবে অ্যাড করা যাবে, তো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে দিলে একটু হলুদ হয়ে যাবে, তারপরে হচ্ছে সিঁদুর মিশিয়ে দিলে একটু লাল হয়ে যাবে, এরকম করে বিভিন্ন রকম রং দিয়ে মানে এই আলপনাটা করা হতো আগেকার দিনে।
1: আমাদের বাড়িতেই যে সমস্ত জিনিস আছে সেগুলো দিয়ে
0: আর একেবারে
1: ব্যবহার করে জিনিসটা তৈরি করা, মানে এটা কিন্তু

0: খুব সুন্দর একটা বিষয়।
1: আর ওই যে কথায় বলে না, স্বাদ এবং সাধ্যের মধ্যে, মানে তোমার বাড়িতে যে উপকরণগুলো রয়েছে সেগুলোকেই কাজে লাগিয়ে তুমি তোমার মতন করে সুন্দর করে সাজাতে গোছাতে পারবে। একদমই, খুব মানে সুন্দর একটা উত্তর পেলাম, তাই
0: শুন শুন, মানে খুব ভালো লাগলো বিষয়টাই এটা। তবে আঁকি আর একটা কথা বলি, আজকে এই অনুষ্ঠানে অন এয়ারে মানে রেডিওর এপারে তুমি আমি রয়েছি, আর সঙ্গে রয়েছেন আমাদের দীপ্তিদি, মানে দীপ্তি সাহা চট্টোপাধ্যায় রয়েছে, কিন্তু রেডিওর ওপারে কিন্তু আমাদের বেশ কিছু বন্ধুও রয়েছে। এবার বন্ধুদেরকে বলে দিই যে বন্ধুরা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের ফোন নাম্বার 0332210 7325, আরও একবার বলে দিই 0332210 7325, আমাদের ফোন নাম্বার, সেই নাম্বারে আমাদেরকে যোগাযোগ করতে পারো। এবং যদি মনে হয় যে না, ফোন কলে বন্ধুকে পাওয়া যাচ্ছে না, বন্ধুর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, তাহলে অবশ্যই রয়েছে আমাদের ফেসবুক পেজের পোস্টার, সেইখানের কমেন্ট সেকশনে তোমার যদি কোনো আলপনা নিয়ে প্রশ্ন থাকে সেটাও তুমি করতে পারো। বা যদি মনে হয় যে এবারে দুর্গাপুজোয় কিছু বিশেষ আইডিয়া চাই আলপনা দেওয়ার জন্য, বা দুর্গা দালানটাকে আরও সুন্দর করে নতুনভাবে সাজিয়ে তুলতে চাও, তাহলে অবশ্যই কিন্তু সেই বিষয়েও আমাদেরকে জানাতে পারো।
1: একদমই তাই, কিন্তু আমাদের গল্প তো আরও এগিয়ে চলবে, তাই না?
0: একদম,
1: গল্প তো চলবেই, তবে গল্পের শুরুতে যদি একখানা গান না থাকে, মানে আলপনা দিতে দিতে তো গান শুনতেই হবে, আলপনার গল্প শুনতে শুনতেও ঠিক তেমনই গান শুনতে হবে, তাহলে চলো প্রথমেই আমরা শিল্পী পৌশালী সাহার কণ্ঠে এই গানটা শুনে নিই।

0: ফিরে এলাম গানের পর। আপনারা শুনছেন যুববাণীর অনুষ্ঠান সৃষ্টি, আর সৃষ্টির আসরে আজকে রয়েছি আমি আখি, আমার সঙ্গে মনীষা, এবং আমরা একা নই, আমাদের সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি, রয়েছেন বিশিষ্ট আলপনা শিল্পী দীপ্তি সাহা চট্টোপাধ্যায়। আর দিদির কাছে তো প্রশ্নের ঝুলি নিয়ে আমরা একের পর এক এগিয়ে যাচ্ছি, কিন্তু এই যে আলপনার কথা যখন শুরু হলো, তখন এখন পূজো তো, এই আমাদের বিভিন্ন জামা কাপড়েও আমরা আলপনার ছোঁয়া পাই, তো এই যে এই প্রকল্পটা, মানে বিভিন্ন জায়গার বিভিন্ন জেলায় তো নানান রকম জিনিস রয়েছে যেটা সেখানেরই বিখ্যাত একটা প্রোডাক্ট, তো ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বা ODOP, এক জেলা এক পণ্য পদ্ধতি কিন্তু এখন গ্রহণ করা হচ্ছে একটা প্রকল্পের মাধ্যমে। আর এই প্রকল্পের মাধ্যমে কাঁচামাল সংগ্রহ, সাধারণ পরিষেবা গ্রহণ এবং পণ্যের বিক্রির ক্ষেত্রে একটা বৃহৎ পরিসরের সুবিধাও কিন্তু দেওয়া হবে এই প্রকল্পে। মানে ODOP পদ্ধতি যেটা, সেটা কিন্তু মূলত উন্নয়ন ভিত্তিক এবং প্রয়োজনে বিভিন্ন সহায়তা, পরিকাঠামোর দিক থেকেও বিভিন্ন রকমের সাহায্য প্রদান করা হবে। তো এই যে ODOP, এটা কিন্তু বিভিন্ন জেলার যেটা সেখানের বিখ্যাত আর কি পণ্য, তার উপরেই দেওয়া হয়, এবং ODOP পণ্যভিত্তিক যে ক্লাস্টারের মধ্যে একটি রাজ্যের একাধিক সংলগ্ন জেলাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
1: একদমই তাই। আর এই যে কথাটা তুমি বললে না, যে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট অর্থাৎ ODOP, এর কিন্তু বিশেষ কিছু উদাহরণ রয়েছে, ঠিক আছে? যেমন মনে করো উত্তরপ্রদেশের বেনারস, সেখানে কিন্তু রয়েছে বেনারসি শাড়ি, আমরা প্রায় সকলেই কিন্তু সেই বিষয়টা জানি। তাছাড়াও রয়েছে দ্বারভাঙাতে মধুবনী পেন্টিং, ঠিক আছে? আবার মনে করো যে আরাকু ভ্যালিতে রয়েছে আরাকু কফি, ঠিক আছে? এবার রয়েছে রঘুরাজপুর, মানে উড়িষ্যায় যেটি অবস্থিত, সেখানে রয়েছে পটচিত্র, এবং শেষে যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে আবার উত্তরপ্রদেশের লখনউয়ে রয়েছে চিকনকারি। আমরা কিন্তু মানে চিকনকারি একটা ট্রেন্ড, কি বলো?
0: হ্যাঁ, আর এই যে তুমি যেগুলো বললে না, শুনতে শুনতে আমার মা একটা কথা বলেন, আমার সেইটা মনে পড়ে গেল, যে ফল থেকেই গাছকে চেনা যায়, ঠিক তো সেরকমই। মানে কোন জায়গার কোন একটা বিশেষ প্রোডাক্টই কিন্তু সেই জায়গার ঐতিহ্যটাকে পুরোপুরি বহন করছে। কিন্তু দিদির কাছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আমার আর মনীষার তো জামা কাপড় হয়নি, কিন্তু বাড়িতে কিছু পুরনো জামা কাপড় রয়েছে, এই যে জামার উপরে যে আলপনা এখন আঁকা হয়, এখন দুর্গা পূজার সময় দুর্গা ঠাকুরের চোখ ত্রিশূল আঁকা হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে তুমি যদি একটু বলো, মানে কিরকম আঁকাঝোঁকা করা হয় বা কিরকম করলে ভালো, তুমি কি এই ধরনের কোনো কাজ করেছো কিনা এই বিষয়টা একটু যদি বলো।
2: হ্যাঁ, করেছি, আমি এই কাজগুলো করেছি। আসলে কি, দুর্গা পূজো, দুর্গার প্রতিমার মুখ, গণেশ, লক্ষ্মী, এগুলো আমাদের আবেগের সঙ্গে জড়িত। এবার সেটা যখন আমরা, মানে পূজো আসে, তখন মনে হয় কি এটা নিজের সাথে আমরা নিয়ে চলি। এবার আলপনাটা তো একটা মানে সাজানোর জিনিস, হ্যাঁ, তখন ওগুলো আমরা পাঞ্জাবি, তারপরে শাড়ির আঁচলে সমস্ত জায়গায় আমরা ওগুলো এঁকে, ওটা মনে হয় কি আমরা নিজের সাথে, আমরা একটা নিজের সংস্কৃতিকে নিয়ে চলছি, এইটাই আমি।
0: খুব সুন্দর উত্তর দিল দিদির কাছে তো আরো অনেক প্রশ্ন রয়েছে, তবে মনীষা এখন
1: একটা বিজ্ঞাপন বিরতি রয়েছে।
3: ডেঙ্গি থেকে বাঁচুন।
4: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
3: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা, জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
4: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
3: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে, এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: বিজ্ঞাপন বিরতির আগে দীপ্তিদি আমাদের কিন্তু খুব সুন্দর একটা কথা বললেন যে লক্ষ্মী গণেশ এগুলো আমাদের কোথাও গিয়ে আবেগের সঙ্গে সত্যিই জড়িত। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে, সেটা হচ্ছে যে এই যে আলপনা আঁকা, এই আলপনা বিষয়টার সঙ্গে তোমার পরিচয়টা কিভাবে হয়েছিল?
1: পরিচয় বলতে, আমি যেহেতু একটা বাঙালি বাড়ির বাঙালি মেয়ে বলতে পারি, একদম ছোটবেলা থেকে মাকে ঠাকুমাকে বিভিন্ন পুজোর অনুষ্ঠানে আলপনা দিতে দেখেছি, লক্ষ্মীর পা আঁকা, ধানের শীষ আঁকা, অপূর্ব সুন্দর লাগতো। দিয়ে আমি ভাবতাম যে এত সুন্দর করেও ঘরকে সাজানো যায় ঠাকুরের পুজোর সময়, মানে আলপনার উপর রেখে তার উপর সেটাকে ফুল দিয়ে সাজানো, সামনে ফল রাখা, মানে এটা একটা অন্য মানে ভালোবাসা ছিল আমার কাছে যে পুজো আসছে, পুজো আসছে, তার আগে দিন সারা দিন ধরে আলপনা দেব। হ্যাঁ, এবার সেটা আমি যেরকম পারতাম করতাম, ছোটবেলায় তো তো ছিল না ভালো, তো যেরকম পারতাম আমাকে বলতো তুই কর, তো করতাম। তো এটা আমার কাছে প্রচণ্ডই একটা ভালোবাসার জায়গা, একটা স্মৃতির জায়গা। তো সেখান থেকে মানে আমি বলবো যে আমি মানে এই কারণেই মানে আমার কাছে পরিচিতি বলতে এই একদম ছোটবেলা থেকেই পুজোর দিনগুলোতে।
0: বেশ বেশ
2: বেশ সুন্দর একটা উত্তর পেলাম।
0: এটা কিন্তু কোথাও গিয়ে একটা জিনিস মনে হলো যে আমাদের ছোটবেলাটাও কিন্তু এইভাবে জড়িত, মানে আমরাও বাড়িতে দেখেছি এই বিষয়টা, কিন্তু আমার তো মনে হয় না যে আঁকি আর আমি কখনো সাহস করে কাজটা করতে পেরেছি।
2: বলে মনীষা কিন্তু পুজো আচ্ছা থাকলে আগে সেজে নেয়, সেজে চার পাঁচটা ছবি তুলে নেয়, এবার থেকে আলপনা দেওয়াটা প্র্যাকটিস করো। ঠিক, আজকে প্রশ্ন করতে করতে আমি দিদির কাছে এই প্রশ্নটাও রাখবো, কি রাখবো সেটা সিক্রেট, মানে মনীষার জন্য একটা প্রশ্ন রয়েছে সেটা সিক্রেট, যেতে যেতে শেষের দিকে আমি কিন্তু দিদির কাছ থেকে ঠিক জেনে নেব।
0: একদমই তাই।
2: আচ্ছা, এরপর যে কথাটা বললো যে আলপনা, তুমি বললে যে আলপনার সঙ্গে একটা মনের শান্তি জড়িয়ে থাকে, তো এটা আমাদের যে বাঙালি সংস্কৃতি সেটা সেটা কেউ তো বহন করে, মানে মা ঠাকুমাদের দেখে আমরা শিখছি এই জিনিসটা, তো এই বাঙালি সংস্কৃতির ক্ষেত্রে বা বিভিন্ন কালচারের ক্ষেত্রে এই আলপনার গুরুত্ব ঠিক কতখানি সেটা যদি একটু আমাদের বলো।
1: আমি বলবো প্রচণ্ডভাবেই জড়িত, মানে আমরা বাঙালিরা আলপনা ছাড়া আমরা কিন্তু খুব একটা কিছু কল্পনা করতে পারবো না। যখনই কিছু সাজানোর বিষয় আসে, সেটা ঘর হোক, মণ্ডপ হোক, বিয়ের আসন হোক, হ্যাঁ, সমস্ত জায়গায় কিন্তু আমরা পুজো থেকে শুরু করে প্রত্যেকটা আচার অনুষ্ঠানে আমরা আগে ওটাকে শুভ হিসেবে দেখি। এই যে প্রথমেই বলেছিলাম চালের গুঁড়ি দিয়ে করা, ওটা কিন্তু একটা প্রচণ্ড শুভ লক্ষণ যে আমরা একটা মানে শুভ কিছু করার আগে সেটাকে আলপনা দিয়ে আমরা করছি। তো এটা আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে, কালচারের সঙ্গে প্রচণ্ড ভাবেই জড়িত। তো সেটা মানে আমার মনে হয় ওটা মানে আমাদের কাছে এটা একটা বিশাল বড় একটা প্রিভিলেজড।
2: আচ্ছা, কোন কোন আলপনার কি কোন একটা বিশেষ মানে থাকে, যেমন লক্ষ্মীর পা আঁকা বলি?
1: হ্যাঁ হ্যাঁ,
0: কোজাগরি
1: লক্ষ্মী পুজো, এবং যেটা আমাদের সারা বছর হয় বৃহস্পতিবার, বাড়ির মায়েরা কিন্তু করে আসছে, আমার মাও করছে, আমার শাশুড়ি মাও করছেন, সবাই কিন্তু মানে আমার ঠাকুমা দিদিমা সবাইকে দেখছি প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীবারে আমাদেরকে লক্ষ্মীর পা আঁকতে ধানে। তো এটা কিন্তু মানে আমাদের সঙ্গে জড়িতই হয়ে রয়েছে।
0: একদমই তাই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে তুমি বললে যে ছোট থেকে তুমি আলপনা আঁকার চেষ্টা করেছো, আমরা কোনো কিছু আঁকার আগে না বিষয়টাকে নিয়ে খুব পরিকল্পনা করি যে একটু ভাবি কিরকম ভাবে, তো এই যে ধরো অনেক বড় বড় আলপনা তোমাকে করতে হয়, তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে বিষয়টাকে পরিকল্পনা করো?
1: আমি যেখানে থাকি সেখানে পরিবেশ প্রচুর গাছপালা রয়েছে, ঠিক আছে, মানে শান্তিনিকেতনের পাশে আমোদপুর বলে একটি শহরে, তো সেখানে আমি সবার আগে দেখি যে প্রকৃতি আমাকে কি দেখাচ্ছে, ফুল, তারপরে হচ্ছে পাখি, সেইগুলোকে আমি আমার আলপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। যেমনি বাঙালির সব থেকে প্রিয় জিনিস কি, মাছ, তো মাছের আলপনা ছাড়া কোনো অনুষ্ঠান যেন শুভ বলে মনেই হয় না। তারপরে হচ্ছে পদ্ম ফুল, যেটা আমাদের দুর্গা পুজোতেও লাগে, লক্ষ্মী পুজোতেও লাগে, সেই ফুলটাকে আঁকা আলপনার মাধ্যমে, সেটা মানে আমাদের কাছে খুবই পবিত্র মনে হয়। তো এরকম প্রকৃতি থেকে গাছপাতা, সমস্ত ধানের শীষ, এগুলো কিন্তু সবকিছু প্রকৃতি, মানে আলপনার যে একটা আমি একটা ব্রাশের একটা যে একটা স্ট্রোক দিচ্ছি সেটা কিন্তু একটা পাতার মতন দেখতে হয়, হ্যাঁ, তো সেটা সবকিছুই প্রকৃতির সঙ্গে জড়িত। তো আমার মনে হয় আমি পুরোপুরি অনুপ্রেরণা পাই প্রকৃতি থেকে। যদি একটা পাখি দেখি, পাখিটাকে আঁকতে ইচ্ছা করে, কিভাবে আঁকবো? তারপরে হচ্ছে

0: দিয়ে একটা পদ্ম ফুল দেখলাম, সেটাকে নতুন নতুন ভাবে কিভাবে আমি তৈরি করতে পারবো, এরকম ময়ূর আঁকলাম, মাছ আঁকলাম, এগুলো কিন্তু সবই মানে বাঙালি আলপনায় কিন্তু দেখা যায়।
1: আচ্ছা, আমরা ইতিহাসের পাতায় যে গুহা চিত্রের কথা বলি, সেই গুহা চিত্র থেকে কি আলপনা ইন্সপায়ার হয়েছে?
0: হ্যাঁ, এটা কিন্তু বলা হয়, কারণ হচ্ছে আমাদের আগে তো আমরা লিখতে পড়তে জানতাম না, আমাদের কাছে কিন্তু শব্দ ছিল না, তো আমরা কি করতাম, যা দেখতাম সেটা রং দিয়ে দেওয়ালে ইয়েতে আমরা আঁকতাম, যেমনি মুম্বাই একটা ওয়ার্ল্ডলি আর্টেও সেটা দেখা যায়, সেরকম আমাদের বাংলায় কি আলপনার মাধ্যমে আমরা সমস্ত ফুল পাতাগুলোকে দেওয়ালেও আঁকি, যাতে ঘরটা সুন্দর লাগে দেখতে, এরকম আর কি অনুষ্ঠানে হয়।
1: আচ্ছা মনীষা, আর আমি এত প্রশ্ন করছি দেখে আমাদের বন্ধুরাও কিন্তু স্থির থাকতে পারছেন না, তারা চলে এসেছেন ফোন লাইনে, শুনে নেব কে রয়েছেন।
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, আমি উত্তর চব্বিশ পরগনার বিশপুর থেকে প্রশান্ত জানা বলছি।
2: বলুন।
3: আজ কিন্তু দিদিকে পেয়ে ভীষণ ভালো লাগছে, অনেক অজানা কথা কিন্তু জানতে পারছি। আর এখনো কিন্তু আমাদের গ্রামের মাটির বাড়িতে এই চালের গুঁড়ো দিয়ে কিন্তু ষষ্ঠীর দিনে, লক্ষ্মী পুজোর দিনে এখনো কিন্তু আলপনা দেওয়া হয়। তো দিদির কাছে আমার একটা জিজ্ঞাসা যে এত কিছু পেশা থাকতে এই পেশায় কেন এলেন? নমস্কার।
1: আচ্ছা, সঙ্গে থাকুন, শুনতে থাকুন দিদি, যে প্রশ্নটা উনি রেখেছেন তার উত্তরটা যদি একটু বলো।
0: এটা আসলে এটা পেশার থেকে বেশি মানে আমি আমার মানে পিসফুল ভালোবাসা, যেটাকে শান্তির জায়গা বলতে চাই, কারণ মানে আমি মনে করি যে জীবনটা যখন একবারই বাঁচি, শান্তি মতন একটুখানি ভালো করে যাতে বেঁচে উঠতে পারি, আর সেখানে যদি বাংলা সংস্কৃতি জড়িত থাকে সেটাকে যদি একটু এগিয়ে নিয়ে যেতে পারি আমি পৃথিবীর কাছে, ভারতবর্ষ, ইন্টারন্যাশনালি বাইরের জগতের কাছে, তো এটা আমার কাছে প্রচণ্ডই গর্বের ব্যাপার। তো সেটা মানে যেটা আমার আমি দেখে এসেছি মা দিদিমাদের করতে, সেটা যদি আমি বিদেশে কেউ দেখে বলে যে খুব সুন্দর, দেখে তো আমাকে জানায় যে খুব সুন্দর এটা কি, তখন আমি যখন তাদেরকে বলি, এক্সপ্লেন করি, তখন আমার প্রচণ্ড ভালো লাগে যে তারা আমাদের বাংলা সংস্কৃতির ব্যাপারে জানতে পারবে।
1: আচ্ছা, প্রত্যেকটা আলপনার কি নির্দিষ্ট কোনো মানে থাকে? তুমি কি কোনো একটা থিম বা কোনো একটা কিছু ভেবে করো? তো কোন প্রতীকটা তুমি সবথেকে বেশি ব্যবহার করো তোমার আলপনায়?
0: সেটা আমি বলবো গাছের পাতা বা মোটিফ, যেটা হয় মানে ওইটা ছাড়া চলবেই না, মানে আলপনাটা একটা কমপ্লিট হবেই না,
1: মানে গাছের পাতা ছাড়া অক্সিজেন পাবো না বলে তুমি
0: একদম ঠিক ধরেছো। হ্যাঁ, তো ওইটা ছাড়া, ওই স্ট্রোকটা ছাড়া, গাছের পাতা স্ট্রোকটা ছাড়া যেন মনে হয় কোনো আলপনাই ইনকম মানে ইনকমপ্লিট, ওটা হবেই না কমপ্লিট।
1: বাহ, বেশ।
2: আমার একটা প্রশ্ন আছে, এই যে আমরা শাড়িতে এত আলপনা দিই, আলপনা দিই মিন্স এত কিছু আঁকছি, বা তুমি মাছের কথা বলে, গাছের পাতার কথা বলে, দেখো সব কিছু তো খুব স্মুথলি যায় না, নিশ্চয় কোনো সমস্যাও হয় আঁকতে গিয়ে, তো এই ধরো যে এই ধরনের কোনো চ্যালেঞ্জ, সেটাকে কিভাবে তুমি ওভারকাম করার চেষ্টা করো?
0: দেখো, সমস্ত কাজের সাথে একটা চ্যালেঞ্জ আসে, প্রত্যেকটা ফিল্ডেই আছে, সেটাকে মানে ধৈর্য সহকারে এগিয়ে নিয়ে যেতে হবে আমাকে। এবার এটার সঙ্গে যেহেতু মানে আমি জানি, আমি বুঝতে পারছি এটাকে কিভাবে আমি করব, সেটা আমি মানে চেষ্টা করে নিয়ে যাই যে কিভাবে খুব ধীর স্থির মাথায় এটাকে আমি তৈরি করে নিয়ে যেতে পারি।
1: বাহ, বেশ সুন্দর সুন্দর উত্তর পেয়ে গেলাম। মানে ওই যে ব্যাপারটা রয়েছে না, যে জিনিসটা করতে তুমি পছন্দ করো, ভালোবাসো, সেখানে যতই বাধা আসুক না কেন
2: সেটা কিন্তু একটা ওভারকাম করা যায়। তো আবারও কিন্তু ফোন লাইনে বন্ধু চলে এসেছে, দেখি 0332210 7325 নাম্বারে আমাদেরকে কোন বন্ধু ফোন করেছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: হ্যাঁ নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি, প্রসেনজিৎ ঘোষ।
2: বলুন।
4: হ্যাঁ নমস্কার ম্যাম, আমি অ্যাকচুয়ালি অনেকদিন আগে এইচডি বর্মনের কথা শুনছিলাম, ওনার ছেলেকে বলছিলেন যে কোনো একটা শিল্প বা কোনো একটা সুর তৈরি করার পর সেটা রেখে দিতে কিছুদিন পর আবার শুনতে। আপনার ক্ষেত্রে ম্যাম, আপনি যে শিল্পটা তৈরি করেন, আপনার কি মনে হয় যে কারণ এসডি বর্মন যেটা বলছিলেন যে মনে হবে যে কিছুদিন পর শুনলে যে এটার মধ্যে কোনো খামতি আছে কিনা, কোনো কিছু আছে কিনা, সেটা বের করা হয়তো সহজ হতে পারে, আপনার শিল্পের ক্ষেত্রে কি আপনি কি মনে করেন এটা যদি বলেন?
1: বেশ বেশ, শুনতে থাকুন।
0: তো আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা কাজে যখন আমরা একটা কন্টিনিউ একটা কাজ করতে থাকি, তখন এটা যেহেতু প্রফেশনের সঙ্গে যুক্ত, তো কিছু না কিছু মাঝে মধ্যে ভুল হবে, যেটা করতে চাইছি কল্পনা করেছিলাম সেটা হয়তো দাঁড়ালো না, তো আমি চেষ্টা করব পরের বার যাতে আমি সেই জায়গাটা, সেই কমতি, সেই খামতিগুলোকে না হতে দিই। এটা প্রত্যেকটা আমাদের কাজের ফিল্ডের সঙ্গেই জড়িত। অনেক সময় কি হয়, একটা লাইন টানতে গিয়ে একটুখানি ভুল হয়ে গেল, তখন ওই জায়গাটাকে কিভাবে ঠিক করব সেটা মানে আমাদের উপর। মানে জীবনটা যেরকম মানে ভুল পথে এগোলে একটা সঠিক দিকে নিয়ে যেতে হয়, আমাদের চালনা করতে হয়, আলপনার তুলি রংটাও ঠিক সেরকম।
1: আচ্ছা,
0: তো সেইভাবেই আমরা মানে করতে থাকি।
2: আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে একটু আগে আমি জিজ্ঞাসা করেছিলাম বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের কথা, তো এই প্রশ্নটাও কিন্তু কোথাও কি ওই চ্যালেঞ্জের ওভারকাম করার বিষয়টাকে আবার ফিরিয়ে আনছে, যে ভুল হয়েছে ঠিকই বা হয়তো আরো অন্যরকম করতে পারতাম। সেই বলে না যে মাই বেস্ট টিচার ইজ মাই লাস্ট মিস্টেক, তো ওইটাই হচ্ছে কিন্তু একটা ব্যাপার, যে আমি ভুল করেছি কিন্তু পরেরটা আমি আরো সুন্দর করবো, আরো ভালো করে তবো। এটা কিন্তু মনের খিদেটাকে একটা বাড়িয়ে দেয়, কি বলো?
1: আর সেই জন্যই বোধহয় অনেকেই মানে দিদির মতন অনেকেই তাদের পছন্দের বিষয়টাকে বেছে নেন, কারণ সেখানে সমস্যা যতই থাক ভালোবাসাটা তার দ্বিগুণ, তাই তো? আচ্ছা, তো আমি তোমাকে তো জিজ্ঞাসা করলাম তুমি কোন স্ট্রোক বা তুমি কোন প্রতীক ব্যবহার করতে সব থেকে বেশি পছন্দ করো আলপনা, কিন্তু যাদের জন্য বানাচ্ছ পাবলিক ডিমান্ড যেটাকে বলে, মানুষজন কোন আলপনাটাকে বা কোন স্ট্রোকটাকে বেশি পছন্দ করে, বেশি প্রায়োরিটি দেয়?
0: মানুষ এখনকার কালে না একটু সাবেকের দিকে ঝুঁক বেশি, ধরুন মানে এই যে বললাম মাছের আলপনা, পদ্মের আলপনা, এটা একটু শুভ লক্ষণ হিসেবে দেখা হয়, তো সেইগুলো আমাকে খুব বারবার করতে বলা হয়। একই সেটাকে আমি কিভাবে নতুনত্বভাবে তৈরি করতে পারবো, কারণ সবসময় তো একই জিনিস করতে ভালো লাগে না,
1: তোমাকে ওই একই জিনিসকে নানান ভাবে
0: আমাকে তুলে ধরতে হয়। এইটা হচ্ছে আমার মানে আমি সৃষ্টি করতে থাকি। আর হচ্ছে যে পুরোনো যেগুলো যারা আর কি সাবেকির বাইরে বলে আমার একটা নতুন কিছু চাই, তো সেখানেও আমার ওই প্রকৃতির সাহায্য নিয়ে আমি যে কি করা যায় তাকে আমি বলি, যে আপনার কি পছন্দ সেটা আমাকে জানা, আপনার কি ভালো লাগে, সে যখন সেই বিষয়বস্তুগুলো আমাকে জানায় যে আমার এই পাখিটা ভালো লাগে, তো এই পাখিটা যদি তুলে ধরতে পারেন বা এই প্রজাপতিটা যদি তুলে ধরতে পারেন তাহলে আমার খুব ভালো লাগবে, আমার আবেগের সঙ্গে জড়িত থাকবে।
2: আচ্ছা,
0: তো এরকমভাবে আমরা তৈরি করতে থাকি।
1: তো সেটা কি শুধুমাত্র কোনো ড্রেস, জামা কাপড়, নাকি একদম মেঝেতে যে আলপনা দেওয়া হয়?
0: সেই মেঝেতে আলপনা দিতে গেলে তো আমাকে সেই স্থানে যেতে হবে, কিন্তু এখন বিষয়টা দাঁড়িয়েছে আলপনা এতটা মানে জনপ্রিয় হয়ে গেছে, তো এখন সবাই কি করে ক্যানভাসে নিয়ে সেটা দেওয়ালে টানিয়ে রাখে, ফ্রেম করে রাখে, যে ঘরের আমার সুন্দর সোফার উপরে সুন্দর একটা সাবেকি আলপনা থাকবে যেটা বাংলার ঐতিহ্যকে প্রদর্শন করবে। তো এরকম যখন তারা আমাকে জানায় যে আমার না ছোটবেলার স্মৃতির সঙ্গে আমার এই প্রজাপতিটা খুব জড়িত বা এই পাখিটা খুব জড়িত বা এই ময়ূরটা খুব জড়িত, তো তখন তুমি সেটাকে এরমভাবে আমাকে করে দাও যাতে আমি যেন ভালো লাগে, তখন তাদেরকে অনেক ডিজাইন রাফ কিছু পাঠানো হয়, তো সেটা থেকে বলে আমাকে এরকম করে দাও, তখন আমরা সেটাকে ক্যানভাসে করে দিই। সবসময় যে জামা কাপড়ের উপর হয় তা না, ক্যানভাসের উপর বা বিভিন্ন জিনিসের উপরও এখন তৈরি হয়ে গেছে।
2: এই বিষয়টা কিন্তু আমরা প্রায় সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখতে পাই,
0: মানে সমস্ত কিছুর উপর, হাত পাখা থেকে আরম্ভ করি বিয়ের কুলো, তারপরে হচ্ছে ইভেন বটলেও, ওয়াটার বটলেও কিন্তু আলপনা দেখা যায়।
1: একদমই, মানে অভিব্যক্তি হয়েছে আলপনার, সে এখন আর শুধু একটা স্থানেই সীমাবদ্ধ নয়, নিজেই স্থান পরিবর্তন করে নিচ্ছে। তবে এখন পালা একটা ছোট্ট বিজ্ঞাপনের।
5: ইসে নজর আন্দাজ না করে,
6: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
5: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
6: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
5: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
6: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
5: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
2: ফিরে এলাম আবারও একটা বিজ্ঞাপন বিরতির পর। তোমার সঙ্গে সৃষ্টির অনুষ্ঠান নিয়ে রয়েছি আমি মনীষা, এবং আমার সঙ্গে রয়েছে আঁখি। শুধু আজকে দুজনে নয়, আরও একজন রয়েছেন আমাদের বিশেষ অতিথি, দীপ্তি সাহা চট্টোপাধ্যায়। আচ্ছা, আমার এই বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, আখি যে কথাটা বলেছে সেটা যে পাবলিক ডিমান্ড। এবার ধরো তুমি কাউকে একটা কিছু বানিয়ে দিয়েছো, ঠিক আছে, এই আলপনা বানিয়েছো, তো এইখানে এমন

0: একটা স্মরণীয় ঘটনা আছে যেটা তোমার সারা জীবন মনে থাকবে,
1: সেটা ভালো হোক বা খারাপ? বুঝলে, মানে একজনকে বানিয়ে দিয়েছো, তারপর তার পছন্দ হয়নি কোনোভাবে, সেটা তোমাকে দুঃখ দিয়েছে, কিংবা কোনো পজিটিভ ফিডব্যাক যেটা তোমার জীবনে এগিয়ে যেতে আরো সাহায্য করেছে?
2: না, নেগেটিভটা আমি বলবো আমি সত্যি পাইনি,
1: এখনো
2: অব্দি আমি পাইনি। সবাই সবসময় বলেছে যে আমার কল্পনার বাইরে চলে গেছে, এটা খুব পছন্দ হয়েছে। তবে হ্যাঁ, আমার সঙ্গে আবেগের সঙ্গে একটা খুব সুন্দর আলপনা জড়িত, তো সেটা ছিল 2023 সালের দুর্গাপুজোর, এটা হচ্ছে লাক্সেমবার্গের দুর্গাপুজোর জন্য আলপনাটা। তো সে বলেছিল যে দুর্গা মানে পূজোর যে মূর্তিটা থাকবে তার পাশে এটাকে রাখা হবে, যাতে ওখানে ওখানকার ইন্টারন্যাশনাল যে মানুষেরা আসবে পূজোতে বাঙালির ঐতিহ্যকে দেখতে, তারা যেন এটাও চোখে দেখে, তার সামনে ছবি তোলে। তা তুমি এমনভাবে বানাও যেন মানে আমরা যেন বাঙালিদেরকে রিপ্রেজেন্ট করা হয়। তো সেখানে সেও সেই বলে দিয়েছিল যে একটা মাছ আর একটা শঙ্খ, সেটা যেন করা হয়। তো সেটা করেছিলাম, খুব বড় একটা আলপনা ছিল, প্রায় দু মাস ধরে আমাকে করতে হয়েছিল।
1: বাবা!
2: তো সেটা মানে নিয়ে গিয়েছিল, তো ওইটা আমাকে বলেই ছিল যে এইটা যেন আমি বছরের পর বছর দুর্গাপুজো যেটা হয় লাক্সেমবার্গে ইউরোপে, তো সেখানে যাতে আমি লাগিয়ে রাখতে পারি, সবাই যেন দেখে। তো ওইটা আমি পরপর দু তিন বছর দেখেছিলাম যে তারা সেটা ব্যবহার করেছে। ইভেন 2023 সালে ওটা নিউজেও যখন দেখাচ্ছিল, যে বিদেশের যে দুর্গাপুজোগুলো যখন দেখানো হয়, তখন আমি দেখেওছিলাম নিউজ চ্যানেলে যে আমার আলপনাটা দেখানো হচ্ছে, যে এখানে
1: সত্যি
2: ঠাকুরের পাশে। তো এটা
1: নিজের সৃষ্টি যখন এত দূর চলে যায়, মানে একটা ইন্টারন্যাশনাল মঞ্চে সেই সৃষ্টিকে দেখলে সৃষ্টিকর্তার যে কি আনন্দ হয়, সেটা কিন্তু দিদির বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। মানে ওই যে হাসিটা, সেটা শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছে না, সেই সৌভাগ্য আমার এবং মনীষার হয়েছে। কিন্তু সত্যি শুনতে শুনতে আমাদেরও ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর আমাদের সঙ্গে শ্রোতা বন্ধুও চলে এসেছে, তারও কিন্তু প্রশ্ন রয়েছে,
0: শুনে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন।
1: না, কোনোভাবে যোগাযোগ করা গেল না। যারা আমাদেরকে ফোন কলে পাচ্ছেন না, তাদেরকে বলে রাখি আমাদের ফেসবুক পেজে আজকে সৃষ্টির একটা সুন্দর পোস্টার রয়েছে, সেখানেও আপনারা চলে আসতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন যে আজকে আমাদের সঙ্গে, আখি এবং মনীষার সঙ্গে আড্ডা দিয়ে আপনাদের ঠিক কেমন লাগছে, এবং কোনো প্রশ্ন থাকলে আপনাদের মনে সেটাও কিন্তু আমাদের বিশেষ অতিথি যিনি রয়েছেন দীপ্তি সাহা চট্টোপাধ্যায়, তার কাছে চটপট করে ফেলতে পারেন।
0: একদমই তাই। আর বিষয়টা হচ্ছে এই যে তুমি বললে যে আগে আমরা হলুদ দিয়ে, সিঁদুর দিয়ে বিভিন্ন রং ব্যবহার করতাম, এরপরে নতুন আর কি কি উপাদান দিয়ে আমরা এই সুন্দর সুন্দর আলপনা তৈরি করতে পারি?
2: আচ্ছা, তো এটা আমি বলবো, এটা আমার শান্তিনিকেতনের পাশে যে শহরটা থাকে সেখানে থাকাতে শান্তিনিকেতনে একটা প্রভাব আমার উপর পড়েছে। তো এটা আমি বলতে পারি কিভাবে নতুন যেগুলো করা যায়, সেটা ওই পুরনোকে ছাড়া চলা যাবে না।
1: আচ্ছা,
2: এটা সেরকমটাই। এখন যেমনি চালের গুঁড়ো ব্যবহার করা হয় না, খড়িমাটি ব্যবহার করা হয়, তার সঙ্গে হয়তো একটু মানে কোনো ফুলের রং মিশিয়ে দিলাম, যদি আমি মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমি এটা বিষয়টাকে দেখতে চাই। এছাড়া বাজারে তো এখন অনেক রকম রং আছে যেটা মানে থেকে যাবে, মানে শুধু আজকে দিলাম কালকে মুছে দিলে উঠে যাবে তা না, সেটা থেকে যাবে মাসের পর মাস। তো সেটাও এখন মানে আমরা দেখতে পাই।
1: বা এই যে তুমি বললে যে পরিবেশ সহায়ক, মানে পরিবেশের কথা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে এখন, তো মানে এই যুগে দাঁড়িয়ে কিন্তু পরিবেশকে ভালো না রাখলে আমরাও ভালো থাকতে পারবো না। এবং যখন আলপনার মধ্যে প্রাকৃতিক দৃশ্যকেই ফুটিয়ে তুলছি এবং আমাদের পুরনো জিনিসপত্র তাকে সুন্দর করতে আলপনার মতন একটা বিষয়কে আমরা বেছে নিচ্ছি, তখন তোমার কাছে একটা প্রশ্ন যে তুমি কোন উপাদানগুলোকে এগিয়ে রাখবে? দেখো, বাজেটের একটা বিষয় রয়েছে,
2: অবশ্যই
1: সব বিষয়টা মাথায় রেখে, নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তুমি কোন বিষয়টাকে এগিয়ে রাখবে? এবং যে সিক্রেট প্রশ্নটা করবো বলেছিলাম মনীষার জন্য, মানে যারা ওর মতন কুড়ে আঁকতে টাকতে খুব একটা পারে না,
0: কি অবস্থা,
1: এমনকি আমি নিজেও, তাদের জন্য তুমি একটু যদি কোনো টিপস দাও যে এই এই জিনিস গুলো ব্যবহার করে বা এই এই প্রতীকগুলো ব্যবহার করে তুমি খুব সহজেই একটা ছবি ফুটিয়ে তুলতে পারো, তাহলে যারা আমাদেরকে শুনছে আমার এবং মনীষার মতন তাদেরও কিন্তু বেশ সাহায্য হয়।
2: তো আমি যেটা বলবো এটা না, মানে কিছুটা আমাদের পিছনে ফিরে দেখতে হবে এইটার সঙ্গে, যদি আমাদের মনে হয় খুব ইজিলি যাতে আমরা জড়িয়ে মানে করতে পারি আলপনাটা, বা প্রকৃতির সঙ্গে যদি আমি জড়িয়ে রাখতে পারি যাতে পরিবেশ বান্ধব তৈরি হয় ব্যাপারটা, তো আমাদের কিন্তু আগেকার দিনে বিষয়টা পুরো পরিবেশ বান্ধবই ছিল। চালের গুঁড়ি দিয়ে করা, মাটির খড়ি মাটি দিয়ে করা, সেগুলো কিন্তু পরিবেশ বান্ধব। মুছে দিলাম, কোনো কেমিক্যাল নয়, কোনো কিছু নয়, হয়ে গেল। একটুখানি হলুদ রং, হলুদ মিশিয়ে দিলাম, জিনিসটা আরো পরিবেশ বা অ্যান্টিব্যাকটেরিয়াল হয়ে গেল ব্যাপারটা। তো এরকম মানে যদি পরিবেশ বান্ধব ভাবি আমি, আমাকে পিছন ফিরে তাকাতেই হবে, তখন তো আর কেমিক্যাল তৈরি হয়নি, তাহলে তো সেটা ব্যাপারটা সেটাই। আর নতুন যারা করতে চাইছে, আমি বলবো সব থেকে ভালো ভরসা হচ্ছে হাতের আঙ্গুল। আগেকার দিনে কিন্তু হাতের মধ্যে একটা ছোট্ট কাপড় বা তুলো নিয়ে আমরা হাতের আঙ্গুল দিয়েই কিন্তু আলপনাটা আঁকতাম। সেটা যদি আমরা করতে পারি, খুব সহজে আমরা হাতের আঙ্গুলটাকে কন্ট্রোল করতে পারবো। ব্রাশের তুলি কিন্তু কন্ট্রোল করা যায় না, যারা অনেক দিন ধরে প্র্যাকটিস করে তারপর তুলিটা কন্ট্রোলে আসে। আমি যদি আজকে বাড়ির পুজো করছি একটা, আমার যদি মা বাড়িতে পুজো করছে, সে কিন্তু তুলি ধরবে না, সে কিন্তু নিজের হাতের আঙ্গুলটা দিয়েই কিন্তু লক্ষ্মীর পাটা আঁকবে।
0: একদমই তাই। আর বিষয়টা হচ্ছে যে আমাদের ফোন নাম্বার তো রয়েইছে, 0332210 7325 তো রয়েইছে, এবং আমাদের ফেসবুকে পোস্টারের কমেন্ট সেকশনেও কিন্তু অনেকজন প্রশ্ন।
1: আমি জানি তো, আমি এই মাত্র বলেছি বন্ধুরা চটপট আমার কথা শুনে কমেন্ট করেই ফেলে।
0: হ্যাঁ হ্যাঁ, সবকিছু তোমার কথা শুনেই হচ্ছে। তো শেউলি শাসমল বলে আমাদের এক বন্ধু, তিনি প্রশ্ন করেছেন যে, নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সৌরজা বলছি। আমার মনে হয় তার ছেলে বা কেউ একটা মেসেজ করেছেন। তিনি লিখছেন যে, আমি ক্লাস টেনে পড়ি, স্ট্রেস রিলিফের জন্য আমি ম্যান্ডেলা আর্ট বুক কিনে সেটা কালার করি।
1: আচ্ছা,
0: তো আমার ম্যামের কাছে প্রশ্ন হচ্ছে, ম্যান্ডেলা আর্ট কালার করার ক্ষেত্রে ব্রাশ পেন আর উড কালার পেন্সিল এর মধ্যে কোনটা বেশি ভালো হবে, বা এই দুটো মাধ্যম ছাড়া ওনার কাছে যদি কোনো কালার পেন্সিল বা এই সব কিছু সাজেশন থাকে তাহলে উনি যদি সেটা আমাদেরকে বলেন।
2: আচ্ছা, তো যেহেতু আঁকাটা সে স্ট্রেস ফ্রি হওয়ার জন্য করছে, তা আমি বলবো যেটাতে সে ভালো করতে পারছে, মানে একটা সাদা খাতা নিক, তো সেখানে সে যে পয়েন্টগুলো দিল, যে উড পেন্সিল বা বিভিন্ন যে পয়েন্টসগুলো দিল, সেগুলো দিয়ে একটুখানি দেখুক যে কোনটায় আমি পাচ্ছি ভালো, কোনটায় অপরজন পাচ্ছে ভালো, বা শিক্ষক বা সোশ্যাল মিডিয়াতে আমরা যাদেরকে দেখি ব্রাশে করছে, কি ইজিলি করে নিচ্ছে, কিন্তু তাকে সেই জায়গায় দাঁড়াতে অনেক সময় লেগেছে। তো আমি দেখবো যে আমি কোনটায় ভালো পারছি, কোনটা আমাকে শান্তি দিচ্ছে, এটা খুব ইজিলি আমি করতে পারছি, তো সেইটা দিয়ে আমি কিন্তু ম্যান্ডালা আর্টটা করব। এটা কিন্তু মানে ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে।
1: আচ্ছা,
2: হ্যাঁ, তো সেটা আমি বলতে পারবো না যে এইটা করলেই তুমি শান্তি পাবে, এইটা করলেই কিন্তু তোমার স্ট্রেস ফ্রি হয়ে যাবে, কোনো খুব ইজি ব্যাপার। তুলি অবশ্যই বাজারে কিনতে পাওয়া যায়, ইজি ব্যাপার, কিন্তু ধরো তুলিটা সে কন্ট্রোল করতে পারছে না, তখন সে উড পেন্সিল বা যে কালার্সগুলো বাকি কালার্সগুলো আছে সে যদি সেটা ধরে কন্ট্রোল করতে পারছে, সে নিজে স্ট্রেস ফ্রি হচ্ছে, ভালো লাগছে তার, তো তার সেটা দিয়েই করা উচিত।
0: আচ্ছা, বেশ বেশ। আরেকটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে যে সৌমেন দাস, তিনি বলছেন যে, আজকে যুববাণী সৃষ্টি অনুষ্ঠানে আলপনা নিয়ে কথা আলোচনা শুনছি, মনীষা এবং আঁখি তোমরা দুজনে বিশেষ অতিথি দীপ্তি সাহা চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছ, দিদিকে নমস্কার জানাই।
2: নমস্কার।
0: তিনি বলছেন যে, আমি আলপনা দিতে খুব ভালোবাসি এবং আমাদের গ্রামের উৎসবের অনুষ্ঠানে আমরা আলপনা দিই। আমার প্রশ্ন, আলপনা দেওয়া শেখার জন্য কোনো স্কুল বা বিশেষ জায়গা কি আছে, যদি বলে দাও।
2: আমার মনে হয় আর্ট কলেজে বা ইউনিভার্সিটিতে এগুলো শেখানো হয়, অবশ্যই বিশ্বভারতী শান্তিনিকেতনেও এগুলো শেখানো হয়, তো এগুলোতে যদি যেতে পারো তাহলে খুব ভালো, আর নাহলে নিজে নিজে ওই মা দিদিমার কাছে এগুলোতে শিখতে পারো। স্কুল এখন অনেক খুলেছে, অনেকেই মানে এটা শেখাচ্ছে যাতে বাংলা সংস্কৃতিটাকে তুলে ধরা যায়। তো এছাড়া যদি সরকারি আওতায় আসে তাহলে অনেক ইউনিভার্সিটি কলেজ, আর্ট কলেজ আছে।
1: আর এই এই প্রশ্নটা যখন এলো, আমিও কিন্তু এসে দিদিকে একটা প্রশ্ন করেছিলাম যে, তোমার কি আলপনা নিয়েই পড়াশোনা করা, সেখানে আমি একটা উত্তর পেয়েছিলাম, পেয়ে বেশ চমকে গেছিলাম, মানে যিনি নোট ধরেন তিনি আলপনাও দেন। দিদি, তুমি তোমার মানে আরেকটা দিকের যদি পরিচয় দাও, মানে তুমি তো আলপনা নিয়েই পড়াশোনা করনি, আলপনার জগতে তুমি এলে কিভাবে, তোমার পড়াশোনা কি এবং সেখান থেকে শিফট হলে কি করে আলপনার দিকে?
2: আচ্ছা, তো আমার পড়াশোনা হচ্ছে ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং এর উপর আমার অনার্স বঙ্গবাসী কলেজ অফ কমার্স থেকে। তো

0: আমি সেটা পড়াশোনা করে কর্পোরেট ওয়ার্ল্ডেও ঢুকেছিলাম, তো কোথাও গিয়ে ওই যে বলে না মনের শান্তি পাইনি,
1: মানে যে প্রশ্নটা একটু আগে আমাদের এক বন্ধু করেছিল
0: একদম। তো আমি ছোটবেলা থেকে ওই যে বললাম যে আমার খুব ভালো লাগতো লক্ষ্মী পূজায় সরস্বতী পূজায় সারা ঘর জুড়ে আলপনা দিতে, আঁকতে, খাতার পাতা নিয়ে আঁকতে বসলে যেন আমি পরীক্ষার মাঝে একটু স্ট্রেস ফ্রি হয়ে যেতাম। তো এইটা যখন কর্পোরেট ওয়ার্ল্ডে গিয়ে ভালো লাগছে না ভালো লাগছে না, তো খাতের পাতা নিয়ে ক্যানভাসে আমি আঁকা শুরু করলাম, আস্তে আস্তে আস্তে আস্তে আলপনার দিকে ঝুঁকি বাড়লো। তো সেইটা তখন আমি একদম মানে আলপনা যেহেতু মানে আমি বলবো যে মানে এতটাই ভালোবাসতাম যে ওইটা নিয়েই আমার এখন
1: প্রথমে নিজে নিজেই আঁকা ঝোঁকা শুরু হয়েছিল, তারপর এইদিকের জন্য কোনো বিশেষ ট্রেনিং নেওয়া বা কিছু না, নিজে নিজেই সব
0: একদম নিজে নিজেই, আমি কারুর কাছে কিছু শিখিনি।
2: মানে একটা কথা আছে না যে যে রাধে সে চুলও বাঁধে, এরকম একটা ব্যাপার, যে কিনা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করেছে সে আবার অন্য হাতে কিন্তু তুলি ধরে ক্যানভাসে আলপনাও দিয়েছে, রঙও করেছে,
1: এবং সেই সৃষ্টি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবং শুধু তাই নয়, আজকে যে বন্ধুরা আমাদেরকে শুনছে, দিদির এই সৃষ্টি কিন্তু তাদের জীবনেও নতুন কিছু সৃষ্টি করার একটা পথ খুলে দিচ্ছে, তাই তো?
2: তারাও খুব ইন্সপায়ার্ড হচ্ছে
1: এবং তাই ফোনই চলে আসছে একের পর এক ফোন, ফেসবুকে কমেন্ট, কোনো বন্ধুরা একদম ত্রুটি রাখছেন না প্রশ্ন করায়।
2: তাহলে শুনে নিই যে কোন বন্ধু ফোন লাইনে আছেন।
1: না, কোনোভাবে যোগাযোগ করা গেল না। আচ্ছা, তো
2: বন্ধুর সাথে যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়েছে ঠিকই, তবে আমি আবারও বলতে পারি যে যে বন্ধুরা আমাদেরকে ফোনে কানেক্ট করতে পারছো না, তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুকের পোস্টারের কমেন্ট সেকশনে গিয়ে নিজের প্রশ্ন জানাতে পারো, আমরা কিন্তু সেই ব্যাপারেও কথা বলছি কি আঁকি, তাই তো?
1: আর একদমই যেরকমটা বলা হলো, মানে দিদি যেটা বললে যে বাড়ির উপকরণ দিয়েই আমরা আলপনা শুরু করতে পারি এবং হাতের ব্যবহার করতে পারি, তো নতুন যারা আলপনা দেবে আমার আর মনীষার মতন, তাদের জন্য কিছু যদি টিপস দাও, ধরো বাড়িতে দুর্গা পূজা আসছে, আমি যেমন অন্যের করে যাওয়া আলপনার উপর ব্রাশটা একটু বুলিয়ে দুটো ছবি তুলে নিই, কিন্তু তোমার থেকে সত্যি কিছু টিপস চাইছি, কিছু ছোট্ট ছোট্ট আমাদের এমন কিছু প্রতীক চিহ্নের কথা বলো বা কিছু যেটা দিয়ে আমরা খুব সহজে আলপনা দু একটা আঁকতে পারি।
0: প্রতীক চিহ্ন জন্য যদি আমি বলি সেটা হচ্ছে পদ্ম ফুল, খুব সহজে আঁকা যায় আর এটা সমস্ত শুভ অনুষ্ঠানে ব্যবহারও করা যায়। তো পদ্ম ফুলটা একদম মানে তুলি যদি ওই যে বললাম যদি ব্রাশ ধরতে সুবিধা হয় তাহলে ব্রাশটা দিয়ে খুব সহজে পদ্ম ফুল করে নেওয়া যায়। তারপরে হচ্ছে যে পাতার স্ট্রোকগুলো সেগুলো আউটলাইনটা প্রথমে করে নিয়ে তারপরে ফিল করে দেওয়া, যারা একদমই মানে পারে না কিন্তু ঘর সাজাতে চায় পুজোর দিনগুলোতে, তো তারা খুব সহজে করে নিতে পারবে।
1: ঠিক আছে,
2: এই বিষয়টা যে শুনলাম এবার আমি বাড়িতে গিয়ে সত্যি চেষ্টা করব।
1: আমি এটাই বলছিলাম, মানে আমি ওয়ার্নিং দিছিলাম যে তোমার জন্য আমি আজকে
2: এইটা আমি একটা ভালো জিনিস শুনেছি যে স্ট্রোকটা এঁকে নিয়ে তারপর সেখানে কালার ফিল করে দেওয়া যায়, এই বিষয়টা এবার আমি চেষ্টা করব, কতটা এগোতে পারবো আমি জানি না,
1: এবং চেষ্টা করে অবশ্যই দিদিকে জানাবে, সঙ্গে আমাকেও নিশ্চয়ই জানাবো। বেশ, এই চেষ্টা চলবে, তবে এখন পালা একটা বিজ্ঞাপন বিরতি।
3: না করবেন না।
4: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
3: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
4: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
3: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
4: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: সৃষ্টির অনুষ্ঠান নিয়ে, যুববাণীর সৃষ্টির অনুষ্ঠান নিয়ে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রয়েছি আমি আঁখি, আমার সঙ্গে মনীষা, এবং রয়েছেন আমাদের আজকের বিশেষ অতিথি আলপনা শিল্পী দীপ্তি সাহা চট্টোপাধ্যায়। বন্ধুরা, এবং আমরা একের পর এক প্রশ্ন রাখছি দিদির কাছে এবং সেই প্রশ্নের সমাধানও পেয়ে যাচ্ছি, কি তাই তো? একটু আগেই আমি আমার বন্ধু মনীষার জন্য মন খুলে প্রশ্ন করেছি, উপায়ও পেয়ে গেছে, বন্ধু এবার আঁকা আঁকি আজ থেকেই মোটামুটি শুরু করে দেবে, কিন্তু
2: তুমিও শুরু করবে, তুমি তো অন্যের আলপনার উপর তারপর শুধু তুলি বলাও।
1: ওফ, আবার এটা মনে করাবার কি আছে বলো?
2: তুমি সবার সামনে এটা বলেছো, আমরা দুজনেই চেষ্টা করব, এটুকু আমরা আজকে কথা দিতে পারি।
1: একদমই একদমই, মানে যেভাবে আজকে আমরা দুজনে চেষ্টা করছি যে এই সৃষ্টির অনুষ্ঠান থেকে আমাদের

0: যে জুটিটা সৃষ্টি হলো সেটাও জানো আমাদের যারা শুনছেন তাদের ভালো লাগে।
1: একদমই তাই,
0: আকাকি তো করবো বললাম, কিন্তু ডিজিটাল যুগ, ফোন তো একদম ফোন ছাড়তে পারি না আর কি সব সময়। কিন্তু আমরা ওই হাতে রং তুলি নিয়ে যতটা না বেশি ঘোরাই তার থেকে বেশি সময় আমরা স্ক্রোলিং করছি মোবাইলে। তো এই ডিজিটাল যুগে আলপনাকে কিভাবে আরো জনপ্রিয় করে তোলা যায়, কারণ এখন আমরা ডিজিটালি সবাই কানেক্টেড, এই বিষয়টায় যদি তুমি কিছু বলো।
1: হ্যাঁ, তো ডিজিটালি কানেক্টেড বলেই আসলে আমরা কিন্তু আলপনাটাকে আজকে এত জনপ্রিয় বানাতে পেরেছি।
0: বাহ,
1: হ্যাঁ, তো এখন যেটা মানে আমি বলবো একটা অন্য রূপ, সেটা হচ্ছে যে যখন ভিডিও করে আমরা ছাড়ি আলপনাটা বানানো, তখন যারা আলপনা সম্বন্ধে জানে না তারা মানে খুবই কমেন্ট, এটা আমার কমে মানে কমন আসে, সেটা হচ্ছে খুব ভালো লাগছে দেখতে, মাইন্ডটা খুব স্ট্রেস ফ্রি হচ্ছে, রিল্যাক্সিং ভিডিও, এইগুলো আমরা খুব মানে আমি শুনতে পাই, আমার কমেন্ট বক্সে আসে যে আমি লুপে দেখতে থাকি, যেন আমার খুব ভালো লাগছে, মানে যখন সারা দিনের ক্লান্তির পরে যখন দেখছি ভিডিওটা মনে হচ্ছে যেন কি শান্তি। তো এইটা যারা আলপনা জানে না, বা ধরো একটা ছেলে যে কাজ করছে সংসার টানছে, তো সে কি করবে, সে দিনের শেষে একটু শান্তি খুঁজে পায়। তো সবসময় যে এটা মানে যারা করছে আলপনাটা তারাই যে মানে যোগাযোগে থাকবে শুধু তা না, তার বাইরেও কিন্তু অনেকেই মানে একটা স্ট্রেস ফ্রি জোন খুঁজে পায়।
0: আচ্ছা, মানে আলপনা দেখতেও ভালো লাগে,
1: দেখতেও ভালো লাগে। আমি বিদেশি অনেক ইন্টারন্যাশনাল মানে এমনি তারা কমেন্ট করে যে আমার খুব ভালো লাগে দেখতে এই আর্টটা কি, তখন তাদেরকে আমি এক্সপ্লেন করি এটা আমাদের বাংলার আর্ট, তো তারা বলে আমার খুব ভালো লাগে দেখতে, খুব রিল্যাক্সিং লাগে।
0: আচ্ছা, আলপনার কি আর বিভিন্ন ধরন রয়েছে, মানে বিভিন্ন জায়গায় আলপনা কি বিভিন্ন নামে পরিচিত রয়েছে, এরকম কি কোনো তথ্য আছে?
1: হ্যাঁ আছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আলপনা মানে দেওয়া হয়, যেমনি আইপন বলে একটা আছে আমাদের সাউথ ইন্ডিয়াতে দেওয়া হয়, মানে কোলাম বলা হয় একটা,
0: তার কি কোনো বিশেষ ধরন রয়েছে?
1: হ্যাঁ, কোলামটা যেমনি লাইন আর্টের উপর নির্ভর করে, প্রচুর বিন্দু বিন্দু বিন্দু বিন্দু দেওয়া হয়, সেটাও একটা একটা স্ট্রাকচারাল ওয়েতে দেওয়া হয়, তারপরে সেই মাঝখান দিয়ে লাইন টানা হয়।
0: আচ্ছা,
1: আইপনটা কাইন্ড অফ আমাদের এই বাংলার আলপনার মতনই, কিন্তু একটু ডিজাইন মোটিভগুলো ওদের একটু আলাদা, কিন্তু হ্যাঁ লক্ষ্মীর পাটা ম্যাচ করে, লক্ষ্মীর পাটা কিন্তু ওরাও আঁকে, ওরা ওই আমাদের যেরকম দরজার সামনে আমরা আঁকি, ওরা কিন্তু জল চৌকিতে আঁকে, পুরো একদম হলুদ লেপে, প্রথমে জল দিয়ে ধোয়াবে, তারপর হলুদ দিয়ে লেপবে, লেপে পবিত্র করবে বিষয়টাকে, দিয়ে তারপরে ওর উপর আলপনা আঁকায়। আর ওখানে কিন্তু বিভিন্ন গুঁড়িও ইউজ করা হয়, মানে আমাদের যেরকম মানে চালের খড়ি মাটি আমরা ইউজ করি, ভেজা ব্যাপারটা ওরা অনেক সময় গুঁড়ো ব্যাপারটা ইউজ করে রঙ্গোলির মতন, তো ওইটা দিয়ে ওরা করে, তো এগুলো মানে আছে।
0: তুমি তোমার ক্যানভাসে এরকম কোনো কাজ করেছো, মানে অন্য কোনো জায়গার একটা বিশেষ আর্টকে তুলে ধরেছো, এরকম কাজ হয়েছে?
1: হ্যাঁ, এটা আলপনার আমি বলবো আলপনা করিনি, মানে আলপনার সঙ্গে যে ম্যাচিং যে ব্যাপারটা, যে কোলাম আইপান এগুলো করিনি, কিন্তু হ্যাঁ অন্য মানে ট্রেডিশনাল আর্ট ফর্ম যেগুলো বিহারের আছে, তারপরে হচ্ছে মুম্বাইয়ের আছে, এইগুলো আমি করেছি, পটচিত্র যেরকম সেরকম করেছি।
2: বাহ, আচ্ছা, আমরা তো ফোনে বন্ধুদেরকে যেমন বলেছি সেরকমই কিন্তু ফেসবুকেও কমেন্ট এসছে। সেখানে ভিকি সেন বলে একজন, তিনি প্রশ্ন করেছেন যে নমস্কার দিদি, আমি হলদিয়া থেকে বলছি, আমার প্রশ্ন এটাই, আলপনা আর্টিস্ট আর কলকা আর্টিস্ট এই বিষয়টার মধ্যে একটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা যদি বলো।
1: হ্যাঁ, এইটা আসলে এখন এটা জানাটা খুব জরুরি, কারণ সবাই আলপনাটাকে কলকা বলে আইডেন্টিফাই করে। আলপনা মানেই শুরুতেই যে আমি বলেছিলাম একটা আলিঙ্গন দেওয়া, আলপনা কিন্তু একটু বড় বড় হয়, একটু মাটিতে যেহেতু দেওয়া হয় যাতে আলপনাটা মানে ছড়িয়ে করা যায়, কিন্তু কলকা মানে আমরা যেটা আমি যেটা ছোটবেলায় জেনেছিলাম সেটা হচ্ছে আমাদের যখন বিয়ে হয় বাঙালি মেয়েদের, কপালের উপর চন্দনের সাজানো হয় চন্দন দিয়ে, সেটা আস্তে আস্তে আস্তে আস্তে তুলি দিয়ে ধরে সেটাকে কলকা ছোট ছোট রূপে করা হয়।
0: আচ্ছা,
1: দিয়ে সেটাকে বলা হয় কলকা। আর আলপনা যেটা আমি বলবো, সে আলিম্পন দেওয়া যেরকম দেওয়ালে বা মাটিতে, এবার দুটো সব মানে কিন্তু এক, কিন্তু এটা মানে আস্তে আস্তে দুটো মানে একই মানে আবার আলাদাভাবেও এটা মানে প্রদর্শিত হয়।
0: বাহ, বেশ সুন্দর প্রশ্ন, এই প্রশ্ন থেকে কিন্তু অনেক কিছু জানা গেল, তাই না?
2: একদমই তাই।
0: দিদি, তোমার কোন আলপনাটা খুব পছন্দের?
1: আমার পছন্দের বলতে পাখির আলপনা আমার খুব ভালো লাগে করতে, যেমনি ময়ূরের আলপনা।

0: কল্পনা করতে আমার খুব ভালো।
1: আর তুমি যে বললে যে পুরনো যেগুলো আলপনা স্ট্রোক রয়েছে বা যেগুলোকে বেছে নেওয়া হয়েছিল প্রতীক, সেগুলোকেই নতুন নতুন করে নতুন আধুনিক ডিজাইন দেওয়া হয়। এবার তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ওই ঐতিহ্যবাহী আলপনাগুলো না আধুনিক ডিজাইন, তোমার কোনটা পছন্দ এবং কেন?
0: আমি বলবো পুরনো ডিজাইনগুলো যেরকম আছে, কিন্তু নতুনকেও তো জায়গা করে দিতে হবে, না হলে আমরা মানুষের কাছে পৌঁছাবো কি করে। তো আমার কাছে দুটোর কম্বিনেশন একদম, যে পুরনো মানে আমি যে মোটিভসগুলো তুলে ধরছি সেগুলোও থাকবে, প্লাস নতুন যদি আমি নতুন কিছু আমি আইডিয়া পাই সেটার মধ্যে আমি পুরনো মোটিভসগুলোকে তুলে ধরে একটা নতুন ক্রিয়েশন তৈরি করব।
2: আচ্ছা, এটা কিন্তু একটা বেশ সুন্দর বিষয় যে নতুনকেও আমরা জায়গা করে দিচ্ছি কোনোভাবে,
1: আবার পুরনোকেও তার মধ্যেই রেখে দিচ্ছি।
2: হ্যাঁ, কবি হয়ে যাচ্ছে আঁকি আর কি বলবো আমি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে দেখো ভবিষ্যতের তোমার এই আলপনা এই বিষয়টাকে নিয়ে তুমি কি ভাবছো, কি পরিকল্পনা আছে তোমার ভবিষ্যতে?
1: হ্যাঁ একদমই, মানে যারা আমাদেরকে আজকে শুনছে তারা হয়তো অনেকেই তোমার মতন মানে তাদের মানে একদম পছন্দের জায়গা হচ্ছে আলপনা, কিন্তু দেখো এই যে বলে না প্রফেশন এবং যেটা আমাদের ইমোশন রয়েছে সেটাকে যদি একসাথে করা যায় ভালো, তবে প্রফেশনের তো অনেকগুলো দিক থাকে, আমাদেরকে স্টেবল হতে হবে। তো এইটা নিয়ে যদি বলো যে আলপনা শিল্পী হিসেবে এই ব্যাপারটাকে নিয়ে কেউ যদি এগোতে চায় তাকে ঠিক কিভাবে এগোতে হবে এবং মার্কেট ভ্যালু অনুযায়ী সে কি এটা নিয়েই তার জীবনে স্ট্যান্ড করতে পারে, এই বিষয়টা যদি একটু বলো।
0: হ্যাঁ অবশ্যই পারবে স্ট্যান্ড করতে, এখন যে মানে সময়টা চলছে সবাই সাবেকি ট্রেডিশনাল কালচারাল জিনিসটা ধরে তুলছে। তো আমি বলবো যে প্রশ্নটা তোমার যেটা ছিল যে কিভাবে আমি এটাকে তুলে ধরবো মানে এগিয়ে নিয়ে যাব, তো মানে এটা কাইন্ড অফ আমার কাছে মানে একটা আবেগ। আমি যে ছোটর থেকে এটা ভালোবাসি, আমার কাছে এটা মানে সবার আগে ধৈর্যটা আমাকে নিতে হয়েছিল যে কেউ যদি এটা নিয়ে এগিয়ে নিয়ে যেতে চায় শুরুর দিকে কিন্তু তাকে অনেকটা ধৈর্য রাখতে হবে। শুরুতেই রোজগার করা সম্ভব নয়, কারোর পক্ষেই সম্ভব নয়। আমরা যখন কোনো কাজ করি কোনো কর্পোরেট ওয়ার্ল্ডে যাই তখন কিছু মাস আমাদের ট্রেনিং করতে হয়, সেরকমই শুরুর দিকটা আমাদেরকে কাজটা মানুষের কাছে তুলে ধরতে হবে। মানুষেরা যখন দেখবে যে তোমার কাজ ভালো তখন অটোমেটিক্যালি তোমাকে যোগাযোগ করবে যে আমাকে এটা বানিয়ে দাও, তখন তুমি তোমার নিজের সময়ের মূল্য দিয়ে তুমি সেইটা কিন্তু অর্থনৈতিকটাও লাভবান হতে পারবে।
1: একদমই, মানে মনীষা ধৈর্য ধরো, চেষ্টা করো, এর বিকল্প নেই।
2: কিন্তু বিষয়টা হচ্ছে আঁকি আমার যে ধৈর্য ভীষণ কম,
1: সে তো আমি জানি ধৈর্য কম একেবারেই, কিন্তু তোমার ধৈর্য বাড়াবো বলেই এবং আরো যারা বন্ধুরা রয়েছেন যারা তাদের প্যাশনটাকে প্রচন্ড ভালোবাসেন কিন্তু হয়তো কোথাও না কোথাও গিয়ে চাপে সেটা হারিয়ে যাচ্ছে, তাদেরকে আরো মোটিভেট করাই আমাদের উদ্দেশ্য। এবং তাই তো সৃষ্টির আসরে এরকম নানান বিষয় নিয়ে আমরা এসে হাজির হই, আজও তার ব্যতিক্রম হয়নি। আজকে আমাদের সঙ্গে এতক্ষণ ধরে আড্ডায় ছিলেন বিশিষ্ট আলপনা শিল্পী
2: দীপ্তি সাহা চট্টোপাধ্যায়।
1: একদমই,
2: আর তার সঙ্গে ছিলাম আমি মনীষা, আমার সঙ্গে ছিল আঁখি, এবং আজকে আমরা কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তরও দিদি থেকে পেয়েছি এবং আমাদের শ্রোতা বন্ধুরাও তাদের নিজেদের কিছু প্রশ্ন আমাদেরকে জানিয়েছেন। তবে এখন সময় আরও একটা বিজ্ঞাপন বিরতির।
3: ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: মনীষা বলো, মানে আলপনার এই যে স্নিগ্ধতা রয়েছে, আলপনার গল্প করতে করতে সেই স্নিগ্ধতা সেই পবিত্রতা আমার এবং মনীষার মনকে ভরিয়ে তুলেছে এবং যারা আমাদের শুনছেন তাদের মনকেও কিন্তু ভরিয়ে তুলেছে, তাই তো?
2: একদমই তাই। আর ঘড়ির সময় আমাদেরকে জানান দিচ্ছে যে আজকে এই আড্ডার আসরটা বোধহয় আমাদেরকে এখানেই শেষ করতে হবে। তাই কিছু করার নেই, বিদায় তো জানাতেই হবে। আর সৃষ্টির অনুষ্ঠানে আজকে তোমার সঙ্গে ছিলাম আমি মনীষা, আমার সঙ্গে ছিল আঁখি এবং আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশেষ আলপনা শিল্পী দীপ্তি সাহা চট্টোপাধ্যায়। দিদিকে আরও একবার নমস্কার, বিদায়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এইভাবে তো আমরা চলে যেতে পারি না, তাই না? একটা তো গান আমাদেরকে শুনতেই হবে।
1: যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকেই সেখানে গিয়ে শেষ, গান দিয়ে আমাদের আড্ডা শুরু হয়েছিল। যেতে যেতে শিল্পী ইমন চক্রবর্তী

শুনলেন যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন কীর্তন সুমিতা সাহার কণ্ঠে, পদকর্তা উদ্ভব দাস।

0: সুমিতা সাহার কণ্ঠে শুনলেন কীর্তন পদকর্তা উদ্ভব দাস। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন লোকগীতি অদীপা সাহার কণ্ঠে।

0: অদীপা সাহার কণ্ঠে শুনলেন প্রচলিত লোকগীতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। সরকার 2025 সালের বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। নতুন গ্রামীণ কর্মসূচির রূপরেখার অধীনে মোট 375 ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, নতুন তালিকায় আগের 266 কাজের তুলনায় 41% বেশি কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ সেবা ও জনসেবার আজ 25 বছর পূর্তি। 2001-এর 7ই অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী এবং পরবর্তী সময়ে 2014-র 26শে মে থেকে প্রধানমন্ত্রী হিসেবে নিরবচ্ছিন্নভাবে 25 বছর জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন শ্রী মোদী। এই উপলক্ষে বিভিন্ন জনমুখী কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এই উপলক্ষে নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভা যোগ দেন। কোচবিহার রাসমেলায় সংকল্প সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক প্রমুখ। প্রধানমন্ত্রীর প্রশাসনিক প্রধান হিসেবে সেবা ও সমর্পণের 25 বছর পূর্তি উপলক্ষে আসানসোলের পোলো গ্রাউন্ডে বিকশিত ভারত সংকল্প সভা থেকে শুরু হয় সেবা জ্যোতি যাত্রার জেলা পর্যায়ের সমাপ্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এই বিশেষ উদযাপন মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পেন্নাবালম, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য প্রমুখ। আজ বিশ্ব তুলা দিবস। প্রতিবছর 7ই অক্টোবর তুলোর অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দিনটি পালিত হয়। এবছরের ভাবনা কটন ফর গুড, বাণিজ্য, রূপান্তর ও অংশীদারিত্বের মাধ্যমে সমৃদ্ধি গড়ে তোলা। এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং তুলো শিল্পের সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগে মথুরাপুর 1 নম্বর ব্লকের ব্রিজ খামারে গতকাল কৃষিকাজে ড্রোনের ব্যবহারিক প্রয়োগ বিষয়ে এক প্রদর্শন শিবিরের আয়োজন করা হয়। মথুরাপুর 1, 2 ও মন্দিরবাজার ব্লকের প্রায় 70 জন কৃষক এতে অংশ নেন। শিবিরে ড্রোনের মাধ্যমে কৃষি জমিতে সার ও কীটনাশক সুষমভাবে প্রয়োগের ব্যবহারিক প্রদর্শন করা হয়। কৃষি যন্ত্র কেনার জন্য আগামী 1 মাস সরকারি ভর্তুকির আবেদন করতে পারবেন রাজ্যের কৃষকরা। 4 নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্বাচিত উপভোক্তাদের স্বচ্ছতার সঙ্গে কম্পিউটার ভিত্তিক লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে। বোনাস ও বকেয়া মজুরির দাবিতে আজ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন জলপাইগুড়ির বাগরাকোটের চা বাগানের শ্রমিকরা। মিনা মোড়ে 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি তারা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। বাল্যবিবাহ বন্ধ করতে পড়ুয়াদের সচেতনতার পাঠ দিচ্ছে মুর্শিদাবাদের ডোমকল পুরসভা। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে গতকাল ডোমকল বালিকা বিদ্যাপীঠে এই সংক্রান্ত একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। মুর্শিদাবাদের ডোমকলে ডিজিটাইজেশনের জন্য জাল জন্ম শংসাপত্র জমা দেওয়ার অভিযোগে এক মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর বেলা 12:50
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জায়গাতেও ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আগামী চব্বিশ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে শ্রী ভবন।
2: গ্রাম বাংলার মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আজকের অনুষ্ঠান শুরু করছি। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সকলে ভালো আছেন, তাই তো? আর ভালো তো আমাদের থাকতেই হবে, তাই না? তাই আশা করব সকলেই ভালো আছেন। আর চটপট চলে আসি আজকে কি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই প্রসঙ্গে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা বলতে গেলে একটা ছোট্ট কথা মনে পড়ে যাচ্ছে। ধরুন আপনি হয়তো একটা কোনো কথা বলে ফেলেছেন, সাথে সাথে টিকটিকি টিকটিক করলো। কখনো যদি সেটা ভালো কথা হয় তাহলে কিন্তু মনে হয় যে এটা তাহলে ফলবেই ফলবে। এই যে একটা ধারণা আমাদের সকলের মনে আছে, শহরে আছে, গ্রামে তো আছেই, এটা কি কুসংস্কার? কেন এলো এটা? এই যে কথাটা এলো তার একটা ভিত্তি রয়েছে, কথিত রয়েছে যে খনা ছিলেন এমন একজন মানুষ যিনি ছিলেন একজন জ্যোতির্বিদ একাধারে, এবং এই কথা আমরা সকলেই জানি, ইতিহাসে বলা রয়েছে যে তিনি যে কথা বলে গেছেন ছড়ার আকারে, যেগুলোকে আমরা প্রবাদ বলি, প্রবচন বলি, সেগুলো ভীষণ ভীষণভাবে কোথাও কোথাও ক্ষেত্রে জীবনের প্রতি ক্ষেত্রে মিলে গেছে বা মিলে যায়। এবং এ কথা কথিত আছে, এ সত্যি না মিথ্যে তা অবশ্য কোথাও যাচাই।

0: করা হয়নি সেভাবে, যে তাকে শাস্তি দেওয়া হয়েছিল, তার জিভ কেটে ফেলা হয়েছিল এবং সেই জিভটি নাকি টিকটিকি খেয়ে ফেলেছিল। সেই থেকে এই ধারণার সূত্রপাত যে টিকটিকি যদি টিকটিক করে তবে সেই কাজ ফলবেই, বা যদি সেটা কোনো খারাপ কথাও হয় তবে সেই দিকে লোকে আর পা বাড়ায় না। তো বুঝতে পারছেন বন্ধুরা, আমরা আজকে যার কথা বলবো তিনি হলেন অবশ্যই অবশ্যই অবশ্যই খনা। খনার কথা বলবো এবং সেই সঙ্গে আরও যে কথা উঠে আসবে আজকের এই যে কৃষিকাজ, যে কাজটি বা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই কৃষিকাজে খনার বচন আজকের দিনে, এই বিজ্ঞানের দিনেও কতটা প্রাসঙ্গিক, কতটা যুক্তিযুক্ত বিষয় কৃষিকাজে খনার বচন। আর এই বিষয় নিয়ে আজকে যারা আমার সঙ্গে কথা বলবেন, আলোচনা করবেন, তারা হলেন আমাদের অতিথি যে উপস্থিত হয়েছেন, ডক্টর মধুমিতা চক্রবর্তী, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত সম্পাদক, কৃষি তথ্য ও প্রচার। এছাড়াও আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকে রয়েছেন ডক্টর সুদীপ মণ্ডল, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের সহ কৃষি সম্প্রসারণ আধিকারিক। আমি প্রথমেই দুজনকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: এক খুব সুন্দর একটি বিষয় আজকে আমার এই অনুষ্ঠানটা করার সময় বেশ ভালো লাগছিল বিষয়টি যখন আমি পেলাম, যে কৃষিকাজে খনার বচন, এটা নিয়ে তো আজকে নিশ্চয়ই আমরা কথা বলবই। কিন্তু তার আগে মধুমিতাদির কাছে আসি। মধুমিতাদি, একটু যদি ছোট করে আমার বন্ধুদের খনার পরিচয়টা আমরা দিয়ে দিতে পারি।
1: তিনি একজন কবি যিনি সহজ ও সুন্দর ভঙ্গিতে নিজের বক্তব্যকে সকলের সামনে তুলে ধরেছিলেন। তিনি একজন জ্যোতির্বিদ, মহাকাশের গ্রহ নক্ষত্র বিচার করে তিনি ভবিষ্যৎ গণনা করতেন। তিনি একজন প্রকৃতি বিজ্ঞানীও, কৃষি, ফসল চাষ, মৎস্য চাষ, প্রাণী পালন এসব নিয়ে তাঁর প্রবচন আজও আজও যুগ যুগ ধরে অতিক্রম করেও কার্যকরী। খনা জ্যোতির্বিদ্যায় পারদর্শী একজন বিদুষী বাঙালি নারী, তিনি তাঁর প্রবচনের জন্য সারা ভারতবর্ষ ব্যাপী একসময় জনপ্রিয় হয়েছিলেন এবং এখনও তাঁর মুখ উচ্চারিত সেই বাণী আমাদের স্মৃতিতে জেগে আছে। আনুমানিক অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতেই তাঁর জন্ম এবং সময়কালটা বলে ধরা হয়। বিক্রমাদিত্যের সময়কালটাতেই তিনি ছিলেন। এ বিষয়ে একটু উল্লেখ করি যে বিক্রমাদিত্য একটা নবরত্ন সভা ছিল, তার অন্যতম দুই রত্ন ছিলেন খনার শ্বশুর বরাহ এবং স্বামী মিহির। আর বিক্রমাদিত্য খনাকে দশম নবরত্ন বলে অভিহিত করেছিলেন। তাহলে বোঝাই যাচ্ছে যে ওই সময় খনার খ্যাতি কি পরিমাণ ছড়িয়ে পড়েছিল।
0: ঠিক তাই। এবং এই যে খনা, যার এই প্রবাদ প্রবচন বলা যেতে পারে বাংলা, বিহার, উড়িষ্যা এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনি যে এটা নাকি নেপালেও ভীষণভাবে প্রচলিত রয়েছে, আসলে তিনি কোথায় ছিলেন সুদীপবাবু যদি একটু বলেন, কোথাকার মেয়ে ছিলেন তিনি?
2: আমরা যে তথ্য পাচ্ছি তাতে আমরা দেখছি যে আমাদের যে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার আমার যে বারাসাত মহকুমা রয়েছে সেখানে দিগঙ্গা থানা রয়েছে, সেখানে দেউলিয়া বলে একটি গ্রাম আছে, সেখানে আজও যে চন্দ্রকেতু গড় যে প্রত্নতত্ত্ব স্থলটি রয়েছে তার নিকটে রয়েছে খনা মিহিরের ঢিবি বলে একটি জায়গা রয়েছে। এটা থেকে প্রমাণিত হয় যে ওইখানে খনার বাসস্থান ছিল।
0: এই জায়গাটি কিন্তু এখন সংরক্ষিত এবং অনেকে সেটা দেখতেও
1: যায়।
0: তো আমরা যে তার বচনগুলো পাই যেগুলো মূলত কৃষি ভিত্তিক ছড়া, সেই ছড়াগুলো কিভাবে এলো সেগুলো তো অবশ্যই আমরা শুনব, কিন্তু তার জন্ম বৃত্তান্তটা একটু মধুমিতাদের কাছে তার আগে শুনে নিই।
1: খনার থাকা এবং খনার আবির্ভাব, তার জন্ম বৃত্তান্ত সব কিছুই একটা খুব রহস্য বা খুব কৌতূহল উদ্দীপক বিষয় বলে আমরা জানি। খনা নিজেই বলেছিলেন, আমি অটনাচার্যের বেটি, গুনতে গাঁথতে কারে বা আটি। খনার পিতার নাম নাকি ছিল অটনাচার্য। আমাদের সুদীপবাবু ইতিমধ্যে বলেছেন যে বারাসাতের কাছে যে বেড়াচাপার দেউলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া আরেকটা মত আছে যে খনা ছিলেন সিংহল রাজকন্যা, রাজা বিক্রমাদিত্যর সভার যে জ্যোতির্বিদ বরাহ তার ছেলে মিহির খনা স্বামী। কথিত আছে যে বরাহ তার পুত্রের কোষ্ঠী গণনা করেছিলেন মিহিরের, মাত্র এক বছর তাই শিশুপুত্রের বয়স জেনে তাকে পাত্র করে সমুদ্রে ভাসিয়ে

0: দিয়েছিলেন। পাত্রটা ভাসতে ভাসতে নাকি সিংহল দ্বীপে গিয়ে পৌঁছলো এবং তখন সিংহল রাজ সেই শিশুটিকে পেয়ে তাকে লালন পালন করেছিলেন, তার শিক্ষার ভার গ্রহণ করেছিলেন, তাকে জ্যোতির্বিদ্যায় পারদর্শী করে তুলেছিলেন। এবং তার আরেক কন্যাও ছিল অপূর্ব সুন্দরী, সেই কন্যা খনা, সে খনাও জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল। খনার সঙ্গে মিহিরের রাজা বিয়ে দিয়েছিলেন এবং খনা গণনা করে দেখেছিলেন বরাহের গণনা ভুল, মিহির অনেকদিন বাঁচবেন। এবং মিহির এবং খনা তারা দুজনেই তখন এই গণনার মাধ্যমেই বরাহের কাছে এসে উপস্থিত হয়েছিলেন এবং দুজনেই জ্যোতিষ শাস্ত্রে, আমি একটু এটাও বলে নিতে চাই যে তারা দুজনেই সমান দক্ষ ছিলেন। এবং বরাহের সঙ্গে মিহির এক সময় যখন বিক্রমাদিত্য সভাসদ হন এবং সেই সময় তিনি অনেক কিছু কৃষির উপরে প্রবচনও লিখেছিলেন।
1: আচ্ছা, খনাকেও তো কোথাও কোথাও দেখা যাচ্ছে খনাকে লীলাবতী নামেও,
0: তার ডাক লীলাবতী, হ্যাঁ সেটাও আমাদের একটা, উনি লীলাবতী নামেও উনি প্রসিদ্ধ ছিলেন। এখন এই যে গণনা করে দেওয়া পূর্বাভাসে কৃষকরা উপকৃত হতো বলে রাজা বিক্রমাদিত্য, আগেই বলেছি যে তাকে দশম রত্ন হিসেবে তাকে সম্মানিত করতে চেয়েছিলেন, কিন্তু এই বিষয়টা মিহির এবং বরাহের কাছে খুব অসম্মানজনক মনে হয়েছিল। তাদেরকে অতিক্রম করে খনা এগিয়ে যাবেন, তারা খনাকে জিহ্বা কেটেই হোক বা যেভাবেই হোক তাকে স্তব্ধ করে দিয়েছিল, কিন্তু খনাকে স্তব্ধ করতে পারেননি।
1: সে প্রসঙ্গে আমরা আসব শেষের দিকে যখন আমরা যাব, অবশ্যই এই কথা আমি আসবই আসব। তার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে মূলত দিদি আমরা যে তার বচনগুলোকে পাই সেগুলোকে আমরা মোটামুটি দেখেছি পাঁচটা ভাগে আমরা ভাগ করতে পারি। যেমন ধরুন কৃষিকাজের প্রথা ও কুসংস্কার, কৃষিকাজ ফলিত, জ্যোতির্বিজ্ঞান, আবহাওয়া জ্ঞান এবং শস্যের যত্ন সম্পর্কিত বিভিন্ন উপদেশ তার এই বচনগুলোর মধ্যে আমরা পাই। এছাড়াও দৈনন্দিন জীবনেও কিন্তু তার নানান রকম বচন একেবারে জড়িয়ে রয়েছে, সেটা যেমন ধরুন মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা, এই তো এখনো আমরা বলি, কোথাও যেতে হলে কথা বলতে আমরা বাড়ির বড়দের এখনো শুনি, তাই না? সুদীপবাবু, আপনি যদি একটু বলেন যে আমরা তথ্য প্রযুক্তিতে উন্নতি করছি চর্চর করে, কৃষিকাজে তার প্রতিফলন ভীষণ ভীষণ ভাবে দেখা যাচ্ছে, আবহাওয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়েও এই যে এক নারী, তিনি কিভাবে এখনো এরকম যুগ যুগ পেরিয়ে বেঁচে রয়েছেন, তার বচন কিভাবে এখনো দিক নির্ণয় করে দেয়, সেটা যদি একটু বলেন।
2: দিদি, বর্তমান যুগে আমাদের এগ্রিকালচারের যে গবেষণাগুলো হচ্ছে সেটা ল্যাবরেটরিতে হচ্ছে এবং সেটা আমরা চাষির ফিল্ডে গিয়ে সেটা আমরা প্রয়োগ করছি, কিন্তু খনার বচনটা মূলত ইন্ডিজিনিয়াস টেকনিক্যাল নলেজ অ্যান্ড স্কিল, এবং সেটাও কিন্তু এক ধরনের টেকনোলজি। সেটা কি হয়েছে, তারা দীর্ঘদিনের অভিজ্ঞতায় যেটা দেখেছে সেটাকেই তারা প্রয়োগ করেছে এবং তারই ফলশ্রুতিতে বচন হিসাবে আমাদের একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে স্থানান্তরিত হয়েছে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদের আমি বলতে পারি যে সেটা এখনো পর্যন্ত কতটা বিজ্ঞানসম্মত। যেমন দেখুন, একটা বচন আমি পাচ্ছি, শুনরে বাপু চাষার বেটা, মাটির মধ্যে বেলে যেটা, তাতে যদি বুনিস পটল তাতেই তোর আশা সফল। আপনি এখানে দেখুন, এখানে কিন্তু আমরা জানি যে মাটিতে যেটা চাষ করা উচিত বা ভালো হয় সেটা আমরা করি বর্তমান যুগে, তখনকার দিনে দাঁড়িয়েও আমরা যে মাটির যে গ্রথন যেটা আমরা বলছি টেক্সচার, সেই অনুসারে কিন্তু মাটি চার প্রকার, যেমন বেলে মাটি, পলি মাটি, কাদা মাটি বা এঁটেল মাটি এবং দোয়াল মাটি। যেমন এই যে বেলে মাটি প্রায় 80% আমাদের বালির ভাগ থাকে আর 10% পলি এবং 10% কাদা কোনা থাকে, কিন্তু দোয়াশ মাটিতে মোরালে সবগুলো সম পরিমাণে থাকে। কিন্তু যেটা আমাদের বেলে বা বেলে দোয়াশ মাটি সেখানে কিন্তু পটল ভালো হয়। আপনি দেখুন, আমি উত্তর চব্বিশ পরগনায় গেছি, উত্তর চব্বিশ পরগনায় কিন্তু পটলের একটা সুন্দর বেল্ট আছে, এখানে কিন্তু এই পটল চাষটা কিন্তু ভালো হয় এবং ওখানকার মাটি কিন্তু মূলত বেলে দোয়াশ মাটি।
1: একদমই ঠিক। আসলে দেখুন, সেই বিক্রমাদিত্যের সময়কালটাকে আমরা ধরি তার সময়, এবং তিনি কি সুন্দর সহজ একটা বাংলা ভাষায় কি সুন্দর ছড়ার মতন করে, যেটা মানুষের মনে খুব তাড়াতাড়ি প্রবেশ করতে পারে, মানুষের মাথায় ঢুকে যেতে পারে, সেই রকম করে তার ছড়াগুলো লিখে গেছেন, তার জন্যই বোধহয় সেটা এত বেশি জনপ্রিয় হয়েছে এবং সেগুলো মানুষের রপ্ত করতে বা বুঝতে কোথাও গিয়ে যেন কোনো অসুবিধে হয়নি। আমি মধুমিতাদির কাছে আসবো, যেই যে ভাগগুলো, যে ভাগগুলোর কথা আমি বললাম, সেই ভাগগুলো ধরে ধরে দিদি আপনি খুব সুন্দর করে তার বচনগুলোকে একটা বিভাজন করেছেন, সেই ভাগগুলো ধরে যদি একটু কয়েকটা উদাহরণ শ্রোতা বন্ধুদের দেন।
0: দেখুন, যে কোনো শুরুরই একটা শুরু থাকে, যে কোনো জিনিসেরই একটা মঙ্গলজনক একটা সূচনা থাকে। কি সুন্দর বলছেন, খনা বলে হাল নিয়ে মাঠে যাবে করিবে গমন, আগে দেখো চাষি ভাই যেন হয় শুভক্ষণ, শুভক্ষণ দেখে সদা করিবে যাত্রা, পথে যেন না হয় তথা অশুভ বার্তা। এই হচ্ছে প্রথা ও সংস্কার। খনা এই প্রথা ও সংস্কারের সূত্রপাত করলেন,
2: সেটা শুধু আমাদের ব্যক্তি জীবনে নয়, মানে চাষের ক্ষেত্রেও একটা শুভ দিনক্ষণ দেখে আমাদের যেতে
1: বলছেন। মানে যে কোনো কাজের ক্ষেত্রে যে একটা শুভ সময় শুভ দিন দেখা উচিত সেটা বোধহয় এই বার্তা দেওয়া হলো।
0: খনা সমাজ জীবনকেও বলে গেছেন, সমাজ জীবন আমাদের যে কোনো পেশাগত কাজ তো সমাজের বাইরে নয়, সমাজ জীবনের বাইরে নয়।
2: হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
0: আবার ধরো ফলিত কৃষি কাজে নানা রকম উনি বলবেন, সেটা সুদীপ বাবু বলবেন, ষোলো চাষে মূলা তার আধা চাষে তুলা, তার আধা ধান বিনা চাষে পান। এটার যে কি সুন্দর বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে, আমরা সুদীপ বাবুর কাছে সেটা আগে একটু শুনেন।
1: একদম শুনেন।
2: দেখুন আমাদের যে মূলো, মানে শুধু মূলো নয়, মূলো বীর গাজর এগুলো মূল জাতীয় যে ফসলগুলো মাটির নিচে হয়, এই মাটিটা যদি আমাদের লুজ না হয়, যদি খুব শক্ত হয়, যেটা আমরা বলছি সয়েল কম্প্যাকশন, তা যদি হয় তাদের কিন্তু বাদবৃদ্ধিগুলো ভালো হয় না। আবার দেখুন এখানে আমরা শেষে পাচ্ছি কি না, বিনা চাষে পান, মানে পান চাষের ক্ষেত্রে কিন্তু আমাদের বেশি টিলেজ লাগে না, সেখানে একটা ন্যূনতম টিলেজ লাগে। এবং এখান থেকে বিনা চাষ মানে কিন্তু বলছে জিরো টিলেজ। বর্তমানে আপনারা দেখুন জিরো টিলেজের মাধ্যমে আমরা খেসারি, মুসুর, সরিষা, তিসি, ছোলা, মটর, আলু আমরা এগুলো চাষ করি। আমরা জিরো টিলেজ মেশিনের সাহায্যে গম এবং ধান যেটা চাষ করি, সেখানে দেবেন যে নসারিতে আমাদের টিলেজ করে যাচ্ছে, এবং সেটা কিন্তু প্রকৃতপক্ষে জিরো টিলেজ নয়, সেটাকে আমরা বলতে পারি মিনিমাম টিলেজ বা লাইন টিলেজ। একটা সময় কি বলা হতো না, কর্ষণী সার, অর্থাৎ কর্ষণ করলে জমির উর্বরতা বৃদ্ধি পায়। কিন্তু আপনি দেখুন আমাদের যে আষাঢ় মাসে অম্বুবাচী হয় চার দিন ধরে, এবং সেখানে আষাঢ় মাসের সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত, তখন কিন্তু আমরা ভূমি কর্ষণ বন্ধ রাখি। কেন না, বলা হচ্ছে যে ওই সময় পৃথিবীর মাটি রজস্বলা, অর্থাৎ ওই সময়টা ভূমিকর্ষণ করা যাবে না। দেখুন এই যে মাটিটাকে আমরা রেস্ট দিচ্ছি, এটা না কিন্তু একটা উপকার রয়েছে আমাদের, যে বিনা কর্ষণে যেগুলো আমরা করছি, যদি আমরা টিলেজ করে ওইটা করতে চাই, শীতের যে ফসলগুলো রয়েছে না, আমরা সেই সময়টা পাবো না, শীতটা পাবো না। আপনি আপনি দেখা যাবে যে শীত শেষ হওয়ার আগে সেই ফসলগুলো ইমেচুর অবস্থা, তাদের তুলে নিতে হচ্ছে, তাদের ফলন হচ্ছে না, তাদের ভেজিটেটিভ গ্রোথ হওয়ার আগে রিপ্রোডাকটিভ গ্রোথটা শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে সরিষা, খেসারি, আমাদের আলু, এইগুলো কিন্তু সেই জন্য যদি আমরা এগুলোকে বিনা কর্ষণে করি, তাহলে কিন্তু আমরা শীতটাকে পাবো, যে তিন মাসে আমাদের শীতের ডিউরেশন, সেখানে কিন্তু আমাদের ফলনটা বাড়বে। সেই জন্য আমরা টিলেজ থেকে যেগুলো আমাদের বিনা কর্ষণে করা যাবে জিরো টিলেজে আমরা চলে আসবো।
0: আমরা যে এখন বিনা কর্ষণে চাষ বা জিরো টিলেজে যে এগ্রিকালচারটাকে আমরা যে বলছি, তার একটা প্রমাণ এটা।
1: এবং তিনি কবে সেই কথা বলেছিলেন এবং বলে গেছেন। দিদি আপনার কাছেই আমি আসব যে কৃষিকাজের প্রথা ও কুসংস্কার এইসব নিয়ে তো উনি অনেকগুলো প্রবচন বা বচন করে গেছেন।
0: আমি এটা কুসংস্কার না বলে সংস্কার
1: সংস্কারই বলতে আমাদের ভালো লাগবে, ঠিক সেরকম দু একটি যদি বলেন।
0: আচ্ছা আমরা তো জানি অলসতা আমাদের কোনোভাবে কাজে এগোতে দেয় না, আমাদের তখন কি হয় শ্রীবৃদ্ধি হয় না, আমাদের আমরা বরং পিছিয়ে পড়ি। বলদ থাকতে না করে চাষ তার দুঃখ বারো মাস। যে চাষি তার বলদ আছে কিন্তু সে চাষ করছে না, তার দুঃখ বারো মাস, মানে কুড়ে মানুষ অলস মানুষের দুঃখ বারো মাস।
1: ঠিক
0: কি সুন্দর ভাবে বলেছেন। আবার শ্রাবণে পুরো ভাদ্রে বারো এর মধ্যে যত পারো। হ্যাঁ এটাও একটা আমাদের মানে প্রচলনের মধ্যে কাজ, যাতে আমরা ওই সময়টাকে কাজে লাগাই। আরেকটা দেখো, মাঠে গিয়ে আগে করো দিক নিরূপণ, পূর্ব দিক হতে করো হাল চালন, খনা বলে মোর কথা শুনো মহাশয়, ফসল ফলিবে অধিক নাহি সংশয়। এই যে এগুলোই হচ্ছে প্রথা, এই প্রথাগুলো কিন্তু এখনো আমি জানি গ্রামে চাষি ভাইরা মেনে চলেন।
1: চাষের ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করা হচ্ছে।
0: অমাবস্যা আর পূর্ণিমাতে যে বা ধরে হাল তার দুঃখ চিরকাল। এটা কেন বলেছেন সুদীপ বাবু বলতে পারবেন হয়তো।
2: হ্যাঁ মানে অমাবস্যা পূর্ণিমাতে আমরা একটু আর কি বলা যেতে পারে, আমরা না খেয়ে থাকি, উপবাসই থাকি, এবং আমাদের যে উপবাস, এই ফাস্টিং, এই ফাস্টিং এর কিন্তু অনেক উপকার রয়েছে। আপনারা জানেন যে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের মধ্যে কিন্তু উপবাসের একটা প্রথা রয়েছে, সেটা ইসলাম হোক, খ্রিস্ট হোক, হিন্দু হোক,
1: যে
2: উপকারিতা
1: ফল সেটাকে এখন বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যাও দেওয়া হয়,
2: ব্যাখ্যাও দেওয়া হচ্ছে। এবং যে জাপানের বিজ্ঞানী যেটা এই ফাস্টিং এর যে উপকারিতার কথা বললেন, তাকে নোবেল পুরস্কার পর্যন্ত দেওয়া হয়েছে। এবং এই যে পূর্ণিমা অমাবস্যা, এই সময়টায় কিন্তু একটু উপবাসে থাকার কথা বলা হয়েছে। হ্যাঁ এবং সেই জন্য তাহলে গরু, যারা গবাদি পশু, ওদেরও তো একটু বিশ্রামের রেস্টের প্রয়োজন রয়েছে, সেই জন্য এটা বলা
0: হয়েছে। তাদের তখন বাতের একটা সমস্যা, বাতের
2: টেন্ডেন্সি হতে পারে, কিন্তু না হলেও তাদের একটু বিশ্রামের কথা বলা হয়েছে। তারা গবাদি পশু বলে তাদের প্রতিদিনই যে হাল চলবো তাদের দিয়ে, এটা কিন্তু নয়।
1: বা মানে এত সুন্দর করে বিষয়গুলো ভেবে তৈরি করা হয়েছে, আমরা হয়তো তখন এতটা বুঝতে পেরেছিল কিনা তখনকার মানুষ বলতে পারি না, তবে এখনো যে সেই প্রথাটা চলে আসছে তার কারণ বোধহয় সেটা সুদূর প্রসারী ছিল বলেই, তাই না?
0: তার কারণ পর্যবেক্ষণ। আমরা এখন যন্ত্র নির্ভর, তখন ছিল পর্যবেক্ষণ নির্ভর মানুষ, এবং খনা শুরু করেছিলেন। আমাদের খনার বচন খনার থেকে পরবর্তী যুগ যুগ ধরে আমাদের গ্রামের যারা চাষি ভাই আছেন বা চাষের সাথে যুক্ত মানুষ আছেন তারা কিন্তু চালিয়ে গেছেন।
1: ঠিক ঠিক একদম। আমি আবার আসি সুদীপ বাবুর কাছে। বলছিলেন আপনি যে ষোলো চাষে মূলা তার আধা তুলা, তার আধা ধান বিনা চাষে পান, তাই তো? তেমনি দেখুন আবার কোথাও বলা হচ্ছে যে কোল পাতলা ডাগর গুছি লক্ষ্মী বলেন হেথায় আছি, এর কি ব্যাখ্যা আপনি দেবেন?
2: অবশ্যই ব্যাখ্যা দেব দিদি, কারণ আপনাকে দেখে মনে হয় যেন এটা সামান্য একটা ব্যাপার, কিন্তু নয়। আপনি এটা দেখুন, এই যে কোল পাতলা ডাগর গুছি মানে এটা ধান গাছের রিলেটেড বলা হচ্ছে। আমরা কিছুদিন আগে পর্যন্ত কৃষি দপ্তরের পক্ষ থেকে একটা মাদাগাস্কারের প্রযুক্তি শ্রী প্রযুক্তি নিয়ে খুবই মাতামাতি করলাম, এবং এই যে এসআরআই মানে সংক্ষেপ হচ্ছে শ্রী, এটা হচ্ছে সিস্টেম অফ রাইস ইনটেন্সিফিকেশন। এখানে বলা হচ্ছে কি, আমরা চিরাচরিত ভাবে আমরা ধান গাছ রোয়া করেছি 8 ইঞ্চি এবং 6 ইঞ্চি দূরত্বে, কিন্তু শ্রী প্রযুক্তিতে প্রথম বলা হলো যে 10 ইঞ্চি 10 ইঞ্চি দূরত্বে একটি দুটি কালি দিয়ে আমরা রোয়া করব। সেক্ষেত্রে চিরাচরিত পদ্ধতিতে যদি প্রতি বর্গমিটারে 33টি গুচি থাকে, এক্ষেত্রে কিন্তু 16টি গুচি থাকবে, এবং এই গ্যাপ গ্যাপ করে রোয়া করার জন্য আমাদের যে প্যাডিউটা যন্ত্র রয়েছে সেটা কিন্তু চালাতে আমাদের খুবই সুবিধা হয়, এবং যে আমাদের বাদামি শোষক পোকা বা শীত রড এবং শীত ব্লাইট, যে ধানের যে ডিজিজগুলো রয়েছে এই রোগ পোকার আক্রমণগুলো কিন্তু কম হয় এবং ফলন বাড়ে। কেন ফলনটা বাড়ছে, যখনই আমরা এরকম এই যে দূরত্ব মেনটেন করে যখন আমরা রোয়াটা করছি, সেখানে দেখা যাচ্ছে যে যে শীষগুলো বেরোচ্ছে সেই শীষের সংখ্যা বেশি হচ্ছে, সফলা শীষের সংখ্যা বেশি হচ্ছে, শীষটা লম্বায় অনেক বড় হচ্ছে, দানাগুলো সংখ্যা বাড়ছে, দানাগুলো পুষ্ট হচ্ছে, ন্যাচারালি দেখা যাচ্ছে যে ধানের ফলনটা আমার বেড়ে যাচ্ছে।
1: মা লক্ষ্মীর কৃপা আসছে, তাই তো? বাহ বাহ, খুব সুন্দর। তারপরে দেখুন আর এক জায়গায় বলা হচ্ছে যে আউশ ধানের চাষ লাগে 3 মাস।
2: আউশ ধানের চাষ আমাদের পশ্চিমবঙ্গে একসময় ব্যাপক হতো, কিন্তু এখন সেই চাষটা অনেকটা কমে গেছে, কিন্তু তা সত্ত্বেও বলা যেতে পারে, কারণ আউশ ধান চাষ করার পরে যদি আমরা আবার আমন ধান চাষ করবো, তো সেক্ষেত্রে যদি আউশ ধানের যে জাতগুলো রয়েছে তার ডিউরেশনটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমরা আমন ধানের ওই সময়টা আমরা পাবো না, কারণ আমন ধান শেষ করে আমরা আবার শীতের ফসলের দিকে যাব। সেই জন্য আউশ ধানের যে ভ্যারাইটিটা আমরা নির্বাচন করব সেটা যেন 3 মাসের মধ্যে থাকে।
1: আসি আবার মধুমিতাদের কাছে। জ্যোতির্বিজ্ঞান এবং আবহবিজ্ঞান ও কৃষিকাজ, এর অন্তর্গত বেশ কিছু বচন আপনি আমাকে বলছিলেন, সেগুলো একটু বলুন না, আমি শুনি।
0: যদি বর্ষে আগুনে রাজা যায় মাগনে, অর্থাৎ অঘ্রাণে বৃষ্টি হলে রাজাকেও ভিক্ষা করতে হয়, তাই তো সুদীপ
2: বাবু? তার কারণ হচ্ছে দেখুন আমাদের অঘ্রাণ মাসের শেষে তো আমাদের আমন ধানটা ওঠে, এবং সেই সময় যদি আপনি বলেন না সেই শেষ চাষে একটা দুর্ঘটনা ঘটে গেল, তো আমাদের ধান কাটার সময় যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু ধানটা আমাদের নষ্ট হয়ে যায়, আমরা তুলতে পারি না। সেই জন্য অঘ্রাণের শেষে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু দুর্ভিক্ষ দেখা দিতে পারে, মানে রাজাকেও পর্যন্ত ভিক্ষায় যেতে হতে পারে। কিন্তু আবার দেখুন তারপরে রয়েছে, যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পুণ্যদেশ। আবার বলছে যে মাঘ মাসের শেষে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এটা আমাদের কৃষি কাজের পক্ষে বেনিফিশিয়াল। কেন আমি বলছি একটু দেখুন, আমরা মাঘ মাসের শেষ আমরা বলছি আলু যদি বসাতে হয়, আমাদের কৃষি দপ্তর বলছে 5ই অঘ্রাণের মধ্যে আলুটা বসিয়ে দিন। আবার চাষিদের মধ্যে একটা কথা আছে, 3 চাঁদে আলু মানে 90 দিনে আলু, তাহলে মাঘ মাসের শেষে কিন্তু আমার আলুটা উঠে যাওয়ার কথা। তাহলে আমার মাঠে কি থাকবে, মুগ। এই মুগ কিন্তু আমরা যেখানে বিনা সেচে হয় সেই সব জায়গাগুলোতে কিন্তু আমরা মুগ চাষ করি। মাঘ মাসের শেষে যদি আমরা একটা বৃষ্টি পাই তাহলে কিন্তু মুগের ফলনটা ভালো হয়। আর একটা জিনিস কি হতে পারে, না সয়েল রিচার্জিং হতে পারে। সয়েল রিচার্জিং হলে কি হবে, না আমাদের যে বোরো ধানের চাষ করছি সেই বোরো ধানে কিন্তু একটা সেচ আমাদের কম লাগবে। এই জন্য বলছে যে মাঘ মাসের শেষে বৃষ্টিটা কিন্তু কৃষিকাজে খুবই উপকারী।
1: আচ্ছা, আগুনের কথা হলো, মাঘের কথা হলো, পোষের কথা বাদ যাবে কি? একটা রয়েছে দেখছিলাম, যদি বর্ষে পুষে করি হয় তুষে, অর্থাৎ পৌষে বৃষ্টি হলে তুষ বিক্রি করেও কিন্তু অনেক টাকা করে বানানো যায়, তাই তো?
2: অবশ্যই।
1: কি সুন্দর, প্রতিটা মাস দিয়ে দিয়ে এত সুন্দর করে ছড়া করা হয়েছে, এবং সেগুলো যে এরকম এক একটা চাষবাসের ক্ষেত্রে দিশা নির্দেশ করছে, সেটা এভাবে ভাবলে আজকের দিনেও কিন্তু অবাক হয়ে যেতে হয়, তাই না মধুমিতাদি?
0: একাধারে বিজ্ঞান এবং সাহিত্য।

0: তো এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মধুমিতা দি বেশ কিছু বচন তো রয়েছে।
1: হ্যাঁ, প্রকৃতির কৃষি সবসময় প্রকৃতি নির্ভর। এখন যদিও প্রযুক্তি বেড়েছে, প্রযুক্তির জন্য আমরা প্রকৃতিকে অনেকভাবে জয় করতে পারি, কিন্তু তখন সম্পূর্ণভাবেই প্রকৃতি নির্ভর ছিল কৃষি। এবং সেই সময় সে কঠিন অবজারভেশন, সেই যে দৃষ্টি, সেই দৃষ্টি দিয়ে উনি পর্যবেক্ষণের মাধ্যমে উনি এগুলো দেখেছিলেন। খনা বলে সুনহ বাণী, শ্রাবণ ভাদরে নাহিক পানি, দিনে জল রাতে তারা, এই দেখবে দুঃখের ধারা। শ্রাবণ মাসে যদি বৃষ্টি না হয় এবং দিনে বৃষ্টি ও রাতে আকাশ পরিষ্কার থাকে, মানুষের আর দুঃখের শেষ থাকে না।
0: ঠিক, একদম ঠিক।
1: আবার বলছেন,
2: কারণ ওই সময়টা আমাদের রোয়াটা পিছিয়ে যাবে, শ্রাবণের মধ্যে যদি আমরা জলটা না পাই তাহলে আমাদের তো রোয়াটা পিছিয়ে যাবে। আমাদের 15 আগস্টের মধ্যে রোয়াটা করতে পারলে ভালো হয়।
0: আচ্ছা, আরো কিছু ব্যাখ্যা আমি সুদীপবাবুর কাছে আসি, এই কারণ সময় আরো কমে আসছে আমাদের। তো যেহেতু আমরা চাষ ভিত্তিক আলোচনাগুলো নিয়েই আজকে থাকবো, তো দু একটা আরো যদি খনার বচন যার বৈজ্ঞানিক ভিত্তি আছে সেরকম দু একটি বচন যদি সুদীপবাবু বলেন।
2: হ্যাঁ, যেমন দিদি রয়েছে, ওলে কুটি মানে ছাই, এই রূপে কৃষি করোগে ভাই। হ্যাঁ, তখন এই যে বলেছিলাম না যে মূল মাটির নিচে হচ্ছে ওল, এবং মানে মানে হচ্ছে মানকচু। আর একটা দেখুন চাষির মধ্যে প্রচলন আছে, দোল খেলে ওল। এই যে আমাদের দোলটা হয়ে গেল না, ওল শুধু নয়, আমরা মাটির নিচে যেগুলো হয় ধরুন ওল, কচু, মানকচু, চুবড়ি আলু, আদা হলুদ, এগুলো বসানোর নিয়ম কিন্তু হচ্ছে আপনার ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ। এবং যে দোলটা হয় কিন্তু আমাদের ফাল্গুন চৈত্র মাসে, তাহলে কি সুন্দর একটা টাইমিং আমরা পাচ্ছি যে এই সময়টায় এই ফসলটা বুনতে হবে। আবার দেখুন, ডেকে ডেকে খনা গান, রোদে ধান ছায় পান, অর্থাৎ রোদ পিটে জায়গায় কিন্তু ধান ভালো হয়। আবার দেখুন পান, যেখানে আমরা পানের বরজ করে আমরা পান চাষবাস করি, সেখানে পানের বরজে কিন্তু একটা ছায়া দেওয়া হয়, উপরে খড় দিয়ে একটা ছায়া দেওয়া হয়। এবং বর্তমান যুগে এই যে বরজের পরিবর্তে ছায়া জাল, যেটা সেড নেট ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু পলিইথিলিন বা পলিপ্রোপিলিনের একটা সবুজ বর্ণের নরম চাদর। এবং যদি 50% ছায়া জাল ধরি, তাহলে 50% রৌদ্রকে তারা ভিতরে প্রবেশ করতে দেবে এবং 50% রৌদ্রকে তারা ভিতরে প্রবেশ করতে দেবে না। উপরে যদি ছাওয়াটা আমার ঠিকঠাক না থাকে, তাহলে পানের পাতায় হেমচিতি বলে একটা রোগ হয়। হেমচিতি মানে হেম মানে হেমন্তকালে, এবং শীতকালে যে ঠান্ডাটা, আমাদের পানের উপরে কিন্তু বাদামি এবং কালো বর্ণের টিপ টিপ দাগ হয়।
0: ঠিক ঠিক, আমি আসবো মধুমিতাদির কাছে। এই যে খনা, যে ধরা যেতে পারে 800 থেকে 1200 শতাব্দীর মধ্যেই আনুমানিক তারই রচনাগুলো করেছিলেন, এবং বিক্রমাদিত্য যাকে তার নবরত্ন সভা বলি কিন্তু তাকে দশম রত্ন হিসেবে চয়ন করেছিলেন, এবং তার এই বচন যা আজও এত প্রাসঙ্গিক, কিন্তু তাকে একটা নির্মম মৃত্যুর সম্মুখীন হতে হলো, তার জীবটা কেটে দেওয়া হলো, এর কারণ কি বলে মনে হয়? কোথাও কি এর কারণ সেই সময়েও এই পুরুষতান্ত্রিক সমাজের জেরেই হলো, সেটা একটু মধুমিতাদি যদি বলেন।
1: খনা তার এত সুনাম, তার এত চতুর্দিকে খ্যাতি ছড়িয়ে গেল, সেটা তার পারিবারিক ক্ষেত্রে একটা বিশাল হিংসার কারণ হয়ে গেল। পারিবারিক হিংসা, তার যে পুরুষতান্ত্রিক সমাজ, আমাদের পারিবারিক ব্যবস্থা, পিতৃতান্ত্রিক ব্যবস্থা, সেখানে তার শ্বশুর, তার স্বামী সেটা সহ্য করতে পারলেন না। খনা লীলাবতী জিহ্বা কাটলেন, তাকে মুখ স্তব্ধ করে দিলেন। জিহ্বা কাটা মানে আমি মনে করি তাকে কথা বলা বন্ধ করে দিলেন, এবং আবার আরেকদিকে দেখছি তাকে রাজা সম্মান দিচ্ছেন দশম। সুতরাং এটা একটা পরস্পর বিরোধী অবস্থা। তবে নারী হিংসার যে বলি হচ্ছে, সে তো সেটা মহাভারতের যুগেও দেখেছি।
0: কোথাও যেন আমার মনে হয়
1: তার প্রতিভাটাই তাকে,
0: মানে পুরুষদের প্রতিভাকে
1: অতিক্রম করে যাচ্ছে
0: বলেই তাকে এই মৃত্যুর শিকার হতে হলো, তাই তো?
1: কিন্তু কিছু তো করা গেল না, খনা ক্ষণকালকে অতিক্রম করে চিরকালীন হয়ে আমাদের মধ্যে বেঁচে রইলেন।
0: খুব সুন্দর করে শেষ করলেন দিদি, ক্ষণকালকে অতিক্রম করে চিরকালীন হয়ে রইলেন আমাদের সকলের খনা, তাই না? তো একেবারে সময় তো শেষ হয়ে এসেছে বন্ধুরা, কথা বলার ইচ্ছে থাকলেও সবসময় উপায় থাকে না, এখানেই আজকে শেষ করতে হবে আমাদের। শেষ করার সময় যেটা আমি বলবো, যে যতই বিজ্ঞান এগিয়ে যাক, যতই প্রযুক্তির উন্নতি হোক, কোথাও যেন খনা চিরকালীন হয়ে রয়েছেন এবং তার সেই বচন আজও সদা সত্য, তাই না?
2: অবশ্যই,
1: এবং প্রমাণিত হচ্ছে,
0: প্রমাণিত হচ্ছে
1: প্রযুক্তির মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে।
0: ঠিক, তার ব্যাখ্যাও আমরা আজকে অনেকটাই পেলাম। তো বন্ধুরা,

0: এখানেই আমরা শেষ করি। আমরা এতক্ষণ আজ কথা বললাম কৃষি কাজে খনার বচন এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানকে যারা রুদ্ধ করলেন তারা হচ্ছেন ডক্টর মধুমিতা চক্রবর্তী, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত সম্পাদক কৃষি তথ্য ও প্রচার, এবং ডক্টর সুদীপ মণ্ডল, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের সহ কৃষি সম্প্রসারণ আধিকারিক। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাই।
1: নমস্কার।
0: নমস্কার বন্ধুরা, সেই সঙ্গে আমিও বিদায় নিচ্ছি। আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
2: শ্রীভবন এখানে শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ শুরুতে ডাকবাক্স ছবির গান মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে তার ২৫ বছর পূর্তি উপলক্ষে বলেছেন, মানুষের আস্থা এবং দলীয় কর্মীদের নিষ্ঠাই তাঁর সবচেয়ে বড় শক্তি। এই উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দীর্ঘ সাড়ে তিন বছর পর রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫% করল রিজার্ভ ব্যাঙ্ক। জম্মু কাশ্মীর এবং পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে ওআইসি ইসলামিক সহযোগিতা সংস্থার মন্তব্য ভারত খারিজ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার সঙ্গে ভারতের অংশীদারিত্ব শুধু আজকের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য গড়ে তোলা হচ্ছে। IMF-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিলিনা জর্জিয়েভা ধনী ও গরিব সব দেশকেই ঋণ কমাতে এবং ক্রমবর্ধমান বৈষম্য মোকাবিলায় আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মানুষের আস্থা এবং কোটি কোটি দলীয় কর্মীর নিষ্ঠাই তাঁর সবচেয়ে বড় শক্তি। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় তিনি বলেন, আরও শক্তি ও উদ্যম নিয়ে মানুষের সেবা করে যাওয়ার জন্য আজ সকালে শ্রী বিনায়ক মন্দিরে গিয়ে দেশ ও ১৪০ কোটি দেশবাসীর কল্যাণ কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গত ২৫ বছরে মানুষের আস্থা এবং অভিজ্ঞতা তার বড় সম্পদ। তিনি বলেন, জম্মু কাশ্মীরের সমস্যা মনে হয়েছিল শেষ হবে না, কিন্তু সংবিধানের ৩৭০ ধারা প্রয়োগের পর সেখানেও সমস্যা অনেক সহজ হয়ে এসেছে।
1: জম্মু কাশ্মীর মে আর্টিকল 370 কি সমস্যা এসা লাগতা থা কি ইয়ে অন্তহীন হ্যায়, লেকিন আজ আর্টিকল 370 কি দিবার পুরি তরহ টুক চুকি হ্যায়। ইসি তরহ নকসলবাদ কি সমস্যা কো দেশ কা দুর্ভাগ্য মান লিয়া গয়া, লেকিন আজ ইসকি কমর তোড়ি যা চুকি হ্যায়। জো আতঙ্কবাদ ভারত কে ভাগ্য কো

0: चुनौती दे रहा था, लेकिन यह भारत की अदम्य इच्छा शक्ति है। हमने घर में घुसकर मारा और दुश्मनों को बता दिया कि भारत की ताकत क्या है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটির ভারতীয় কৃষি রূপান্তর নিয়ে লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। গুজরাটে জাতীয় স্তরে কৃষির পরিবর্তনে সেচ, বিদ্যুৎ, গ্রামীণ সড়ক প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রের পরিবর্তনের পাশাপাশি কৃষকদের সরাসরি সহায়তা, ফসলের বৈচিত্র্য এবং গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নে প্রধানমন্ত্রীর ২৫ বছরের যাত্রার কথা এখানে তুলে ধরা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, প্রধানমন্ত্রী জনসেবাকেই জীবনের মূল লক্ষ্য করেছেন। সরকার প্রধান হিসেবে জনসেবার ২৫ বছর পূর্ণ হওয়ায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেছেন, শ্রী মোদীর প্রধান সেবক হিসেবে যাত্রা সর্বাত্মক উন্নয়নের ধারণাকে রূপান্তরিত করে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মাধ্যমে জন আন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ দিনটিকে ঐতিহাসিক ও স্বর্ণোজ্জ্বল বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত।
2: आज गरीब से गरीब घर में जन्मे हुए एक व्यक्ति ने अपने गुणों के आधार पर, अपनी क्षमता के आधार पर और करोड़ों करोड़ों लोगों को साथ में लेकर लगातार 25 साल मुख्यमंत्री और प्रधानमंत्री रहने का रिकॉर्ड बनाया है। और वो व्यक्ति है हमारे प्रिय नेता नरेंद्र मोदी जी।
1: সরকার ২০২৫ সালের বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন, গ্রামীণ বা ভিবিজি রামজি আইনের আওতায় অনুমোদিত কাজের তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। নতুন গ্রামীণ কর্মসূচির রূপরেখার অধীনে মোট ৩৭৫ ধরনের কাজকে অনুমোদন দেওয়া হয়েছে। আজ বিশ্ব তুলো দিবস। প্রতিবছর ৭ অক্টোবর বিশ্বজুড়ে তুলোর অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এই দিনটি লক্ষ্যে এই দিনটি পালিত হয়। এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরি সিং তুলো শিল্পের সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এবছরের ভাবনা কটন ফর গুড, বাণিজ্য রূপান্তর ও অংশীদারিত্বের মাধ্যমে সমৃদ্ধি গড়ে তোলা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫% করেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম রেপো রেট বাড়ানো হল। ২০২৫ সালে মোট ১২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর পর গত ৪টি পর্যালোচনায় তা ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছিল। খুচরো মূল্য বৃদ্ধি এবং অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী থাকায় এই হার বাড়ানো হয়েছে। তিন দিনের মুদ্রানীতি কমিটির বৈঠক শেষে নতুন রেপো রেট ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। এর ফলে বাড়ি ও গাড়ি ঋণের সুদের হার বাড়তে পারে। হিমাচল প্রদেশ সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোহতাংয়ের অটল টানেল পরিদর্শন করেন। টানেলটির উত্তর ও দক্ষিণ উভয় প্রবেশ পথ পরিদর্শন করেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি সীমান্ত সড়ক সংস্থা বিআরও আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। বিকেলে রাষ্ট্রপতি মানালির প্রসিদ্ধ হিড়িম্বা দেবী মন্দিরে পুজো দেবেন। রাষ্ট্রপতি সফরকে কেন্দ্র করে মানালি অটল টানেল এবং অন্যান্য এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আজ ওড়িশার ভুবনেশ্বরে ২৪তম ন্যাশনাল ম্যারিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ বোর্ড মিটিং আয়োজন করেছে। এর সভাপতিত্ব করবেন বাহিনীর ডিরেক্টর জেনারেল পরমেশ শিবামানি। বোর্ড মিটিংয়ের ফাঁকে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ দ্বাদশ ন্যাশনাল ম্যারিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ এক্সারসাইজ সরেক্স ২৬-এর সূচনা করবেন। ন্যাশনাল ম্যারিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ এক্সারসাইজ সরেক্স ২৬ মহড়া আগামীকাল ওড়িশার পারাদ্বীপে অনুষ্ঠিত হবে, যেখানে উপকূলরক্ষী বাহিনী, ভারতীয় নৌবাহিনী, বায়ুসেনা এবং অসামরিক বিমান দপ্তর যোগ দেবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে ওআইসি ইসলামিক সহযোগিতা সংস্থার মন্তব্য ভারত খারিজ করে দিয়েছে। রাষ্ট্রসংঘের লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, পাকিস্তান থেকে আসা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের নাগরিকদের রক্ষা করার অধিকার ভারতের রয়েছে। জম্মু কাশ্মীর নিয়ে ওআইসির মন্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, সন্ত্রাসবাদ এখনও ভারতের কাছে বড় হুমকি। পহেলগাঁও হামলায় ২৬ জনের মৃত্যুর কথাও তিনি উল্লেখ করেন। সন্ত্রাসবাদের নতুন প্রযুক্তির অপব্যবহার বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ এবং সন্ত্রাসবাদ নিয়ে সার্বিক কনভেনশন দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানায় ভারত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকার সঙ্গে ভারতের অংশীদারিত্ব শুধু আজকের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য গড়ে তোলা হচ্ছে। ঘানার রাজধানী আক্রায় ফরেন সার্ভিস ইনস্টিটিউটে এক সমাবেশে ভাষণে তিনি বলেন, কূটনীতির প্রধান কাজই হল স্বার্থের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে তোলা এবং প্রতিযোগিতা যাতে কোনোভাবেই সংঘাতের রূপ না নেয় তা সুনিশ্চিত করা। ডক্টর জয়শঙ্কর অর্থনীতি, পরিকাঠামো, ডিজিটাল প্রযুক্তি ও উৎপাদন ক্ষেত্রে ভারতের অগ্রগতির কথা তুলে ধরেন। ভারত ও আফ্রিকা দুপক্ষেরই তরুণ জনসংখ্যাকে দক্ষ ও ক্ষমতায়িত নাগরিক হিসেবে গড়ে তোলার উপর তিনি জোর দেন। জ্বালানি, খাদ্য, সার ও অর্থ এই চারটি ক্ষেত্রে সুস্থায়ী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার গুরুত্বের কথাও তিনি বলেন। পাশাপাশি দক্ষিণী বিশ্বের দেশগুলির মতকে আরও জোরালোভাবে তুলে ধরার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, আফ্রিকার সঙ্গে ভারতের অংশীদারিত্বে পরিধুই বাণিজ্য, পরিকাঠামো সক্ষমতা বৃদ্ধি, মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলা, কৃষি, স্বাস্থ্য এবং পরিচ্ছন্ন জ্বালানি পর্যন্ত বিস্তৃত। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা ধনী ও গরিব সব দেশকেই ঋণ কমাতে এবং ক্রমবর্ধমান বৈষম্য মোকাবিলায় আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী সপ্তাহে ব্যাংককে IMF ও বিশ্বব্যাংকের বৈঠকের আগে সিঙ্গাপুরে তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত বিশ্ব অর্থনীতির সুস্থিতিতে প্রভাব ফেলেছে আর উচ্চ ঋণের বোঝা উন্নত ও নিম্ন আয়ের দু ধরনের অর্থনীতির উপরেই চাপ সৃষ্টি করছে। বিমান পরিবহন ক্ষেত্রকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য 2030 সালের মধ্যে 10টি এয়ারবাস বিমান কেনার পরিকল্পনা নিয়েছে। অসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এই পরিকল্পনা নিয়ে লুফথানসার একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রুডিগার লোচ। মন্ত্রী বাংলাদেশ বিমানের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহলিং কেন্দ্রে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার জন্য লুফথানসারকে আমন্ত্রণ জানান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের T20 সিরিজের জন্য ভারতীয় দল গতকাল ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার। 4 বছর পর আবার ভারতীয় দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে 22 ও 24 অক্টোবর প্রথম এবং দ্বিতীয় T20 ম্যাচ খেলবে ভারত। 27 অক্টোবর ওয়েলিংটন, 30 অক্টোবর অকল্যান্ড ও 1 নভেম্বর হ্যামিল্টন হবে সিরিজের বাকি 3 ম্যাচ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। আরেকবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে তার 25 বছর পূর্তি উপলক্ষে বলেছেন, মানুষের আস্থা এবং দলীয় কর্মীদের নিষ্ঠাই তার সবচেয়ে বড় শক্তি। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দীর্ঘ 3.5 বছর পর রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 5.5% করল রিজার্ভ ব্যাংক। জম্মু এবং কাশ্মীর এবং পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে OIC ইসলামিক সহযোগিতা সংস্থার মন্তব্য ভারত খারিজ করেছে। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ সেবা ও জনসেবার আজ ২৫ বছর পূর্তি। ২০০১ এর ৭ই অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী এবং পরবর্তী সময়ে ২০১৪ ২৬শে মে থেকে প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর নিরবচ্ছিন্নভাবে জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন শ্রী মোদী। এই উপলক্ষে বিভিন্ন জনসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষের আস্থা ও দলীয় কর্মীদের নিষ্ঠাই তাঁর সবথেকে বড় শক্তি। অন্যদিকে নীতিন নবীন বলেছেন, প্রধানমন্ত্রী জনসেবাকেই জীবনের মূল লক্ষ্য ও রাজনীতিকে দেশ সেবার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ সেবা জ্যোতি যাত্রা কর্মসূচি পালিত হচ্ছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেবা জ্যোতি প্রজ্বলন করেন। এরপর মুখ্যমন্ত্রী সহ বিজেপির নেতা বিধায়করা বিকশিত ভারতের সংকল্প গ্রহণ করে শপথ পাঠ করেন। শপথে সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অবদান রাখার অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী। অমৃতকালের চেতনায় অনুপ্রাণিত হয়ে নিষ্ঠা, আত্মবিনোদন ও সেবা ভাবের সঙ্গে নিজের কর্তব্য পালনের শপথ নেন তিনি।
1: প্রধান সেবকের গুজরাটের মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর তিনি আজকে পূর্ণ করলেন। তাই আজ ১৭ তারিখ থেকে শুরু হওয়া দীপ প্রজ্বলন আজকে সেবা জ্যোতি কার্যক্রম।
2: অমৃতকালের চেতনায় অনুপ্রাণিত হয়ে আমি নিষ্ঠা, আত্মবিনোদন ও সেবা ভাবের সঙ্গে আমার কর্তব্য পালন করব। উদ্ভাবন, উদ্যোগ, ক্রীড়া, বিজ্ঞান ও উন্নয়নের ক্ষেত্রে।
0: অন্যদিকে কোচবিহারের রাসমেলা ময়দানে অনুষ্ঠানে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, এরা তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। শিলিগুড়ির বাঘাযতীন পার্কেও অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সংকল্প সভা ও সেবা জ্যোতি যাত্রা। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ প্রমুখ। বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্য জায়ান্ট দেখানো হয়। পশ্চিম মেদিনীপুর জেলায় সেবা জ্যোতি যাত্রা কর্মসূচি পালিত হয় মেদিনীপুর কলেজিয়েট মাঠে। মন্ত্রী দিলীপ ঘোষ সহ বিভিন্ন আধিকারিকরা অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিম বর্ধমানের আসানসোল পোলো গ্রাউন্ডে ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় বিকশিত ভারত সংকল্প সভা। সেখান থেকে শুরু হয় সেবা জ্যোতি যাত্রার জেলা পর্যায়ের সমাপ্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির জেলা সদর চুঁচুড়া ডিআই অফিসের মাঠে পালিত হয় সেবা জ্যোতি যাত্রা। উপস্থিত ছিলেন রাজ্যের দুই প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, সুমনা সরকার প্রমুখ। জনসেবা থেকে দেশ সেবায় মন্ত্রকে সামনে রেখে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় নিম কোটেড ইউরিয়া ২০১৫।
3: কৃষি উৎপাদন বাড়াতে সারের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দীর্ঘদিন ধরে ইউরিয়ার অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার মাটির গুণমান, ফসলের পুষ্টিসাম্য এবং কৃষকের খরচ সবকিছুর উপরই প্রভাব ফেলছিল। এই পরিস্থিতিতে ২০১৫ সালে নিম কোটেড ইউরিয়া ব্যবহারের উদ্যোগ কৃষিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে সামনে আসে। এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করেন ডায়মন্ড হারবার মহকুমার সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপ শঙ্কর লায়েক।
4: নিম কোটেড ইউরিয়া মূলত নাইট্রোজেনের অপচয়টাকে রোধ করার জন্য ব্যবহার করা হয়। বা ইউরিয়া মাটিতে দেবার পর অ্যামোনিয়াকাল নাইট্রোজেনটা নাইট্রেট নাইট্রোজেনে পরিণত হয় এক ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিত। তো সরকার যেহেতু এটা একটা বড় পরিমাণ ভর্তুকি দেয়, তা যদি আমরা ব্যবহার করি এবং আস্তে আস্তে ধীরে গাছের পক্ষে এটা গ্রহণযোগ্য হয়, গাছের স্বাস্থ্যও ভালো থাকে এবং অন্যান্য রোগ পোকার আক্রমণ থেকেও ফসল সুরক্ষা পায়।
3: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রায় সাড়ে তিন বছর পর রিজার্ভ ব্যাঙ্ক তাদের রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর ফলে রেপো রেট অর্থাৎ আরবিআই যে হারে অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তা ৫.৫% দাঁড়ালো। কলকাতা পুরসভার ১০ জন শীর্ষ আধিকারিককে বিভাগীয় রদবদল করা হয়েছে। ডিজি রোড সুকান্ত দাসকে তার পদ থেকে সরিয়ে পুরসভার পামার বাজার ও গোড়াগাছার আসফাল্টাম বিভাগের ডিজি করা হয়েছে। ডিজি বিল্ডিং উজ্জ্বল কুমার সরকারকে বদলি করা হয়েছে উত্তরণ সেবা বিভাগের ডিজি হিসেবে। শহরে বেআইনি নির্মাণ নিয়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এই রদবদল তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড ক্যাটাগরি নিরাপত্তা প্রত্যাহার নিয়ে রাজ্যের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন আগামী 13 অক্টোবর এই রিপোর্ট দিতে হবে। এদিকে 2020 সালের 10ই ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার শিরাকোলে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ তৃণমূল কংগ্রেস নেতা জেলবন্দী জাহাকিন খানকে যুক্ত করেছে। এই নিয়ে মোট মামলায় 4 জনকে গ্রেপ্তার দেখানো হল। মুর্শিদাবাদের নবগ্রাম থানার শুকির মোড় সংলগ্ন এলাকা থেকে 3টি গরু উদ্ধার করেছে পুলিশ। সেগুলি পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। রুবেল শেখ নামে মালদার মোথাবাড়ির এক বাসিন্দা, তাকে গতকাল লালবাগ মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 5:10।
5: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
6: কিউআর কোড স্ক্যান করো, 5,000 টাকার ক্যাশব্যাক পাও, বাহ দিনটা ভালোই।
7: টাকা পাঠানোর সময় এন্টার করতে হয়,
8: আরবিআই কথা বলে,
9: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজকের প্রথম শিল্পী স্বপ্না ঘোষাল।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।

0: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজকে পরিবর্তনের কাণ্ডারি হওয়ার। আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, আমাদের নতুন নাম্বার 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ তা আমাদের বলতে ফোন করুন এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি, কবিতা বা নাটক লিখে পাঠাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়: 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। আমরা ধন্যবাদ দিই বিধানবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম আলোর পথে নতুন দেশ। দেশ মানে তো শুধু কতকগুলো ইট, কাঠ, পাথরের মানচিত্র নয়, দেশ মানে মাটির গন্ধ, মানুষের হাসি আর এক বুক আশা। যদি প্রশ্ন করা হয় দেশকে কে কতটা ভালোবাসো, উত্তরটা কি হবে? আজ আমাদের এই ছোট্ট নাটকের মাধ্যমে আমরা খুঁজব সেই উত্তর, যে উত্তর লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন কাজের মাঝে, আমাদের ছোট্ট ছোট্ট দায়িত্ববোধের মধ্যে দিয়ে।
1: কিরে দিশা, খবরের কাগজটা দেখলি? চারিদিকে শুধু হতাশার কথা। কেউ দেশের ভালো চায় না, সবাই নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত। দেশটা মনে হয় আর বদলাবে না রে।
2: অর্ক, শুধু দোষ খুঁজলে তো চলবে না, দেশটা তো আর আকাশ থেকে পড়েনি, দেশটা তো আমাদেরই। তুই শেষ কবে নিজ

0: স্বার্থের বাইরে বেরিয়ে দেশের জন্য কিছু করেছিস বলতো?
1: আমি আমি তো কর পরিশোধ করি, আইন মানি, যথেষ্ট না?
0: আইন মানা নাগরিকের দায়িত্ব, ভালোবাসা নয়। ভালোবাসা মানে জড়িয়ে ধরা, ভালো রাখা। ওই দেখ, রতনটা জল না খেয়ে রোদে দাঁড়িয়ে কাজ করছে, ওকে একটা জলের বোতল কি দিতে পারিস না? ওকে আমাদের দেশের মানুষ নয়?
2: বাবু বাবু, একটু জল দেবেন, গলাটা একদম শুকিয়ে আছে।
1: এই নে এই নে ভাই, জল খা, আয় আয় আমার পাশে বস।
2: প্রাণটা জুড়িয়ে গেল।
1: আমরা ভালো নই রে রতন, আমরা অন্ধ ছিলাম। দিশা ঠিকই বলেছে, দেশ মানে সরকার বা সংসদ ভবন নয়, দেশ মানে এই তুই আমি আর আমাদের আশেপাশের মানুষগুলো।
3: ঠিক বলেছিস দাদু ভাই, 72 বছর বয়সে এসে আজ এই কথাটা তোদের মুখে শুনে বুকটা আমার ভরে গেল। তোদের বয়সে আমরা শুধু স্বপ্ন দেখিনি, দেশটাকে ভালোবেসেছিলাম। কিন্তু ভালোবাসার মানে শুধু গলা ফাটিয়ে স্লোগান দেয়া নয়।
0: দাদু এসো এখানে বসো, তুমি আমাদের একটু বলো তো, তোমরা কেমন দেশ গড়েছিলে আর আমাদের এখন কি করা উচিত?
3: দিদি ভাই, আমরা দেশ স্বাধীন করেছিলাম ঠিকই, কিন্তু মানসিকতা কি পুরোপুরি স্বাধীন করতে পেরেছি? আজ তোদের কাজ হলো কুসংস্কারের জঞ্জাল পরিষ্কার করা। দেশকে ভালোবাসিস, তবে গাছ লাগা, নদীর জল নোংরা করিস না, পাশের বাড়ির অনাহারী মানুষটার মুখে এক মুঠো অন্ন তুলে দে, তবেই না দেশটা নিজের দেশের মতো হবে।
1: হ্যাঁ দাদু, তুমি ঠিকই বলেছ, আমরা রোজ সকালে শুধু নিজের কেরিয়ার আর পকেট নিয়ে ভাবি, একবারও ভাবি না যে আমাদের ছোট্ট একটা অবহেলা দেশের কত বড় ক্ষতি করছে। রাস্তায় জঞ্জাল ফেলা, জল অপচয় করা, এগুলোও তো দেশদ্রোহিতারই শামিল।
0: তাহলে আজ থেকে একটা শপথ নিই, শুধু অভিযোগ নয়, প্রতিকার করব আমরা। ছোট ছোট কাজ দিয়েই শুরু হোক আমাদের দেশ গড়ার লড়াই।
2: বাবু, আমিও তোমাদের দলে, আমি আর রাস্তায় ময়লা ফেলবো না, সবাইকে বলবো গাছ লাগাতে। তবে আমি গরিব, গরিব হলে কি দেশকে ভালোবাসা যায় না? আমি গরিব হলেও দেশকে ভালোবাসবো।
4: হ্যাঁ, আমরা সবাই ভালোবাসবো।
5: দেশ গড়া মানে কোনো বিশাল যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে প্রাণ দেওয়া নয়, দেশ গড়া মানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের কাজ সততার সঙ্গে করা, পরের ভালো চাওয়া, চারপাশটাকে সুন্দর রাখা। এসো সবাই মিলে গান ধরি, গান গাই নতুন এক সকালের, কারণ সবাই মিলে নাগরী যদি এ দেশ, তবে কে করবে বলো? শুনলেন বিধানচন্দ্র সান্যালের লেখা নাটক আলোর পথে নতুন দেশ।
6: নমস্কার, আমি অনিল দা, স্বরচিত কবিতার নাম প্রার্থনা। আমি এক ট্রেন যাত্রী, যাওয়া আসার পথে ব্যান্ডেল লোকালে প্রতিদিন শুনি প্রার্থনা সঙ্গীত, অন্ধ ভিখারির মুখে ঊর্ধ্বাঙ্গ খানিক অনাবৃত, বহু ব্যবহারে ঈষৎ বাঁকা এক পা, পথ চলা কষ্টকর, তবু রাত হলে জোনাকি হবে সে, জেলে দেবে জাদুকরি আলো সকলের ঘরে, এমনই ইচ্ছা তার। নমস্কার।
7: চলচ্চিত্র কবি।

0: কবিতা পাঠ করছি আগরপাড়া থেকে গৌতম দত্ত। কবিতার নাম মা। তোমার পদ্মের মতো পা দুটো পুজো করি বারবার, তুমি আসো বলে দূরে চলে যায় জমাট অন্ধকার। যেদিন তোমার কাছে প্রথম এসেছিলাম, না বুঝি তবু তোমায় কত ভালোবেসেছিলাম। বুকের শব্দ শুনে যাকে আপন ভেবে নিলাম, জড়িয়ে ধরে অবাক হয়ে শান্তি পেয়েছিলাম। তোমার মুখে ভগবানের ছোঁয়া দেখতে পাই, তোমায় ছাড়া এই দিনের অস্তিত্ব যে নাই। ভোরের আলোর মতো তুমি জীবন দিয়েছিলে, পরশ তোমার ভুলিয়ে দেয় শান্তি প্রদীপ মেলে। হাঁটতে শিখি, বলতে শিখি, লিখতে শিখি যখন, হাসি তোমার চিরমলিন অভাব ছিল তখন। নিজের পেটে খিদে ছিল লুকিয়ে তাকে রেখে, ভরিয়ে দিলে সবার জীবন আলোর সুবাস মেখে। বড় হয়ে তোমার পায়ে এবার আমার প্রণাম, জন্ম জন্ম ধরে আমি তোমার শরণ নিলাম। শিশির যেমন ঘাসের বুকে শুধুই থাকে জমে, স্নেহের শিশির আমার মাঝে লুকিয়ে থাকে ঘুমে। আদর দিয়ে ভালোবেসে যতন করে রাখো, আমার কথা ভেবে ভেবে আলোর পরশ মাখো। বড় হয়ে গেছি এখন তুমি হলে বুড়ি, তোমার হাসি কথা বলে নেই কোনো জুড়ি। পা দুটো তোমার ছুঁয়ে থাকি করো আশীর্বাদ, আর জন্মে পাই যেন গো তোমার স্নেহের স্বাদ। নমস্কার।
1: আমি প্রমিতা অধিকারী, শেয়ালাবাজার পূর্ব বর্ধমান থেকে স্বরচিত অনুগল্প বলছি। গল্পের নাম প্রবাস জীবন। বাল্য বিধবা, একাকিনী বাড়িতে, হঠাৎ রোদ দুপুরে দরজায় মৃদু করাঘাত। দরজা খুলে অবাক, গুলিবিদ্ধ এক ব্যক্তি তৎক্ষণাৎ বাড়িতে ঢুকিয়ে গুলিবার করে ব্যান্ডেজ করে। পরিচয়ে জানালো তিনি এক ভারতীয় সৈনিক, বর্তমানে প্রবাস জীবন চান। বিধবা আন্ডারগ্রাউন্ডে আশ্রয় দিয়ে বলে, পা ঠুকে ঠুকে ইঙ্গিতে সমস্ত গুপ্ত সংবাদ আপনাকে দেব। এইভাবে এক মাস প্রবাস জীবনে থেকে পরিশেষে দলে ভিড়লেন। তিনি আর কেউ নন, সংগ্রামী বাদল। নমস্কার।
2: আমি সঙ্গীতা মাইতি, ব্রজনাথ চক, হলদিয়া থেকে স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতার নাম আকাশ নদী। ও নদী, তুই কোথায় যাবি? একটু দাঁড়া, জানবো আমি। কোথায় পাস শক্তি, তোর বিশ্রাম নেই, ছুটেই চলিস সমুখ ভানে। হাজার লোকের মন খারাপের মহৌষধ যে তুই রে পাগলি, ভালোবাসিস সুদূরের ওই নীল আকাশকে, প্রায় দেখি দিগন্তে ওই হাত ধরেছিস। চোখাচোখি মিষ্টি হাসি, মনটা যেন উড়ছে হাওয়ায়, নীল আঁচলটা উড়িয়ে দিয়ে আনন্দেতে হেলে দুলে হারিয়ে গেলি। সেই আঁচলের পরশ মেখে যে সুখ পেলাম, সে যে আমার আপন মনের অন্তরের সাজ সাজিয়ে নিলাম। এইভাবে তোর দিন কাটুক, আনন্দে থাক। আকাশটা যে বড্ড ভালো, তার ঘরে দেখ সূর্য তারা কতজন যে আছে মিলে, মেঘাসে যে কুটুম হয়ে সব ঝামেলা ন্যায় শেষ হয়ে। তুইও ভালো, তোর জন্যে পৃথিবীটা চিরহরিত, প্রাণীকুল তো বেঁচে আছে তোর জন্যে, তাই তো সবাই ভালোবাসি তোকে, তোকে রে পাগলি। অস্তমিত রবির আলোয় আকাশটা যে রাঙা হয়, সে রঙেতে তুইও রাঙিস, কুলুকুলু শব্দে তুই নিশ্চিন্তে বয়ে চলিস। সে সুন্দরীর দাম কি আবার হয় কখনো? চোখ ক্যামেরা বন্দি করে সম্পদ রূপ গুছিয়ে রাখে মন অ্যালবামে, মন খারাপের দিনগুলোতে উল্টে উল্টে দেখতে থাকি। তোর যে এই চঞ্চলতা উচ্ছলতা, তোর বুকে যে চলছে কত বেহিসাবি অত্যাচার, ভ্রুকুটি

তোর নেই তা দেখি। সবাইকে তুই আগলে রাখিস, ভালো থাকিস, ভালো থাকিস। আমরাই বা কদিন থাকব এই দুনিয়ায়? আকাশ নদী সুখে থাকিস, সারা জীবন ভালো থাকিস, ভালো থাকিস।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: surging of waves, boats are to ply with utmost vigilance and recreation is to take place with due care. And here we conclude today's midday weather bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি পশ্চিমবঙ্গ সিকিম ওড়িশা বিহার ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল ঝাড়খণ্ডে এবং প্রশমিত ছিল উড়িষ্যায়। ঝাড়খণ্ডে দু একটি জায়গায় শিলাবৃষ্টি হয়েছে, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায় এবং ভারী বৃষ্টি হয়েছে দু একটি জায়গায়। বিহারের দু একটি জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, কোথাও ভারী বৃষ্টি হয়েছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কয়েকটি জায়গায় এবং উড়িষ্যার দু একটি জায়গায়। খুব হালকা থেকে হালকা বৃষ্টি হয়েছে সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু জায়গায়। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির একটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, বিহার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হুগলি জেলার দুই একটি জায়গার উপর দিয়ে। বৃষ্টি হয়েছে লং আইল্যান্ড 1 সেন্টিমিটার, ব্যারাকপুর 5 সেন্টিমিটার, আমতলা 4 সেন্টিমিটার, পুরুলিয়া 2 সেন্টিমিটার, ঝাড়খণ্ডের ধানবাদে 11 সেন্টিমিটার, দুমড়ি 3 সেন্টিমিটার, ভোজপুর 3 সেন্টিমিটার, সন্দেশ 2 সেন্টিমিটার, সুন্দরগড় 5 সেন্টিমিটার, দানাগাড়ি 1 সেন্টিমিটার করে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় এবং ঝাড়খণ্ডে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন সব জেলারই কিছু জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমে। উড়িষ্যা এবং বিহারের দু একটি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনের আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হারে সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা দু একটি জায়গার উপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলারই দু একটি জায়গার উপর দিয়ে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা, মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। আগামীকাল আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে তেমন কোনো সতর্কবার্তা নেই। তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, সেজন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

এখন জানিয়ে দিই পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। 2:30 শুনবেন বাংলা আধুনিক গান। বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, গুগলি, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য 10ম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করবেন মহিষ্টিকারী বিএসএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৃত্যুঞ্জয় দাস এবং সঙ্গে থাকবেন দুইজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি লোকগীতি পরিবেশনায় পুলিনচন্দ্র মান্ডি এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা আয়ুষ্মান।

0: ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বলবেন তুফান হাঁসদা। লোকগীতি পরিবেশনায় বাহামাই কৌশল্যা হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। ছট বেজে 8:30 কৃষি কথার আসর। বিশ্ব তুলা দিবস উপলক্ষে সোমনাথ সর্দারের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরায়। আমাদের রাজ্যে বাণিজ্যিকভাবে রসুন ও আদা চাষের সম্ভাবনা নিয়ে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, রাত 8:00 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 আইনি কথা, বিষয় কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর আইন। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান শরদ, শিল্পী আবির হোসেন। 9:30 আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন পরিতোষ সেনের সাক্ষাৎকার, এবং সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুনেত্রা ঘটক। 10:00 শুনবেন সেবা সংকল্প অভিযান, আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের প্রযোজনা। 10:15 বাংলা ছায়াছবির গান, 10:30 কীর্তন পরিবেশনায় সুমিতা সাহা, 10:45 শ্যামাসঙ্গীত শিল্পী অজিত গোস্বামী। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী অভিষেক লাহিড়ি। শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি কেন্দ্রের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগে বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

শুনলেন আধুনিক গান, আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রজাত তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3টে বেজে 23 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5টা বেজে 10 সেকেন্ড।

কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন।

0: নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন আর উপভোগ করছেন দেশ বিদেশের খেলা, আর সেই সঙ্গে সেসব খেলার খবর এবং বিশ্লেষণ জানার জন্য, শোনার জন্য নিয়মিত গান রাখছেন ক্রীড়াঙ্গনে। আজ ক্রীড়াঙ্গনে খেলার খবর তো থাকছেই, সেই সঙ্গেই থাকছে খেলোয়াড়দের কথাও। একদিকে আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেললেন লিওনেল মেসি, অন্যদিকে জাতীয় দলের নেতৃত্ব ছাড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর। আজ আমরা ফিরে তাকাবো তাদের বর্ণময় খেলোয়াড় জীবনের দিকে, আর সেই সঙ্গে তো রয়েছেই আজ বুধবার, তাই সেই সঙ্গে থাকছে আপনাদের প্রিয় অনুষ্ঠান স্পোর্টস কুইজ গুগলি। আর আজ গুগলিতে অতীত ও বর্তমানের মিশ্রণ, অর্থাৎ সাম্প্রতিক খেলার সূত্র ধরেই থাকছে অতীত ও বর্তমানের ওপর নানা প্রশ্ন। তবে শুরুতেই দেশ বিদেশের খেলার খবর। জাতীয় দলের হয়ে 21 বছরের বর্ণময় ফুটবল জীবনে ইতি টানলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে মেসি শেষ ম্যাচটি খেললেন বেনিনের বিরুদ্ধে, আর্জেন্টিনা এই ম্যাচ জিতল 3-0 গোলে। উরুগুয়ের কাছে পরাজিত ভারত ফিফা বন্ধুত্বপূর্ণ ম্যাচে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন জিতল 6-1 গোলে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত জয়ী হল 8 উইকেটে। 17 রান করলেন অধিনায়ক শ্রেয়াস আয়ার, তিনি 43 বলে করলেন 102 রান। আইএফএ শিল্ডের ফাইনালে আগামীকাল মোখোমুখি কলকাতার দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্ট বেঙ্গল। আজ একটু আগে সাংবাদিকদের মুখোমুখি দু দলের প্রশিক্ষক। নেশনস লিগে ইংল্যান্ড 3-0 গোলে হারালো চেকিয়াকে, সুইজারল্যান্ড 3-0 গোলে হারালো উত্তর ম্যাসিডোনিয়াকে, স্লোভেনিয়া জিতল স্কটল্যান্ডের বিরুদ্ধে 2-1 গোলের ব্যবধানে। এবার খেলার খবর ও পর্যালোচনা বিস্তারিতভাবে।
1: আতশ কাঁচের তলায়
0: দেশের জন্য শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেললেন আর্জেন্টিনার মহাতারকা বেনিনের বিরুদ্ধে। এই ম্যাচে আর্জেন্টিনা জিতল 3-0 গোলে। মেসির পাস থেকে গোল করলেন ওটম্যান্ডি ও নিকো পাজ। ম্যাচের 71তম মিনিটের মাথা মিনিটে পেনাল্টি থেকে গোল করলেন মেসি নিজেই। 207টি ম্যাচ খেলা সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার দেশের জন্য করলেন 126তম গোল।

0: খেলার দশম মিনিটেই তাকে সম্মান জানানোর জন্য কিছুক্ষণ খেলা বন্ধ রাখা হয়েছিল। লিওনেল মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, তার সম্পর্কে বলছেন আন্তর্জাতিক প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার ও ধারাভাষ্যকার মানুষ ভট্টাচার্য।
1: আরে মেসির মতো প্লেয়ার মানে আমি কি বলবো আর, আজকে আমরা পেলেকে দেখেছি, আমরা মারাদোনাকে দেখেছি, সবাইকে রোনাল্ডোকে দেখেছি, সবাইকে রেখেও আমি বলছি মেসি একটা বিরল প্রতিভার আর খেলোয়াড়, এবং এত ঠান্ডা মাথায় এত সুন্দরভাবে এমন ভালো ভালো গোলও করে গেছে যেটা কিন্তু কোনো তুলনা হয় না। আমরা চাইবো, সকলেই চাইবো যে ও এর পরবর্তী লাইফ ওর ভালো কাটুক, এবং ওর খেলার সেই ভিডিও দেখে আমরা আমাদের মনকে শান্ত করব। অসাধারণ ফুটবলার, এত ভালো বল কন্ট্রোল, এত ভালো অ্যাকিউরেসি, এবং এত সুন্দরভাবে এই মেসি দীর্ঘদিন ধরে ওর ফর্মটাকে ধরে রেখেছে, এত গোল করেছে, এটা কিন্তু কম বড় কথা নয়। বিশ্ব ফুটবল একটা বিরল প্রতিভার খেলোয়াড়কে হারাবে যার খেলা দেখতে তারা বঞ্চিত হবে। তবে এটাও ঠিক, একটা লোক তো সারা জীবন খেলবে না, কিন্তু ওর শুরুটা যেমন জমকালো ভাবে শুরু হয়েছিল যখন ও প্রথম ঢুকে গিয়েছিল, সবাই যখন ওর উপর বিস্ময় বালক বলা শুরু করেছিল, যখন ও খেলা ছেড়ে দিচ্ছে তখনও কিন্তু সেইটা নিয়েই ও যাচ্ছে। সত্যি ও একটা বিস্ময় ফুটবলার যাকে প্রেডিক্ট করা কোনো মতেই সম্ভব না।
0: মানুষ ভট্টাচার্য লিওনেল মেসি সম্পর্কে বললেন, হ্যাঁ অবশ্যই সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, এবং ঠিক যেভাবে শুরু করেছিলেন সেভাবেই শেষ করলেন তার বর্ণময় ফুটবল জীবন। গতকাল উরুগুয়ের কাছে ফিফা বন্ধুত্বপূর্ণ ম্যাচে 1-6 গোলে পরাজিত হল ভারত। শুরুতে যথেষ্ট ভালো খেললেও ভারত কিন্তু জয় পেল না, বা ম্যাচটিকে অমীমাংসিতভাবে শেষ করতে পারল না, এবং একাধিক গোল হলো ভারতের বিরুদ্ধে। অনুরোধ থাপা কিন্তু শুরুর দিকে গোল করে খেলার সমতা ফেরান উরুগুয়ে প্রথম দিকে একটি পেনাল্টি পেয়ে এগিয়ে যাওয়ার পর, কিন্তু তারপর দারুণভাবে প্রাধান্য বিস্তার করে বেশ বড় ব্যবধানে ম্যাচ জিতল উরুগুয়ে। এই ম্যাচের পর্যালোচনায় প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং প্রশিক্ষক অলোক
2: মুখোপাধ্যায়, ভালো অ্যাটাক করছিল, তারপরে অল আউট যাওয়াটা উচিত হয়নি, যতই এক্সিবিশন খেল আর যাই খেল ওদের সঙ্গে তুমি ওদের বাড়তে খোঁচা দিয়েছো না। সেকেন্ড হাফে তো একদম ডিফেন্স উঠেছে, কোনো কাভারিং নেই, তারপরে অত ভট করে খালেদ জামিন নিজেও স্বীকার করেছে যে আমি চেঞ্জিংটা ভুল করেছি, ওই এডমন্ডকে কেন তুললো বল, তুমি ওকে কেন তুললো, বা হাফ লাইনটাই তো নষ্ট করে দিল না। সুতরাং ওরা, তাও তো তুমি এক্সিবিশন খেলছো, এরা কম্পিটিটিভ টুর্নামেন্ট নেহরু কাপ ফেহরু কাপে যখন খেলেছে তখন ওরা তো কম্পিটিশন করতে এসেছিল, সুতরাং সেই খেলা আর এই খেলা তো এক হবে না। তা তো যখন ওরা দেখেছে যে আমাদের নিজেদের দেশের প্রেস্টিজ নষ্ট হয়ে তখন চেপে রয়েছে, এবং ছ-7টার মধ্যে 8টা শট মেরেছে, 6টা গোল করে দিয়েছে। তারপরে গুরপ্রীতকে অতক্ষণ রাখা উচিত হয়নি, তারপরে তোমার গিলকে খেলালো না, আর একটা কে গোলকিপার তাকে নামিয়ে দিল।
3: তবে ভারতের যে অ্যাটিটিউডটা দেখলেন, যে আক্রমণে যাওয়ার যে প্রতিটা ম্যাচই আমরা দেখলাম এবারে, তো তাতে কি কোনো ইতিবাচক কিছু দেখছেন?
2: না, উইলিয়াম ছেলেটা তো খুবই ভালো, উইলিয়াম ছেলেটাকে তো দেখে মানে ভারতীয় ফুটবলের, ও জানি না কোথা থেকে এসছে, আমি অত জানি না ওকে, ও ছেলেটার মধ্যে একটা পজিটিভ ভাব আছে, গোল করার ইচ্ছে আছে, শুটিংও ভালো ভালো ভালো এনেছি, ভালো খেলছিল তুমি।
3: হ্যাঁ অলোক, এই যে 3টে ম্যাচ খেললো ভারত, পানামার সঙ্গে ড্র করলো, ব্রাজিলের কাছে 4-0, এবং এখানে উরুগুয়ের কাছে 6-1। তো এখানে ইতিমধ্যে 11টি গোল ভারত খেয়েছে, 2টি গোল করেছে এই যে ফ্রেন্ডলি ম্যাচ গুলো খেললো। আপনার কি মনে হয় ভারতীয় ফুটবলের কিছু লাভ হলো বা কিন্তু কিছু ইতিবাচক দিক আমরা দেখলাম ভবিষ্যতে কথা ভেবে?
2: দেখো ভাই, একটা কথা তোমায় বলছি, তোমাকে টুর্নামেন্ট খেলতে হবে এবং এশিয়ান কান্ট্রির যে টিম আছে তাদের তাদের হারাতে হবে এবং এশিয়ান গেমসে ভালো রেজাল্ট করতে হবে।
0: অলোক মুখোপাধ্যায় গতকালের ম্যাচের পর্যালোচনা করলেন এবং ভারতের কি প্রয়োজন এই মুহূর্তে তা নিয়েও বিস্তারিত আলোচনা করলেন অলোক মুখোপাধ্যায়, প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং প্রশিক্ষক। এবার একটু ক্রিকেটের কথায় যাই। ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারালো ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচে, সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে 8 উইকেটে জয়ী হলো ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে 171 রান, সেই হোপের ব্যাট থেকে আসে 52, 37 বলে তিনি 52 করেন 6টি 4 এবং 2টি 6 সহযোগে। কিন্তু তারপর ভারত 172 রান করে 2 উইকেটে, 32 বল বাকি থাকতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত 14.4 ওভারে, এবং ভারতের হয়ে সবচেয়ে বড় ভূমিকা নেন অধিনায়ক নিজেই শ্রেয়াস আয়ার, করেন 102 রান 43 বলে, এবং তার ইনিংসে ছিল 10টি 4 এবং 6টি 6। ইতিমধ্যেই কিছুটা সমালোচনার মুখে পড়েছিলেন অধিনায়ক শ্রেয়াস আয়ার, তাকে টি টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে। সূর্যকুমার যাদব আগে অধিনায়ক ছিলেন আপনারা জানেন, কিন্তু শ্রেয়াস আয়ারের উপর একটা চাপ ছিল, কিন্তু গত রাতে যে ইনিংসটি তিনি খেললেন তারপর কিন্তু অনেকটাই হালকা হলেন ভারত অধিনায়ক। তাকে সঙ্গ দিয়েছেন ঈশান কিষাণ, তিনি 37 রান করেছেন 27 বলে। আগামীকাল বড় ম্যাচ, 126তম IFA শিল্ডের ফাইনালে মুখোমুখি বাংলার দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্ট বেঙ্গল। কোন দল এগিয়ে রয়েছে, কি মনে করেন বিশেষজ্ঞরা? শুনে নেব মানস ভট্টাচার্যের মতামত।
1: দেখো, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে আগ বাড়িয়ে কিছু বলা কিন্তু সম্ভব নয়, এটা মাথায় রাখতে হবে। কারণ এই দলে দেখা গেছে যারা একটু কমজোরি টিম নিয়ে নেমেছে তারাও কিন্তু আবার অনেক সময় বাজি মাত করে দিয়েছে। তো এবারের যে প্রেক্ষাপট তাতে কিন্তু আমি বলবো ইস্টবেঙ্গল অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে, কারণ তাদের বিদেশিরা মোহনবাগানের বিদেশিদের থেকে অনেক বেশি চনমনে। অপরদিকে যদি ভারতীয় ফুটবলের নিরিখে ভারতীয় খেলোয়াড়দের কথা বলো, সেক্ষেত্রে কিন্তু খুব একটা তফাৎ কিন্তু ইস্টবেঙ্গল বা মোহনবাগানের খেলোয়াড়দের মধ্যে হবে না। ওদের দলেও আনোয়ার যেমন থাকবে, ওদের দলে এডমুন যখন ফিরে আসছে, এবং জয় গুপ্ত বলে যে ছেলেটা, জয় গুপ্তা যে বাঁ দিক থেকে খুব ভালো অপারেট করছে, এরা কিন্তু দলের সম্পদ হতে পারে। রশিদ, রামিরেস, এদের সাথে একটা ভালো মেলবন্ধন হতে পারে। অপরদিকে মোহনবাগানের ম্যাকলারেন ইঞ্জোর, কুচকির ব্যথাতে সে গত সেমিফাইনালেও তাকে আমরা দেখিনি, এবং এরউইন ছাড়া বিদেশি বলতে যার উপর আক্রমণে ভরসা করা যায় সেটা কিন্তু ও একজনই হচ্ছে, সেক্ষেত্রে ও অনেকটা একা পড়ে যাচ্ছে। তবে মানবীর এবং আপুইয়া তারা যে ফর্মে আছে, অনিরুদ্ধ থাপা, এরা আসার পরে মোহনবাগানের মাঝমাঠটাও কিন্তু অনেকটা ভালো হবে। তো মোহনবাগানের বড় ভরসা হচ্ছে বিশাল কায়েত, তেমনি ইস্টবেঙ্গলের একটা বড় ভরসা হচ্ছে গিল। দু দলের গোলরক্ষকই আমি বলবো খুব ভালো জায়গায় কিন্তু আছে। এটা
0: দু দলের গোলরক্ষক যথেষ্ট ভালো জায়গায় আছে এই মুহূর্তে, কোন দল এগিয়ে রয়েছে আগামীকালের মহারণের জন্য সে নিয়ে আলোচনা করলেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং ধারাভাষ্যকার মানস ভট্টাচার্য। একটু শুনে নেব ইস্ট বেঙ্গলের প্রশিক্ষক কি বলছেন সাংবাদিকদের।
4: Your team is mentally on high mode for the final. parecía que después del partido que sí, la mentalidad del equipo está para la final, por supuesto, ¿no?

0: Pedro Becerra, for me, one of the final. I believe in my player, and evidently with respect to the opponent. And the idea is we play well, different match, different, absolutely different than us.
1: ফাইনাল ম্যাচ অন্য রকম, সবসময় ফাইনাল একটু অন্য ধরনেরই হয়, সেই চ্যালেঞ্জের জন্য তারা তৈরি, বললেন অ্যান্টনিও লোপেজ হাবাজ। এবার শুনে নেব মোহনবাগান সুপার জায়েন্ট প্রশিক্ষক কি বলছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনিও।
2: I made a lot of meetings and conversations with the players, trying to find the reasons and the factors that they made us play this way. We have a result. We know exactly why this happened. Especially it happened because of Rice injury that made us change the formation and players that they were playing in a position that they have never played since.
1: হ্যাঁ, মোহনবাগানের প্রশিক্ষক বললেন তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন এবং কোথায় সমস্যা হচ্ছে সেই নিয়েও আলোচনা করেছেন। মূলত চোট আঘাতের জন্য তার ফরমেশন পাল্টাতে হয়েছিল, সেই কারণেই গত ম্যাচে খুব একটা ভালো খেলতে পারেনি তার দল। দুই দলের প্রশিক্ষকই আত্মবিশ্বাসী, দেখা যাক আগামীকাল কোন দল জেতে। আপনাদের জানিয়ে দিই যে আগামীকাল এই আইএফএ শিল্ডের ফাইনালের ধারাবিবরণী কিন্তু আপনারা, বাংলা ধারাবিবরণী আপনারা শুনতে পাবেন আকাশবাণীতে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা তৈরি হন, আপনাদের জন্য প্রশ্ন অবশ্যই থাকছে, অনেক খবর রয়েছে, সেই খবরগুলো দিকে একটু চোখ রাখছি, একটু পর্যালোচনা করে নিচ্ছি, তারপরে অবশ্যই আপনাদের জন্য থাকবে প্রশ্ন। হরমনপ্রীত কাউরের কথা একটু বলতেই হয়, তিনি গতকালই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন ক্রীড়াঙ্গনে, আপনারা সেই খবর ইতিমধ্যেই পেয়ে গেছেন গতকাল। হরমনপ্রীত কাউর খেলেছেন অধিনায়ক হিসেবে 5টি টেস্ট, তার মধ্যে 4টিতে জিতেছেন, একদিনের আন্তর্জাতিক 51টি, তার মধ্যে 30টিতে জয়ী হয়েছেন। টি টোয়েন্টি খেলেছেন 155টি, তার মধ্যে 92টিতে জয়ী হয়েছে তার দল। কেমন অধিনায়ক ছিলেন হরমনপ্রীত, কেমন খেলোয়াড় ছিলেন, আমরা এই নিয়েই কথা বলেছি প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার এবং জাতীয় নির্বাচক মিঠু মুখোপাধ্যায়ের সঙ্গে।
3: হরমনপ্রীত প্রথম যখন আসে নিজের স্টেট থেকে, অর্থাৎ পাঞ্জাব থেকে খেলতে আসে, আমি তখন ওয়ান অফ দ্য সিলেক্টর ছিলাম, ইন্ডিয়া সিলেক্টর। হ্যাঁ, তো আমরা চয়েস করেছিলাম ওকে ইন্ডিয়া টিমে অন্তর্ভুক্ত করার জন্য। তো ফার্স্ট ইন্ডিয়া এন্ট্রি আমাদের সময় হয়, তারপর থেকে ও একটু লোয়ার অর্ডারে খেলতে ইচ্ছা প্রকাশ করেছিল, তখন আমরা বললাম না লোয়ার অর্ডারে না, তুমি ওপরে খেলো, টপ অর্ডারে খেলো। তখন থেকে ওর মধ্যে একটা পাওয়ার হিটিং ওর মধ্যে একটা দেখা গেছিল। এমনি পাঞ্জাবের হরিয়ানার মেয়েরা জোরে মারে, বেশ জোর থাকে, তো সেই হিসেবে আমরা ওকে বলেছিলাম টপ অর্ডারে খেলো, তাহলে বেটার হবে। তো টপ অর্ডারে খেলছিল, পরবর্তীকালে ক্যাপ্টেন হলো, এবং 10 বছর প্রায়, আমি যদি খুব ভুল না করি, 10 বছর ক্যাপ্টেনশিপ করেছে ইন্ডিয়ার হয়ে, এবং অসাধারণ ক্যাপ্টেন। সব থেকে বড় জিনিস ছিল ওর অ্যাগ্রেশনটা, অসম্ভব অ্যাগ্রেশন ছিল, এবং জেতার খিদে বা জয়ের খিদে ওর মধ্যে সবসময় একটা দেখা গেছে, এবং অপোনেন্টকে কোনোভাবেই ও কোনো সুযোগ দিতে চাইতো না। হ্যাঁ, ডমিনেট করার চেষ্টা করতো নিজের টিমের মেয়েদের নিয়ে নিজেকেও, এবং আমি ছিলাম ইংল্যান্ডে যেখানেও 171 রানটা করে, সে অসাধারণ খেলা।
1: অধিনায়ক হিসেবে এবং খেলোয়াড় হিসেবে কেমন ছিলেন হরমনপ্রীত কাউর? খেলোয়াড় হিসেবে অবশ্য তিনি চালিয়ে যাবেন, তবে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন, সব ধরনের ক্রিকেট থেকেই তিনি অধিনায়কত্ব থেকে ছেড়ে দিয়েছেন, এবং তার উপরেই আমরা আলোচনা করছি, পর্যালোচনা করছি। এবং মিঠু মুখোপাধ্যায়, যিনি খুব কাছ থেকেই হরমনপ্রীতকে দেখেছেন এবং একজন নির্বাচক হিসেবে তাকে নির্বাচন করেছিলেন জাতীয় দলে, তার মুখ থেকে আমরা শুনলাম হরমনপ্রীত সম্পর্কে। না, এবার আপনাদের কথা শুনবো, অবশ্যই অনেকটাই সময় চলে গেছে, কিন্তু আপনাদের

0: উত্তর আমরা নিশ্চয়ই নেব। স্পোর্টস কুইজ গুগলিতে। এই নম্বরে চলে আসুন আপনাদের উত্তর নিয়ে। তাহলে চলে যাই আজকের প্রথম প্রশ্নে। বর্তমান এবং অতীত, বর্তমানের প্রেক্ষিতেই অতীতের উপর প্রশ্ন। গতকাল উরুগুয়ে কলকাতায় ফিফা বন্ধুত্বপূর্ণ ম্যাচে খেলল ভারতের বিরুদ্ধে। এর আগে উরুগুয়ে কলকাতায় এসে একটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল, বলুন তো কোন সালে এবং কি সেই টুর্নামেন্ট? হ্যালো, হ্যাঁ কে বলছেন? আপনি কে বলছেন? হ্যাঁ, দেবব্রতবাবু কৃষ্ণনগর থেকে। একেবারে ঠিক উত্তর দিয়েছেন। মনে আছে ফাইনাল কি, ফাইনালে কোন দলকে হারিয়েছিল উরুগুয়ে? হ্যাঁ মনে হচ্ছে না, একদম ঠিকই ঠিকই মনে হচ্ছে, চীনকে 2-0 গোলে হারিয়েছিল উরুগুয়ে। এবং জর্জ ডা সিলভা এবং আমারো নাদাল, তারা দুজনে গোল করেছিলেন 2-0 গোলে উরুগুয়ে জিতেছিল। দুটি অর্ধে দুটি গোল হয়েছিল এবং সেই উরুগুয়ে দলের খেলোয়াড়দের কথা আজও আমাদের মনে আছে, সেই রড্রিগেস গোলরক্ষক, র্যামোস, ফ্রান্সিস কোহলি, তাদের কথা আমরা কেউই ভুলিনি এবং তাদের মধ্যে অনেকেই বিশ্বকাপার। এশিয়ান গেমসে ভারতের ভিত্তিয়া রামরাজ 4x400 মিটার দৌড়ে সোনা পেলেন, কিন্তু অন্য একটি ইভেন্টের জন্য তার কৃতিত্ব নিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হল, কিন্তু সেই ইভেন্টে তিনি সোনা পাননি, তবুও হইচই রীতিমতো পড়ে গেছে। কেন বলুন তো, কি কারণে? হইচই কেনই বা হলো, আর কোন ইভেন্ট নিয়েই বা এত হইচই হলো? আরেকজন বন্ধু চলে এসেছেন 2210-7325, বলুন কে বলছেন?
1: হ্যাঁ আমি পূর্ব, হ্যাঁ পূর্ব শাহপুর কামলা পূর্ব বর্ধমান থেকে তপন মালিক বলছি।
0: তপন বাবু কালনা থেকে বলুন। আলোড়ন সৃষ্টি হলো, হইচই হলো, সেই ইভেন্টটা কি আর কেনই বা হইচই হলো, যদিও সেই ইভেন্টে তিনি সোনা পাননি?
1: সেই ইভেন্টে তিনি রূপো পেয়েছিলেন, তিনি
0: ব্রোঞ্জ পেয়েছিলেন। এবার বলুন,
1: আচ্ছা
0: আমরা একটু তাহলে অপেক্ষা করি আরেকজন বন্ধুর জন্য।

0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আরেকজন বন্ধু চলে এসেছেন আমাদের নম্বরে 2210-7325। দেখা যাক কে রয়েছেন। হ্যালো হ্যালো, বলুন প্রশান্ত বাবু। ৪২ বছরের পুরনো রেকর্ড তিনি ভাঙলেন। 54.75 সেকেন্ডে তিনি দৌড় শেষ করেন, ব্রোঞ্জ পান, কিন্তু জাতীয় রেকর্ড ভাঙেন। দীর্ঘদিন ধরে পিটি ঊষা সেই রেকর্ডের অধিকারী ছিলেন। সময় একেবারে শেষ, একেবারে শেষ প্রশ্ন। এর আগে তার ব্যাট থেকে এসেছিল অপরাজিত 80 রান ইংল্যান্ডের বিরুদ্ধে, অবশেষে তিনি 100 রান পেলেন, অর্থাৎ প্রথম 100 রান পেলেন। একেবারে সহজ সহজ প্রশ্ন হয়ে গেল। বলতে বলতে একজন শ্রোতা বন্ধু চলে এসেছেন। হ্যালো
1: হ্যালো,
0: বলুন কে বলছেন?
1: হ্যাঁ, এটার উত্তর হবে

0: ক্যাপ্টেন শ্রেয়স আয়ার গতকালই তিনি 102 রানের নট আউট ইনিংসটা খেললেন।
1: একদম ঠিক উত্তর, গতকালই তিনি 102 রানের অসাধারণ একটি ম্যাচ জেতানো ইনিংস খেললেন, এবং এর আগে তিনি সর্বোচ্চ 80 রান করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে এবছরই, তবে 100 রান ছিল না তার ব্যাটে টি টোয়েন্টি ক্রিকেটে, এবং সেটাই হলো গতকাল। তাহলে শ্রোতা বন্ধুরা, আজ সময় শেষ, আজ ক্রীড়াঙ্গন থেকে বিদায় নিতে হচ্ছে। আমরা আবার ফিরব আগামীকাল খেলার খবরাখবর নিয়ে, পর্যালোচনা, বিশ্লেষণ, বিশেষজ্ঞদের মতামত তো থাকবে। শুধু ভুলবেন না ক্রীড়াঙ্গন আগামীকাল ঠিক এই সময় অর্থাৎ বিকেল 5টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। সবাই ভালো থাকুন, নমস্কার।

শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী রাম আওতার শাহ, ঠিকানা বিড়লাপুর, ডাকঘর বিড়লাপুর, থানা নোদাখালী, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে শ্রী পারভীন কুমার শাহ গড়ন স্বাস্থ্যবান, বয়স ৪৪ বছর, উচ্চতা ৬ ফুট, গায়রং শ্যামলা, মাতৃভাষা হিন্দি। এই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। গত পয়লা সেপ্টেম্বর ২০২৬ তারিখ নোদাখালী থানা এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী শেখ আনোয়ার, ঠিকানা লোহারপাড়া মাদ্রাসার নিকটবর্তী স্থান, ওয়ার্ড নম্বর ১৬, থানা পুরুলিয়া টাউন, জেলা পুরুলিয়া থেকে জানাচ্ছেন যে কুমারী সবনম খাতুন গড়ন মাঝারি, বয়স ১৬ বছর, উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত ৩রা জুলাই ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল মেরুন রঙের শাড়ি। শ্রী মহিনুস কারিকর, ঠিকানা সূত্রগড় কারিকরপাড়া, থানা শান্তিপুর, জেলা নদিয়া থেকে জানাচ্ছেন যে কুমারী তাহা কারিকর গড়ন মাঝারি, বয়স ১৯ বছর, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত ২৪শে আগস্ট ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী ইসরাফিল সাহা, ঠিকানা গ্রাম আরিয়া পদ্মপুর, থানা রামনগর, জেলা পূর্ব মেদিনীপুর থেকে জানাচ্ছেন যে কুমারী সোহানা খাতুন গড়ন মাঝারি, বয়স ১৫ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত ১৭ই জুলাই ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী শিবপ্রসাদ চ্যাটার্জি, ঠিকানা গ্রাম গোয়ালডাঙ্গা, থানা সারেঙ্গা, জেলা বাঁকুড়া থেকে জানাচ্ছেন যে শ্রীমতী ঝুমা চ্যাটার্জি গড়ন রোগাটে, বয়স ৩১ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত ২৪শে ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী কানাই ওরাং, ঠিকানা শ্যামনগর, থানা শান্তিপুর, জেলা নদিয়া থেকে জানাচ্ছেন যে শ্রীমতী শঙ্করী ওরাং গড়ন মাঝারি, বয়স ২৫ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত ১৫ই সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা ৭০০০২৭, মিসিং পার্সনস স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা ৭০০০০০১। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বিদ্যার্থীদের জন্য। আকাশবাণী কলকাতা বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দশম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা। আলোচনা করবেন মহিষ টিকরি, ভুবন সন্ত।

0: স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৃত্যুঞ্জয় দাস সঙ্গে দুজন শিক্ষার্থী।
1: নমস্কার, আমি মৌসাদী পাত্র।
2: আমি কৃষাণু মাইতি।
3: পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল যে গল্পটা তোমাদের পাঠ্যসূচিতে রয়েছে, সেই গল্পটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনে তার ব্যাখ্যা দেবে। তো তোমরা জানো যে অদল বদল নামের যে বিষয়টা, পান্নালাল প্যাটেল একজন গুজরাটি ভাষার লেখক এবং এটা অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত বাংলা ভাষায় অনুবাদ করেছেন। তোমরা জানো যে অদল বদল মানে হচ্ছে বিনিময়। তোমার জামা আমি নিলাম, আমার জামা তুমি নিলে, তোমার পেন আমি নিলাম, আমার পেন তুমি নিলে, এটা হচ্ছে অদল বদল। এই বিষয়টিকে সামনে রেখে পান্নালাল প্যাটেল একটা সমাজের একটা গভীর বিষয়কে আমাদের পাঠকের সামনে তুলে ধরেছেন। দুই বন্ধু অমৃত আর ঋষাব, তারা জামা অদল বদল করেছিল। এটা হচ্ছে গল্পের মূল ঘটনা। সেই মূল ঘটনাকে কেন্দ্র করে গল্পের কাহিনী আবর্তিত হয়েছে এবং সেই কাহিনীর মধ্য দিয়ে আমাদের সমাজের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সাম্প্রদায়িক সম্প্রীতির রূপকে গল্পে তুলে ধরা হয়েছে। শুধু সাম্প্রদায়িক সম্প্রীতির রূপ বললে ভুল হবে। শুধু অদল বদল, এই জামা অদল বদলের ঘটনাটা গল্পের মূল বিষয় এটা বললেও ভুল হবে। এখানে কিন্তু অমৃত আর ঋষাব, তাদের যে বন্ধুত্ব, সে বন্ধুপ্রীতির কথা যেমন বলা আছে, তেমনি মাতৃত্ব বোধ, মায়ের যে স্নেহ ভালোবাসা বাৎসল্য, সেই বিষয়টিকেও তুলে ধরা হয়েছে। সর্বোপরি ঋষাবের যে বাবা, ঋষাবের বাবা পাঠান সম্প্রদায়ের হাসান, তার যে কঠোর চরিত্র, সেই কঠোর চরিত্রের যে পরিবর্তন, সেই পরিবর্তনটুকুও কিন্তু এই গল্পে দেখানো হয়েছে। তাহলে শিক্ষণীয় বিষয় অনেক আছে এই গল্পের মধ্যে। সাম্প্রদায়িক সম্প্রীতির রূপ আছে, একজন পিতার চরিত্রের আমূল পরিবর্তন আছে। অমৃত আর ঋষাবের বন্ধুপ্রীতি দেখে, অমৃতের বন্ধুত্ব বোধ, অমৃতের যে চেতনা, সেই চেতনা দেখে ঋষাবের বাবার যে চারিত্রিক পরিবর্তন, যে হাসান সাহেবের যে চারিত্রিক পরিবর্তন, সেই পরিবর্তন আমরা কিন্তু এই গল্পের মধ্যে লক্ষ্য করব। তা গল্পের বিষয়বস্তু সংক্ষিপ্ত আলোচনা করলে আমরা এটা দেখতে পাবো যে অমৃত ঋষাব দুই বন্ধু, তারা হোলির দিন নতুন জামা পরে গায়ের একদল ছেলের সঙ্গে খেলতে বেরিয়েছিল, খেলা করছিল হোলির দিনের পরন্ত বিকেলে। তা এই অমৃত আর ঋষাবের যেটা পরিচয় দেওয়া হয়েছে গল্পে, দুই বন্ধু, তারা অনেক জায়গায় মিল আছে। তারা একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে, নতুন জামা যেদিন পড়েছিল একই কাপড়ের, একই রঙের জামা পড়েছিল, এবং তাদের বাবা দুজনেই চাষি, গরিব। তারা বিপদে আপদে মহাজনের কাছ থেকে সুদে টাকা ধার নেয়, এরকম অনেক মিল আছে। বাড়িগুলো দুজনের মুখোমুখি, কিন্তু অমিল আছে একটা জায়গায়। অমিল হচ্ছে অমৃতের বাবা আছে, মা আছে, তিন ভাই আছে, কিন্তু ঋষাবের রয়েছে শুধুমাত্র বাবা, তার মা নেই। এই গল্পের যে সূচনা, সেই গল্পের সূচনা দেখা যাচ্ছে যখন ওরা খেলা করতে গেল হোলির দিনের পরন্ত বিকেলে, তখন বন্ধুর দল ছিল, বন্ধুর দল কিন্তু অমৃতকে উত্তেজিত করেছে ঈশাবের সঙ্গে লড়াই করার জন্য, কারণ ঈর্ষান্বিত হয়েছে তারা। কোনোভাবে অমৃত ঈশাবের মধ্যে একটা সম্পর্কের ফাটল ধরানোর চেষ্টা করেছে, যেখানে অমৃত কিন্তু একদম দৃঢ় স্বরে বলে দিয়েছে যে না, সে ঈশাবের সঙ্গে লড়াই করবে না। কারণ ঈশাবের সঙ্গে লড়াই না করার তার দুটো কারণ ছিল। একটা হচ্ছে যে তার তো বন্ধু ঈশাব, ঈশাবের সঙ্গে তার প্রগাঢ় বন্ধুত্ব, হোক তারা আলাদা সম্প্রদায়ের কিন্তু প্রগাঢ় বন্ধুত্ব রয়েছে, বন্ধুত্বের সঙ্গে লড়াই করতে যাবে কেন। আর দ্বিতীয়তে যে সে নতুন জামা পরে আজকে বেরিয়েছে, এই নতুন জামাটা অনেক বায়না করে, অনেক কাণ্ড কারখানা করে তবে সে মায়ের কাছ থেকে আদায় করতে পেরেছিল। সেই নতুন জামাটা পরে যদি আজকে যে ছেঁড়া ছিঁড়ে যায় কিংবা নোংরা হয়ে যায়, তার মা তো বলে দিয়েছিল তাহলে কপালে দুঃখ আছে। তা মায়ের এই যে সাবধান বাণী, সে সাবধান বাণী শুনে অমৃত কিন্তু কোনো রকম মারপিট করবে না, জামা নোংরা করবে না, ছিঁড়ে যাতে না যায় সেদিকে সতর্ক থাকবে। তাই ছেলের দলের প্রস্তাবে সে রাজি হয়নি। কিন্তু জামা বাবার একটা কাহিনী আছে, এই জামাটা পেলো কি করে না, ঈশাব যখন নতুন জামা পেলো বাবার কাছ থেকে, ঈশাবের জামা ছিঁড়ে গেছিল, বাবা বেদম প্রহার করেছিল, করে তারপরে জামা কিনে দিয়েছে ধার দেনা করে, মহাজনের কাছ থেকে সুদে টাকা ধার করে। অমৃত ঈশাবের নতুন জামা দেখে সেও মায়ের কাছে বায়না করেছে যে ঈশাবের মতো আমারও একটা নতুন জামা চাই। কিন্তু অমৃতের মা তাকে বুঝিয়েছে যে দেখ, ঈশাব চাষে কাজ করে, খেটে খামারে কাজ করে, পরিশ্রম করে, ওর জামা ছিঁড়ে গেছিল তাই ওর বাবা জামা কিনে, তোর তো জামাটা ভালোই আছে, তা তোর তো জামার দরকার নেই, তোর জামাটা নতুনই আছে। কিন্তু অমৃত বোঝে না, তার জামা ছিঁড়ে গেছে, পকেটের কাছে কিছুটা অংশ একটু ছেঁড়া ছিল, সেখানে আঙুল ঢুকিয়ে আরো ছিঁড়ে দিয়েছে, জামা ছিঁড়ে গেছে, ঋষাবের মতো আমার নতুন জামা চাই। তখন অমৃতের মা অমৃতকে বুঝিয়েছে যে দেখ, জামা কিনতে গেলে ঋষাব কিন্তু মার খেয়েছে, ভয় দেখিয়েছে, ঋষাব মার খেয়েছে, তুই যদি মার খেতে চাস তাহলে জামা হবে। অমৃত কিন্তু নাছোড় বান্ধা, ও জামা চাই। ঋষাবকে বলেছে মারে মারবে, তোমার বেঁধে রাখো, বেঁধে রেখে মারো, তোমার আমার নতুন জামা চাই। মা দেখছে তো বেগতিক, ছেলে কিছুতেই বোঝে না। তখন মা বলেছে তাহলে এক কাজ কর, তুই তো বাবাকে গিয়ে বলে যা। কিন্তু অমৃতের মা জানতো যে অমৃত বাবাকে বলবে না, বাবাকে বলার সাহস নেই। আর অমৃত এটাও জানতো যে মা বলে না দিলে বাবা তাকে নতুন জামা দেবে না। তাই অমৃত কি করেছে, যে অমৃত যখন মায়ের কাছে বায়না করেছে যে তার নতুন জামা চাই, নতুন জামা না পেলে সে স্কুলেও যাবে না, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, তাই করেছে, স্কুলে যায়নি, খাওয়া দাওয়া বন্ধ

0: করে দিয়েছে এমনকি রাত্রিবেলা বাড়ি ফেরেনি। তখন মা একদম নিরুপায়, নিরুপায় হয়ে সে বাবাকে বলেছে যে একটা অমৃতকে ঈশার মতো নতুন জামা কিনে দাও আর ওকে বাড়ি ফিরে নিয়ে এসো। তখন ঈশারদের গোয়ালঘর থেকে অমৃতের বাবা অমৃতকে বাড়ি ফিরে নিয়েছে। এই এত কাণ্ড করে যে জামা পেলো সেই জামা সে ছিঁড়তে চায়। ছেলের দলের প্রস্তাবে রাজি হয়নি, ঈশাবের সঙ্গে কুস্তি লড়তে রাজি হয়নি। তখন কিন্তু ছেলের দলের মধ্যে একজন বদমাইশ ছেলে কালিয়া সে অমৃতকে জোর করে কুস্তি করতে উদ্বুদ্ধ করেছে, মাটিতে আছাড় মেরে ফেলে দিয়েছে। এটা দেখে কালিয়া যে অমৃতকে মাটিতে ফেলে দিল, অমৃত কিন্তু লড়াই করতে চায়নি, কালিয়ার বানন থেকে মুক্ত হতে চেয়েছে। কিন্তু অমৃতের এই অসহায় অবস্থা দেখে ঈশাব কিন্তু রয়ে গেছে। ঈশাবের তো বন্ধু প্রীতি আছে অমৃতের প্রতি, ঈশাবও তো অমৃতকে ভালোবাসে, দুজন বন্ধু, তো বন্ধুত্ব তো একদিক থেকে হয় না। তা ঈশাব তখন এর বদলা নেওয়ার জন্য কালিয়াকে কুস্তি করার আহ্বান জানিয়েছে, কালিয়াকে ল্যাং মেরে মাটিতে ফেলে দিয়েছে। কালিয়া ব্যাঙের মতো একদম হাত পা তুলে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তখন এটা রণক্ষেত্র থেকে পালিয়েছে অমৃত আর ঈশাব, ছেলের দলও সব ভয় পেয়ে পালিয়েছে। সেই সময় কিন্তু অমৃত লক্ষ্য করেছে যে ঈশাবের জামার পকেটের কাছে 6 ইঞ্চি পরিমাণ অংশ ছিঁড়ে গেছে। তা বেগতিক এই অবস্থায় ঈশাব যদি বাড়িতে যায় ঈশার বাবা তোকে মারবে। তাই অমৃত কি করেছে, তার মাথায় একটা বুদ্ধি এসছে, সে ঈশাবকে বলেছে আমার নতুন জামাটা তুই পর, ভালো জামাটা, আর তোর ছেঁড়া জামাটা আমাকে দে। ঈশাবের মনে প্রশ্ন জেগেছে, এই ছেঁড়া জামা পরে অমৃত যদি বাড়িতে যায় তাহলে অমৃতের বাবাও তো অমৃতকে মারবে। তার মনে প্রশ্ন জেগেছে, সেই অমৃতকে বলেছে যে তোর লাভ কি হবে, তুই যদি এরকম ছেঁড়া জামা পরে বাড়ি যাস তোর বাবাও তো তোকে পিটবে। তখন অমৃত বলেছে না, আমার তো মা আছে, তোর তো মা নেই, বাবার বেদম পোহারের হাত থেকে মা অমৃতকে বাঁচাবে। এবং ঈশাব এটা লক্ষ্য করেছে, পূর্ব এরকম অনেক সময় হয়েছে বাবা মারতে গেছে, অমৃতের মা অমৃতকে বাঁচিয়েছে। এই যে অমৃতের জবাব, এই জবাব কিন্তু অভূতপূর্ব। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঈশাবের বাবা এটা লক্ষ্য করেছিল, অমৃত হিসাবে জামা অদল বদল, অমৃতের এই কথা জবাব। তাই যখন একটা সময় ছেলের দল অমৃত হিসাবকে তোমার রাগারাই করেছে, মানে রাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তোরা জামা অদল বদল করেছিস, বাড়ির লোককে জানিয়ে দেবো বা সবাইকে বলে দেবো, তখন অমৃতের ঈশাব ভয় পেয়েছে। আর সেই সময় ঈশাবের বাবা হাসান ভাই দাওয়ায় বসেছিল, সে ওদেরকে ডেকেছে, তোমরা ছেলের দল পিছু পিছু ধাওয়া করছো, তোমরা দৌড়চ্ছ কেন? তো সেই সময় অমৃত আর ঈশাব যখন এসেছে হাসান ভাইয়ের কাছে, হাসান ভাই তখন অমৃতের মায়ের উদ্দেশ্যে বলেছে, বাহালি বৌদি, অমৃত আজ থেকে আমার ছেলে, এবং অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকে লালন পালন করতে পারি। তো বাহালি বৌদি বলেছে, আপনি একটা ছেলেকে লালন পালন করতে পারেন না, আর 21 জন ছেলেকে লালন পালন করবেন? তখন সমস্ত পাড়া প্রতিবেশী মায়েদের দল এখানে উপস্থিত হয়েছে, ঈশাবের বাবার মুখ থেকে অমৃতের সেই মহত্বের কাহিনী শুনেছে, বন্ধুপ্রীতির কাহিনী শুনিয়েছে, এবং হাসান ভাই উল্লেখ করে দিয়েছে যে অমৃতের কি জবাব। ঈশাব যখন বলল যে ছেঁড়া জামা পরে তুই যদি বাড়িতে যাস তোর বাবা তোকে বেদম প্রহার করবে, তখন অমৃত কি জবাব দিয়েছিল, কি খাঁটি কথা, কি খাঁটি জিনিস, বন্ধুত্ব, ভালোবাসা, যে আমার বাবা আমাকে পিটবে কিন্তু আমার মা আমাকে বেদম প্রহারের হাত থেকে রক্ষা করবে, তোর তো মা নেই, তোকে কে রক্ষা করবে? এই যে জবাব, এই জবাব হাসান ভাইকে মুগ্ধ করেছিল। তাই অমৃতের প্রতি তার ভালোবাসা বেড়ে গেছিল, অমৃতকে সে জড়িয়ে ধরেছিল। অমৃতের এই উত্তর, এই যে বন্ধুপ্রীতির কথা, এই যে মাতৃস্নেহের কথা, মাতৃ প্রতি অগাধ ভক্তি, এটা দেখে হাসান ভাইয়ের চরিত্রের আমূল পরিবর্তন হয়ে গেছিল। পাড়া প্রতিবেশীর দল এই কাহিনী শুনে মুগ্ধ হয়েছিল, এবং এই কাহিনী গ্রাম প্রধানের কানে গেছিল, গ্রাম প্রধানও এই কাহিনী শুনে মুগ্ধ হয়ে তিনি বলেছিলেন, আজ থেকে অমৃতের নাম অদল আর ঈশাবের নাম বদল। গোটা গ্রামে এই কাহিনী ছড়িয়ে পড়ল, এবং গ্রামের সীমানা অতিক্রম করে পার্শ্ববর্তী গ্রামেও এই আজ মুখরিত হয়ে উঠল, অমৃত ঈশাব অদল বদল, অদল বদল। এই যে মূল কাহিনী, এই মূল কাহিনীর উপর ভিত্তি করে আমরা যেটা দেখতে পাচ্ছি, অদল বদল গল্পে একটা মূল বিষয় হলো বন্ধুপ্রীতি এবং মাতৃস্নেহের রূপ আর সাম্প্রদায়িক সম্প্রীতির রূপ। এখানে আমি এতক্ষণ তোমাদের কাছে আলোচনা করলাম, এবার তোমরা নিশ্চয়ই প্রশ্নের উত্তর দেবে, যেখানে মৌসাথীকে জিজ্ঞেস করছে, আচ্ছা অমৃতের বয়স কত ছিল বলতো?
1: অমৃতের বয়স ছিল 10 বছর।
0: কৃষাণু বলো, ঈশাবের বাবা জাতিতে কি ছিলেন?
2: ঈশাবের বাবা ছিলেন জাতিতে একজন পাঠান।
0: ভেরি গুড। মৌসাথী, অমৃতের মায়ের নাম কি ছিল?
1: অমৃতের মায়ের নাম ছিল বাহালি বৌদি।
0: আচ্ছা কৃষাণু বলো তো, ওই গ্রাম প্রধান যখন শুনলো অমৃত হিসাবের কাহিনী, তখন তো তিনি তো মুগ্ধ হলেন, তিনি তাহলে অমৃতের হিসাবের কি নাম দিয়েছিলেন?
2: গ্রাম প্রধান অমৃত এবং ঈশাবের এই বন্ধুপ্রীতির কথা শুনে অমৃতের নাম দিয়েছিলেন অদল এবং ঈশাবের নাম দিয়েছিলেন বদল।
0: ভেরি গুড। আচ্ছা বড় প্রশ্ন তো এখান থেকে হবে, বড় প্রশ্ন যেমন ধরো সাম্প্রদায়িক সম্প্রীতির রূপটা একটা বড় প্রশ্ন আসতেই পারে, তাছাড়া ওই যে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে কিংবা কি খাঁটি জিনিস, এই জায়গাগুলো ধরে বড় প্রশ্ন আসতে পারে। আমি বড় প্রশ্নে পড়ে যাচ্ছি, আমি ছোট প্রশ্ন বা তিন নম্বরের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করে নিই। মৌসাতি, বলো তো অমৃত ইসাবের মধ্যে কোন কোন ক্ষেত্রে মিল ছিল?
1: অমৃত এবং ইসাবের মধ্যে যে যে জায়গাগুলির মধ্যে মিল ছিল সেগুলি হলো, অমৃত এবং ইসাব একই স্কুলে এবং একই ক্লাসে পড়ত। অমৃতের বাবা এবং ইসাবের বাবা দুজনেই ছিলেন চাষী এবং তারা প্রয়োজনে সুদখোরের কাছ থেকে টাকা ধার নিত এবং তাদের বাড়িগুলো ছিল গ্রামের মুখোমুখি।
0: হ্যাঁ, বাড়িগুলো মুখোমুখি ছিল। কৃষাণের তফাত কি ছিল?
2: তফাত ছিল অমৃত এবং ইসাব এই দুইজন বন্ধুর মধ্যে, অমৃতের ছিল বাবা মা আর তিন ভাই, কিন্তু ইসাবের ছিল শুধু বাবা।
0: খুব সুন্দর হয়েছে। আর একটা জায়গা তিন নম্বর প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে নতুন জামা, নতুন জামা পাওয়ার ব্যাপারে অমৃত কি কাণ্ড কারখানা করেছিল? কি কি কাণ্ড কারখানা? মায়ের কাছে তো আবদার করেছিল অনেক কিছু, তা কিভাবে আজ কি কি করেছিল সে জামা পাওয়ার জন্য?
1: অমৃত স্কুল যাবে না বলেছিল এবং সে ইসাবের বাবার গোয়াল ঘরে লুকিয়ে পর্যন্ত পড়েছিল, সে বাড়ি ফেরেনি।
0: প্রথমে তো মাকে প্রস্তাব দিয়েছিল যে আমার ইসাবের মতো নতুন জামা চাই। নতুন জামা তার তো আছে, তার জন্য মায়ের যুক্তিকে অগ্রাহ্য করে সে জামার বকেটের কাছে একটুখানি ছিঁড়েছিল, আঙুল দিয়ে আবার ছিঁড়ে দিয়েছিল। মা ভয় দেখিয়েছিল বাবার পিটুনি খেতে হবে, অগ্রাহ্য করে ইসাব বলেছিল আমাকে তাহলে বেঁধে রাখো, পিটুনি খেতে রাজি আছে। তাতেও যখন হয়নি তখন অমৃত স্কুলে যাওয়া বন্ধ করেছিল, খাওয়া বন্ধ করেছিল, রাত্রে বাড়ি ফেরাও বন্ধ করে দিয়েছিল, এটা বলতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ জায়গা আছে যে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কি বুদ্ধি খেলে গেছিল মৌসাথী বলো?
1: কালিয়ার সাথে কুস্তি লড়বার সময় ইসাবের জামাটি কিছুটা পরিমাণ ছিঁড়ে গিয়েছিল, পকেটের কাছে প্রায় 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গিয়েছিল। তখন অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, সে বলল যে জামাটি অদল বদল করা হোক, এক্ষেত্রে ইসাব তার বাবার বেদম প্রহারের হাত থেকে রক্ষা পাবেন এবং অপরদিকে যদি অমৃতের বাবা তাকে মারতেও যায় তার মা তাকে বাঁচানোর জন্য রয়েছে।
0: অর্থাৎ ইসাবের জামাটা যে ছিঁড়ে গেছিল, এই ছেঁড়া জামা পরে ইসাব যদি বাড়িতে যায় তাহলে তাকে বাবার বেদম প্রহার সহ্য করতে হবে, কারণ তার তো মা নেই তাকে রক্ষা করবে। তা অমৃত ইসাবের জন্য মায়ের ভূমিকা অবতীর্ণ হয়ে গেছিল, ইসাবের ছেঁড়া জামাটা নিজে নিয়ে নিজের ভালো জামাটা ইসাবকে দিয়ে বলেছে তুই এটা পরে বাড়ি যা, এটাই হচ্ছে তার বুদ্ধি। বাবার বেদম প্রহারের হাত থেকে ইসাবকে বাঁচানোর জন্য অমৃত কিন্তু এই কৌশলটা অবলম্বন করেছিল। এটা হচ্ছে গল্পের মূল ঘটনা, মূল কেন্দ্রবিন্দু। এটা একটা গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন, গুছিয়ে লিখতে হবে। কৃষ্ণ একটা বলো, এই যে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে এই কথাটা কে বলেছেন?
2: অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে এই কথাটি বলেছেন ইসাবের বাবা হাসান ভাই।
0: কোন জবাব তাকে বদলে দিয়েছিল?
2: হোলির দিনে বিকেলে অমৃত এবং ইসাব দুই বন্ধু হাত ধরাধরি করে পরস্পরের সাথে পথে বের হয়। সেখানে গাঁয়ের একদল ছেলে তাদেরকে লড়াইয়ের ময়দানে নামাতে চায়। তাদের মধ্যে থেকে একটা ছেলে কালিয়া অমৃতের হাত ধরে তাকে জোর করে খোলা মাঠে নিয়ে আসে এবং তাকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। বন্ধুর এই অপমানকর দৃশ্য দেখে ইসাব প্রতিবাদ জানায় এবং সে বন্ধুর পাশে গিয়ে দাঁড়ায়। তা করতে গিয়ে ইসাবের জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে যায়। এই অবস্থায় অমৃতের মাথায় একটি বুদ্ধি আসে। অমৃত যে জামাটি পরে আছে সেটি ইসাবকে পরিয়ে দেয় এবং ইসাবের ছেঁড়া জামাটি সে নিজে পরে নেয়। এবং এই সময় ইসাব অমৃতকে প্রশ্ন করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে, জামা অদল বদল করে কি লাভ? তখন অমৃত উত্তর দিয়েছিল, আমার বাবার প্রহারের হাত থেকে বাঁচানোর জন্য আমার তো মা আছে।
0: আমার মা আছে, এই যে জায়গাটা, এটা উদ্ধৃতি দিয়ে লিখতে হবে, এটাই মেন। নিশ্চয়ই ঠেঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। এই যে কথাটা, এই যে অমৃতের উক্তিটা, এটাই ইসাবের বাবাকে বদলে দিয়েছিল। ইসাবের বাবা অনুভব করতে শুরু করেছিল যে শুধু বাবা হলেই হয় না, একটা সন্তানের শুধু বাবা হলেই হয় না, ইসাবের তো মা নেই, সে বাবা, পিতা, পিতার দায়িত্ব পালন করছে কিন্তু বেশি পরিমাণে কঠোর প্রকৃতির মারধর করে বেশি, বকাবকি করে বেশি, কিন্তু এটুকু করলে তো হবে না। ইসাবের যে মা নেই সে মায়ের অভাবটাও তাকে পূরণ করতে হবে, একাধারে বাবা এবং মা এই দুয়ের ভূমিকা তাকে পালন করতে হবে। এই যে তার রূপান্তরটা, সে পাঠান জাতিতে কঠোর প্রকৃতির মানুষ, তার যে চারিত্রিক যে কঠোরতা, যে নিষ্ঠুরতা, নিদারুণতা, তার পরিবর্তন ঘটে গেছিল অমৃতের ওই জবাবে। অমৃতের জবাব তাকে বদলে দিয়েছিল, তার চারিত্রিক রূপান্তর ঘটিয়েছিল। খুব সুন্দর করে গুছিয়ে লিখবে, এটা একটা তিন নম্বর প্রশ্ন আসতে পারে, 5 নম্বরের বড় প্রশ্নের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি তোমাদের অদল বদল গল্পের নামকরণের সার্থকতা, 5 নম্বরের প্রশ্ন পরীক্ষা যদি আসে, আসতেই পারে অদল বদল গল্পের নামকরণের সার্থকতা, কিংবা অদল বদল গল্পের সাম্প্রদায়িক সম্প্রীতির রূপ বা গল্পের ঘটনাকে অতিক্রম করে কোন সত্য গল্পে পরিবেশিত হয়েছে, এই ধরনের যদি প্রশ্ন আসে তা সেক্ষেত্রে তোমরা কি উত্তর লিখবে, কে বলবে বলো?
2: অদল বদল গল্পের নামকরণের সার্থকতা, এই প্রশ্নটার উত্তর আমি বলছি। সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন বিষয়কে অবলম্বন করে সাহিত্যের নামকরণ করা হয়ে গিয়ে থাকে। নামকরণের মাধ্যমে পাঠক সাহিত্যের বিষয়বস্তু সম্পর্কে আগাম ইঙ্গিত লাভ করে। সাহিত্যের ক্ষেত্রে কখনো নামকরণ প্রধান ঘটনাকে কেন্দ্র করে, কখনো প্রধান চরিত্রকে কেন্দ্র করে, বা বিভিন্ন ব্যঞ্জনাকে কেন্দ্র করেও নামকরণ করা হয়ে গিয়ে থাকে। পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পের প্রেক্ষাপট রচনায় দেখা যায়, অমৃত এবং ঈশাবের জামা অদল বদলের ঘটনাটাকে কেন্দ্র করেই গল্পের নামকরণ হয়েছে। দুই বন্ধু অমৃত এবং ঈশাব হোলির দিনে কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে তাদের জামার পকেট ছিঁড়ে যায়। সেই অবস্থায় বন্ধু ঈশাবকে বাবার প্রহারের হাত থেকে বাঁচানোর জন্য অমৃত তার জামাটি খুলে ঈশাবকে পরিয়ে দেয় এবং ঈশাবের ছেঁড়া জামাটি সে নিজে পরে নেয়। এই অবস্থায় ঈশাব তাকে প্রশ্ন করে, জামা অদল বদল করে কি লাভ হবে, তোর বাবা যদি তোকে মারে কি লাভ? তখন অমৃত উত্তর দিয়েছিল,

0: অবশ্যই ঠেঙাবে, কিন্তু বাবার প্রহারের হাত থেকে বাঁচানোর জন্য আমার তো মা রয়েছে, তোর তো মা নেই। আড়াল থেকে ইসাবের বাবা হাসান এই সমস্ত দৃশ্য দেখছিলেন। অমৃতের এই কথার মাধ্যমে তার ভাবান্তর ঘটে এবং তার চরিত্র একদম সম্পূর্ণ রূপান্তর ঘটে। তিনি বলেন, 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরে অমৃতের জবাব আমায় বদলে দিয়েছে এবং অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি।
1: আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, এই যে খাঁটি বন্ধুত্ব, মাতৃত্ববোধ, মাতৃস্নেহ, মানুষ মানব চরিত্রের যে বিভিন্ন গুণগুলো, হ্যাঁ সেগুলো উপলব্ধি করতে শিখিয়েছে ওই 10 বছরের ছেলে অমৃত হাসান ভাইকে। হাসান ভাইকে শিখিয়ে দিয়েছে যে শুধু বাবা হলেই হয় না, মায়ের ভূমিকাও পালন করতে হয়। সেক্ষেত্রে অদল বদল গল্পের যে নামকরণ সেটা বিষয়বস্তু ভিত্তিক এবং সেখানে দেখা যাচ্ছে যে জামা অদল বদলের কাহিনী যেমন মুখ্য, তেমনি আবার চারিত্রিক অদল বদলের বিষয়টিও রয়েছে। চারিত্রিক বদলও ঘটেছে, জামা অদল বদল যেমন আছে তেমনি চারিত্রিক বদলও রয়েছে। আর সাম্প্রদায়িক সম্প্রীতির রূপ তো একটা অমোঘ সত্য বিজনেসকে এখানে গল্পে দেখানো হয়েছে। অদল বদল গল্পের কাহিনী আলমোড়া আলোচনা করলাম, প্রশ্ন উত্তর আলোচনা করলাম, অদল বদল গল্পের যে বিষয়গুলো তোমরা বললে তোমরা বেশ মোটামুটি প্রস্তুতি আছো আগামী দিনে। এখন আমরা একটুখানি কবিতার দিকে যাব। মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতাটা তোমাদের ছাত্রছাত্রীদের কাছে বেশ শক্ত ঠেকে, একটু বেশ কঠিন বলে মনে হয়। তা অভিষেক কবিতাটা মাইকেল মধুসূদন দত্তের তোমরা জানো যে মেঘনাদবধ মহাকাব্যের অন্তর্গত। মেঘনাদবধ মহাকাব্যের প্রথম সর্গ অভিষেক নামাঙ্কিত। তো সেই অভিষেক নামাঙ্কিত প্রথম সর্গ থেকে আমাদের পাঠ কবিতাংশটা নেয়া হয়েছে মেঘনাদবধ মহাকাব্য। সেই মেঘনাদবধ মহাকাব্যের প্রথম সর্গের যে নাম, সেই নাম অনুসারেই অভিষেক নামকরণটিকে করেছে। তাই অভিষেক কবিতাটা তোমাদের ক্ষেত্রে একটুখানি কঠিন বলে মনে হয়, কারণ অনেক গুরু গম্ভীর বক্তব্য আছে, ভাষা একটুখানি কঠিন। অভিষেক কবিতা পড়তে গিয়ে তোমরা অনেক সময় মাধ্যমিকের প্রস্তুতির জন্য এটাকে বাদই রেখে দাও। তা যাই হোক, আমি একটু আলোচনা করে দিই তোমাদের সুবিধার্থে, যেখানে অভিষেক কবিতাটা পড়তে গিয়ে তোমরা কতগুলো ধাপে ধাপে বিষয়গুলোকে বুঝে নেবে, যে ধাপে ধাপে বিষয়গুলো বোঝায় কিনা। প্রথমে অভিষেক কবিতা যেটা আছে, ইন্দ্রজিৎ মেঘনাদ প্রমোদ উদ্যানে ছিলেন, এদিকে লঙ্কায় যুদ্ধ হচ্ছে রাম রাবণের, সেই যুদ্ধে বীরবাহু নিহত হয়েছে। তো বীরবাহুর মৃত্যু সংবাদ লঙ্কার প্রধান যোদ্ধা ইন্দ্রজিতের কাছে গিয়ে পৌঁছায়নি, পৌঁছাতে হবে তো, ইন্দ্রজিৎকে যুদ্ধক্ষেত্রে আনতে হবে তো, ইন্দ্রজিৎকে বধ করতে হবে তো, মূল উদ্দেশ্য তো এটা। তাই ইন্দ্রজিতের কাছে দূত হিসেবে উপস্থিত হয়েছে লক্ষ্মী দেবী। কারণ আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত এই যে মেঘনাদবধ মহাকাব্য লিখেছেন, সে মেঘনাদবধ মহাকাব্যের মূল উদ্দেশ্য তার মানবিকতার জয়গান গাওয়া, মনুষ্যত্বের জয়গান গাওয়া। সেক্ষেত্রে তিনি দেবতাদেরকে কিছুটা ঘৃণা করেছেন, দেবতাদের চরিত্রগুলো রামকে সহায়তা করেছে, হ্যাঁ লক্ষণকে সহায়তা করেছে, তা রাম লক্ষণ চরিত্র তো দেবতার চরিত্র, দেবত্ব উন্নীত। তা এই চরিত্রগুলোকে কিছুটা অবহেলা করে মাইকেল মধুসূদন দত্ত তিনি চেষ্টা করেছেন, বানর বাহিনীকে অবহেলা করে তিনি চেষ্টা করেছেন যে ইন্দ্রজিৎ আর রাবণকে হিরো হিসেবে দেখাতে, ইন্দ্রজিৎ এবং রাবণ চরিত্রের তিনি গুণগান করতে চেয়েছেন, কারণ ওরা মানুষ, মানব চরিত্রের উপর দেখা

জয় গান গাওয়া, মনুষ্যত্বের জয় গান গাওয়া। সেক্ষেত্রে তিনি দেবতাদেরকে কিছুটা ঘৃণা করেছেন, দেবতাদের চরিত্রগুলো রামকে সহায়তা করেছে, হ্যাঁ লক্ষণকে সহায়তা করেছে, তা রাম লক্ষণ চরিত্র তো দেবতার চরিত্র, দেবত্ব উন্নীত, তা এই চরিত্রগুলোকে কিছুটা অবহেলা করে মাইকেল মধুসূদন দত্ত তিনি চেষ্টা করেছেন, বানর বাহিনীকে অবহেলা করে তিনি চেষ্টা করেছেন যে ইন্দ্রজিৎ আর রাবণকে হিরো হিসেবে দেখাতে, ইন্দ্রজিৎ এবং রাবণ চরিত্রের তিনি গুণগান করতে চেয়েছেন, কারণ ওরা মানুষ, মানব চরিত্র রূপে দেখা

জয় গান গাওয়া, মনুষ্যত্বের জয় গান গাওয়া। সেক্ষেত্রে তিনি দেবতাদেরকে কিছুটা ঘৃণা করেছেন, দেবতাদের চরিত্রগুলো রামকে সহায়তা করেছে, হ্যাঁ লক্ষণকে সহায়তা করেছে, তা রাম লক্ষণ চরিত্র তো দেবতার চরিত্র, দেবত্ব উন্নীত, তা এই চরিত্রগুলোকে কিছুটা অবহেলা করে মাইকেল মধুসূদন দত্ত তিনি চেষ্টা করেছেন, বানর বাহিনীকে অবহেলা করে তিনি চেষ্টা করেছেন যে ইন্দ্রজিৎ আর রাবণকে হিরো হিসেবে দেখাতে, ইন্দ্রজিৎ এবং রাবণ চরিত্রের তিনি গুণগান করতে চেয়েছেন, কারণ ওরা মানুষ মানব চরিত্র রূপে ওদেরকে দেখাক্ষ বংশকে রক্ষা করা, নিজেদের মান সম্মানকে রক্ষা করা। ইন্দ্রজিৎ এই সংবাদ শুনে অত্যন্ত লজ্জিত হয়েছেন, তিনি মনে করেছেন যে তার লঙ্কার বিপদে পাশে, লঙ্কার পাশে থাকা উচিত, বিপদের সময় তার পিতা রাবণের পাশে থাকা উচিত, তার ভাই বীরবাহু মারা গেছেন, রাবণ পুত্রশোকে বিধ্বস্ত, এই অবস্থায় তার প্রমোদ উদ্যানে নারীর সঙ্গে থাকা উচিত নয়, তাই তিনি তার যে রোমান্টিক বেশভূষা ছিল সবকিছু খুলে ফেলে দিয়েছেন, বেশভূষা খুলে ফেলে দিয়ে তিনি যুদ্ধসাজে সজ্জিত হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। তিনি মনে করেছেন যে যুদ্ধসাজে সজ্জিত হয়ে রথ নিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে তিনি রামচন্দ্রকে বধ করবেন এবং বধ করে এই যে অপবাদ তা দূর করে তিনি প্রতিশোধ নেবেন, ভাতৃহত্যার প্রতিশোধ নেবেন, বীরবাহুকে হত্যা করার প্রতিশোধ নেবেন, তার জন্য তিনি রথ প্রস্তুত করতে বলেছেন, বলেছেন ঘুচাবো অপবাদ বোধি রিপুকুলে, শত্রুকেদেরকে বধ করে তিনি অপবাদ ঘুচিয়ে দেবেন। তার যে অপবাদ হয়েছে যে বীর যোদ্ধা যুদ্ধক্ষেত্রে না থেকে রসরঙ্গে মন দিয়েছেন, প্রমোদ উদ্যানে প্রমোদ কর্মে ব্যস্ত রয়েছেন, স্ত্রীর সঙ্গে সখীদের সঙ্গে, তা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তোমার কি সংবাদ দিলেন প্রভাসা রাক্ষসী ধাত্রীমাতা, কি সংবাদ দিয়েছিলেন ইন্দ্রজিৎকে, ইন্দ্রজিৎ শুনে তার কি প্রতিক্রিয়া হয়েছিল, তিনি কি প্রতিজ্ঞা করেছিলেন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কিংবা লাইন তুলে প্রশ্ন এলে এই বার্তা, এই অদ্ভুত বার্তা, কোন বার্তার কথা বলা হয়েছে, কে বার্তা বহন করে নিয়ে এসেছিল, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ধাত্রীমাতা প্রভাসা রাক্ষসী যিনি প্রকৃত ছিলেন লক্ষ্মীদেবী, ছদ্মবেশ ধারণ করে এসেছিলেন, বীরবাহুর যে হত্যার যে খবর ইন্দ্রজিৎকে দিয়েছিলেন, ইন্দ্রজিতের কাছে মনে হয়েছিল এই বার্তাটা অদ্ভুত বার্তা, বীরবাহুর মৃত্যু সংবাদটা অদ্ভুত বারতা, বার্তাটা হয়েছে বারতা। এটা ধ্বনি পরিবর্তনের কোন সূত্র, বার্তা থেকে বারতা হচ্ছে বয়কার র ত একা, তর একসঙ্গে ছিল ভেঙে গেল, র ত হয়ে গেল, বারতা হয়ে গেল, ধ্বনি পরিবর্তনের কোন সূত্র, এটা মধ্য সরাগম, সরভক্তি বা বিপ্রকর্ষ, যুগ্ম ধ্বনি ব্যঞ্জন ধ্বনি ভেঙে গেল, ভেঙে গিয়ে তার মাঝে স্বরধ্বনি চলে এল, মধ্য সরাগম হয়ে গেল, যেটাকে সরভক্তি বা বিপ্রকর্ষ বলা হয়। এই সংবাদ শুনে ইন্দ্রজিতের কি প্রতিক্রিয়া হলো, এই যে অদ্ভুত বার্তা, ভয় পাবার কিছু নেই, তোমাদের এই অভিষেক কবিতাটা এমনি তোমাদের মাধ্যমিকের পাঠ্যক্রমে একটা শক্ত কবিতা, কিন্তু শক্ত বলে কিছু নেই, একটু পড়াশোনা করলে একটু ভালোভাবে তৈরি হলে এরও উত্তর দেওয়া যায়, এটাকে এড়িয়ে যাওয়ার কিছু নেই। ইন্দ্রজিতের কি প্রতিক্রিয়া হলো যখন বীরবাহুর মৃত্যু সংবাদ শুনলেন, তখন তিনি নিজেকে ধিক্কার দিয়েছিলেন, তাই তো, ধিক্কার দিয়েছিলেন, ধিক্কার দিয়ে নিজের যে রোমান্টিক বেশভূষা ছিল, ফুলের যে সমস্ত অলংকার ছিল সব কিছু ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, কনক বলয় হাতের বালা কুণ্ডল কানের দুল সব কিছু ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এবং অশোক গাছের তলায় অশোক ফুল যেভাবে পড়ে থাকে সেভাবে তার অলংকারগুলো পড়েছিল। তারপর কি করলেন না, তারপর তাকে যুদ্ধ যেতে হবে, স্বর্ণ লঙ্কা যেতে হবে, রণসাজে সজ্জিত হতে হবে, তাই তিনি রণসাজে সজ্জিত হয়েছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যে এই কাল সমরে গিয়ে তিনি রিপুকুলকে বধ করবেন, বধ করে তার অপবাদ ঘোচাবেন এবং স্বর্ণলঙ্কার মর্যাদাকে রক্ষা করবেন, রামচন্দ্র যে বীরবাহুকে হত্যা করেছে তার প্রতিশোধ তিনি নেবেন। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এর পরের অংশটাও আরও গুরুত্বপূর্ণ, যেটা আমি বলতে চলেছি যে পরের অংশটা যেখানে বলা হচ্ছে যে ইন্দ্রজিৎ যে যুদ্ধসজ্জায় সজ্জিত হলেন, তার যে যুদ্ধ সাজ, তার সঙ্গে কোন কোন মহারথীদের যুদ্ধ সাজের তুলনা করা হয়েছে, এখানে দেখে বলা হয়েছে যে ইন্দ্রজিৎ রথীন্দ্রোৎসব বীর আবরণে সজ্জিত হয়েছেন, বীরের যুদ্ধ সাজে সজ্জিত হয়েছেন, তা সেই যুদ্ধ সাজে সজ্জিত হওয়ায় তার যে যুদ্ধ সাজ সেটা তুলনা করা হয়েছে কার কার যুদ্ধ সাজের সঙ্গে, হৈমবতী পুত্র কার্তিকেও বা কার্তিক, তিনি যেমন তারকাসুরকে বধ করার জন্য যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিলেন, ইন্দ্রজিতের যুদ্ধসজ্জা তার সঙ্গে তুলনীয়। হৈমবতী পুত্র কার্তিক যেমন তারকাসুরকে বধ করার জন্য যুদ্ধসজ্জায় সজ্জিত হয়েছিলেন, ইন্দ্রজিতের যুদ্ধসজ্জা কিন্তু ঠিক সেই রূপ ছিল, আরেকজনের যুদ্ধসাজের সঙ্গে তুলনা করা হয়েছে। বিরাট পুত্রদের সঙ্গে নিয়ে গোধন যেভাবে উদ্ধার করতে গিয়েছিলেন, বৃহন্নলা রূপ ধারণ করে কিরীটী বা অর্জুন, সেই অর্জুনের যেমন যুদ্ধসজ্জা ছিল, এখানে ইন্দ্রজিতের যুদ্ধসজ্জা সেই রূপ ছিল। তাহলে ইন্দ্রজিতের যে যুদ্ধ সাজ, তার যে যুদ্ধযাত্রায় গমন, তার সঙ্গে দুই মহারথীর যুদ্ধযাত্রার তুলনা করা হয়েছে। নিশ্চয়ই প্রশ্ন থাকলে লিখতে পারবে, এক হচ্ছে হৈমবতী পুত্র কার্তিকের তারকাসুরকে বধ করার যুদ্ধসজ্জার সঙ্গে তুলনীয়, আর দুই হচ্ছে কিরীটী অর্জুনের

0: বৃহন্নলার রূপ ধারণ করে বিরাট পুত্রদের সঙ্গে নিয়ে গোধন উদ্ধার করার যুদ্ধযাত্রার সঙ্গে তুলনীয়। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এরপর ইন্দ্রজিৎ যুদ্ধসজ্জা নির্গত হয়ে পড়লেন, তার যে যুদ্ধ রথ, তার যে যুদ্ধের রথের চাকা, তার যে পতাকা, তার যে ঘোড়া, এই সব কিছু বিবরণ দেওয়া হয়েছে। মেঘবর্ণের রথ ছিল, চাকায় ছিল বিজলির ছটা, ইন্দ্রের পতাকার নয় আর ঘোড়ার গতি ছিল অত্যন্ত দ্রুত গতি, বায়ুর গতির মতো। তা এই যে জায়গাটা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আর শেষ যে জায়গাটা, সেটা হচ্ছে তোমার যুদ্ধযাত্রায় যেটা যাচ্ছিলেন তিনি, প্রমীলা তাকে বাহু ধরে আটকালো, অনুরোধ করলো যে যুদ্ধযাত্রা যাচ্ছেন, তাকে কেন পরিত্যাগ করে যাচ্ছেন। কাকুতি মিনতি করেছিলেন এই দাসীকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। তখন ইন্দ্রজিৎ তাকে আশ্বাস বানিয়ে দিয়েছিলেন যে তিনি আবার দ্রুত ফিরে আসবেন। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শেষ যেটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো ইন্দ্রজিৎ আর রাবণের কথোপকথন। স্বর্ণলঙ্কায় পৌঁছে ইন্দ্রজিৎ চাইলো যুদ্ধে যেতে, আর রাবণ চাইছে তার প্রিয় পুত্র স্বর্ণলঙ্কার শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎকে যুদ্ধে তিনি পাঠাতে চান না, কারণ এই কালসমর ইন্দ্রজিৎ যদি মারা যায় তাহলে স্বর্ণলঙ্কার কেউ থাকবে না। কিন্তু শেষে ইন্দ্রজিতের অনুরোধ রক্ষার্থে তাকে যুদ্ধে পাঠাতেই হয়েছিল। সেনাপতি পদে অভিষিক্ত করে তাকে তিনি আগামীকাল প্রভাতে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছিলেন, এবং ইষ্ট দেবতাকে তুষ্ট করে নিকুম্বিলার যজ্ঞাগারে যজ্ঞ সাঙ্গ করে। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইভাবে তোমরা অভিষেক কবিতার বিষয়গুলো অনুসরণ করবে, দেখবে আগামী দিনে অভিষেক কবিতা তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে উঠবে। তাহলে আমাদের আলোচনা এখানেই আমরা শেষ করব।
1: এতক্ষণ শুনছিলেন দশম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা। আলোচনা করলেন মহিষ টিকরি ভুবন সন্তোষ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৃত্যুঞ্জয় দাস, সঙ্গে দুজন শিক্ষার্থী। শুনলেন বিদ্যার্থীদের জন্য আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতায় এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25শে আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
2: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21শে অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, হালকা থেকে মাঝারি

সর্বনিম্ন পরিমাণ 75%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.47 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যে সমস্ত মৎস্যজীবীরা যান তাদের জন্য তেমন কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি শুনবেন, পরিবেশনায় পুলিন চন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে কথিকা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বলবেন তুফান হাঁসদা। লোকগীতি পরিবেশনায় বাহামাই কৌশল্যা হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসরে শুনবেন বিশ্ব তুলা দিবস উপলক্ষে সোমনাথ সর্দারের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। আমাদের রাজ্যে বাণিজ্যিকভাবে রসুন ও আদা চাষের সম্ভাবনা নিয়ে ডক্টর তপন কুমার মাইতি সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, রাত 8 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 আইনি কথা, বিষয় কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর আইন, অতিথি আইনজীবী বৌথায়ন ভট্টাচার্য, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী আবির হোসেন। 9:30 আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন পরিতোষ সেনের সাক্ষাৎকার এবং সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুনেত্রা ঘটক। 10:00 শুনবেন সেবা সংকল্প অভিযান আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের প্রযোজনা। 10:15 বাংলা ছায়াছবির গান, 10:30 কীর্তন পরিবেশনায় সুমিত সাহা, 10:45 শ্যামাসঙ্গীত শিল্পী অজিত গোস্বামী, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী অভিষেক লাহিড়ি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সন্ধে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী অভিষেক লাহিড়ি, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলার তার গৃহীত প্রধান উদ্যোগ, কর্মসূচি, সংস্কার এবং প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা। 7:45 দর্পণ, রাত 8 হিন্দি ছায়াছবির গান, 8:10 ভারতীয় বিমানবাহিনীর 94তম বর্ষপূর্তির প্রাক্কালে বিশেষ বার্তা দেবেন চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং, PVSM। 8:16 হরাইজন ইংরেজি সাপ্তাহিক শ্রুতিপত্রিকা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নরেন্দ্রনাথ জানার সাক্ষাৎকার নিয়েছেন উজমা জাহাঙ্গীর। স্পটলাইট 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি উচন তালমা খন পৌঁছায় মরে গেল তুরুই গেটুর তুরুই মিটারে এহবে না তেহনা সান্তারি আখড়া। এতহবরে দো আজম তাবুন পে পুলিন চন্দ্র মান্ডি আর সাউতেন কোয়া লাগড়ি সেরিন সেরেন রদ পুলিন চন্দ্র মান্ডি আর সুমিত্রা মান্ডি।

0: পুলিন চন্দ্র মান্ডি আর সাউথেন লাগরে সেরেন পে আজম কে তাবনা সেরেন রে দক্ষিণ তাহে কানা পুলিন চন্দ্র মান্ডি আর সুমিত্রা মান্ডি নিত আজম দাবন পে গাপান আখড়া কামি হরা গাপা সান্তারি আখড়া রে আজম আ সন্ধ্যা সরেন আর সাউথেন কোয়া সেরেন কাপুমুনি হেমরম আর সাউথেন কোয়া সেরেন চন্দ্র মুর্মু আর সাউথেন কোয়া সাপড়াওতেনা সেরেন আর সেরেনা কানুরাম সরেন ইনার বেগর আজম আ আত্মনির্ভর নিধি স্কিম বাবদে থুতি থুতি আয় বৈদ্যনাথ হাস্তা গাপানা আখড়া কামি হরা পে আজম কে তাবনা আর মিঘাড়ি
1: আকাশবাণী কলকাতা খবর পাড়াই দিন কল্পনা মুর্মু মারাং মন্ত্রী মানতা নরেন্দ্র মোদিয়া দিশম সেবা আর মানুয়া সেবা রেনা তেহেন বারগেল মড়ে সেরমা পুরোবিনা 2001 সালে রিয়া 7 অক্টোবর গুজরাট রেন মুখ্যমন্ ত্রী আর তাইম দারাম রে 2014 সালে রিয়া 26 মে খন মারাং মন্ত্রী লেখাতে 2015 সেরমা নিরবচ্ছিন্ন ভাব তে জনসেবার এই সফর আকানা নয়া দিশাতে যুদ্ধ যুদ্ধ জনমুখী কর্মসূচি আখড়া সাপড়াও কানা মারাং মন্ত্রী মনোতন মোদি আর বিজেপি রেন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন নয়া লাসাড়েতে নয়াদিল্লির বিকশিত ভারত সংকল্প সভারে ভাষণ কিন এম কেদা মারাং মন্ত্রী আজ ভাষণ রে মেন কেদা যে মানমিয়া পাতিয়াও আর দল রেন কামিয়া কোয়া নিষ্ঠাগে আজ ঠেন মারাং দাড়ে দো পারমেন 2015 সের

0: ᱜᱚᱜ ᱵᱷᱟᱹᱨᱭᱟᱹᱜᱼᱟ 70 ᱵᱚᱪᱷᱚᱨ ᱠᱷᱚᱱᱟᱜ ᱡᱟᱹᱥᱛᱤ ᱩᱢᱮᱨᱟᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱮᱵᱤᱯᱤᱮᱢ ᱡᱮᱮᱣᱟᱭ ᱨᱮᱭᱟᱜ ᱟᱣᱛᱟᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱯᱚᱨᱤᱵᱟᱨ ᱨᱮᱱ ᱥᱚᱫᱚᱥᱥᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚ ᱩᱱᱠᱩ ᱯᱨᱚᱛᱤ ᱥᱮᱨᱢᱟ 5 ᱞᱟᱠᱷ ᱴᱟᱠᱟ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱵᱟᱹᱲᱛᱤ ᱴᱚᱯ ᱟᱯ ᱠᱚᱵᱷᱟᱨᱮᱡᱽ ᱠᱚ ᱧᱟᱢᱟ ᱱᱚᱣᱟ ᱯᱤᱮᱢ ᱡᱮᱮᱣᱟᱭ ᱱᱚᱣᱟ ᱥᱟᱥᱛᱷᱚ ᱵᱤᱢᱟ ᱫᱚ ᱟᱛᱳ ᱫᱤᱥᱚᱢ ᱪᱟᱦᱮ ᱥᱚᱦᱚᱨ ᱵᱟᱡᱟᱨ ᱜᱚᱴᱟᱨᱮᱱ ᱦᱚᱲ ᱜᱮᱠᱚ ᱧᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱚᱵᱮ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱢᱟᱱᱫᱚᱱᱰᱚ ᱢᱮᱱ ᱫᱚ ᱪᱮᱫ ᱡᱳᱜᱽᱜᱚᱛᱟ ᱛᱟᱦᱮᱸ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱚᱣᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱡᱮᱞᱮᱠᱟ ᱡᱮ ᱟᱛᱳ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱯᱤᱮᱢ ᱡᱮᱮᱣᱟᱭ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱧᱟᱢᱟ ᱡᱮᱞᱮᱠᱟ ᱮᱥᱴᱤ ᱮᱥᱥᱤ ᱜᱷᱟᱨᱚᱸᱡᱽ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱠᱚᱠᱚᱭ ᱡᱩᱜᱤ ᱟᱨ ᱵᱟᱝ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚᱭᱛᱮ ᱡᱤᱣᱤ ᱠᱚ ᱵᱤᱛᱟᱹᱣᱟ ᱟᱨ ᱡᱟᱦᱟᱸᱭ ᱜᱷᱟᱨᱚᱸᱡᱽ ᱨᱮ 16 ᱠᱷᱚᱱᱟᱜ 59 ᱥᱮᱨᱢᱟ ᱩᱢᱮᱨᱟᱱ ᱦᱚᱲ ᱵᱟᱹᱱᱩᱜ ᱠᱚᱣᱟ ᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱜᱷᱟᱨᱚᱸᱡᱽ ᱥᱮ ᱯᱚᱨᱤᱵᱟᱨ ᱨᱮ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱯᱷᱤᱡᱤᱠᱮᱞ ᱦᱮᱱᱰᱤᱠᱮᱯ ᱟᱨ ᱥᱩᱥᱛᱷ ᱥᱮ ᱪᱮᱴᱟ ᱯᱨᱟᱯᱛᱚᱵᱚᱭᱚᱥᱠᱚ ᱥᱚᱫᱚᱥᱥᱚ ᱵᱟᱹᱱᱩᱜ ᱠᱚᱣᱟ ᱵᱷᱩᱢᱤᱦᱤᱱ ᱯᱚᱨᱤᱵᱟᱨ ᱡᱟᱦᱟᱸᱭᱟᱜ ᱫᱚ ᱚᱥᱛᱷᱟᱭᱤ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱛᱮᱫ ᱡᱤᱣᱤ ᱠᱚ ᱵᱤᱛᱟᱹᱣ ᱮᱫᱟ ᱟᱹᱫᱤᱢ ᱩᱯᱚᱡᱟᱹᱛᱤ ᱠᱚ ᱥᱮ ᱟᱹᱫᱤᱢ ᱦᱚᱲ ᱠᱚ ᱟᱹᱭᱤᱱᱜᱚᱛ ᱵᱷᱟᱵᱛᱮ ᱡᱮᱞ ᱢᱩᱠᱛᱤ ᱵᱚᱱᱰᱮᱰ ᱥᱨᱚᱢᱤᱠ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚᱣᱟᱜ ᱢᱤᱫ ᱠᱟᱢᱨᱟ ᱥᱩᱢᱩᱝ ᱢᱤᱫᱴᱟᱝ ᱜᱮ ᱚᱲᱟᱜ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱠᱮᱴᱮᱡ ᱵᱷᱤᱛ ᱟᱨ ᱵᱟᱝ ᱠᱮᱴᱮᱡ ᱪᱷᱟᱫ ᱵᱟᱹᱱᱩᱜ ᱛᱟᱠᱚᱣᱟ ᱯᱤᱮᱢ ᱡᱮᱮᱣᱟᱭ ᱥᱚᱦᱚᱨ ᱵᱟᱡᱟᱨ ᱨᱮᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱧᱟᱢᱟ ᱥᱚᱦᱚᱨ ᱵᱟᱡᱟᱨ ᱠᱚᱨᱮᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱦᱚᱲ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱯᱤᱮᱢ ᱡᱮᱮᱣᱟᱭ ᱯᱨᱚᱠᱚᱞᱯ ᱨᱮᱭᱟᱜ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱠᱚ ᱧᱟᱢᱟ ᱩᱱᱠᱩ ᱫᱚᱠᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱫᱷᱳᱯᱟ ᱴᱚᱦᱚᱨᱤ ᱥᱮ ᱯᱟᱦᱟᱨᱟᱫᱟᱨ ᱚᱲᱮᱡ ᱜᱮᱸᱫᱟᱜ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱵᱟᱪᱷᱟᱣ ᱵᱟᱲᱟᱭᱟ ᱢᱮᱠᱟᱱᱤᱠ ᱤᱞᱮᱠᱴᱨᱤᱥᱤᱭᱟᱱ ᱥᱟᱨᱟᱣ ᱠᱟᱹᱢᱤᱭᱟᱹ ᱦᱚᱲᱟᱜ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱜᱷᱟᱥᱟᱣ ᱜᱤᱛᱤᱞ ᱠᱟᱹᱢᱤᱭᱟᱹ ᱦᱚᱲ ᱥᱮᱱᱤᱴᱮᱥᱚᱱ ᱠᱟᱹᱢᱤ ᱢᱟᱹᱞᱤ ᱡᱷᱟᱹᱲᱩᱫᱟᱨ ᱢᱮᱱ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱦᱚᱲ ᱠᱚ ᱡᱚᱜ ᱯᱷᱟᱨᱪᱟᱭᱟ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱫᱩᱲᱩᱵ ᱡᱟᱦᱟᱸᱭ ᱦᱚᱥᱛᱚᱥᱤᱞᱯ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚᱨᱡᱤ ᱯᱷᱩᱴᱯᱟᱛ ᱨᱮᱱ ᱢᱩᱪᱤ ᱯᱷᱮᱨᱤᱣᱟᱞᱟ ᱨᱟᱡᱽᱢᱤᱥᱛᱨᱤ ᱢᱤᱥᱛᱨᱤ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱲ ᱠᱩᱞᱤ ᱨᱚᱝ ᱢᱤᱥᱛᱨᱤ ᱫᱟᱨᱣᱟᱱ ᱜᱟᱹᱰᱤ ᱨᱮᱱ ᱰᱨᱟᱭᱵᱷᱟᱨ ᱠᱚᱱᱴᱨᱟᱠᱴᱚᱨ ᱦᱮᱞᱯᱟᱨ ᱨᱤᱠᱥᱟᱣᱟᱞᱟ ᱦᱩᱰᱤᱧ ᱚᱯᱷᱤᱥ ᱠᱚᱨᱮᱱ ᱯᱤᱭᱚᱱ ᱰᱮᱞᱤᱵᱷᱟᱨᱤ ᱵᱚᱭ ᱫᱚᱠᱟᱱᱫᱟᱨ ᱳᱭᱮᱴᱟᱨ ᱱᱩᱠᱩ ᱠᱚ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱯᱤᱮᱢ ᱡᱮᱮᱣᱟᱭ ᱨᱮᱭᱟᱜ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱡᱟᱦᱟᱸᱭ ᱵᱟᱝ ᱠᱚ ᱧᱟᱢᱟ ᱩᱱᱠᱩ ᱫᱚᱠᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸᱭᱟᱜ ᱵᱟᱨᱯᱮ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱯᱩᱱ ᱪᱟᱠᱟ ᱜᱟᱹᱰᱤ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱦᱟᱹᱠᱩ ᱥᱟᱵ ᱞᱟᱹᱜᱤᱫ ᱢᱚᱴᱚᱨ ᱤᱧᱡᱤᱱ ᱨᱮᱭᱟᱜ ᱞᱟᱹᱣᱠᱟᱹ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱠᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸᱭᱟᱜ ᱪᱟᱥ ᱠᱟᱹᱢᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱠᱨᱤᱥᱤ ᱡᱚᱱᱛᱨᱚᱯᱟᱹᱛᱤ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱠᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸᱭᱟᱜ ᱠᱤᱥᱟᱱ ᱠᱟᱨᱰ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱨ ᱠᱨᱮᱰᱤᱴ ᱞᱤᱢᱤᱴ 50,000 টাকা ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱠᱟᱹᱢᱤᱭᱟᱹ ᱦᱚᱲ ᱠᱚ ᱟᱨ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱪᱟᱥ ᱠᱟᱹᱢᱤ ᱵᱮᱜᱚᱨ ᱥᱚᱨᱠᱟᱨᱤ ᱵᱷᱟᱵᱛᱮ ᱮᱴᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚᱨᱮ ᱡᱚᱲᱟᱣ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸᱭᱟᱜ ᱟᱭ ᱪᱟᱸᱫᱚᱠᱤᱭᱟᱹ 10,000 টাকা ᱠᱷᱚᱱᱟᱜ ᱡᱟᱹᱥᱛᱤ ᱡᱟᱦᱟᱸᱭᱟᱜ ᱯᱷᱨᱤᱡᱽ ᱟᱨ ᱞᱮᱱᱰᱞᱟᱭᱤᱱ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸᱭᱟᱜ ᱠᱮᱴᱮᱡ ᱥᱟᱺᱦᱤᱡ ᱢᱟᱨᱟᱝ ᱧᱚᱜ ᱚᱲᱟᱜ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱠᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸᱭᱟᱜ 5 ᱮᱠᱚᱨ ᱟᱨ ᱵᱟᱝ ᱱᱚᱣᱟ ᱠᱷᱚᱱᱟᱜ ᱡᱟᱹᱥᱛᱤ ᱦᱟᱥᱟ ᱡᱚᱢᱤ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱠᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱯᱤᱮᱢ ᱡᱮᱮᱣᱟᱭ ᱥᱟᱥᱛᱷᱚ ᱵᱤᱢᱟ ᱨᱮᱱᱟᱜ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱧᱟᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱫᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱱᱚᱣᱟ ᱯᱤᱮᱢ ᱡᱮᱮᱣᱟᱭ ᱧᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱡᱳᱜᱽᱜᱚ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱩᱱᱠᱩ ᱦᱚᱲ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱟᱭᱩᱥᱢᱟᱱ ᱵᱷᱟᱨᱚᱛ ᱯᱨᱚᱫᱷᱟᱱᱢᱚᱱᱛᱨᱤ ᱡᱚᱱ ᱟᱨᱳᱜᱽᱜᱚ ᱡᱳᱡᱚᱱᱟ ᱥᱟᱥᱛᱷᱚ ᱵᱤᱢᱟ ᱧᱟᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱟᱵᱮᱫᱚᱱ ᱞᱟᱜᱟᱣ ᱟᱠᱚᱣᱟ ᱟᱵᱮᱫᱚᱱ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱫᱚ ᱮᱵᱤ ᱯᱤᱮᱢ ᱡᱮᱮᱣᱟᱭ ᱨᱮᱭᱟᱜ ᱚᱯᱷᱤᱥᱤᱭᱟᱞ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱦᱩᱰᱤᱧ ᱦᱟᱛᱮᱨ ᱡᱷᱚᱛᱚᱜᱮ pmjay.gov.in ᱨᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱟᱯᱲᱮᱭᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱚᱸᱰᱮ ᱱᱤᱵᱚᱱᱫᱚᱱ ᱥᱮ ᱥᱮᱞᱮᱫ ᱠᱟᱜ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨ ᱯᱤᱮᱢ ᱡᱮᱮᱣᱟᱭ ᱥᱠᱤᱢ ᱠᱷᱚᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱰᱤᱡᱤᱴᱮᱞ ᱥᱟᱥᱛᱷᱚ ᱠᱟᱨᱰ ᱤᱥᱩ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱢᱮᱱ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱟᱥᱛᱷᱚ ᱠᱟᱨᱰ ᱠᱚ ᱮᱢᱚᱜᱼᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱟᱨᱰ ᱜᱮ ᱩᱯᱨᱩᱢ ᱥᱟᱠᱟᱢ ᱥᱮ ᱥᱚᱱᱟᱠᱛᱚᱠᱚᱨᱚᱱ ᱴᱩᱞ ᱱᱚᱣᱟ ᱫᱮᱠᱷᱟᱣ ᱠᱟᱛᱮ ᱜᱮ ᱵᱤᱱᱟᱹ ᱯᱩᱭᱥᱟᱹᱛᱮ ᱪᱤᱠᱤᱛᱥᱟ ᱨᱮᱭᱟᱜ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱟᱭᱩᱥᱢᱟᱱ ᱵᱷᱟᱨᱚᱛ ᱯᱨᱚᱫᱷᱟᱱᱢᱚᱱᱛᱨᱤ ᱡᱚᱱ ᱟᱨᱳᱜᱽᱜᱚ ᱡᱳᱡᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ABPMJAY ভারত দিশম রিয়া যত রাজ্য আর কেন্দ্র শাসিত অঞ্চলে নোয়া স্বাস্থ্য বিমা চালু আকানা তবে তিনাক গান রাজ্য রে দো বাং চালু লেন তাহে কানা তবে নেবেতার গে উড়িষ্যা পনত নোয়া যোজনা চালু আকার লেখাতে 34 আনা পনত হিসাবতে লেখা আকানা দিল্লি হনিত নোয়া প্রকল্প চালু আকাদা পশ্চিমবাংলা আর তেলেঙ্গানা লেখান তিনাক গান পনত রে নোয়া যোজনা বাং চালু আকানা তবে আয়মা পনত গে আপড়িয়া পনত সরকার পাহাটা খোনা আপড়িয়া খরচা থেকে স্বাস্থ্য বিমা রেনা সুবিধা জনগণ কো এমা কো কানা
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাবদে থুতিপে আজমকে তাবনা।

দিকে দেয় তুফান হাসদা, মুচেরেদা আজম তাবুন পে বাহাময় কৌশল্যা হাসদা আর সাঁওতেন কোয়া দং সেরিন সেরিনেদ বাহাময় কৌশল্যা হাসদা।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। রাজ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য দপ্তর চিকিৎসকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে, ডেঙ্গু ধরা পড়ার প্রথম দিন থেকেই রোগীর ওপর কড়া নজরদারি চালাতে হবে। একই সঙ্গে উপসর্গ দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। 10 দিনের বেশি জ্বর স্থায়ী হলে শুধু ডেঙ্গু নয়, টাইফয়েড, স্ক্রাব টাইফাস, লেপ্টোস্পাইরোসিস, ম্যালেরিয়া, মূত্রনালীর সংক্রমণের মতো অন্য রোগের সম্ভাবনাও খতিয়ে দেখতে হবে। হাসপাতালে চিকিৎসা রোগীর ক্ষেত্রে সেখানে থাকাকালীন কোনো সংক্রমণ হয়েছে কিনা তাও বিবেচনা করতে বলা হয়েছে। অন্যদিকে জ্বরের প্রথম 3 দিনেই পেটে ব্যথা, বারবার বমি, অতিরিক্ত দুর্বলতা, রক্তপাত সহ বিপদ সংকেতের ওপর নজর রাখতে হবে। রোগীর অন্য কোনো জটিল অসুখ রয়েছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, বিপদ সংকেত বা অন্য শারীরিক জটিলতা থাকলে ডেঙ্গু রোগী

হাসপাতালে ভর্তি করতে হবে। উৎসবের মরশুমে রাজ্য সরকার ভর্তুকি মূল্যে সাধারণের মধ্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। নাফেডের মাধ্যমে মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ কিনে 35 টাকা কেজি দরে সাধারণের মধ্যে বিক্রি করা হচ্ছে বলে কৃষি বিপণন দপ্তর সূত্রে জানা গেছে। পূর্ব বর্ধমানে ইতোমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় স্টল করে এই পেঁয়াজ বিক্রির কাজ শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের অন্যান্য জেলাতেও সুফল বাংলা স্টলের মাধ্যমে তা পাওয়া যাবে। উল্লেখ্য, বর্তমানে খোলা বাজারে 60 থেকে 70 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স DRI ইন্দোনেশিয়া থেকে সুপারি আমদানি করে তা বাংলাদেশি পণ্য হিসেবে দেখিয়ে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সঞ্জয় গুপ্তা। DRI সূত্রে খবর, বেনারস থেকে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে আজ বনগাঁও মহকুমা আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার দেউল সংরক্ষিত বনাঞ্চল এবং গড় অঞ্চলে দুর্গাপুজো উপলক্ষে হরিণ ও ময়ূর দেখতে পর্যটক ও পুণ্যার্থীদের সমাগম বহুগুণ বাড়তে চলেছে। ঐতিহাসিক শ্যামরূপা মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে আসা হাজার হাজার মানুষের উপস্থিতির কথা মাথায় রেখে বন্যপ্রাণীদের সুরক্ষায় পুলিশ ও বনদপ্তর তৎপর। বনাঞ্চল সংলগ্ন এলাকায় হরিণ ও ময়ূরের অবাধ বিচরণ থাকলেও পর্যটকদের অসচেতনতার কারণে বন্যপ্রাণীদের জীবন বিপদাপন্ন হয়ে উঠছিল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উৎসবে 4 দিন বনাঞ্চলের নিরাপত্তা সুনিশ্চিত করতে কঠোর নির্দেশিকা কার্যকর থাকবে। এদিকে জেলার অন্ডালে ECL এর কেন্দা এলাকার CL জামবাদ ইনক্লাইন পাড়ায় মাত্র 1 দিনের ব্যবধানে পরপর 2 বার জমি ধসে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আজ দুপুরে হঠাৎই বিশাল এলাকা জুড়ে ধস নামে। ECL এর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ECL কর্তৃপক্ষ বাসিন্দাদের দাবি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর 7:35।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 110.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন,
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আগামী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলারই বেশিরভাগ জায়গায়। আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় জানানো হয়েছে, 7-11 সেন্টিমিটার হারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর জেলার 2-1টি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার 2-1টি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলারই 2-1টি জায়গার ওপর দিয়ে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শুরু হচ্ছে কৃষি কথার আসর।
3: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের রাম ভাই বলছি। বন্ধুরা, আজকের দিনটা মনে আছে তো? আজকে কিন্তু অক্টোবর মাসের 7 তারিখ,

0: বিশেষত যে সমস্ত কৃষক বন্ধু আপনারা তুলো চাষ করেন, কেন তুলোর কথা বললাম, কারণ আজকে যে দিনটা বলছিলাম সেটা হচ্ছে বিশ্ব তুলো দিবস, অর্থাৎ ইংরেজিতে বললে ওয়ার্ল্ড কটন ডে। আর প্রতি বছর আজকের দিনটা অর্থাৎ এই যে 7ই অক্টোবর আমরা বিশ্ব তুলো দিবস বা ওয়ার্ল্ড কটন ডে হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেটা আমরা প্রতিপালন। কেন তুলো চাষের উপর গুরুত্ব দিই, এই সমস্ত কিছু আজকে আমরা জানব। আর সে বিষয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনার নিমপিঠে অবস্থিত রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেখানকার শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ সোমনাথ সরকার। সোমনাথবাবু আসুন, আপনাকে অনুষ্ঠানে স্বাগত।
1: নমস্কার।
0: যে কথাটা বলছিলাম যে আজকের দিনটা তো আমরা পালন করি বিশ্ব তুলো দিবস হিসাবে, তো একটু যদি আমাদের শ্রোতা বন্ধুদের বলেন যে বিশ্ব তুলো দিবস ঠিক কবে থেকে পালন করা শুরু হয়।
1: রাম ভাই, এই বিশ্ব তুলো দিবস যেটা, প্রথমে আমেরিকার চারটে দেশ, যেটা বেনিন, বার্কিনিয়া ফাসো, চাঁদ আর মালি, এই চারটে দেশ প্রথম মানুষের জীবনে তুলোর গুরুত্ব, দৈনন্দিন জীবনে এর ব্যবহার এবং অর্থনৈতিক দিক দিয়ে এটা অনেক অপরিহার্য গুণগুণ সম্পন্ন, সেই কথা মাথায় রেখে তারা প্রথম এই তুলো দিবস হিসাবে পালন করে।
0: ঠিক।
1: পরবর্তীকালে 2021 সালের আগস্ট মাসে যে যুক্তরাষ্ট্রীয় সাধারণ সম্মেলন হয়েছিল, সেখানে এই তুলোর গুরুত্ব মাথায় রেখে প্রথম তারা এই বিশ্ব তুলো দিবস 7ই অক্টোবরকে ঘোষণা করে।
0: তাই এই বিশ্ব তুলো দিবস যে পালন করব আমরা বা করে থাকি আপনি বললেন, সেটা কেন?
1: এই বিশ্ব তুলো দিবস আমরা কেন পালন করি, দেখুন এই যে আমাদের তুলোর, আমাদের দৈনন্দিন জীবনে তুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের জীবনের এই যে জামা কাপড় থেকে শুরু করে আমাদের দৈনন্দিন সমস্ত কিছুতে কিন্তু তুলোর ব্যবহার অপরিসীম।
0: আচ্ছা।
1: এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে, এই যে হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কেটে গেলে যে আমরা পট্টি করি বা এইসব জায়গায় তুলোর যে ব্যবহার, সেইগুলোর কথা মাথায় রেখে তুলোর অপরিসীম, অপরিহার্য এবং সমস্ত কিছু দিক থেকে দেখতে গেলে তো আমরা এই তুলোটাকে যে বিশ্ব দরবারে এই যে তুলো বিক্রি করে আমদানি রপ্তানির মাধ্যমে যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয়,
0: ঠিক
1: উন্নয়ন হয়, তাদের কথা মাথায় রেখে এই তুলো চাষের সাথে যুক্ত প্রচুর মানুষ আছেন সারা পৃথিবীতে, প্রায় 250 মিলিয়ন মানুষ যারা এই তুলো চাষের সাথে যুক্ত, তাদের একত্রিত করে এই তাদের অর্থনৈতিক উন্নতি এবং তাদের সার্বিক সামাজিকভাবে তাদের সচ্ছলতা কথাটা মাথায় রেখে তাদের এই তুলো সম্পর্কে অবগত করার জন্য বা তাদের মধ্যে সচেতনতা যে বৃদ্ধি তার করার উদ্দেশ্যেই কিন্তু এই বিশ্ব তুলো দিবস।
0: সোমনাথবাবু, শ্রোতা বন্ধুদের বলি যে আপনি যেটা বলতে চাইছেন খুব ছোট করে এই দাঁড়ালো যে এই বিশ্ব তুলো দিবস পালন করার অর্থই হল যে তুলোর গুরুত্বটাকে তুলে ধরা এবং আমাদের প্রাত্যহিক জীবনে যে তুলোর ব্যবহার এতটাই প্রাধান্য পেয়েছে, সুতরাং সেই ক্ষেত্রে তুলো চাষের একটা প্রচার প্রসার দরকার, সেটা তারা মনে করেছেন এবং সেই কারণে তুলো চাষীদেরও উজ্জীবিত করা, তাদের উৎসাহিত করা এবং তাদের উৎপাদিত ফসল যে তুলোটা যাতে ঠিকভাবে বাজারজাত করা যায় এবং সেই বাজার করার ভিত্তিতে বিশ্বের দরবারে সেখানে যে আমদানি রপ্তানির মধ্য দিয়ে যাতে একটা মোটা অঙ্কের
1: মুনাফা
0: চাকরিসক বন্ধুরা পেতে পারেন, সেদিকে লক্ষ্য রাখা হয়, তাই তো?
1: একদম।
0: তা বেশ, এই তুলো দিবস যেটা আমরা বলছি বিশ্ব তুলো দিবস, মূল ভাবনাটা কি, মানে যাকে আমরা বলি থিম, প্রত্যেক বছরই তো কোনো একটা নির্দিষ্ট দিন যখন পালন করা হয় তার একটা ভাবনা থাকে।
1: আমাদের যে ভাবনা বলতে গেলে, ইংরেজিতে বলতে গেলে মেকিং কটন ফেয়ার অ্যান্ড সাস্টেনেবল ফর অল ফার্ম টু ফ্যাশন, অর্থাৎ এই যে ব্যাপারটা দেখুন, তুলো যে উৎপন্ন হয় সেটা কিন্তু ফার্মেই বা খামারে উৎপন্ন হয় এবং প্রান্ত

0: ভিত্তিক চাষি যারা আছে তারাই কিন্তু উৎপন্ন করে, এবং এটা দীর্ঘ প্রক্রিয়াকরণের মাধ্যমে আমাদের যদি দেখা যায় এই যে আমাদের আজকের যে আদব কায়দা মানুষ এত উন্নত হয়েছে, তাদের বিভিন্ন রকমের আমাদের জামা কাপড়, বিভিন্ন ধরনের জামা কাপড় সবে কিন্তু এই তুলোর মাধ্যমেই হচ্ছে, তুলোর থেকে উৎপন্ন হচ্ছে
1: একদম।
0: তো এইটাকে যে তুলোর উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, এই যে মূল বিষয়টা, সেখানে স্বচ্ছতা এবং বিশ্ব বাণিজ্যে যাতে ভালোভাবে মানুষ যারা যারা যুক্ত আছেন এই পেশা, তারা যাতে সম্মানের সহিত প্রতিটা ক্ষেত্রে তারা যেন বাঁচতে পারে এবং এটা একটা চিরস্থায়ী দীর্ঘস্থায়ী রূপে নিতে পারে,
1: তারই একটা সাস্টেনেবল,
0: সাস্টেনেবল হতে হবে।
1: তা এই যে তুলো উৎপাদনের ক্ষেত্রে বা ব্যবহারের কথা বারে বারেই আসছে, তো এইটা প্রথম কোথায় দেখা গেছিল?
0: একটু যদি আমাদের ইতিহাসের দিকে নজর দিই তাহলে দেখা যায় প্রায় 7000 বছর ধরে কিন্তু আগে থেকেও কিন্তু আমাদের দেশে
1: তুলো
0: চাষ ছিল, মানে প্রমাণ পাওয়া যায়। আরেকটু যদি আগের থেকে দেখা যায় যে 3000 BC, মানে যীশুখ্রিস্টের জন্মের 3000 বছর আগে,
1: যীশুখ্রিস্টের জন্মের 3000 বছর আগে, BC মানে বিফোর ক্রাইস্ট,
0: বিফোর ক্রাইস্ট অ্যাকচুয়ালি,
1: 3 বছর আগে,
0: জন্মের 3000 বছর আগে যে ইন্দাস ভ্যালি, যে ইন্দাস ভ্যালি বা উপত্যকা, সেখানে কিন্তু তুলো চাষের প্রমাণ পাওয়া যায়। পরবর্তীকালে চীন সভ্যতা বা ইজিপশিয়ান বা মিশরীয় সভ্যতা বা আমেরিকান কন্টিনেন্টেও কিন্তু তুলোর ব্যবহার পাওয়া গেছে।
1: ঠিক, তাহলে আপনি বলতে চাইছেন ইতিহাসের দিকে মুখ ঘুরিয়ে শ্রোতা বন্ধুরা যারা শুনছেন, যে আমাদের যবে থেকে সভ্যতার শুরু হয়েছে, আমরা যবে থেকে আসলে সিভিলাইজেশন এসেছি, সেটা বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে যখন যখন এই সভ্যতাগুলো বিকশিত হয়েছে, আমরা সেদিকে যদি তাকাই তাহলে কিন্তু তুলোর ব্যবহার নজরে আসে, তাই তো? তার মানে সেই সময়েও তুলো চাষ ছিল, সেটা বিফোর ক্রাইস্ট, খ্রিস্টজন্মের 3000 বছর আগে যেমন তার প্রমাণ পাওয়া গেছে, তেমনি 7000 বছর আগেও কিন্তু আমাদের দেশে তুলো চাষের প্রমাণ পাওয়া গেছে, তাই তো? তো এই বিষয়ে যখন আমরা কথা বলছি তুলো নিয়ে, তো তুলো চাষ এবং উৎপাদনে আমাদের দেশের গুরুত্বটা ঠিক কি রকম আপনার কাছে জানতে চাইব।
0: আমাদের দেশে যদি আমরা চাষের এলাকার দিক থেকে দেখি যে সারা পৃথিবীতে টোটাল সর্বমোট যে পরিমাণ জায়গায় তুলো চাষ হয় তা প্রায় 333 লাখ হেক্টর জমিতে তুলো চাষ হয়। সেদিকে দেখতে গেলে সারা বিশ্বের কথা বলছি আমি, সারা বিশ্বে প্রায় 333 লাখ হেক্টর জমিতে তুলো চাষ হয়। তার মধ্যে ভারত কিন্তু তুলো চাষের এলাকা অনুযায়ী কিন্তু প্রথম স্থান অধিকার করে,
1: বেশ,
0: এটা প্রায় 120 লাখ,
1: 120.69
0: জমিতে তুলো চাষ হয়, যেটা প্রায় দেখতে গেলে মোটামুটি 36% এরিয়াতে কিন্তু তুলো চাষ হয়। এবং উৎপাদনের দিক থেকেও দেখতে গেলে আমাদের এশিয়ার মধ্যে বা উৎপাদন দিক থেকে দেখতে গেলেও কিন্তু চীনের পরেই কিন্তু আমাদের এই ভারতবর্ষের স্থান, যা প্রায় 61,62,000 টন তুলো প্রোডাকশন হয় বা উৎপন্ন হয়।
1: তা একটু জানতে চাইব আমাদের দেশের কথা তো আমরা জানলাম, বিশ্বের ব্যাপারটাও আসলো, এটা বুঝলাম যে আমরা যদি এশিয়ার কথা মানে মহাদেশ কথা ভাবি তাহলে চীন প্রথমে রয়েছে, তারপরে আমরা রয়েছি। তো আমাদের দেশে কোন কোন রাজ্যে তুলো অধিক পরিমাণে উৎপন্ন হয়?
0: আমাদের দেশে যদি দেখি আমরা, আমাদের যে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ, কর্ণাটক, তামিলনাড়ু, এই যে জায়গাগুলো, মহারাষ্ট্র, এই যে জায়গাগুলো আছে এইগুলোতেই কিন্তু আমাদের যে কৃষ্ণ মৃত্তিকা বলা হয়, যে কটন, ব্ল্যাক কটন সয়েল বলে, যেটা কৃষ্ণ মৃত্তিকা, সেখানে কিন্তু তুলো চাষ,
1: তুলো চাষটা বেশি প্রাধান্য পায় এবং উৎপাদনের দিক থেকে বা

0: যদি আমরা এলাকার কথা ভাবি সেইটা, তাহলে আপনি বলছেন যে কৃষ্ণ মৃত্তিকা যেখানে তুলো চাষটা সেখানে উপযোগী। তো এই তুলো চাষের কথা যখন আমরা বলছি, এটাও জানলাম যে কোন কোন রাজ্যগুলোতে হচ্ছে, কিন্তু এই উন্নতি সাধনের ক্ষেত্রে আমাদের দেশে তুলো চাষের এলাকা বলুন বা উৎপাদন বলুন, গুণগত মান বলুন, সেগুলো বাড়ানোর ক্ষেত্রে সরকারের কি ধরনের প্রয়াস রয়েছে?
1: এক্ষেত্রে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার যে সেকশন আছে আমাদের দেশে,
0: মানে আমাদের দেশে যে কৃষি এবং কৃষক কল্যাণ
1: দপ্তর যেটা রয়েছে,
0: মন্ত্রক রয়েছে,
1: সেখান থেকে কিন্তু এই যে খাদ্য সুরক্ষা বলা হয় যে NFSM, এই আন্ডারে বা খাদ্য সুরক্ষা মিশন যেটা রয়েছে, সেই প্রজেক্টের আন্ডারে কিন্তু
0: ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশনের কথা কিন্তু কৃষক বন্ধুরা সকলেই জানেন, NFSM, ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন, সেটা কিন্তু কৃষক বন্ধুরা অনেকেই জানেন,
1: ভারতীয় খাদ্য সুরক্ষা মিশন, তার আন্ডারে এই কটন চাষ বা তুলো চাষ কিন্তু করানো হয় অনেক জায়গা জুড়ে, যাতে অনেক বেশি প্রসার লাভ করতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 41 কোটি টাকা মতন কিন্তু অনুমোদন ভারত সরকার করেছে, যাতে আমাদের দেশে তুলোর প্রোডাকশন আরো বাড়ানো যায়, তার উৎপাদন বাড়ানো যায়, এবং সেই হিসাবে কিন্তু আমাদের সরকার চেষ্টা করে যাচ্ছে।
0: যদি আমাদের রাজ্যের কথা আসি, আমাদের রাজ্যে তুলো চাষের অবস্থানটা ঠিক কিরকম, গুরুত্ব কিরকম পাচ্ছে?
1: দেখুন, আমি প্রথমেই বললাম যে সব রাজ্যগুলো যেগুলো আমাদের দেশে সর্বাপেক্ষা বা সর্ববৃহৎ তুলো চাষের জন্য এগিয়ে আছে, গুজরাটের কথা বললাম, মহারাষ্ট্রের কথা বললাম, এই যে জায়গাগুলো, সেদিক থেকে দেখতে গেলে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু অনেকটাই পিছিয়ে আছে।
0: আচ্ছা,
1: তবে আমাদের পশ্চিমবঙ্গের যে সাউথ চব্বিশ পরগনার যে ডিস্ট্রিক্ট আছে, তার আন্ডারে যে সুন্দরবন এরিয়াগুলো আছে, সেই সুন্দরবনের যে এরিয়াগুলোতে কিন্তু তুলো চাষ সম্ভব সেখানে হচ্ছে।
0: আচ্ছা, বেশ, এখানে এক্ষেত্রে বলবো যে পশ্চিমবঙ্গ সরকার কি তুলো চাষ প্রসারে কোনো উদ্যোগ নিয়েছে বলে আপনার জানা আছে?
1: সেদিক থেকে পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার যে সেক্টর আছে বা কৃষি দপ্তর আছে, সেই দপ্তর থেকে এই যে ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন আন্ডারে আছে, এর আন্ডারও কিন্তু ওনারা
0: চাষের উপর কাজকর্ম হয়, এবং যেগুলো আপনি যে সংস্থা থেকে এসছেন সোমনাথবাবু, আমরা জানি, সেই প্রসঙ্গে যদি বলি, রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র, যাকে কিন্তু আমরা নিমপিট কেভিকে বলেই বেশি জানি শ্রোতা বন্ধুরা, তো সেখানে যদ্দূর আমি জানি সোমনাথবাবু, কারণ আমরা নানা সময়ে কিন্তু আপনাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে নানা ধরনের আপনাদের যে সমস্ত কি বলবো যে উন্নয়নমূলক কর্মসূচিগুলো রয়েছে সেগুলো আমরা জানি, পরিদর্শন করি এবং কথা বলি আপনাদের সঙ্গে বা কৃষক বন্ধুদের সঙ্গে যাদের হয়ে আপনারা কাজটা করছেন। তো সেক্ষেত্রে দীর্ঘদিন ধরেই তো তুলো চাষের ব্যাপারটা আপনারা চর্চার মধ্যে রেখেছেন, তো সেটা ঠিক কবে থেকে আপনি বলতে পারেন?
1: এটা অনেকদিন থেকেই হচ্ছে, প্রায় 1980 থেকে বা 1980-82 সাল থেকে কন্টিনিউয়াসলি আমাদের এই কাজটা চলছে, আমাদের বিভিন্ন সুন্দরবনের প্রান্তিক এলাকাগুলোতে, যেখানে কিন্তু এই রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিঠের পক্ষ থেকে এই তুলো চাষে কিন্তু উৎসাহ প্রদান এবং চাষিদের মধ্যে এই বিস্তার তুলো চাষের, তাদের কিন্তু সচেতনতা বৃদ্ধি এবং তাদের সাথে কাজ করে চলেছে।
0: নেহাত কম সময় নয়, 4 দশক ধরে আপনারা কাজটা করছেন, কিন্তু আপনি যেমনটা বললেন সোমনাথবাবু, তুলো চাষের উপযুক্ত জমি আমরা বলি যে ব্ল্যাক কটন সয়েল, অর্থাৎ যাকে আমরা বলছি তুলো চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা, কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বা সুন্দরবন উপকূলবর্তী অঞ্চল, তো সেটা তো মূলত লবণাক্ত অঞ্চল, তাহলে সেখানে আপনারা কিভাবে চাষবাসটা করেন বা চাষিদের বলেন তারা কিভাবে নিচ্ছে, একটু যদি আমাদের বুঝিয়ে বলেন।
1: দেখুন, আমি যদি একটু খেয়াল করি যে আমাদের সুন্দরবনের যে মাটির অবস্থা, এখানে যেসব জমিগুলো আছে সেখানে মেনলি নিচু জমি, এই নিচু জমিতে সাধারণত এক ফসলই ধান চাষ হয়,
0: একদম
1: ঠিক আছে, কারণ এখানে জল জমে থাকে, এবং যখন শীতকালীন আসে, শীতকাল যখন আসে সেই শীতকালে কিন্তু এই সব নোনা জমিতে কিন্তু অন্যান্য ফসল খুব একটা হয় না। বেশিরভাগ চাষি যারা আছেন তারা এই জমিগুলো কিন্তু ফেলে রাখেন। তো এই সুন্দরবনের এই যে জায়গাগুলো যেখানে অন্য কোনো ফসল পান না সেই সব জায়গায় কিন্তু আমি আপনাদের আগেই বলছিলাম যে তুলো চাষ যেটা অন্যান্য স্টেট অন্যান্য রাজ্যে যেখানে কিন্তু বর্ষাকালীন ফসল হিসাবে চাষ হয়, ঠিক আছে, কিন্তু আমাদের এই সুন্দরবন অঞ্চলে শীতকালীন ফসল হিসাবে দ্বিতীয় ফসল হিসাবে কিন্তু এটা চাষ করা সম্ভব।
0: তো এই যে সুন্দরবন অঞ্চলে আপনি বলছেন বর্ষাকালে দ্বিতীয় চাষ, না কি বলেন যেন?
1: এটা অন্যান্য আমাদের দেশের অন্যান্য জায়গায় এই তুলোটা বর্ষাকালীন ফসল হিসেবে চাষ হয়ে থাকে,
0: আচ্ছা আচ্ছা,
1: কিন্তু সুন্দরবনে এই নোনা জমিতে শীতকালীন ফসল হিসাবে দ্বিতীয় ফসল হিসাবে কিন্তু চাষ করা যেতে পারে। কারণ সাধারণত এই সব জমিগুলো নিচু হওয়ায় এখানে কিন্তু অনেক এক ফসলি জমি যেগুলো ধান চাষ শুধুমাত্র হয় সেইগুলো তারপরে পড়ে থাকে, যেখানে অন্য কোনো ফসল পাওয়া যায় না, সেই সব নোনা জমিতে কিন্তু তুলো চাষ সম্ভব।
0: তাহলে এই যে নোনা জমিতে বিশেষত সুন্দরবন অঞ্চলের যে লবণাক্ত উপকূলবর্তী অঞ্চল, তো সেখানে তুলো চাষ আপনারা করতে কৃষক বন্ধুদের মধ্যে একটা উৎসাহ বা উদ্দীপনা বা যাই বলুন যে তাদের মধ্যে একটা সচেতনতা গড়ে তোলার কাজ করছেন, দীর্ঘ সময় ধরে প্রায় চার দশক ধরে আপনারা কাজটা করছেন, তো সেক্ষেত্রে তুলো চাষের উৎপাদন কেমন হচ্ছে? সেটা কি মানে অন্যান্য যে ভারতের উৎপাদন যেগুলো কৃষ্ণ মৃত্তিকায় হয়ে থাকে তাদের মতো তো কি হতে পারছে?
1: দেখুন, যে জমিগুলোতে এমনি কোনো চাষ হয় না, পড়ে থাকে, সেই সব জায়গায় কিন্তু তুলো চাষ হচ্ছে। এবং সেটা দেখা গেছে যে কোনো কোনো চাষি যারা অনেক দিন ধরে তুলো চাষ করছেন তারা বিঘা প্রতি প্রায় 3-4 কুইন্টাল পর্যন্তও কিন্তু তুলো পাচ্ছেন। সে জায়গায় দাঁড়িয়ে আমি যদি গড়ে ধরি 2-2.5 কুইন্টাল বিঘা প্রতি তুলো কিন্তু পাওয়া সম্ভব।
0: ঠিক, 2-2.5 কুইন্টাল, ঠিক আছে ঠিক আছে। তো এই যে কোনো কিছু না পাওয়া থেকে কিছু পেলাম, এটা চাষি ভাইরা ভালো করে নিচ্ছে, তাই কি?
1: একদম, অবশ্যই।
0: মানে জায়গাটা পড়ে রয়েছে, কোনো কাজে আসছে না, কোনো উৎপাদনমুখী কিছু করা যাচ্ছে না, সেখানে আমরা তুলো চাষ করলাম বলে একটু লাভের মুখ দেখতে পেলাম।
1: শুধু তাই নয়, এই যে তুলো গাছের মধ্য লবণ সহনশীল একটি শস্য এবং এর একটা অদ্ভুত ক্ষমতা আছে। আপনি যদি একই জমিতে 4-5 বছর তুলো চাষ করেন তাহলে ওর পাতাগুলো পচে মাটির কিন্তু নোনা ভাবটাকে কমিয়ে দিতে পারে। এটা তুলো চাষের একটা বেশ ভালো। এবং এছাড়া এই তুলো চাষ করলে যে আমাদের সুন্দরবন অঞ্চলের একটা জ্বালানি সমস্যা থাকে, এই তুলো চাষ করলে 1 বিঘা জমি থেকে যে পরিমাণ জ্বালানি পাবে তা কিন্তু একটা ছোট পরিবারের ক্ষেত্রে 3-4 মাস কিন্তু অনায়াসে জ্বালানি দিতে পারে।
0: প্রসঙ্গে আপনাদের কাজকর্ম নিয়ে আসছি, একটু কি আমাদের বলতে পারবেন মানে সুন্দরবন অঞ্চলে যে কাজটা আপনারা করছেন তুলো চাষের, সেখানে বলবো যে কতটা জায়গা, কোনো স্ট্যাটিস্টিক্স আপনার কাছে আছে, মানে বলতে পারেন কতটা জায়গায় তুলো চাষ করা সম্ভব হচ্ছে?
1: 2021-22 যে ফিনান্সিয়াল ইয়ার রয়েছে, 21-22 সালের যে আছে, প্রায় গত বছর 500 হেক্টরের কাছাকাছি তুলো চাষ হয়েছে। এবং সেটা আমাদের আবার এবছরের ক্ষেত্রে আমরা টার্গেট নিয়েছি যেটা 700 হেক্টরের কাছাকাছি যাতে যেতে পারি।
0: আচ্ছা, একটু জানতে চাইব সুন্দরবন এলাকার বাইরে আমাদের রাজ্যে কথায় যদি আসি তাহলে কি অন্যান্য কোনো জায়গায় তুলো চাষ হয়? মানে উত্তরবঙ্গ বা আমাদের দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে, যেমন কি আপনি দক্ষিণ চব্বিশ পরগনা করছেন সেটা নিশ্চয়ই, উত্তর চব্বিশ পরগনায় লবণাক্ত অঞ্চলে তাহলে
1: হতে পারে? হতে পারে, যদি সেদিক থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি আধিকারিকরা আছেন তারা যদি অনেক চেষ্টা করেন বা সরকার থেকে উদ্যোগ নেওয়া হয় বিভিন্ন উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে, বা আমাদের যেহেতু তুলো চাষে কম জল লাগে, মাত্র 2-3টা সেচ দিলে কিন্তু তুলো চাষ সম্ভব, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেসব বাঁকুড়া পুরুলিয়া এইসব জায়গায় কিন্তু আমরা যদি চেষ্টা করে দেখতে পারি তুলো চাষ,
0: তুলো চাষ হওয়া সম্ভব? তাহলে আপনি বলছেন যে তুলো চাষের কিন্তু সুযোগ এবং সম্ভাবনা দুটোই আমাদের রাজ্যে রয়েছে।

0: তো বেশ, কিন্তু যে জিনিসটা না বললে না হয় সেটা হচ্ছে যে উৎপাদনই তো শেষ কথা নয়, উৎপাদনের পরে যে বিষয়টা তা হচ্ছে বিপণন। তো বিপণন করতে গেলে এই যে কৃষক বন্ধুরা আপনাদের এখানে উৎপাদন করে চলেছেন, তার বিপণনের দিক থেকে কিভাবে আপনারা সহযোগিতা করেন?
1: দেখুন, আমাদের

0: এলাকার মানুষ যতটাই তুল উৎপন্ন করুক না কেন, সহায়ক মূল্য রূপে কিন্তু সেটা চাষিদের কাছ থেকে সরাসরি নিমপিট থেকে কিন্তু কিনে নেন, ফলে কিন্তু বিক্রির কোনো সমস্যা নেই।
1: না, তার মানে আপনি বলছেন যে যারা উৎপাদক সেই সমস্ত কৃষকরা উৎপাদন যা হচ্ছে সেটা নিমপিঠে নিয়ে আসেন, আপনাদের কেভিকের মাধ্যমে বিক্রিত হয় নাকি তার জন্য কোনো সেন্টার রয়েছে ওখানে বা আপনারা ডেভেলপ করেছেন?
0: ওখানে আমাদের জিনিং সেন্টার রয়েছে, এবং ওখানে কি হয় না, চাষিরা তাদের নিজেদের দায়িত্বে বিভিন্ন ট্রাক বা বিভিন্ন গাড়ি করে তারা আমাদের ওই নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিয়ে আসে, এবং সরকার কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া সরাসরি আমাদের এখান থেকে চাষিদের কাছ থেকে সহায়ক মূল্য রূপেই সেই তুলোগুলো নিয়ে নেয়, এবং তার যে মূল্য যেটা হয় সেটা সরাসরি চাষিদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা জমা দেয়।
1: এটা নিশ্চয়ই খুব একটা শুভ উদ্যোগ। আমাদের হাতে সময় আর বেশি নেই, আপনাকে আমার শেষ প্রশ্ন, যে এই যে কাজগুলো তুলো চাষের যে প্রচার এবং প্রসার, এই ক্ষেত্রে আপনাদের কেভিকের যে চিন্তাভাবনা বা ভবিষ্যৎ পরিকল্পনা সেটা যদি একটু সংক্ষেপ বলেন।
0: দেখুন, এইসব ক্ষেত্রে যেহেতু অনেকদিন থেকে আমাদের তুলো চাষ বিভিন্ন এলাকায় করা হচ্ছে, সেই জন্য আমরা করছি কি, বিভিন্ন সময় যেসব প্রোগ্রামগুলো হয়, বিভিন্ন সময় গ্রামে গ্রামে গিয়ে যেসব অনুষ্ঠানগুলো হয়, সেখানে কিন্তু সেই সব সম্বন্ধে বলার সাথে সাথেও আমরা কিন্তু তুলো চাষের সম্বন্ধে আমরা বলতে থাকি, এবং বিভিন্ন সময় যারা যারা বিভিন্ন ব্লকের যেসব চাষিরা ওইসব ট্রেনিংয়ে বা প্রোগ্রামে তারা যখন শোনে, তারা যখন ইচ্ছুক হয়, তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিয়ে আসে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। এছাড়া ব্লক লেভেলে যেসব কৃষি আধিকারিকগণ আছেন তাদের সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখি, এবং তাদের মাধ্যমেও কিন্তু অনেক চাষি আমাদের সাথে জুড়ছে, তারা তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, তাদেরকে তুলোর গুরুত্ব বোঝাচ্ছি, যাতে তারা ভবিষ্যতে তুলো চাষ করে তাদের অর্থনৈতিক স্বাবলম্বী হতে পারে, এবং সেক্ষেত্রে তুলো চাষ করে তাদের যেন দৈনন্দিন জীবন অনেক বেশি লাভবান হতে পারে।
1: বাহ, তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা আজকের এই বিশ্ব তুলো দিবসে এই শপথই নেব যে আসুন আমরা তুলো চাষ করি, প্রচার এবং প্রসার করি, একটা জনজাগরণ তৈরি করি এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলাতেই, যে তুলো চাষ করে আমরা লাভবান হব, তাতে করে কিন্তু নিচু জমি যেখানে রয়েছে তার মাটিও কিন্তু উর্বরা শক্তি বৃদ্ধি পাবে। তো এই বিষয়ে এতক্ষণ আজকে আপনাদের জানালেন রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ সোমনাথ সর্দার। সোমনাথ বাবু, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।
2: বন্ধুরা, আমাদের দৈনন্দিন রন্ধনশালায় যে সমস্ত মশলার তালিকা থাকে, তাদের মধ্যে অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ দুটি মশলা রসুন এবং আদা। আর বর্তমানে এগুলোর বাজার দরও যথেষ্ট হাই রয়েছে, সে কারণে আমাদের এখানে, বিশেষ করে যদি আমাদের রাজ্যের কথা বলি, এখানে রসুন চাষের সম্ভাবনা কেমন বা আদা চাষের সম্ভাবনা কেমন, এবং যারা করছেন বা আগামীতে যারা করতে চলেছেন তাদের জন্য কী কী পরিকল্পনা হতে পারে বা কীভাবে আপনারা প্রস্তুতি নেবেন, সেই বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা করব, পশ্চিমবঙ্গে বাণিজ্যিকভাবে রসুন ও আদা চাষের সম্ভাবনা। আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর তপন কুমার মাইতি। ডক্টর মাইতি, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
3: নমস্কার।
2: নমস্কার। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত। যে কথা বলছিলাম যে আমাদের রন্ধনশালার অতি প্রয়োজনীয় দুটি মশলা রসুন এবং আদা, এবং এই দুটো ছাড়া তো বেশ মুখরোচক বা একটু জমজমাটি রান্না আমাদের জমে না।
3: বাঙালির একটু খাদ্যরসিক আছে,
2: সেই তা এই খাদ্যরসিক বাঙালিদের হোক বা বিভিন্ন যে মেনু থাকে সেখানে এগুলো কম বেশি থেকেই থাকে। তাহলে যদি একটু জানার চেষ্টা করি, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে মূলত আদা রসুন এর যে উৎপাদনশীলতা কেমন রয়েছে বা বর্তমান এর পরিসংখ্যানটা যদি একটু দেখার চেষ্টা করি।
3: আমাদের রাজ্যে, প্রথমে বলি, রসুন আমাদের রাজ্যে খুব বেশি চাষ হয় না। উত্তরবঙ্গে কিছুটা হয় এবং দক্ষিণবঙ্গে নদিয়ার করিমপুর এলাকা আশেপাশে কিছু

0: এলাকাতে হয় এবং যে জাতগুলো হয় বছরের পর বছর সেই প্রথাগত জাত দিয়ে চাষ হওয়ার ফলে ফলনও কিন্তু ভালো হয় না। তবুও চাষিরা করেন এই কারণে যে এই রসুনকে অনেকদিন রাখা যায়।
1: আচ্ছা,
0: আমি অন্য গুণাগুণ খাদ্য গুণাগুণ সেটা পরে আমি আলোচনা করতে পারি, কিন্তু মূলত যেটা হচ্ছে এর থেকে পয়সাটা বেশি পায় এবং রাখাও যায় সহজে, বাজার অনুযায়ী তারা বিক্রি করতে পারেন, এইটা হচ্ছে মূলত সুবিধা। আর এর যদি খাদ্য গুণাগুণের কথা বলি এবং স্বাস্থ্যের ব্যাপারটাও যদি বলি, এতে খাদ্য গুণাগুণের দিক থেকে যদি আমরা ভাবি তাহলে এতে উল্লেখযোগ্য পরিমাণ প্রোটিন থাকে, বিভিন্ন খনিজ লবণ থাকে এবং কার্বোহাইড্রেট থাকে, এবং রসুনতে উল্লেখযোগ্যভাবে ভিটামিন সিও থাকে।
1: আচ্ছা,
0: এছাড়া এবার যদি আমরা স্বাস্থ্যের কথা ভাবি, স্বাস্থ্যের দিক থেকে অনেক আছে, হৃদরোগে সাহায্য মানে যাতে না হয় তার করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে অন্যান্য যে হার্টের প্রবলেম ছাড়াও, এছাড়া ক্যান্সার যাতে কম হতে পারে, এগুলো যদি নিয়মিত আমরা ব্যবহার করি তাহলে হয়তো ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কমে, হবে না বলা যায় না কিন্তু কম হতে পারে। এছাড়া হচ্ছে ব্লাডের সুগার যেটা সেটাকেও নিয়ন্ত্রণ করে, এইভাবে অনেক কিছু আছে। আমরা এটা আজকের এ নয়, এটা প্রাচীনকাল থেকে চলে আসছে, রসুনের ব্যবহারটা ওষুধ হিসাবে বেশি করে ব্যবহার হয় এবং আমাদের হজমে সুবিধা করে, এই সমস্ত বিভিন্ন দিক আছে।
1: তাই এবারে গ্রাম বাংলার দিকে মোটামুটি তো একটু বলতে শোনা যায় যে একটু রসুনের তেল, যাদের হয়তো বাতের ব্যথা এই সমস্ত জায়গাগুলোতে একটু রসুনের তেল দিয়ে মালিশ করার ব্যাপার থাকে।
0: হ্যাঁ, সেগুলো আছে, গ্যাস্ট্রিক আলসারের
1: সমস্যা
0: থাকলে বা ওদের যেটা হচ্ছে মানে আমাদের ত্বকের বা চুলের যত্নেও রসুনের ব্যবহার আছে,
1: এটা বহুমুখের মানে ব্যবহার রয়েছে।
0: আগামী অতীতে যে সমস্ত জায়গাগুলো আমরা হয়তো প্রাচীন প্রথাতে মানে রোগের নিয়ন্ত্রণ হতো, এখনো কিন্তু এর থেকে সরে যায়নি, এটাতে রসুন এখনো সেই উল্লেখযোগ্য ভূমিকাটা পালন করে।
1: এই রসুনের পাশাপাশি কিন্তু আদারও এইরকম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
0: হ্যাঁ অবশ্যই, আদার ভূমিকা নিয়েও তো এনে আদা মানে রসুন যেমন কিছুটা সীমাবদ্ধতা আছে কিন্তু আদা বিভিন্ন জায়গায় ব্যবহার করে। আপনি প্রতিদিনের আমি যদি চায়ের কথা বলি, চায়েও আদা দেওয়া হচ্ছে,
1: এবং
0: যাদের একটু সর্দি কাশি হলে তখন বলা হয় যে আদা দিয়ে চা খান, এই সমস্ত আছে। অন্যান্য গুণাগুণ তো আদা রসুন পেঁয়াজ এদের যথেষ্ট ঔষধি গুণ আছে।
1: বেশ, এবারে আমরা তো গুণের কথা অনেক শুনলাম, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনে তারা হয়তো অনুপ্রাণিত হবেন যে আমরা বাড়িতে রসুন চাষ করব, আমার যেটুকু জায়গা রয়েছে সেখানে আমরা রসুন বা আদা চাষ করব। এবার চাষের ক্ষেত্রে যিনি আগ্রহী হয়েছেন সেক্ষেত্রে তার একটা কেমন জমি থাকা দরকার বা সেক্ষেত্রে জলবায়ু কেমন হওয়া দরকার, আবহাওয়া কেমন থাকা দরকার?
0: এমনি রসুন আমরা যে সময় করতে বলি সেটা হচ্ছে আশ্বিনের মাঝামাঝি থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত লাগানো যায়,
1: মানে অক্টোবর নভেম্বর
0: করা যাবে। এবং সেই সময় হচ্ছে কি, বর্তমান জলবায়ুর পরিবর্তনটাকে খুব ভাবে আমি গুরুত্ব সেইভাবে যদি নাও ভাবি, যেটা হতো সাধারণভাবে যে অক্টোবর নভেম্বরে আমরা লাগাতে বলি এইটাই। এবং মাটির ক্ষেত্রে মাটি কোনো নিচু জায়গায় এখনো যেভাবে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে হয়, আর নিচু জায়গায় তো ধান হচ্ছে, ধান তুলে তারপরে আদা রসুন সাধারণভাবে করা হবে না, এটা একটু উঁচু জায়গায় করতে হবে এবং সেক্ষেত্রে যে কোনো ধরনের মাটিতে হবে, কিন্তু বেলে দোঁয়াশ বা দোঁয়াশ মাটি হলে সেটা হচ্ছে ভালো,
1: মানে উপযুক্ত।
0: আর প্রথমের দিকে যেটা হচ্ছে, প্রথমের দিকে যখন লাগানোর পরে মানে তাপমাত্রাটা একটু কম থাকা ভালো, তাহলে যেটা হয় কি, তাহলে গাছটা বাড়ে এবং তারপরে যখন গাছটা বড় হতে থাকে তখন টেম্পারেচারটা বাড়লে তখন হচ্ছে কন্দ যেটা হয় সেটা ভালো হবে।
1: আচ্ছা, আর মোটামুটি তাপমাত্রা আপনি তো বললেন যে যে সময় লাগাচ্ছেন সেই সময় একটু মোটামুটি ভালো থাকলে এটা কম থাকবে আর কি, বেশি উত্তাপ যাতে না হয়।
0: না হয়
1: আর আদার ক্ষেত্রে তাহলে কি আমাদের লাগাবেন কোন সময়?
0: আদার লাগানোর ক্ষেত্রে যেটা হচ্ছে, আদা আমরা সাধারণভাবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত, কোনো কোনো জায়গায় এপ্রিল পর্যন্তও লাগানো হয়।
1: আচ্ছা, এটা যখন লাগানো হচ্ছে সেক্ষেত্রে তাপমাত্রা কম থাকছে, আর আদাটা যখন লাগাচ্ছে তখন কিন্তু তাপমাত্রা বেশি?
0: না, ফেব্রুয়ারি মাসে তখন কম তখন ঠান্ডা থাকে,
1: তখন ঠান্ডা রেস্টটা থাকবে, কিন্তু তুলনামূলকভাবে রসুনের চাইতে তাপমাত্রা বেশি থাকে,
0: বেশি থাকে।
1: আচ্ছা, এবারে যদি একটু উভয়ের ক্ষেত্রে আমি একেবারে, যেহেতু আজকের আমাদের সময়ের মধ্যে শেষ করতে হবে সেই জন্য চাইছি উভয়টা একটু ছুঁয়ে ছুঁয়ে যেতে, যে রসুনের ক্ষেত্রে যেমন আমরা জমি বললেন যে মোটামুটি সব রকম জমিতে তৈরি হয়, আদা ক্ষেত্রে কি এরকম সব জমিতে হতে পারে?
0: ক্ষেত্র তাই একই মানে নিচু জায়গায় আদা যখন করছি আমরা, ধরুন ফেব্রুয়ারি মার্চ কি এপ্রিল পর্যন্ত আমরা এ করছি, তারপরে কিন্তু আদাটা অনেক দিন থাকে। সুতরাং আপনি

0: নিচু জায়গা যদি করেন তাহলে জল দাঁড়িয়ে যাবে, জল দাঁড়িয়ে গেলেই কিন্তু নষ্ট হয়ে যাবে।
1: মানে উঁচু জায়গায় থাকতে হবে, জল নিকাশি ব্যবস্থা ভালো থাকতে হবে,
0: জল দাঁড়াবে না, জল নিকাশি ব্যবস্থা বৃষ্টি হয়তো হয়ে গেল তখন কিন্তু জলটা বেরিয়ে যাওয়ার সুযোগটা যেন থাকে,
1: যাতে গাছের গোড়ায় জল না জমে,
0: জল না জমে।
1: বেশ, আর জমি তৈরির কি কোনো বিশেষ পদ্ধতি রয়েছে বা দরকার?
0: না, সেরকম কিছুই নয়, কিন্তু যেহেতু আদাটা বর্ষার সময় থাকবে সেই জন্য উঁচু বেড করে যদি লাগানো যায় যাতে হচ্ছে বৃষ্টি হলেও মানে জল দাঁড়াবে না। আর রসুনের ক্ষেত্রে রসুনটা মোটামুটি যেরকম ভাবে অনেকে বেড করে লাগাতে পারে, অনেকে এমনি ফ্ল্যাট জমিতে সেখানে হচ্ছে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী যেরকম লাগাতে হয় সেরকম লাগাতে হবে। এবং রসুনের ক্ষেত্রে যেটা হয় কি, ওর কুয়াটাকে ছাড়ানো হয় বাজারে, আমরা তো রসুন দেখি, সেই রসুনটাকে যখন নিয়ে আসবো, নিয়ে এসে বড় সাইজের রসুনগুলোর বাইরের দিকের এগুলোকে ভালো করে ছাড়াতে হবে, মানে কেটে নিতে হবে, ওই নিচের দিকটা থেকেই শিকড়গুলো বেরোবে। এবং সেই রকম যদি কুয়াগুলোকে আলাদা করা যায় তাহলে মোটামুটি 1 হেক্টর বা 7.5 বিঘাতে আমাদের 500 কেজির মতো লাগে এই কুয়াটা ছাড়ানো।
1: কিন্তু 1 হেক্টরে 500 কেজি,
0: হ্যাঁ। এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এইটা কিন্তু ভিতরের দিকে গুলো না হয় না, ভিতরের দিকগুলো তো সরু থাকে, সেগুলোকে লাগানো হয় না, যেগুলো
1: বাইরের দিকে
0: পুষ্ট সেইগুলোকে আমরা ব্যবহার করব।
1: বেশ, আর এই যে দূরত্বের কথাটা বলছিলেন, যখন বপনের কথা এসেই গেল, তাহলে দূরত্ব বা সারিতে বা ছিটিয়ে কিভাবে বুনবেন?
0: না, এমনি জমি 4-5টা চাষ দিয়ে জমি তৈরি করে নিলেন, এবং জমি তৈরি করার সময় যেই রকম ভাবে আমরা জৈব সার যেরকম অন্যান্য ফসলের ক্ষেত্রে দিতে বলা হয় সেরকম দেওয়া হচ্ছে, এবং সাধারণভাবে বলা হয় যে 20-25 টন গোবর সার দিতে, কিন্তু এখন গরু নেই, গোবর সার এতটা পাওয়া সম্ভব নয়, কিন্তু জৈব সার হিসাবে দেওয়া যেতে পারে।
1: আচ্ছা, এই যে 20-25 টন বলছেন, এগুলো কি হেক্টর প্রতি?
0: হ্যাঁ, অবশ্যই হেক্টর প্রতি।
1: বেশ বেশ,
0: এছাড়া যেটা হলো কি, জমি তৈরি করা হলো, জমি তৈরি করে ওই কুয়াগুলোকে মোটামুটি 1.5 ইঞ্চি নিচের দিকে এ করে দেওয়া হয়, লাইন টেনে দেওয়া হলো, এবং দুটো সারির মধ্যে দূরত্ব থাকবে 15 সেন্টিমিটার বা 6 ইঞ্চি, আর একটা সারিতে দুটো কুয়ার মধ্যে দূরত্ব রাখা হয় 10 ইঞ্চি।
1: আচ্ছা,
0: দিয়ে এবার একটু হালকা করে মাটি দিয়ে দেওয়া হয়, এবং মানে রসটা যেন থাকে, জোটা যেন থাকে, তাহলে কিন্তু গাছটা আপনা থেকেই বেরিয়ে যাবে। কেননা অত শুকনো জায়গায় এই করলাম, তারপরে জল দিতে গেলে দেখা যাবে যে মাটির উপরে চড়া পড়ে গেল, তখন হয়তো বেরোলো না, আর বেশি এতে নষ্টও হয়ে যেতে পারে। সুতরাং জোটার জো অবস্থাতেই করতে হবে।
1: আচ্ছা, মোটামুটি আমাদের গাছ বসানো হয়ে গেল যে দানাগুলো, এক্ষেত্রে তারপরে কি সার বা ওষুধে এরকম কিছু প্রয়োগ করার ব্যাপার?
0: হ্যাঁ, অবশ্যই সার দেওয়ার দরকার আছে, এবং সারের আমি জৈব সারের কথাটা বলেছি, জৈব সার ছাড়াও যেটা হচ্ছে পেঁয়াজের ক্ষেত্রে যেরকমভাবে সার দেওয়া হয় সেরকমভাবে এতেও দেওয়া হবে। তবে যে কোনো জমিতে যে কোনো চাষের ক্ষেত্রে সার দেওয়ার আগে যদি মাটি পরীক্ষাটা করে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো হবে। তা না হলে একটা সুপারিশ আমরা বলতে পারি যে এই এই রকম ফসলের নাইট্রোজেনটা বেশি লাগে, পটাশটা বেশি লাগে, এইটুকু বলা যায়। কিন্তু আমি যখন একটা সুপারিশ বলবো তখন সেটা তো সেই জায়গায় তার হয়তো নাইট্রোজেনটা একেবারেই কম বা এক পটাশটা হয়তো বেশি আছে, সেখানে এই সুপারিশ। তবে সবসময় যেটা করবেন সেটা হচ্ছে চাষি ভাইরা যে আপনারা মাটির পরীক্ষাটা করে নেবেন, মাটিটা পরীক্ষা করে নিলে যে কোনো ফসলের ক্ষেত্রে তাহলে সার দেওয়ার ক্ষেত্রে সুপারিশ যেটা থাকবে সেটাই। এবং রসুনের ক্ষেত্রে যেটা হচ্ছে, রসুনের ক্ষেত্রে আমরা নাইট্রোজেন এবং পটাশটার কথা বলি যেরকম ইয়ের ক্ষেত্রে বলা হয় পেঁয়াজের ক্ষেত্রে, এবং নাইট্রোজেন পটাশ এইচ আর ফসফেটটা দেওয়া হয়, আর যেটা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে 4-5 কেজি সালফার দেওয়া। এবার নাইট্রোজেন ফসফরাস পটাশ সালফার এর মধ্যে তিনটে, নাইট্রোজেন বাদ দিয়ে তিনটেকে আমরা একসঙ্গে মূল সার হিসেবে দিয়ে দেওয়া হয়, আর নাইট্রোজেনটাকে যতটা সম্ভব তিনটে ভাগে, লাগানোর সময় 1 ভাগ দিলাম, 1 মাস পরে আবার তার ঠিক 1 মাস পরে চাপান সার, 2টো চাপান সার দেওয়া। এবং এতে যেটা হবে নাইট্রোজেনটা নষ্ট বেশি হবে না, এবং গাছের তো সঙ্গে সঙ্গে সবটা নিয়ে নিতে পারবে না। আমি যদি বলি যে 100 কেজি নাইট্রোজেন দিতে বলছি 7.5 বিঘাতে, এবার এই 7.5 বিঘাতে যদি আমি 100 কেজি সঙ্গে সঙ্গে দিয়ে দিই গাছও নেবে না আর পুরোটা নষ্ট হবে। সেই জন্য এখন আমরা সবসময় বলি যে সারের ক্ষেত্রে নাইট্রোজেন চাপান সার হিসেবে ভাগ করে দেওয়া, বেশি দিনের ফসলের তাতে 2টো, আর যদি মনে হয় যে না কম দিনের ফসল তাহলে 2টো চাপান মানে মূল সার আর চাপান সার দিয়ে করে দেওয়া যায়। এবং পটাশিয়ামের ক্ষেত্রেও এখন হচ্ছে চাপান সার দেওয়া হয়, পেঁয়াজের ক্ষেত্রে যেমন হয় যে আমরা নাইট্রোজেন যেরকম চাপান সার হিসেবে দিচ্ছি 2 বার পটাশের ক্ষেত্রে।
1: বেশ, মোটামুটি সার প্রয়োগের ব্যাপারটা বললেন, এবারে যে গাছ লাগানো হলো সার প্রয়োগও হলো, যে সেচ ব্যবস্থা যেটা বলছিলাম সেটা কোন সময়

0: সেচের হয় বা কতটা হয়?
1: সেচের বলতে রসুনের শিকড়টা খুব বেশি দূর যায় না, এবং সেক্ষেত্রে আমি মনে করলাম যে একবারে ঢালাও জল দিয়ে দিলাম, সেটা কিন্তু নষ্ট এবং ফসলের ক্ষেত্রে ক্ষতিকারক হবে। এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে, জমিটাকে মোটামুটি 7-8 দিন অন্তর, জমির অবস্থান অনুযায়ী, মাটির অবস্থান অনুযায়ী 8-10 দিন অন্তর জল দিতে হবে, কিন্তু হালকা দিতে হবে, যাতে হচ্ছে ভেজা থাকে,
0: জমির মাটিটা ভেজা থাকে,
1: ভেজা থাকবে,
0: কিন্তু একেবারে ডুবিয়ে দেওয়া,
1: ডুবিয়ে দেওয়া নয়। এবং সেইটা প্রথমের দিকে এইরকম 8-10 দিন দেওয়া হয়, তারপরে যখন ফসলটা রেডি হচ্ছে তখন কমিয়ে দেওয়া হয়, আরো গ্যাপটা একটু বাড়িয়ে দেওয়া হয়, আর যখন পাতা হলুদ হয়ে তোলার কাছাকাছি চলে আসবে তখন এটাকে বন্ধ করে দেওয়া, কেননা বেশি রস দিলে ও গাছটা নেবে, এবং তখন দেখা যাবে সেই পেঁয়াজটা অনেক সময় জমির মধ্যেও তো অনেক সময় পচে যাবে,
0: সেখানে
1: এবং যার জন্য হয় কি, পেঁয়াজের যেরকম তোলার পরেও মাঠে ফেলে রাখা হয় কয়েকদিন, শুকিয়ে যাওয়া জল এক্সেস যে ময়েশ্চারটা থাকে সেটা বেরিয়ে যাবে, ঠিক রসুনের ক্ষেত্রেও ঠিক একইভাবে করা হয়।
0: আচ্ছা, এবারে আমরা অন্যান্য যে কোনো সবজি চাষের ক্ষেত্রে একটা তো অন্তর্বর্তী পরিচর্যা কিছু থাকে, রসুনের ক্ষেত্রে কিরকম কি?
1: রসুনের ক্ষেত্রে পরিচর্যা বলতে একটা হচ্ছে আগাছা, আগাছাটা হবে, এবং যেহেতু খুব ঘন ঘন করে লাগানো হয় 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি, তা সেক্ষেত্রে আপনি জমিতে যখন কাজ করতে যাবেন, কাজ করতে গেলে ফসলের উপর ক্ষতি হবে, সেই জন্য আমরা প্রথমে যদি কোনো আগাছানাশক ঔষধ দিয়ে দিতে পারি, অক্সিক্লোরোকুইন আমরা দিতে পারি,
0: সেটা মানে কোন সময় যখন
1: লাগানোর আগে, আগে 2-3-4 দিন আগে লাগানোর আগে দিতে পারি।
0: আচ্ছা,
1: আর যদি মনে হয় যে তাতে মোটামুটি 1 মাস ইয়ে থাকবে, আগাছাটাকে কন্ট্রোলে রাখা যায়, তারপরেও যদি হয় তখন সাধারণভাবে বলা হয় যে খুব সাবধানে একটু নিড়িয়ে দেওয়া,
0: হাত দিয়ে,
1: হ্যাঁ নিড়ানি দিয়ে একটু নিড়িয়ে দেওয়া, তাতে এমনি যেটা হচ্ছে মাটিটা আলগা হচ্ছে, তাতে হাওয়া বাতাসটা একটু খেলবে এবং ঘাসটাও অনেকটা ইয়ে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে পুরো জায়গাটাকে যখন ইয়ে করছি তখন কিন্তু আমাকে বিভিন্ন কারণে আমাকে ভিতরে ঢুকতে হবে, আমাকে হয়তো চাপান সার দিতে হবে, ভিতরে ঢুকতে হবে, অথবা আমাকে যদি কোনো স্প্রে করতে হয়, রোগ ও পেঁয়াজের মতো যা হয় একই জিনিস হয়, তা সেখানে যদি স্প্রে করতে হয়, সেই জন্য আমরা বলি যে 3 ফুট চওড়া করে ফালি করে লাগা, তার মধ্যে যে দূরত্ব,
0: যাতায়াতের যে সুবিধার জন্য
1: 3 ফুটের পরে আবার একটা ছোট ফাঁক রাখুন, যে ওই ফাঁক থেকে আপনি কাজও করতে পারবেন, যে আগাছাটা নিতে পারবেন, চাপান সারও ছেড়তে পারবেন, অথবা স্প্রেও করতে পারবেন।
0: ঠিক ঠিক,
1: এইটাই।
0: আচ্ছা, মোটামুটি তো রসুনের ব্যাপার বেশ আমরা স্টেপ বাই স্টেপ এগোলাম, এবারে যদি একটু আদার প্রসঙ্গেও আসি, আদা যখন লাগাচ্ছেন, রসুন তো বললে
1: আমি একটু রসুনটাকে একটু যখন এদিকে আদাতে ঢোকার আগে,
0: আচ্ছা বেশ বেশ,
1: হ্যাঁ এবার যেটা হচ্ছে রসুনের ক্ষেত্রে আমরা জাতের কথাটা বলা হয়নি, জাতটা তো খুব গুরুত্বপূর্ণ, আমি আগেই বলেছিলাম যে আমাদের রাজ্যে যে সমস্ত রসুন চাষ হয় সেগুলো
0: সত্য যুগ থেকেই
1: হয়ে আসছে, তা সেক্ষেত্রে সেই উদ্যোগটা হয়তো চাষিদের দিক থেকে উদ্যোগের থেকে সরকারি উদ্যোগটা থাকা ভালো, কিন্তু সেইটা হয়নি, যে সেই ক্ষেত্রে এই ফসলটার উপর ততটা গুরুত্ব দেওয়া হয়নি, যখনই মনে হয় যে বাজারের দাম বেড়ে গেছে তখনই মনে হয় যে এই শ্রমিকটাকে যদি আমরা চাষ করতে পারি এইভাবে, এবং সেক্ষেত্রে আমাদের যেটা ইয়ে করা যেতে পারে, যমুনা সফেদ 2-3-5-10 অথবা ভীমা, ওঙ্কার ভীমা পার্পল, এই দুটো জাতকে আমরা ব্যবহার করতে পারি, মানে এই কয়েকটা জাতকে আমরা ব্যবহার করতে পারি, এবং তবে সেটা কিন্তু বীজের ইয়েটা যোগানটা কিন্তু সাধারণ চাষিদের পক্ষে সম্ভব নয়, সরকার উদ্যোগ নিয়েছেন এই বছর আদা রসুনের পর ব্যাপক চাষের কথা দক্ষিণবঙ্গে বিশেষ করে, তা সেক্ষেত্রে যদি সরকারি উদ্যোগটা যদি ইয়ে করা যায় ভালোভাবে এগোয়, তাহলে কিন্তু হয়তো আগামী দিনে চাষিদের এই সমস্যাটা হবে না, কেননা এই রসুনটাকে আবার পরের বছর লাগাতে পারবে নিজেরাই।
0: আচ্ছা ডক্টর মাইতি, আরেকটা কথা একটু জেনে নিই এই প্রসঙ্গে, যে উন্নত বীজ যেমন বললেন, তেমনি আমরা অন্যান্য চাষের ক্ষেত্রে যেমন বীজ শোধনের কথা বলে থাকি, এক্ষেত্রে কি এরকম আদা রসুনের বীজ শোধন
1: করা, আদার ক্ষেত্রে শোধনের প্রয়োজন আছে, কিন্তু রসুনের ক্ষেত্রে আমরা সাধারণভাবে করি না, তবু যে কোনো মানে তামাঘটিত ঔষধ দিয়ে বা ম্যানকোজে এদের দিয়ে একটু যদি ভিজিয়ে নেওয়া যায়, মিনিট 5-1 ভিজিয়ে নিয়ে এ করলে, তাহলে দেখা যায় যে বীজবাহিত রোগের কোনো সমস্যা থাকে না, বা মাটি থেকে যে কোনো যদি রোগ বাহিত হয়ে আসছে সেটাও কিন্তু থাকে না, মোটামুটি পেঁয়াজের থেকে একটু বেশি দিন মাঠে থাকে।
0: এবং কতদিনে আমরা ফলন তুলতে পারবো,
1: মানে চার থেকে পাঁচ মাস
0: অনুকরণ, মানে আমরা ধরুন এই অক্টোবর বা নভেম্বরের মধ্যে লাগিয়ে ফেললে তুলতে

0: বলতে আমাদের প্রায় ফেব্রুয়ারি
1: ফেব্রুয়ারি এবং অনেক সময় আরো একটু লেটও হয়ে যায়, জাতের উপরে নির্ভর বা মাটির উপর নির্ভর করে দেরি হতে পারে।
0: আচ্ছা,
1: এবং ফলনের দিক থেকে ভারতবর্ষে আমরা মানে রসুন পেঁয়াজের যে গবেষণা কেন্দ্র সেখান থেকে আমরা যেটা ইনফরমেশান পেয়েছি, সেই ইনফরমেশানে দেখা গেছে যে আমাদের গড় ফলন যদি 5-6 টন হয় তাহলে সেই যাত্রাকে আমরা সুপারিশ করতে পারি যে তোমরা কৃষক বন্ধুদের জন্য বলতে পারো যে এটা লাগানো যাবে।
0: আচ্ছা,
1: এবং আমি যে জাতগুলো বললাম সেই জাতগুলো মোটামুটি 5-6 টনের বেশি হয়। এমনি আমাদের যে সমস্ত জাতগুলো আছে এগুলো অন্য তুলনামূলকভাবে কম। এবং একটা যেটা হচ্ছে যে এতে কিছু মধ্যপ্রদেশটা আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি হয় রসুন, এবং সেখানে একটা জাত স্থানীয় জাত আছে যার ফলনটা কিন্তু 10 টনের বেশি, মানে 100 কুইন্টালের বেশি পার হেক্টারে।
0: তাহলে এই যে উন্নত মানের জাত যেটা মধ্যপ্রদেশে হয় বা সেখানকার কৃষক বন্ধুরা চাষ করেন বলছেন, সেই যাত্রা কি আমাদের এখানে আনা সম্ভব বা আমাদের এই জলবায়ুতে হতে পারে?
1: আমরা যেটা সবসময় বলি, আমরা কোনো সময় চাষিকে সোজাসুজি বলি না যে এই যাত্রা করুন, কারণ একটা নতুন জাত যেটা আমরা করিনি, আমরা কোনো কেউ করেনি, সেখানে এই আমাদের জলবায়ুতে বা মাটিতে হবে কি না সেটা তো আমরা না করে বলতে পারি না। সরকারি উদ্যোগে বা বিশ্ববিদ্যালয় বা কেবিকের এতে যদি তারা দেখেন, দেখে কিন্তু যদি ভালো হয়
0: সেটা পরীক্ষার পর,
1: পরীক্ষার পরে আমি এক চান্স আমি বলবো না সেটা, এরকম রিয়া ভান বলে একটা ভ্যারাইটি আছে।
0: বেশ বেশ, মোটামুটি তাহলে আমরা 4-5 মাস পরে আমরা রসুনের ফলনটা তুলতে পারছি।
1: হ্যাঁ,
0: আচ্ছা, এবারে আমরা একটু আদার প্রসঙ্গে আসি, আমাদের সময়ও কমে আসছে। আদার যেমন এইগুলো যে সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলো রসুনে আমরা আলোচনা করলাম, আদার ক্ষেত্রে তাপমাত্রা কেমন হওয়া প্রয়োজন?
1: তাপমাত্রা যেটা হচ্ছে উষ্ণ আর্দ্র আবহাওয়ার দরকার, এবং টেম্পারেচার মোটামুটি যখন লাগানো হচ্ছে আমি ফেব্রুয়ারি থেকে মার্চ বা এপ্রিল পর্যন্ত টানা যায় যে এই পর্যন্ত লাগানো যেতে পারে, তখন কিন্তু টেম্পারেচারটা 20-35 ডিগ্রির মধ্যে। আর মাটির ক্ষেত্রে মাটি আমি বললাম যে নিচু জায়গায় আদারটাকে বর্ষার সময় ক্রস করতে হবে, ওকে বর্ষা থাকবে, সুতরাং সেক্ষেত্রে নিচু জায়গা কোনো অবস্থাতে বিবেচনা করা হবে না, এবং বেড করে উঁচু বেডের মধ্যে লাগানো। এবং লাগানোর ক্ষেত্রে যেটা হচ্ছে ডিস্টেন্সটা কোনো জায়গায় 25-30 সেন্টিমিটার দূরত্বে দুটো সারি করা হয়, এবং তারপরে যেটা হচ্ছে একটা সারির মধ্যে ওই রকম 20-20 সেন্টিমিটার দূরত্বে লাগানো যেতে পারে।
0: আচ্ছা,
1: মানে এবার লাগানো যেটা হচ্ছে সেটা হচ্ছে 20-25 গ্রাম সাইজের আদা কেটে নেওয়া হয়, এবং কম করে একটা বা দুটো চোখ যেন থাকে, মানে মুকুল যেটা সেইটা যদি থাকে তাহলে সেটাকে লাগাতে হবে। এবং সেটা লাগানোর আগে যেহেতু আমরা কাটছি, সেই কাটার পরে এইটাকে কোনো রাসায়নিক এ দিয়ে শোধন করে নিতে হবে।
0: এবার বীজটা শোধনও হয়ে গেল সে কথা তো বললেন, এবারে এর উন্নত কিছু জাতগুলো যদি একটু বলেন।
1: উন্নত জাত বলতে আমাদের রাজ্যে একটা ভালো জাত আছে যেটা হচ্ছে গরুবাথান লোকাল, পাহাড়ের হয়, এবং সেই জাতটা আমাদের এখানে ভালো চাষ হচ্ছে, মানে বিশেষ করে দক্ষিণবঙ্গেও চাষ হচ্ছে, এবং সেইটা আমরা অনেকে আছেন যেটা হচ্ছে তাদের জায়গা নেই, শহরের লোক তাদের জায়গা নেই, হয়তো বারান্দা আছে বা
0: ব্যালকনি
1: ছাদ আছে, সেখানে কিন্তু আদা চাষটা করা যেতে পারে, এবং কষাই আদা চাষটা এখন মোটামুটি হচ্ছে।
0: হ্যাঁ, এখন এই ট্রেন্ডটা খুব ভালো, দক্ষিণবঙ্গে প্রায় দেখা যাচ্ছে যে বস্তাতে আদা,
1: বস্তাতে আদা। এবং আমরা যদি জায়গা নাও থাকে, আমি যদি গোটা 4-5 বস্তা যদি আদার জন্য লাগাই, তাতে কিন্তু যে ফলনটা হবে আমার মোটামুটি চলে যাবে।
0: আচ্ছা, বস্তা বলতে কোন ধরনের বস্তা?
1: বস্তা ধরুন সিমেন্টের বস্তা।
0: আচ্ছা আচ্ছা,
1: অথবা এমনি ইয়ে পাওয়া যায়, গ্রো ব্যাগ বলে পাওয়া যায়, রেডিমেড ব্যাগ, এবং অথবা যদি চটের ব্যাগ এ করা যেতে পারে, মানে সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফুটো করে দিতে হবে। আপনি তো বস্তাটা তো বাইরে থাকবে, সেই বাইরে বৃষ্টির সময় বৃষ্টি হবে, তখন যেন এক্সেস জল না দাঁড়ায়, সেই জন্য হচ্ছে চারদিকে ফুটো রাখা হয় যাতে
0: জলগুলো
1: বেরিয়ে যাবে। আচ্ছা, আর এমনি ভালো জাতের কথা যেটা আরেকটা বলি, সেই জাতটা আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না, কিন্তু জোগাড় করা যায়, মিজোরামের দিকে হয়, নদিয়া বলে একটা ভ্যারাইটি আছে, বা মারান আছে, আরও একটা ভালো আছে, যে ভালো বলা হয় এই কারণে যাদের ভিতরে আঁশটা কম,
0: আচ্ছা
1: ছিবড়ে ভাবটা যদি না থাকে তার সেই জাতটা কিন্তু ভালো। এবং সেরকম একটা জাত আছে রিওডি জানেরো বলে ভ্যারাইটি, সেটা কিন্তু ভালো, কিন্তু এখানে সেইটা পাওয়া মুশকিল হয়। এটা কোনো ইনস্ট্রুমেন্ট?
0: মোটামুটি আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমি একটু চটজলদি এর পরিচর্যা বা রোগ পোকা উভয়ের ক্ষেত্রে বলছি যে রসুন এবং আদার

0: ক্ষেত্রে রোগ পোকার আক্রমণ কি দেখা দিতে পারে? আর
1: রসুনের ক্ষেত্রে রোগ পোকা যেটা হচ্ছে, পেঁয়াজে যেরকম হয় ঠিক একই জিনিস। আমরা পেঁয়াজ নিয়ে অনেকবার আলোচনা করেছি, দরকার হলে আমাদের যেহেতু সংক্ষিপ্ত সময় সেহেতু অত ডিটেলসে বলা যায় না, তবে যেটা করতে হবে রসুনের ক্ষেত্রে মানে নির্দিষ্ট সময় অন্তর 7 থেকে 10 দিন অন্তর অন্তর কোনো তামা ঘটিত ঔষধ স্প্রে করে রাখবেন।
0: আচ্ছা,
1: মানে রোগটাই হচ্ছে মারাত্মক। রসুনের ক্ষেত্রে ও পেঁয়াজের ক্ষেত্রে তবু চষি পোকা থ্রিপস বলে যেটা, সেটার উপদ্রব থাকতে পারে, কিন্তু এখানে অতটা উপদ্রব হয় না, কিন্তু রোগটা কিন্তু একবারে পুরো পেঁয়াজের মতো হয়। সুতরাং মানে সময় অনুযায়ী একটা নির্দিষ্ট অন্তর আপনি ম্যানকোজে বা ওই জাতীয় কোনো ওষুধ স্প্রে করতে পারেন। তবে একটা জিনিস হচ্ছে, রসুনে যখন স্প্রে করবেন একটা স্টিকার লাগাবেন, মানে আটা জাতীয়, তা না হলে কিন্তু আপনি স্প্রে করবেন পুরোটাই মাটিতে চলে যাবে, কিচ্ছু লাভ হবে না।
0: আচ্ছা, আদার ক্ষেত্রে যে বস্তায় চাষ করতে বলছি, আমরা পরামর্শ দিচ্ছি কৃষক বন্ধুদের, এক্ষেত্রে মূলত বা আয়ের পরিমাণটা কিরকম হতে পারে বা ফলন কেমন হতে পারে?
1: আচ্ছা,
0: বস্তাতে করুন বা যদি জমিতে করেন?
1: জমিতে করেন, আমি জমির কথা আমি বাদ দিচ্ছি।
0: বেশ,
1: জমিতে মোটামুটি 250 থেকে 300 কুইন্টাল পার হেক্টারে হবে।
0: আচ্ছা,
1: কিন্তু বস্তাতে যেটা হয়, আমরা যে সাইজের বস্তা ব্যবহার করছি মোটামুটি 10-12 কেজি মাটি থাকবে, তাতে জৈব সার থাকবে এবং কিছুটা ধানের তুমসও দেওয়া যেতে পারে যাতে মাটিটা টাইট না হয়ে যায়। এরকম সারটার দিয়ে ইয়ে করা হয়, এরকম একটা বস্তাতে আমরা 2 কেজি পর্যন্ত পেতে পারি আদা,
0: মানে প্রতি বস্তায়,
1: প্রতি বস্তায় 2 কেজির মতো পেতে পারি। এবং 200 বস্তা যদি আমরা করি তাহলে কত হবে, 400 কিলো। এবার 200 বস্তাকে যে কোনো জায়গায় বাড়িতে রেখে দেওয়া যায়, মানে উঠোন টুটন ইত্যাদি জায়গায় রাখা যায়, কিন্তু 200 বস্তা থেকে আমরা পেতে পারি, যদি আমরা কম করে যদি দাম ধরি 80 থেকে 90 টাকা, তাহলে কিন্তু আমাদের মোটামুটি 32 থেকে 35 হাজার টাকা রোজগার করতে পারবো। খরচও হয়তো দেখা যাবে, যে পরিমাণটা আমি বললাম ওই যে 100 বস্তার মতো, তাতে খরচ হবে বড় জোর 5,000 টাকা।
0: মানে 5,000 টাকা আমরা খরচ করে প্রায় 30 থেকে 35 হাজার টাকা
1: আমরা
0: রোজগার করতে পারি, লাভ করতে পারি। তাহলে কৃষক বন্ধুরা বা শ্রোতা বন্ধুরা যারা আজকের আমাদের অনুষ্ঠান শুনলেন, হয়তো ডক্টর মাইতি খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন, খুব সহজে স্বল্প জায়গার মধ্যে বাড়িতে ছাদ হোক ব্যালকনি হোক সেখানে যদি বস্তায় আদা চাষ করেন এবং রসুনের কথা তো।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: বুখার আয়া হিসে নজর অন্দাজ না করেন।
4: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
3: ডেঙ্গু অর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সির দর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ অর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
4: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র যায় অর ডক্টর কি সলাহ লে।
3: ঘর কে আসপাস জমা পানি সাফ করেন, আপনে আসপাস সাফ সফাই রাখেন, মচ্ছরদানি কা ইস্তেমাল করেন অর মচ্ছরো কো পনপনে সে রোকেন।
4: জাগরুক রহে, মচ্ছর জনিত বিমারিয়ো সে বচাও করেন।
3: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিম বঙ্গাল সরকার দ্বারা জনহিত মে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সমীক্ষা।
5: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম বীরভূমের দুর্গাপুজো ঐতিহ্য ও লোক সংস্কৃতি, লিখেছেন শম্ভুনাথ সেন। অপেক্ষার আর কয়েকটা দিন পরেই বাঙালি মেতে উঠবে মায়ের আরাধনায়। জাতি ধর্ম নির্বিশেষে সামাজিক সম্প্রীতি ও সর্বজনীন মেলবন্ধনের অনন্য উদাহরণ তৈরি করে লালমাটির জেলা বীরভূম। এখানকার নানান স্থানের পূজার্চনা অনন্য বৈচিত্র্য নিয়ে হাজির হয়। রামপুরহাট 2 নম্বর ব্লকের বসোয়া গ্রাম জেলা দুর্গানগরী নামে চিহ্নিত। সেখানে একই গ্রামীণ ভূখণ্ডে হয় 20টি দুর্গাপুজো। প্রাচীন রায়বাড়ি ও ভট্টাচার্য বাড়ির প্রথাগত সাবেকি পুজোর পাশাপাশি সবচেয়ে ব্যতিক্রমী আয়োজন হয় মালপাড়ায়। ত্রেতাযুগে রামচন্দ্রের অকাল বোধনের দৃশ্য তুলে ধরে রাম, লক্ষণ ও হনুমানের প্রতিমা গড়া হয়। কোনো ব্রাহ্মণ পূজারী ছাড়াই অন্তজ সম্প্রদায়ের মানুষজন নিজেরাই চণ্ডীপাঠ ও মন্ত্রোচ্চারণে মেতে ওঠেন। উচ্চবর্ণের মানুষজন তাদের হাত থেকে প্রসাদ গ্রহণ করে সামাজিক সাম্যের পরিচয় দেন। সিউড়ির সাঁইথিয়া ও দুবরাজপুরে একাধিক ক্লাব ও পুজো কমিটির উদ্যোগে মাতৃ আরাধনার পাশাপাশি কন্যা ও মায়েদের সম্মান প্রদর্শন এক অনন্য নজির গড়ে। রাজ্যের বুকে বীরভূমে পটদুর্গায় পুজো হয় সর্বাধিক। জেলার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অতীতে বর্গী হাঙ্গামা, সাঁওতাল বিদ্রোহ ও মহামারীতে চরম অর্থনৈতিক সংকট দেখা দিলে দেবী প্রতিমার বিকল্প হিসেবে স্বল্প ব্যয়ে পটদুর্গার সূচনা হয়। পট এঁকে শিল্পীদের পেট ভরে না, পটুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত, তবুও এই শিল্পকে নানুরের হাটশেরান্দি গ্রামের সূত্রধর পরিবার সহ মুসলিম শিল্পীরা আজও ধরে রেখেছেন পরম্পরায়। গণপুর, কোমা, কলেশ্বর, জিউই, বাতিকার, নগরী, বিপ্রটিকুড়ি এমন শতাধিক গ্রামে আজও মা পটদুর্গায় পূজিতা হন। তবে হেতমপুরের মুন্সিবাড়ির পুজো অতীতে পটে হলেও বর্তমানে তা নিম কাঠে নির্মিত প্রতিমায় হয়। শক্তিপীঠ তারাপীঠে মা তারাকেই রাজরাজেশ্বরী রূপে পুজো করা হয়। অষ্টমীতে তন্ত্রমতে মহাযজ্ঞ ও কুমারী পুজোর পর সন্ধিক্ষণে হয় ছাগ বলি এবং নানান পদ দিয়ে মায়ের কাছে ভোগ নিবেদন করা হয়। আবার সতীপীঠ বক্রেশ্বরে দেবী পূজিতা হন অষ্টধাতুর মহিষাসুর মর্দিনী মূর্তিতে। দুর্গাপুজো শুধুমাত্র আচার নয়, বাঙালির ঘরে ঘরে বেঁচে থাকার নিজস্ব রীতির উৎসব, তাই জেলা জুড়ে রয়েছে অজস্র লোকজ ব্যতিক্রম। খয়রাশোল ব্লকের পাথরকুচি গ্রামে গলির মধ্যে পাশাপাশি সাতটি মন্দিরে পুজো ও সপ্তমীর দোলা শোভাযাত্রার বিশেষ রীতি রয়েছে। লাউবেরিয়া গ্রামের 700 বছরের পুরনো পুজোয় অষ্টমীতে মহিষ বলি দেখতে ঢল নামে দর্শনার্থীদের। দুবরাজপুরে যশপুর সাহানা পরিবারের 300 বছরের ঐতিহ্যবাহী পুজোর আয়োজনে ঢাকের শব্দ, চণ্ডীপাঠ ও হোমযজ্ঞ সম্পূর্ণ নিষিদ্ধ। বাগদি পরিবারের আনা মৃত্তিকায় নির্মিত হয় সাবেকি একচালার প্রতিমা। রাজনগরের তাঁতিপাড়া গ্রামে 250 বছর ধরে অসুর ও দেবীর সন্তান সন্ততি ছাড়াই শিব দুর্গার পুজো হয়। নলহাটির ভদ্রপুরে দেবী পূজিতা হন ভদ্রকালী মূর্তিতে। রামপুরহাট 1 নম্বর ব্লকের খরুন গ্রামে রায়বাড়ির 350 বছরের পুরনো পুজোয় সোলার দুর্গা পূজিত হন এবং মহালয়ার বিকেলে আগের বছরের প্রতিমা নিরঞ্জন হয়। পিতৃপক্ষের শেষে প্রতিপদের সূচনাতেই বলিদানের মাধ্যমে নতুন বছরের সংকল্প করা হয়। ময়ূরেশ্বরের কুণ্ডলা জমিদার বাড়িতে বন্দুক থেকে শূন্যে গুলি ছোঁড়ার পর শুরু হয় সন্ধি পুজো। হেতমপুর রাজবাড়ি, সুরুলের জমিদার বাড়ি, সগরভাঙা গ্রামের ধাওড়ে পরিবার ও হালসদ গ্রামের সরকার বাড়ির পুজোর পুরনো রীতির কাহিনী এই উৎসবকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। অন্যদিকে সাঁইথিয়ার আমোদপুরে বৈশাখ মাসে আয়োজিত হয় ব্যতিক্রমী জয় দুর্গা পুজো। এক মাস ধরে প্রতিমা থাকে মন্দিরে। এখানকার স্কুল, লাইব্রেরি, ক্লাব সবই জয় দুর্গা নামে নামাঙ্কিত, যা আমোদপুরকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। বীরভূমের দুর্গোৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, সামাজিক সাম্য ও সম্প্রীতির বার্তা বহন করে লাল মাটির সংস্কৃতিকে এনে দিয়েছে এক অনন্য রূপ। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন শম্ভুনাথ সেন।
2: এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন বোর্ডের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেছেন। রেপো রেট বৃদ্ধির ফলে ব্যাংক ঋণ নেবার প্রবণতা কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনীতিতে বৃদ্ধিতে কোনো প্রভাব পড়বে না বলে আরবিআই আজ জানিয়েছে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ আজ ভুবনেশ্বরে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার মহড়া সারিক 26-এর উদ্বোধন করেছেন। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান এবং জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই 2026 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহন করবেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় ভাষণে তিনি বলেন, একসময় যে দেশকে নীতি পঙ্গুত্বের জন্য সমালোচনা করা হতো, আজ সেই ভারত তার ক্রমবর্ধমান শক্তি ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতার জন্য বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে।
1: ভারতের রেজিলিয়েন্স কি চর্চা হতি পলিসি পর।

0: पॉलिसीज की चर्चा होती थी
1: और आज
0: रिफॉर्म्स एक्सप्रेस की चर्चा होती है। तब इंपोर्ट बढ़ाने के रास्ते खोजे जाते थे और आज एक्सपोर्ट के नए रिकॉर्ड बन रहे हैं। तब हम अपनी जरूरत के मोबाइल फोन भी इंपोर्ट करते थे और आज मेड इन इंडिया मोबाइल फोन का जलवा है। तब पूरे भारत में ब्लैकआउट ये ग्लोबल हेडलाइन बनती थी और आज भारत की सोलर पावर कैपेसिटी के चर्चे होते हैं।
2: ভারতের রূপান্তরের আরেকটি বড় উদাহরণ হিসেবে কৃষিক্ষেত্রকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, 2015 থেকে 2025 পর্যন্ত এই দশকে স্বাধীনতার পর থেকে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি বিকাশ লক্ষ্য করা গেছে।
0: 2014 মে দেশ নে প্রধান সেবক কে রূপ মে সেবা কা দায়রা বড়া দিয়া আর তব ভি দেশ কে সামনে বিকরাল চুনৌতিয়া মুহ বায়ে খড়ি থি, চারোঁ তরফ समस्याएं ही नजर आती थी। तब ग्रोथ कहीं दिखती नहीं थी, महंगाई आसमान छू रही थी। घोर निराशा में डूबे देश को फिर एक नए विश्वास की जरूरत थी। मैंने फिर वही काम किया जो मुझे आता था, कोटि कोटि भारतीयों की जनशक्ति का आह्वान किया, उनके सामने फिर दोहराया, We will do it.
2: প্রধানমন্ত্রী জানান, জম্মু কাশ্মীর থেকে অনুচ্ছেদ 370 এর বাধা চিরতরে দূর করা হয়েছে, নকশালবাদকে দমন করা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আজ সকালে শ্রী বিনায়ক মন্দিরে পুজো দিয়ে দেশবাসীর মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন বলেও প্রধানমন্ত্রী জানান। প্রসঙ্গত, 2001 সালের 7ই অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ সরকার প্রধান হিসেবে তাঁর নিরবচ্ছিন্ন সেবার 25 বছর পূর্ণ হল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জাতীয় সভাপতি নীতিন নবীন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবাকেই তার জীবনের একমাত্র ব্রত বানিয়েছেন। দেশের সেবা ও উন্নয়নে তাঁর এই নিরলস 25 বছর পূর্তি উপলক্ষে তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে আজ দিনটিকে ঐতিহাসিক ও স্বর্ণোজ্জ্বল বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুরুগ্রামে বিকশিত ভারত সংকল্প সভা সেবা জ্যোতি যাত্রায় তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে 370 ধারা বিলোপ, নকশালবাদ নির্মূল এবং পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার প্রধান হিসেবে নিরবচ্ছিন্নভাবে 25 বছরের জনসেবা পূর্ণ করেছেন, এই মাইলফলক স্পর্শ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাপান, নাইজেরিয়া, ডমিনিকা এবং বেলজিয়ামের শীর্ষ নেতারা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি তার নেতৃত্বের প্রশংসা করে বলেন যে প্রধানমন্ত্রীর অবদান কেবল ভারতের উন্নয়নই নয়, আন্তর্জাতিক মঞ্চেও ভারতের মর্যাদা বৃদ্ধি করেছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার প্রধানমন্ত্রীর দীর্ঘ 25 বছরের নিরবচ্ছিন্ন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ভারত ও বেলজিয়ামের অংশীদারিত্ব আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু এই 25 বছরের নিরবচ্ছিন্ন নেতৃত্বকে গণতন্ত্রের ক্ষেত্রে একটি বিরল সাফল্য বলে বর্ণনা করেছেন। ডমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কারিটো প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন বা জিএসএমএ বোর্ডের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। জিএসএমএ হল দেশজুড়ে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা এবং এ সংক্রান্ত বিভিন্ন শিল্পকে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক ব্যবস্থা। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস IMC 2026 আগে এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিকে সর্বজনীন ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের কোনো অংশই যাতে পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যে সবার জন্য প্রযুক্তি নিয়ে আসা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বিকাশশীল দেশগুলির রূপান্তরের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ভূমিকার কথা তুলে ধরেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আজ জানিয়েছে, রেপো রেট 0.25% বৃদ্ধির ফলে ব্যাংক ঋণ প্রদানের গতি কিছুটা কমলেও দেশের সামগ্রিক অর্থনীতিতে বৃদ্ধিতে বিশেষ কোনো প্রভাব পড়বে না। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ব্যাংক ঋণের বৃদ্ধি আগামী দিনেও বেশ মজবুত থাকবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহায়তা করবে।
1: The near-term outlook on inflation points towards continued pressures from supply side on account of a variety of reasons, the deficient southwest monsoon, El Nino conditions, and high volatility in international oil prices. Price pressures are increasingly become visible across a range of commodities within the food component, apart from oil. In addition, early signs of inflation becoming generalized are also evident from the increase in

0: core inflation and higher inflation across a larger segment of the CPI basket.
1: উল্লেখ্য, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রায় সাড়ে তিন বছর পর রিজার্ভ ব্যাংক আরবিআই তাদের রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর ফলে রেপো রেট অর্থাৎ আরবিআই যে হারে অন্য ব্যাংকগুলিকে ঋণ দেয় তা 5.5% দাঁড়ালো। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিশ্বজুড়ে সংকট সত্ত্বেও ভারত বিশ্বের প্রথম পাঁচটি বৃহৎ অর্থনীতির মধ্যে রয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বিকশিত ভারত সংকল্প সভায় তিনি বলেন, ভারতকে একটি উন্নত দেশে পরিণত করাই সরকারের লক্ষ্য।
2: इतना बड़ा आर्थिक संकट पैदा होने के बावजूद भी हमने देश की अर्थव्यवस्था की रफ्तार को रुकने नहीं दिया है। दुनिया के बड़े बड़े देश की अर्थव्यवस्था जहां 2%, 1.5% और 3% की रफ्तार से बढ़ रही है, वहीं पर विश्व में इतना बड़ा संकट पैदा होने के बावजूद भारत की अर्थव्यवस्था आज भी 7.4% की दर से बढ़ रही है।
1: खबर सुनछेन आकाशवाणी थेके। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সেট আজ ভুবনেশ্বরে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার মহড়া SAR-26 উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবছরের স্বাধীনতা দিবসের বক্তৃতায় উল্লেখিত সপ্তধারা শক্তি বা সাতটি শক্তির উৎসের উপর বিশেষ গুরুত্ব দেন। মন্ত্রী বলেন, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে ভারত দেশীয় প্রযুক্তির বিকাশ এবং উপকূলরক্ষী বাহিনীর প্রস্তুতি বাড়ানোর উপর জোর দিচ্ছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পরিচালনা এবং নৌসেনা, বায়ুসেনা এবং অন্যান্য সরকারি বিভাগের সক্রিয় অংশগ্রহণে আগামীকাল পারাদ্বীপের উপকূলে এই উদ্ধার মহড়া অনুষ্ঠিত হবে। জিএসটি পরিষদের 57তম বৈঠক আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে নির্ধারিত এই বৈঠকে জিএসটি সংক্রান্ত বিবাদ মেটানো এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, জিএসটি ব্যবস্থায় পরবর্তী দফায় সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে একটি 5 দফা পরিকল্পনা প্রস্তাব করা হবে। কেন্দ্রীয় কর্মী, গণ অভিযোগ ও পেনশন প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ বলেছেন, হিন্দি ভাষার প্রসার বা প্রয়োগ চাপিয়ে না দিয়ে কাজের ক্ষেত্রে সুযোগ সুবিধা ও আগ্রহ বৃদ্ধির উপর জোর দেওয়া উচিত। হিন্দি উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে বক্তব্যে মন্ত্রী বলেন, এই ভাষা শিখলে যদি কর্মসংস্থান ও পেশাগত উন্নতির নতুন সুযোগ তৈরি হয় তবে হিন্দির ব্যবহার স্বতঃস্ফূর্তভাবেই বাড়বে। বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে ইতালির বিদেশ মন্ত্রকের G7 G20 আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাস দমন বিভাগের অধিকর্তা পাওলো মারির সঙ্গে আজ বৈঠক করেছেন। এই সফরে পাওলো মারি ভারত ইতালি যৌথ সন্ত্রাস দমন কর্মীগোষ্ঠীর ষষ্ঠ বৈঠকে প্রতিনিধিত্ব করবেন। ফরাসি বিজ্ঞানী হেনরি কাগান এবং জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই 2026 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। অণুর গঠন এবং রাসায়নিক বিক্রিয়ায় যুগান্তকারী আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। প্যারালিম্পিক চ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং ভাবিনা প্যাটেল এশিয়ান প্যারাগেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বহন করবেন। আগামী 18-24 অক্টোবর জাপানের আইচি নাগোয়ায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খবর এখনকার মতো এই পর্যন্তই।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন জানিয়ে দিই পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত 8টায় শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 আইনি কথা, বিষয় কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর আইন, অতিথি আইনজীবী বৌধায়ন ভট্টাচার্যের সাক্ষাৎকার, গ্রহণ ও প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী আবির হোসেন। 9:30 আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন পরিতোষ সেনের সাক্ষাৎকার এবং সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুনেত্রা ঘটক। রাত 10টায় শুনবেন সেবা সংকল্প অভিযান আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের প্রযোজনা।

10:15 বাংলা ছায়াছবির গান, 10:30 কীর্তন পরিবেশনায় সুমিতা সাহা, 10:45 শ্যামা সঙ্গীত শিল্পী অজিত গোস্বামী, 11:10 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী অভিষেক লাহিড়ি। শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এবারে জানিয়ে দিই আকাশবাণী কলকাতা কেন্দ্রের সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:10 ভারতীয় বিমানবাহিনীর 94তম বর্ষপূর্তির প্রাককালে বিশেষ বার্তা দেবেন চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। 8:16 হরাইজন, ইংরেজি সাপ্তাহিক শ্রুতি পত্রিকা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নরেন্দ্রনাথ জানার সাক্ষাৎকার নিয়েছেন উজমা জাহাঙ্গীর স্পটলাইট। 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিড উইক ক্লাসিক্যাল উপস্থাপনায় অঙ্কিতা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত ১২ বছর দেশের আমূল পরিবর্তন ঘটেছে। আমদানি বাড়ানোর বদলে ভারত রপ্তানি ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে। তাঁর প্রশাসনিক কার্যকালের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এরাজ্যেও সেবাজ্যোতি যাত্রার আয়োজন করা হয়। কলকাতা সহ সব পুরসভায় ২৮ নভেম্বর ভোট গ্রহণ এবং ২রা ডিসেম্বর গণনার প্রস্তাব দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। রাজ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য দপ্তরে চিকিৎসকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। ইউনেস্কোর নামে দুর্গাপুজোর পাস বিক্রির অভিযোগ সংক্রান্ত মামলায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে জেরা করছে ইডি। দীর্ঘদিনের বকেয়া গাড়ির কর আদায়ে ওয়েভার স্কিম আনতে চলেছে রাজ্য সরকার। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন অবশ্যই পূরণ করবে। তাঁর প্রশাসনিক কার্যকালের ২৫ বছর পূর্তি উপলক্ষে নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত সংকল্প সভায় অংশ নিয়ে শ্রী মোদী বলেন, বর্তমানে ভারতের শক্তি এবং দক্ষতা নিয়ে গোটা বিশ্ব আলোচনা করছে। গত ১২ বছরে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে।

0: ক্ষেত্রে যেখানে আমদানি বাড়ানোর প্রচেষ্টা চালানো হতো সেখানে ভারত আজ রপ্তানি ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ছে। তিনি আরও বলেন,
1: মেরে লিয়ে জনতা জনার্দন ভি ঈশ্বর কা হি রূপ হ্যায়, লাখো করোড়ো দেশবাসীয় কা বিশ্বাস আর লাখো কার্যকর্তাও কা পরিশ্রম হি মেরি সবসে বড়ি শক্তি রহি। দেশ নে মুঝে বহুত কুছ দিয়া হ্যায়, ইসলিয়ে দেশ কে লিয়ে মেরা দায়িত্ব ভি সবসে অধিক হ্যায়।
0: প্রধানমন্ত্রীর বক্তব্যে কৃষিক্ষেত্র থেকে শুরু করে সর্বস্তরে দেশের উন্নয়নের গাথা উঠে আসে। রাজ্যের প্রতিটি জেলায় নির্দিষ্ট স্থানে বিজেপি কর্মীরা একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর ভাষণ শোনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে সেবা জ্যোতি প্রজ্বলন করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের সেবক হিসেবেই কাজ করে চলেছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই মুখ্যমন্ত্রী নিজেও রাজ্যবাসীর জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করার শক্তি পেয়েছেন।
2: আমাদের যিনি নেতা, বিশ্বের জনপ্রিয় লোকপ্রিয় নেতা, তিনি নিজেকে প্রধানমন্ত্রী বা নেতা বলেন না, তিনি বলেন আমি প্রধান সেবক। আজকে সেবা জ্যোতি কার্যক্রম, আমি গর্বিত যে সেবা সংকল্প অভিযানে ওটা ভারতবর্ষের মধ্যে সমস্ত রাজ্যের মধ্যে প্রায় তৃতীয় স্থানে আছি কার্যক্রমে।
0: আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতা ও বিধায়করা বিকশিত ভারতের সংকল্প গ্রহণ করে শপথ বাক্য পাঠ করেন। 2001-এর 7ই অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ এবং পরবর্তী সময় 2014-এ প্রধানমন্ত্রী হিসেবে 25 বছর নিরবচ্ছিন্নভাবে জনসেবায় আত্মনিয়োগ করেছেন তিনি। দেশ সেবার 25 বছর পূর্তি উপলক্ষে আজ দেশের অন্যান্য অংশের সঙ্গে এরাজ্যেও সেবাজ্যোতি যাত্রার আয়োজন করা হয়। বিজেপি নেতাকর্মীরা মশাল হাতে মিছিলে সামিল হন। কোচবিহারের রাসমালা ময়দানে সেবাজ্যোতি যাত্রায় অংশ নেন দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। পরে সমাজ মাধ্যমে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 25 বছরের কর্তব্যের পথ চলা হল সেবা সংকল্প ও মানুষের প্রতি দায়বদ্ধতার এক গতিশীল অধ্যায়। দেশ সবার আগে ও মানুষের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার, তা প্রধানমন্ত্রীর বক্তব্য ও রাজনৈতিক দর্শনে বারবার উঠে এসেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বালুরঘাটে সেবাজ্যোতি যাত্রায় অংশ নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় নিম কোটেড ইউরিয়া, একটি প্রতিবেদন।
3: দীর্ঘদিন ধরে ইউরিয়ার অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার মাটির গুণমান, ফসলের পুষ্টিসাম্য এবং কৃষকের খরচ সবকিছুর উপরই প্রভাব ফেলছিল। এই পরিস্থিতিতে 2015 সালে নিম কোটেড ইউরিয়া ব্যবহারের উদ্যোগ কৃষিক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে সামনে আসে। এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করেন ডায়মন্ড হারবার মহকুমার সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপ শঙ্কর লায়েক।
4: নিম কোটেড ইউরিয়া মূলত নাইট্রোজেনের অপচয়টাকে রোধ করার জন্য ব্যবহার করা হয়। ইউরিয়া মাটিতে দেবার পর অ্যামোনিয়াকাল নাইট্রোজেনটা নাইট্রেট নাইট্রোজেনে পরিণত হয় এক ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিত। সরকার যেহেতু এটা একটা বড় পরিমাণ ভর্তুকি দেয়, তা যদি আমরা ব্যবহার করি গাছের স্বাস্থ্যও ভালো থাকে এবং অন্যান্য রোগ পোকার আক্রমণ থেকেও ফসল সুরক্ষা পায়।
3: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় ভোকাল ফর লোকাল। মুর্শিদাবাদের কাঠালিয়ায় মৃৎশিল্পী সাধন পালের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। রাজ্যে কলকাতা সহ সব পুরসভার ভোটের প্রস্তুতি চূড়ান্ত করতে রাজ্য নির্বাচন কমিশন আজ বৈঠকে বসে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দুদফার বৈঠকে কমিশন 28 নভেম্বর ভোটগ্রহণ এবং 2রা ডিসেম্বর গণনার প্রস্তাব দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এ বিষয়ে রাজ্য সরকারের সম্মতিও চাওয়া হয়েছে। সম্মতি মিললেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। উল্লেখ্য, কলকাতা হাওড়া সহ 7 পুরসভায় নির্বাচন করানোর প্রস্তুতি শুরু করেছে কমিশন। এদিন সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গেও পৃথক বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপদেষ্টা পদে থাকাকালীন মিঠুন চক্রবর্তী পূর্ণমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা পাবেন। সম্প্রতি তিনি 32তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মুখ্য উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন। আই ক্লিনিকের নামে চশমার দোকানে বেআইনিভাবে কারা চোখের চিকিৎসা করছেন রাজ্যকে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের বেঞ্চ আজ এই সংক্রান্ত জনস্বার্থ মামলা শুনানিতে জানিয়েছেন, রাজ্যজুড়ে যত চশমার দোকান রয়েছে সেখানে বেআইনি চোখের চিকিৎসা হয় কিনা তা খতিয়ে দেখতে হবে। রাজ্যকে 11 ডিসেম্বর ফের রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য দপ্তর চিকিৎসকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে ডেঙ্গু ধরা পড়ার প্রথম দিন থেকেই রোগীর ওপর কড়া নজরদারি চালাতে হবে, একই সঙ্গে উপসর্গ দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। 10 দিনের বেশি জ্বর স্থায়ী হলে শুধু ডেঙ্গু নয়, টাইফয়েড, স্ক্রাব টাইফাস, লেপ্টোস্পাইরোসিস, ম্যালেরিয়া, মূত্রনালীর সংক্রমণের মতো অন্য রোগের সম্ভাবনাও খতিয়ে দেখতে হবে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ক্ষেত্রে সেখানে থাকাকালীন কোনো সংক্রমণ হয়েছে কিনা তাও বিবেচনা করতে বলা হয়েছে। অন্যদিকে জ্বরের প্রথম তিন দিনেই পেটে ব্যথা, বারবার বমি, অতিরিক্ত দুর্বলতা, রক্তপাত সহ বিপদ সংকেতের ওপর নজর রাখতে হবে। ইউনেস্কোর নামে দুর্গাপুজোর পাস বিক্রির অভিযোগ সংক্রান্ত মামলায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে জেরা করছে ইডি। কিছু নির্বাচিত দুর্গাপুজো দেখার জন্য মাস আর্ট নামে একটি সংস্থার মাধ্যমে কয়েক কোটি টাকার টিকিট বেআইনিভাবে বিক্রি করা হয়। আজ জেরার সময় ব্যাংক লেনদেনের বিস্তারিত নথি নিয়ে সকাল 11:30 নাগাদ ইডি দপ্তরে পৌঁছন ইন্দ্রনীল সেন। প্রায় 9 ঘন্টা ধরে ইডি তাকে জেরা করছে। এর আগে 30 সেপ্টেম্বরও প্রায় 9 ঘন্টা ধরে ইডি দপ্তরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘদিনের বকেয়া গাড়ির কর আদায়ে ওয়েভার স্কিম আনতে চলেছে রাজ্য সরকার। প্রস্তাব অনুযায়ী বকেয়া করের ওপর 40% পর্যন্ত ছাড় দিয়ে বাকি 60% কর পরিশোধ করলেই হবে। গতকাল বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর এই ইঙ্গিত দেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পরিবহন দপ্তর সূত্রে খবর, ট্যাক্স, পারমিট ও লাইসেন্স সহ বিভিন্ন খাতে প্রায় 1,700 কোটি টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে গাড়ির কর বাবদ বকেয়া 1,500 কোটি টাকারও বেশি। গত এক মাস ধরে বিশেষ অভিযান চালিয়েও 100 কোটির কিছু বেশি আদায় হয়েছে। উত্তর চব্বিশ পরগনার টাকি পুরসভায় তৃণমূল কংগ্রেস আমলে আর্থিক দুর্নীতির অভিযোগে আদালতের নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের বেঞ্চ আজ এই মামলায় আদালত বান্ধব হিসেবে আইনজীবী তিলক মিত্রকে নিয়োগ করেন। অবিলম্বে ওই পুরসভা থেকে যাবতীয় নথি নিয়ে তা সংরক্ষণের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আগামী 10 ডিসেম্বর সিআইডিকে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের 78 জন পদকজয়ী ক্রীড়াবিদকে স্পোর্টস কোটায় চাকরির আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে আজ নির্বাচিত খেলোয়াড়দের সব তথ্য প্রমাণসহ আগামী 15টি কাজের দিনের মধ্যে নবান্নের সংশ্লিষ্ট দপ্তরে তথ্য জমা দিতে বলা হয়েছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 6:15। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছর দেশের আমূল পরিবর্তন ঘটেছে। আমদানি বাড়ানোর বদলে ভারত রপ্তানি ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ছে। তারপর

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ শিলিগুড়ি শান্তিনিকেতন এফএম গোল্ড আকাশবাণী মৈত্রী বিবিধ ভারতী ও নিউজ অন এআইআর অ্যাপে শুনবেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা।
1: শুরু হচ্ছে আশার কথা।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

44 সেকেন্ড। আপনারা অধীর আগ্রহে কান পেতে রাখেন আশার কথা অনুষ্ঠানে আজ কোন বিষয়ে কথা হবে। আজ বুধবার এবং আজকে আশার কথার বিষয় সুরক্ষিত গর্ভপাত। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই গর্ভপাত শব্দটা শুনলেই মনে হয় যে গর্ভপাত সেটা কি আইন স্বীকৃত? আমরা তো চাই সবসময় যে

0: তখন হয়তো গর্ভপাত করানোর দরকার পড়ে। আর ঠিক সেখানেই আমাদের সচেতন হতে হয়, জানতে হয় আইন, যে কখন গর্ভপাত করানো দরকার, কোন পরিস্থিতিতে, এবং সেটা কিভাবে সুরক্ষিত করতে হবে, সুরক্ষিতভাবে রাখতে হবে, সেই সঙ্গে আইন কানুনের দিকটাও মাথায় রাখতে হবে। এই সব নিয়ে আজকের আলোচনা। স্টুডিওতে উপস্থিত আজকের দুই আলোচক অতিথি ডাক্তার কুণাল কান্তি দে, ADHS অ্যাডোলেসেন্স হেলথ, আপনাকে আন্তরিক স্বাগত।
1: নমস্কার।
0: সেই সঙ্গে আজকে উপস্থিত আছেন সিএসি কনসালট্যান্ট আইপাস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অভিক দে, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত।
2: নমস্কার।
0: সেই সঙ্গে আমি আপনাদের সঙ্গে আছি শ্রোতমা মুখোপাধ্যায়। প্রথমে আমি কুণাল কান্তি স্যারের কাছে আসবো, যে স্যার, যে কথাটা আমরা বললাম, অনেক সময় তো এরকম হয় যে না চাইতেও অনেক কাজ আমাদের যেমন করতে হয়, এই ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে আসে যে গর্ভপাত হয়তো করানোর দরকার হলো, সেটা কোন কোন ক্ষেত্র? আচ্ছা, তার আগে আরও একটা বিষয় আপনাদের একটু শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, যে হঠাৎ করে কেন আজকে এই বিষয়ের অবতারণা? হঠাৎ কিন্তু নয়, জানেন তো, প্রত্যেকটা কার্যের একটা কারণ থাকে। গত 28শে সেপ্টেম্বর ছিল ইন্টারন্যাশনাল সেফ অ্যাবর্শন ডে। সেই দিনটাকে মাথায় রেখে, শুধু তো দিন নয়, দিন থেকে এক সপ্তাহ ব্যাপী রাজ্য জুড়ে নানান কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে মানুষকে সচেতন করার জন্য, মানুষকে আরও একটু বেশি জানানোর জন্য। আর ঠিক সেই জানানোর বা সেই সচেতনতার অংশ হলো আজকের এই অনুষ্ঠান। প্রথম যে প্রশ্ন, যে কখন কোন পরিস্থিতিতে গর্ভপাতের দরকার হয়,
1: এ প্রসঙ্গে বলতে হলে যেটা প্রথমেই বলতে হবে সেটা হচ্ছে কি, যে গর্ভপাত আমরা এখন যে নতুন আইন আমাদের 2021 সাল থেকে বলবৎ হয়েছে, তাতে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি 20 সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থা থাকাকালীন, সেক্ষেত্রে গর্ভবতী মায়ের শারীরিক বা মানসিক ক্ষতির সম্ভাবনা থাকলে, দ্বিতীয়ত শারীরিক বা মানসিক বিকলাঙ্গ শিশু জন্মানোর সম্ভাবনা থাকলে, তৃতীয়ত যে কোনো মহিলা বিবাহিত বা অবিবাহিত বা তার সঙ্গীর গর্ভনিরোধক পদ্ধতি কার্যকরী না হলে, অর্থাৎ যাকে আমরা টেকনিক্যালি বলি কন্ট্রাসেপটিভ ফেলিওর, এবং চতুর্থত ধর্ষণের ফলে গর্ভধারণ হলে। এরপরে 20 সপ্তাহ থেকে 24 সপ্তাহ পর্যন্ত যে পরিস্থিতি হতে পারে গর্ভাবস্থার, সেখানে যদি আমরা গর্ভপাতের কারণগুলো আমরা যদি বিবেচনা করি, তাহলে প্রথমেই আসবে ধর্ষণের ফলে গর্ভধারণ হলে। 18 বছর কম বয়সী মহিলা যদি গর্ভবতী হন, সেক্ষেত্রেও গর্ভপাত করতে হতে পারে। গর্ভাবস্থায় যদি বৈবাহিক সম্পর্কে পরিবর্তন ঘটে, যেমন কেউ যদি বিধবা হন বা বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, কোনো শারীরিক অক্ষমতা থাকলে, মানসিক প্রতিবন্ধী ও মানসিক অসুস্থতা থাকলে, এবং কোনো শিশুর যদি শারীরিক বা মানসিক বিকলাঙ্গ শিশু তার জন্মের সম্ভাবনা থাকে, এবং গর্ভাবস্থাকালীন সরকার দ্বারা ঘোষিত কোনো মানবিক সংকট, যেমন কোনো দুর্যোগ বা কোনো জরুরি অবস্থা যদি সৃষ্টি হয় সেরকম অবস্থা হলে, আর 24 উইকের পরে, মানে 24 সপ্তাহের পরে যে গর্ভপাতের কারণগুলো, সেগুলো হচ্ছে কি, কেবলমাত্র শারীরিক বা মানসিক বিকলাঙ্গ শিশুর জন্মানোর সম্ভাবনা থাকলে তবেই গর্ভাবস্থার যে কোনো সময় গর্ভপাত করা যেতে পারে।
0: ঠিক যেমন আপনি বললেন যে এই এই কারণ থাকলে গর্ভপাত করানো হয়, তেমনিভাবে যদি একটু উল্টো পিঠটা দেখি, যে কোন কোন বিষয়ের জন্য একেবারেই গর্ভপাত জরুরি নয় বা গর্ভপাত সঠিক নয়, সেটা যদি একটু বলেন।
1: সেটা হচ্ছে গিয়ে যে যে সমস্ত বেআইনি গর্ভপাত যেগুলো আমরা জানি, কোনো অবৈধ জায়গায় যদি গর্ভপাত হতে থাকে, যেটা সরকার দ্বারা স্বীকৃত নন বা সেখানে যারা গর্ভপাত করাচ্ছেন তাদের যদি উপযুক্ত প্রশিক্ষণ না থাকে, বা সেখানে যদি অজ্ঞান করার কোনো ব্যবস্থা না থাকে, এবং যদি রক্তপাত যদি হয় গর্ভপাতের সময়, সেটা যদি আমাদের নিয়ন্ত্রণ করার ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু গর্ভপাত করানো উচিত নয়, এবং সেক্ষেত্রেও আমরা মানে রোগী বা তাদের আত্মীয় স্বজনদের বলি সেখানে কিন্তু তারা গর্ভপাত যেন না করান।
0: সেটা তো গেল চিকিৎসার দিকটা। আমাদের সঙ্গে ইম্পাস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কনসালট্যান্ট আছেন, তার কাছেও একটু অভিজ্ঞবাবু আপনার কাছেও জানতে চাইব, যে এই যে গর্ভপাতের কথাটা আসছে,

0: আমরা তো চাই না, যেটা বলছি যে যদি গর্ভপাত না করানো যায় সেক্ষেত্রে যদি ওই বিষয়টা একটু বলেন যে আমাদের কোন কোন ক্ষেত্রে গর্ভপাত সঠিক নয় বা অসুরক্ষিত গর্ভপাত কি কোথাও কোনো চিন্তার ভাঁজ ফেলতে পারে?
1: অবশ্যই, স্যার যেটা বললেন যে কী কী কারণে আইনে বলা আছে, যে চারটি পাঁচটি কারণ স্যার বললেন, তার সেগুলো তো সেই কারণগুলো যদি থাকে তাহলে গর্ভপাত করা যেতে পারে। এবারে কখন এটা সমস্যা হয়ে দাঁড়ায়, ধরুন যদি কোনো অসুরক্ষিত পদ্ধতিতে গর্ভপাত করা হয় সেক্ষেত্রে এটা করা যায় না। যদি অপ্রশিক্ষিত ডাক্তার বা কোনো দাই বা ধরুন কোনো নার্স যদি গর্ভপাত করেন সেটাও কিন্তু করা যায় না, বা বাইরে থেকে কেউ, অনেকে আছেন যারা ট্যাবলেট কিনে নেন ওষুধের দোকান থেকে, সেটাও কিন্তু করা যায় না, এগুলো কিন্তু সঠিক নয়। তারপর ধরুন এমন কোনো হসপিটালে গর্ভপাত করাতে গেছেন যেটা স্বীকৃত নয়, সরকারি হাসপাতাল নয় এবং যেটা প্রাইভেট হসপিটাল, কিন্তু গর্ভপাতের জন্য স্বীকৃতি নেই সেই হসপিটালের, সেই সব ক্ষেত্রে গর্ভপাত করালে কিন্তু এগুলো সম্পূর্ণ বেআইনি। এবং আরেকটি বিষয় যেটা আমাদের বলতেই হবে, সেটা যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য যদি কেউ গর্ভপাত করতে চান সেইটা দণ্ডনীয় অপরাধ।
0: আচ্ছা ডাক্তারবাবু তো আছেন, আমি বলছি যে এরকম কি গর্ভপাত করানোর জন্য কি কারোর সম্মতি দেওয়ার প্রয়োজন হয়?
2: না, সেরকম কোনো সম্মতির দরকার হয় না। যদি কোনো মহিলার বয়স 18 বছর বা তার বেশি হয় তার নিজের সম্মতিই যথেষ্ট।
0: আচ্ছা,
2: কিন্তু মহিলার বয়স যদি 18 বছরের কম হয় তাহলে তার অভিভাবকের সম্মতির প্রয়োজন হয় এবং অভিভাবকই সম্মতিপত্রে সই করবেন। এবং এখানে একটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি যে বর্তমান যে MTP আইন, অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির যে আইন, সেখানে কিন্তু বলা আছে যে 18 বছর বয়সের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তিকে অভিভাবক হিসেবে গ্রাহ্য করা হয়। অভিভাবক যে শুধুমাত্র মা বাবা বা স্বামী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।
0: বেশ, আর আপনারা যারা আজকের বিষয় শুনছেন, অত্যন্ত জরুরি বিষয়, তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের টেলিফোন নাম্বার 2248 8085 2248 8085। আমরা আলোচনা করছি আজকে সুরক্ষিত গর্ভপাত নিয়ে। বারবার তো আপনারা সুরক্ষার দিকটার কথা বলছেন, যে অসুরক্ষিত জায়গায় বা যে যে বিষয়গুলোর কথা মাথায় রাখতে বললেন, সেক্ষেত্রে আমার একটা কথা জিজ্ঞাসা, যে ধরুন এই অসুরক্ষিত গর্ভপাত হলে কী কী ঝুঁকি দেখা দিতে পারে? অসুরক্ষিত গর্ভপাত যদি হয় সেক্ষেত্রে কোনো কি মায়ের জীবনেই বলুন বা আমাদের নানান একটা পরিবারের ক্ষেত্রে কোনো বিপর্যয় বা মায়ের ক্ষেত্রে কি ঝুঁকি দেখা দিতে পারে অসুরক্ষিত গর্ভপাত হলে?
2: সেটা হলে তো মৃত্যুর একটা সম্ভাবনা থেকেই যায়, একটা প্রাণহানির সম্ভাবনা থাকে। এছাড়া যে ধরনের মানে লক্ষণগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে কি, যোনিদ্বার থেকে অবিশ্রাম রক্তপাত হতে পারে, গর্ভাশয়ে চোট হতে পারে, এবং যার ফলে অনেক সময় যেটা হয় যে গর্ভাশয়কে বাদ দিতে হতে পারে, দ্বিতীয়বার গর্ভধারণে অসুবিধা হতে পারে এর পরবর্তীকালে, এবং অসুরক্ষিত গর্ভপাতের ফলে যে সংক্রমণ হয় সেখান থেকে কিন্তু একদম বন্ধত্ব হতে পারে এবং মহিলার জীবনহানি পর্যন্ত হতে পারে।
0: অর্থাৎ যে সুরক্ষিত গর্ভপাতের কথা আজকে বলা হচ্ছে, সেই সুরক্ষিত গর্ভপাতের দিকে নজর দেওয়াটা অত্যন্ত জরুরি। ঠিক এই জায়গাটাতেই ধরুন সুরক্ষিত গর্ভপাত করানোর জন্য কোন কোন বিষয়গুলো সরকার নজর দিয়েছে সেই জায়গাটা যদি একটু আলোকপাত করেন, যে কোনখানে গর্ভপাত করানো যেতে পারে সরকারিভাবে বা সরকারি কী পরিষেবা আছে সেই দিকটার কথা যদি আপনি একটু বলেন আমাদেরকে।
2: আমাদের গর্ভপাত সংক্রান্ত যে আমরা পরামর্শ দিই তাতে আমরা অবশ্যই এটাই বলি যে যে কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বা গাইনোকোলজিস্ট যেখানে আছেন সেখানেই গর্ভপাত করাতে হবে। MTP ট্রেনিংপ্রাপ্ত বা প্রশিক্ষণপ্রাপ্ত নেমিবেদ ডাক্তারও গর্ভপাত করাতে পারেন, এবং এটা হবে একমাত্র সরকারি হাসপাতালগুলোতে এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেখানে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। কেবলমাত্র সরকার দ্বারা স্বীকৃত বেসরকারি হাসপাতালেও কিন্তু সুরক্ষিত গর্ভপাত করানো যেতে পারে। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে কারো বাড়ি বা কোনো ব্যক্তিগত ক্লিনিকে কিন্তু গর্ভপাত পরিষেবা দেওয়া অসম্ভব এবং এটা অপরাধও, এতে মহিলার জীবনহানি হওয়ার আশঙ্কা থাকে। কোনো ANM বা কোনো নার্স বা আশা বা কোনো ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার, যাদের বলা হয় অর্থাৎ অনানুষ্ঠানিক স্বাস্থ্যসেবা প্রদানকারী

0: বা কোনো দায়ী তারা কিন্তু গর্ভপাত করাতে পারবেন না। এবং যদি কোনো গর্ভপাত এমন হয় যে কোনো প্রশিক্ষিত ডাক্তার বা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যিনি গর্ভপাত করছেন তার 2 থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা দুটোই হতে পারে।
1: আচ্ছা, হ্যালো, টেলিফোনে কোনো শ্রোতা বন্ধু ছিলেন। একটা বিষয়, এই যে পরিষেবাগুলোর কথা বলছেন বা কারা গর্ভপাত করাতে পারেন সে কথা আপনি বললেন, এই গর্ভপাতের পরিষেবা যারা দিতে পারেন সে কথা তো বললেন, কোথায় দেওয়া হয়? এবং এক্ষেত্রে একটা একটা বিষয় যে ধরুন গর্ভপাতের প্রয়োজনীয়তা যে হচ্ছে সেটা এমন কোনো লক্ষণ আছে যেটা দেখে বোঝা যায়? ধরুন একজন মা, তিনি কি তিনি কোন সময় আশা দিদিদের সাথে যোগাযোগ করবেন বা বুঝবেন যে তার হয় না যে কোনো কোনো লক্ষণ, বা হয়তো বাড়ির লোক, বাড়িতে যারা আছেন, পরিবারে যারা আছেন, তাদের কোনো বোঝার উপায় আছে কি যে এই ক্ষেত্রে ধরুন হয়তো এই পথে হাঁটতে হতে পারে এরকম কোনো লক্ষণ?
0: সেক্ষেত্রে যেটা হতে পারে সেটা হঠাৎ করে যদি কোনো রক্তপাত হতে থাকে বা যেটাকে প্রোডাক্ট কনসেপ্টাস বলা হয়, অর্থাৎ যে ভ্রূণ যেটা মানে গর্ভাশয়ের মধ্যে আছে সেটা যদি হঠাৎ করে বেরিয়ে আসে, প্রচণ্ড পরিমাণে যদি পেট ব্যথা হতে থাকে, বমিভাব হতে থাকে, তাহলে সেগুলো কিন্তু গর্ভপাতের লক্ষণ বলে আমরা ধরি। তার সাথে যদি প্রেশার বেশি থাকে, তার সাথে যদি সুগার অত্যন্ত বেশি হয়ে যায়, অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা হয়, যদি খিচুনি হতে থাকে, তাহলে কিন্তু গর্ভস্থ শিশুর প্রাণহানির সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে কিন্তু গর্ভপাত করানো দরকার হতে পারে,
1: জরুরি। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ ডাক্তার, নমস্কার। বলছি ফার্স্ট প্রেগনেন্সিতে যে অনেক সময় অ্যাবর্শন করা হয়, কতটা ক্ষতিকর এবং কতটা বিপজ্জনক এগুলো, এবং এই নিয়ে মানে যতটা মানে কোনো রকম কোনো ট্রেনিং বা এ কিছু দেওয়া হয়েছে কিনা, যেরকম যাতে ফার্স্ট প্রেগনেন্সিতে যাতে কোনো গর্ভপাত না করা হয়?
1: আচ্ছা, না আপনি শুনতে থাকুন, অনেক সময় ওনার উনি বলছেন যে অনেক সময় হয় না, যে অনেক ক্ষেত্রে হয়তো দেখা গেল খুব তাড়াতাড়ি, এখন তো সব কিছুই মানুষ প্ল্যান করে করে, প্ল্যানিং নেই এরকম ক্ষেত্রে, হয়তো বাড়ির মানুষ ডিসিশন নিতে চায় যে না এখন নয়, আরও কিছু দিন পরে, তখন খুব আর্লি স্টেজে গর্ভপাতের একটা প্রবণতা দেখা যায়, সেক্ষেত্রে ঝুঁকি কতটা এবং এটা আদৌ বা করা উচিত কিনা?
0: এখন যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে যে নতুন যে আইন, সেই আইনে আমরা তো সবসময় বলবো যে একদম প্রশিক্ষিত যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বা যাদের ট্রেনিং দেওয়া আছে এমন ধরনের চিকিৎসকরাই একমাত্র গর্ভপাত করাতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু গর্ভপাত সম্পূর্ণ সুরক্ষিত, তাতে বিপদের কোনো ভয় নেই। এবং যদি প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রেও যদি গর্ভপাত করানো হয় তাতেও কিন্তু কোনো ভয় থাকবে না, এবং তাতে সেই মহিলাও কিন্তু কোনো বন্ধাত্বের শিকার হবেন না। কিন্তু উল্টো দিকে যদি তিনি যদি কোনো অপ্রশিক্ষিত যদি কোনো চিকিৎসা প্রদানকারী কোনো ব্যক্তির কাছে যদি গর্ভপাত করান, তাহলে সেক্ষেত্রে কিন্তু সংক্রমণ হতে পারে, বন্ধাত্ব পর্যন্ত হতে পারে এবং প্রাণ সংশয়ও হতে পারে।
1: বা যেটা আপনি বললেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় পিল, এখন যে জিনিসগুলো এসে পিলের ব্যবহার, ওষুধের ব্যবহার, সেটা কি কোথাও আগামী দিনে বন্ধত্ব ডেকে আনতে পারে বা ক্ষতি করতে পারে?
0: না, বর্তমান আমাদের যে আইন অনুযায়ী যে পিল আমরা দিই তাতে সেরকম ধরনের কোনো বন্ধত্ব হওয়ার
1: অর্থাৎ সাইড এফেক্ট সেই জায়গাটায় নেই। আপনারা যারা শুনছেন, যে অনেক সময় দেখুন আজকাল তো যুগ এগিয়েছে বা অনেক সময় হয় এমনই তার কর্মক্ষেত্র বা জীবনের এমন একটা বাঁকে তিনি দাঁড়িয়ে আছেন, হয়তো সেই মুহূর্তে তার গর্ভাবস্থায় যে সঞ্চার হয়েছে প্রাণের, সেই তাকে হয়তো পৃথিবীর আলো দেখানো সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে ডাক্তারবাবু যেটা বললেন যে সুরক্ষিত গর্ভপাত একেবারে ডাক্তারের পরামর্শ মেনে যদি করা হয় তাহলে চিন্তার কোথাও কোনো কারণ থাকে না, আগামীতে তিনি আবার মা হতে পারবেন। এখন এই মুহূর্তে আমাদের মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়েছে, তাই আমরা সে পথে এগোতেই পারি।
3: এখানে আমি একটু অ্যাড করতে চাই,
1: হ্যাঁ হ্যাঁ,
3: গর্ভপাত কিন্তু কোনো অধিকার নয়, এটা আমাদের আগে বুঝতে হবে। কোনো মহিলা চাইছেন না তাই গর্ভপাত করবেন, কোনো পরিবার চাইছেন না তাই গর্ভপাত করবেন, সেটা কিন্তু নয়। এখানে যে আইনে যে 4টি বা 5টি ব্যবস্থা মানে বিষয়ের কথা বলা হচ্ছে, যে কারণের কথা বলা আছে বা পরিস্থিতির কথা বলা আছে, সেই পরিস্থিতিতে এলে তবেই তিনি করতে পারবেন।
1: আচ্ছা, আমার এই বিষয়টা অত্যন্ত জরুরি মাথায় রাখা, অর্থাৎ আমার বা আমার পরিবারের ইচ্ছের উপর এটা হবে না এই কারণ, এবং যদি হয়ও সেটা বলছেন সেটা বেআইনি। অনেক ক্ষেত্রে হয়তো আমরা যে তথ্য লুকিয়ে বা করা হয়, এইটা অত্যন্ত জরুরি একটা বার্তা যে আমার বা আপনার ইচ্ছে বা কোনো একটা ইচ্ছের উপর এই কাজটা আপনি করতে পারেন না, তাই তো? এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

0: যে কারণগুলি বলা আছে সেই কারণ ছাড়া আপনি কোনোভাবেই করতে পারবেন না।
1: বেশ, এইটা অত্যন্ত জরুরি কথা, যারা আজকে শুনছেন তাদের কাছে ভীষণ জরুরি বার্তা যে ইচ্ছের উপর গর্ভপাত নির্ভর করবে না। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি শঙ্কর বাগ বলছি, মশাট হুগলি থেকে। স্যারকে নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, এই গর্ভপাতের সময় যখন হয়তো প্রথম গর্ভপাতটা যখন হচ্ছে ঠিকঠাক হয়েছিল, দ্বিতীয় গর্ভপাতের সময় যদি মায়ের যদি কোনো শারীরিক সমস্যা বা শারীরিক কোনো অসুখ থাকে, সেই ক্ষেত্রে কোনো কি অসুবিধা হতে পারে? নমস্কার।
3: হ্যাঁ, সেটা হচ্ছে কি যে আমাদের চিকিৎসকরা কিন্তু যারা প্রশিক্ষিত চিকিৎসক, যারা গর্ভপাত সম্পর্কে তারা যাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বা তারা নিয়েছেন, তারা যদি বিবেচনা করেন যে সেই মহিলার, যিনি গর্ভবতী মহিলার, তার গর্ভপাত করার দরকার, তাহলে কিন্তু তাকে অবশ্যই গর্ভপাত করাতে হবে। সেটা চিকিৎসকের সিদ্ধান্তের উপরই কিন্তু নির্ভর করবে। এবং যদি দেখেন যে উনি বিপদ আছে বা কোনো রকম প্রাণহানির সম্ভাবনা আছে, তাহলে কিন্তু তারা কিন্তু গর্ভপাত নিষেধ করবেন। এবং তো যেটা আমি প্রথমেই যেটা বলেছি যে কী কী কারণে আমাদের 20 সপ্তাহের অবধি পড়ে বা 20 সপ্তাহ থেকে 24 সপ্তাহের মধ্যে বা 24 সপ্তাহের বেশি অবস্থায় যদি গর্ভাবস্থায় গর্ভপাত করানো যেতে পারে, তাহলে সেই কারণগুলো যদি আমরা ঠিকমতো বজায় রাখতে পারি, তাহলে কিন্তু গর্ভপাত করানো যেতে পারে অথবা নাও করতে হতে পারে।
1: এই না করতে হতে যাবার জায়গাটাতেই একটা কোথাও সংশয় থাকে যে গর্ভপাতের পরও কি কোনো বিপদ আসতে পারে, বা সেখান থেকে কি আলাদা কোনো সতর্কতা নেবার ভীষণ জরুরি, যে গর্ভপাতের পর যা সদ্য গর্ভপাত হয়েছে তার কি কি কিছু সতর্কতা একদমই রাখা জরুরি তার বা তার পরিবারের ক্ষেত্রে, কোনো সতর্কতা?
3: সেক্ষেত্রে যাতে কোনো সংক্রমণ না হয় সেরকম ব্যবস্থা করতে হবে। তার বিশ্রামের দরকার, পুষ্টিকর খাদ্য খাওয়ানো দরকার, এবং পরিষ্কার ন্যাপকিন ব্যবহার করতে হবে, স্যানিটারি ন্যাপকিন, যেটা পরিষ্কার, যেটা রোদে শুকানো কাপড় দিয়ে নির্মিত ন্যাপকিন, অথবা যেটা বাজারে স্ট্যান্ডার্ড যে ন্যাপকিন পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে। এবং যদি কোনো পেট ব্যথা হয় বা যদি কোনো খিচুনি হয়, এই ধরনের যদি কোনো লক্ষণ থাকে, তাহলে তার জন্য চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসকই সেটা করবেন। এবং আশারা বাড়ি বাড়ি গিয়েও কিন্তু তাদের দেখতে পারেন যে কোনো আশাদেরও একটা দায়িত্ব থেকে যায় যে যার গর্ভপাত হয়েছে তাদের বাড়িতে গিয়ে তাকে দেখা, নিয়মিতভাবে তার ভিজিট করা, সেটা আশারও ভূমিকা থাকে।
1: আশাদের কথা যখন এসেই পড়েছে, আমি একটু অভিক স্যারের কাছে আসব যে এই যে আমরা তো জানি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আশাকর্মীদের ভীষণ একটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেখানে ধরুন বিশেষত যদি আমরা গ্রাম স্তরের ক্ষেত্রে দেখি, তাহলে যখন একটি পরিবারে কারোর গর্ভপাত হলো, করানো হলো সুরক্ষিত গর্ভপাত, বা গর্ভপাতের আগেও, আগে এবং পরে, এই জায়গাটায় আশাকর্মীদের ভূমিকার কথা যদি একটু বলেন।
4: প্রথমেই বলে রাখি যে আমাদের 2021-এর যে সংশোধন হয়েছে আইনটি, সেখানে একটি বিষয় খুব জোর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে গোপনীয়তা বজায় রাখা। এটাকে খুব মাথায় রাখতে হবে আমাদের, যে গোপনীয়তা যেন অবশ্যই বজায় থাকে।
1: আচ্ছা,
4: হ্যাঁ, যে মহিলা গর্ভপাত করাতে চাইছেন বা ইচ্ছে প্রকাশ করছেন, তার তার কোনোভাবেই যেন তার গোপনীয়তা ক্ষুণ্ণ না হয়, কোনোভাবেই না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রচণ্ড সংবেদনশীল হতে হবে আমাদের, কারণ এটা অনেকের কাছে এখনও মানে কলঙ্ক মনে হয়, পাপ মনে হয়, সেটা তো নয়।
1: মানে সামাজিক যে ট্যাবুগুলো
4: আছে, সেগুলোকে, আমাদের স্টিগমাগুলো আছে, সেগুলো যাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে সংবেদনশীলতার সাথে কথা বলতে হবে। তারপরে ধরুন একজন স্বাস্থ্যকর্মী হিসাবে কোথায় গর্ভপাত করানো যেতে পারে, সুরক্ষিত জায়গা কোথায় আছে সেটা নিজে জানা এবং সেই মহিলাকে জানানো, তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া। তারপর ধরুন কোনো মহিলা গর্ভপাতের পর ঠিক আছে আছেন কি না, তার স্বাস্থ্য ঠিক আছে কিনা, যেগুলো স্যার বললেন যে কি কি তাকে ব্যবস্থা নিতে হবে, তো সেইগুলো,
1: তার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, তার কোনো সংক্রমণ হয়েছে কিনা,
4: হ্যাঁ, সেইগুলো যাতে সেগুলো হচ্ছে কিনা সেগুলো তার ভিজিট করে দেখতে হবে। তারপরে যেটা দেখতে হবে, গর্ভনিরোধক পদ্ধতি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমার গর্ভপাতের পরে যেন মহিলা গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার করেন সেটা তাকে বোঝাতে হবে, এবং সে ব্যবহার করছে কিনা সেটাও তাকে ভিজিট করে একটু দেখতে হবে। তো আরেকটা জিনিস, যেটা ধরুন অবিবাহিত মহিলা আসেন, কম বয়সী মহিলা আসেন, কিশোরী, যুবতী বা যে কোনো মহিলার গর্ভপাতের প্রয়োজন হলে তাকে সঠিকভাবে পরামর্শ দিতে হবে এবং সুরক্ষিত গর্ভপাত প্রদানে তাকে
1: সহযোগিতা করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে ধরুন একেবারে কি গ্রামীণ স্তরে পরিষেবা আছে, মানে যে কোথায় যাবেন সে তিনি কি একেবারে আমাদের, এটা কি জেলা স্তরের হাসপাতাল বা এইরকম নির্দিষ্ট জায়গা আছে যে তিনি সেটা আশাকর্মী বলে দেবেন, নাকি সব জেলা স্তর?

0: এই হাসপাতালে এই ব্যবস্থা আছে?
1: হ্যাঁ, সব জেলা স্তরে হসপিটালে আছে, সাব ডিভিশন হসপিটালে আছে, এবং গ্রামীণ হসপিটালে যেটা আমরা করি যে সরকারি কিছু প্রশিক্ষণ আছে, ট্রেনিং আছে, সেই ট্রেনিংপ্রাপ্ত ডাক্তারদের যেখানে আছেন যে ডাক্তাররা, সেখানে আপনারা সেই পরিষেবাগুলো পেতে পারেন।
0: অর্থাৎ আশা দিদির সাথে যোগাযোগ করাটা ভীষণ জরুরি। এমনিও তো এই সময় আমরা জানি যে আশা দিদিরা গর্ভবতী মায়েদের ভীষণভাবে খেয়াল করেন, একটা নিয়ম করে তারা তাদের ভিজিট করেন। তো সেই জায়গা থেকেই যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তারা বলে দেবেন যে কোথায় যেতে হবে এবং কিভাবে কার হাতে এই অত্যন্ত একটি জরুরি কাজ। এবং আপনি যে কথাটা বললেন যে ইচ্ছে না তো নয়, ইচ্ছেতে হবে না, যে প্যারামিটারগুলো আছে অর্থাৎ কোন কোন কারণে, যদি হ্যাঁ আইন স্বীকৃত কোনো কারণ ঘটে তবেই সেক্ষেত্রে এই গর্ভপাতের বিষয়টা আসছে। তো এই ক্ষেত্রে আমরা বিপদের কথাও তো শুনলাম, এবং আরও একটা বিষয় যে এই যে সামাজিক যে ট্যাবুগুলো আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও যখন আপনারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন বা প্রতি মুহূর্তে চর্চা করছেন, কীরকম সমস্যা দেখেন বা মানুষের মধ্যে কী প্রবণতা দেখছেন এই আজকের এই সময় দাঁড়িয়ে এই বিষয়ে কথা বলতে গিয়ে বা প্রতিনিয়ত কাজ করছেন, কী দেখছেন? আমি দুজনের কাছে এই প্রশ্নটা রাখবো যে কোথায় এখনো পর্যন্ত কোথাও কি যে না মানুষের এখানে বোঝার জায়গাটা সমস্যা আছে, বা নাকি আমাদের আজকের এই পরিসংখ্যান বলছে যে অসুরক্ষিত গর্ভপাতের সংখ্যা বেড়েছে, নাকি সেই জায়গাটাকে রোধ করা গেছে, কি পরিস্থিতি?
2: এখন অবস্থাটা অনেক ভালো হয়েছে, তার কারণ থেকে আমাদের আশাকর্মীরা নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করছেন, এবং মানুষের মধ্যে যে ভয় ভীতি বা লজ্জা ছিল সেটা আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে, যার ফলে আর আমাদের পরিষেবাও অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের সরকারি হাসপাতালগুলো অনেক সুসজ্জিত হয়েছে, যেখানে যন্ত্রপাতিও অনেক পর্যাপ্ত পরিমাণে আমরা দিতে পেরেছি, যার ফলে যে মানুষের মধ্যে যেটা আতঙ্ক ছিল, যেটা আশঙ্কা ছিল, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পেরে যারা সুরক্ষিত গর্ভপাতের পরিষেবা তারা নিতে পারছেন।
0: আপনার কাছে এবারে আসি যে কি দেখছেন, কি মনে হয় আশার আলো, সত্যি আশার আলো কতটা?
3: হ্যাঁ, আশার আলো তো অবশ্যই আছে। তো 1971 সালে প্রথমে আইনটা আমাদের ভারতবর্ষে আনা হয়। তো এখনো অনেক জায়গাতেই দেখা যায় যে এটা যে আইনত করা যায় সেটাই অনেকে এখনো জানেন না, যেটা এটার কোনো আইন আছে।
0: মানে সবসময় মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে যে গর্ভপাতের দরকার হলে, আপনি যেটা বলছিলেন যে গোপনীয়তা বজায় রাখা, সেক্ষেত্রে বাড়ির লোকই চেষ্টা করেন আগে গোপনে কাজটা সারতে, এবং সেইখানেই বোধহয় বিপদটা ঘনিয়ে আসে। এই যে গোপনীয়তা বজায় রাখা, যে আশা কর্মীরা আছেন তারা আপনার গোপনীয়তা বজায় রাখবেন, আপনি গোপনীয়তা বজায় রাখতে যাবেন না, কারণ আপনি যদি গোপনীয়তা বজায় রাখেন তাহলে আপনি ওই গোপনে গোপনে সার্চ করে যে ক্লিনিকগুলো পাবেন সেখানে হয়তো আপনার গর্ভপাতটা সুরক্ষিত হবে না, সেইখান থেকে আপনি যে গোপন রাখতে চাইছেন সেখান থেকে হয়তো দেখা গেল গোপনে গোপনে আরো অনেক বেশি বিপদ আগামীর জন্য ঘনিয়ে গেল। তাই এই জায়গাটা আজকে যারা শুনছেন তাদের কাছে খুব জরুরি বার্তা, যে প্রয়োজন হতেই পারে, বারবার যে প্যারামিটারগুলোর কথা আসছে আমাদের, যে যদি মনে হয় যে বাচ্চা বিকলাঙ্গ হতে পারে, যদি মনে হয় যে মায়ের প্রাণের আশঙ্কা আছে, এই ক্ষেত্রে যে 24 সপ্তাহের পর যখন গর্ভপাত করানোর দরকার হয় হতে পারে তাহলে, আর এই জায়গাটায় আরেকটু আমাদের মনে হয় যে আমরা অনেকটা এগিয়েছি, যে বোধহয় দেখার পরিধিও বাড়ছে, গর্ভপাত করালেই বোধহয় সব শেষ নয়, আবারও পরবর্তীতে তিনি গর্ভ সেই মহিলা গর্ভবতী হতে পারেন, এবং সেক্ষেত্রে আগে যেটা আরেকজন শ্রোতাবন্ধুও জিজ্ঞেস করে এবং আরও একজন শ্রোতাবন্ধু হ্যান্ডসেটে এসেছিলেন, তিনিও জানতে চাইছেন যে গর্ভপাত হলেই কি তারপর আর গর্ভবতী হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না? এই একটা ট্যাবু আমাদের সামাজিকের মধ্যে বাড়ির মধ্যে চলে যে না একবার এরকম হয়ে গেছে আর হবে না, এবং এইখান থেকে কোথাও একটা মানসিক চাপও তৈরি হয়। এই জায়গাটাতেও কি আশা দিদিরা সাপোর্ট দেয়, যে তাদেরকে যেটা আপনি বলছিলেন যে সংবেদনশীল, আপনার দুজনের কথাতেই উঠে এসছে সংবেদনশীলতাটাও বোধহয় এই ক্ষেত্রে খুব জরুরি।
2: নিশ্চয়ই
0: একদম, যে সংবেদনশীল হয়ে আমাদের দেখা যে তারা কিভাবে সুরক্ষিত গর্ভপাতের করানোর সঙ্গে সঙ্গে তাদের কোনো, দেখুন কেউই চায় না, আজকের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়টা আমরা রেখেইছি যে মানুষের মধ্যে সচেতনতা এবং আমাদের যে ভাবনাগুলো আছে সেই ভাবনাগুলোকে ভেঙে ফেলা। যদি আজকে একটি অসুস্থ বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করে, পৃথিবীর আলো দেখে, তাহলে হয়তো তাকে নিয়ে আগামী দিনে আরও অনেক সমস্যা বাড়তে পারে, বা সেখান থেকে যিনি মা তার কোনো শারীরিক সমস্যা আসতে পারে। সেই জন্যই চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, এবং সরকার স্বীকৃত যখন তখন এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি।

0: তাই আপনাদের দুজনের কাছ থেকে বার্তা কিছু শুনে নেব আজকে যারা অনুষ্ঠান শুনছেন তাদের জন্য। প্রথমে কুনাল কান্তি স্যার,
1: আমাদের বার্তা এইটুকুই যে গর্ভপাত সম্পর্কে যেন অযথা কোনো ভয় ভীতি না থাকে, কোনো সংস্কার না থাকে, আমি সঠিক চিকিৎসা সুরক্ষিত চিকিৎসা গ্রহণ করব না, এই ধরনের কোনো বাধা যেন আমাকে দমিয়ে না রাখতে পারে। আর আশাদের আমরা বলি যে আপনারা সমব্যথী হন এবং সংবেদনশীল হন, কেননা এই গর্ভপাত সংক্রান্ত বিষয়গুলো ঠিকভাবে ম্যানেজ করতে হলে কিন্তু সংবেদনশীলতার কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। মানুষ কিন্তু এই জন্যই কিন্তু আপনাদের ভরসা করবে, যারা আশা যারা দিদিমণি আপনাদের উপরই তারা আশা রাখবে, ভরসা রাখবে, এখানে কিন্তু তাহলে আপনাদের কিন্তু সংবেদনশীল হতেই হবে। এবং আপনারা কিন্তু রোগীর যে গোপনীয়তা যেটা, তার পরিচয় কিন্তু কোনো প্রকাশ্যে আনবেন না, এটা কিন্তু আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ।
0: আরেকটা কথা আপনি আপনার কাছে জানতে চাইবো, যে সেটা হচ্ছে যে একটা আর্থিক খরচের দিক থাকে, এক্ষেত্রে সরকার পরিষেবা কি দেন?
2: সরকারি কোনো আর্থিক, সরকারি জায়গায় গেলে কোনো আর্থিক খরচের ব্যাপার নেই,
0: অর্থাৎ একদম বিনামূল্যে,
2: বিনামূল্যে একদম।
0: এবং সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে সম্পূর্ণ পর্যন্ত প্রক্রিয়াটি শেষ হওয়া পর্যন্ত, তো
2: ডেলিভারির ক্ষেত্রে যেরকম অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায় সেটা,
0: হ্যাঁ, অর্থাৎ আশা দিদিরা একদম শুরু থেকে জরুরি অবস্থা থেকে একদম শেষ পর্যন্ত আপনার সঙ্গে আছে, সর্বোপরি সরকার আপনার সঙ্গে আছে, তাই বিনামূল্যে প্রয়োজন অনুসারে ডাক্তারি পরামর্শ অনুযায়ী যদি দরকার হয় গর্ভপাত করানোর, তাহলে সুরক্ষিত গর্ভপাত জরুরি, সেটা সুস্থ থাকার জন্য, আপনার জন্য এবং সুস্থ সমাজের জন্য। আপনারা শুনছিলেন আশার কথা, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা, প্রত্যেক বুধবার রাত 8টা থেকে 8:30। আজকের বিষয় ছিল সুরক্ষিত গর্ভপাত। অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত ছিলেন ADHS অ্যাডলেসেন্স হেলথ ডাক্তার কুনাল কান্তি দে এবং আমাদের CAC কনসালট্যান্ট ইম্পাস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অভিক দে। দুজনকেই আন্তরিক স্বাগত, ধন্যবাদ, এবং আপনাদের সঙ্গে আবারও হয়তো কথা হবে অনেক পরে। দুজনকেই আগাম শারদ শুভেচ্ছা, উৎসব খুব ভালো কাটুক, যদিও আমাদের পিতৃপক্ষ চলছে, এখনো দেবীপক্ষের সূচনা হয়নি, তাও সবাই যেন ভালো থাকে, এটাই আমাদের আশার কথা। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই, আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, মৈত্রী, বিবিধ ভারতী ও নিউজ অন AIR অ্যাপে।
1: ধন্যবাদ।

শুনলেন আশার কথা। অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।

0: এখন শুনবেন অনুষ্ঠান আইনি কথা। কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর আইন, এই বিষয়ে আইনজীবী বৌধায়ন ভট্টাচার্যের সঙ্গে আলাপচারিতায় রৌলিনা সেনগুপ্ত।
1: অনুষ্ঠান আইনি কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আপনারা এখন শুনছেন

0: নিয়মিত অনুষ্ঠান আইনি কথা। আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি বিশিষ্ট আইনজীবী বৌধায়ন ভট্টাচার্য। নমস্কার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার রলিতা।
0: আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আইনের দৃষ্টিতে কর বলতে ঠিক কি বোঝানো হয়?
1: দেখুন, এই প্রশ্নটা না গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুতত্ত্বও বটে। কর ব্যাপারটাকে বুঝতে হবে যে জিনিসটার উদ্ভব কোথা থেকে। একটি শ্লোক থেকে এর জন্ম। ইথাফলেন উজ্জতে রাজা কর্তা চ কর্মণাম তথা বিক্ষা নৃপ রাষ্ট্রে কল্পায়েত স্বতন্ত করান। মানেটা হচ্ছে, রাজা কর নেবেন, কাদের থেকে নেবেন? প্রজাদের থেকে নেবেন। কি কারণে নেবেন? প্রজানমেবা ভূত্যার্থ, মানে তাদের ভরণ পোষণের জন্য নেবেন। এবার সেই ট্যাক্সটা কেমন হবে? তথা বেক্সা নৃপ রাষ্ট্রে কল্পায়েত স্বতন্ত করান, মানে সেটা যেন প্রপোর্শনাল হয়। আজকে যে কারণে আমরা দেখতে পাই ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে স্ল্যাব আছে, মানে যারা বেশি আয় করছেন তারা বেশি ট্যাক্স দেবেন, যারা কম আয় করছেন কম ট্যাক্স দেবেন। সিমিলারলি জিএসটির ক্ষেত্রে আমরা দেখতে পাই নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে ট্যাক্স কম বা নেই, আবার দেখা যাচ্ছে লাক্সারি কার বা এই ধরনের লাক্সারি আইটেমস গুলোতে করের হারটা অনেক বেশি।
0: একজন নাগরিক হিসেবে কর প্রদান করাটা আইনগত দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ?
1: দেখুন, একটা দেশের সম্পূর্ণ পরিকাঠামো অবকাঠামো পুরোটাই দাঁড়িয়ে থাকে এই করের টাকায়। এবার এই যে মানুষের জন্য যে খরচ হবে বা মানুষের পরিকাঠামোগত যে ডেভেলপমেন্ট, এই উন্নতিগুলোর জন্য যে খরচ হবে, সে টাকাটা আসবে কোথা থেকে? আজকে ধরুন আমরা দেখতে পাই শত সহস্র সরকারি অফিসে শত সহস্র লোক চাকরি করেন, তাদের মাসগত মাইনে থেকে শুরু করে গ্র্যাচুইটি পিএফ এগুলো কোথা থেকে আসবে? শুধু তাই নয়, সরকারি স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাট সব করতে টাকা লাগে, এই টাকাটাই কিন্তু কর থেকে আসে। মূল যে উপায়টা সেটা হচ্ছে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ট্যাক্স, মানে সেটা ইনকাম ট্যাক্স হতে পারে, জিএসটি হতে পারে, বা আরও নানাবিধ ছোটোখাটো কর এখনও রয়ে গেছে সেগুলোও হতে পারে। সুতরাং আজকে সচেতন নাগরিক হিসেবে আমাদের অবশ্যই উচিত কর ফাঁকি না দেওয়া, এবং মানে সেটা যথার্থভাবে গভর্নমেন্টের ঘরে পৌঁছচ্ছে কিনা সেটা দেখা, এটা ভেরি ইম্পর্টেন্ট।
0: আপনি বলছিলেন যে সরকারি প্রতিষ্ঠান বা সরকারি স্কুলের কথা, বেসরকারি প্রতিষ্ঠান বা অসংগঠিত যে ক্ষেত্রগুলো আছে সেক্ষেত্রেও তো আমাদের করটা ভীষণ গুরুত্বপূর্ণ।
1: দেখুন, বেসরকারি অসংগঠিত ক্ষেত্র প্রত্যেকটাই কিন্তু কিছুটা হলেও আজকে সরকারি অনুদানে নির্ভরশীল, বা সরকারি বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন স্কিম এনারা সেখানকার লাভ নিয়ে থাকেন। আজকে ধরুন আমি একজন শিল্পপতি, আমি ব্যবসার জন্য জমি কিনতে চাইছি, জমিটার জন্য আমি একটা অপেক্ষাকৃত কম দাম চাইবো, কারণ আমি ওখানে এমপ্লয়মেন্ট জেনারেট করছি, আমি ওখানে একটা মানে ব্যবসা মানে তো দেশকে গঠন করার একটা প্রক্রিয়া, তো সেই জায়গায় আমি নিশ্চিতভাবেই খানিকটা সুবিধে চাইবো যাতে করে আমি আরো ভালো করে কাজটা করতে পারি,
0: আরো বেশি ভালো করে পুঁজি বিনিয়োগ করতে পারেন।
1: ঠিক, এবার সেই কারণে আমি তখন গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করব বিভিন্ন স্কিমে বিভিন্ন তাদের প্রজেক্টের আন্ডারে, যে আমি এরকম একটা বড় ভালো কাজ করতে চলেছি তুমি আমাকে সাহায্য করো। সেই সাহায্যটাও যে গভর্নমেন্ট করছে, দেখা যাচ্ছে আমরা অনেক সময় বলি যে মার্কেট ভ্যালু যা তার থেকে অনেক কম দামে গভর্নমেন্ট দিল, কেন দিল? এটারও কারণ থাকে, কারণ ফর গ্রেটার গুড, মানে একটা বৃহত্তর স্বার্থের জন্য এই কাজটা করা হলো। সুতরাং বেসরকারি বা অসংগঠিত ক্ষেত্রগুলো সেগুলোও কিন্তু এর ওপরে ওতপ্রোতভাবে নির্ভরশীল, ভীষণভাবেই নির্ভরশীল, কারণ গভর্নমেন্ট যদি আজকে সাপোর্ট করার মতন জায়গায় না থাকে তাহলে গভর্নমেন্ট সাপোর্ট করবে কী করে? আর গভর্নমেন্ট সাপোর্ট তখনই করতে পারবে যখন করের টাকাটা ঠিকঠাক এক্সচেকারে ঢুকবে।
0: প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর, এই দুটো কর কিভাবে আমাদের মানে কর ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত?
1: দেখুন, এই দু ধরনের কর আগে বুঝতে হবে, দু ধরনের কর আলাদা কেন। প্রথম জিনিস হচ্ছে, আমি ডাইরেক্ট ট্যাক্সটা বলি, এটা সবাই বোঝে, ইনকাম ট্যাক্স। বেশিরভাগ ক্ষেত্রে যারা চাকুরিজীবী তাদের স্যালারি থেকে টিডিএস হয়ে যায়, মানে ট্যাক্স রিডাকশন অ্যাট সোর্স হয়, আবার তারপরেও আমরা রিটার্ন ফাইল করে অনেক সময় তার অ্যাডজাস্টমেন্ট থাকে, আরও কিছু টাকা হয়তো দিতে হলো বা কিছু পয়সা রিফান্ড এলো বা কিছুই হলো না, নিল পেয়েবল ফাইল হলো। এটা হচ্ছে আমরা বুঝলাম যে এটা আমি পেয়েছি, আমার ইনকামের ওপর এই ট্যাক্স লাগানো হলো, দেশের সব মানুষ একইভাবে এখানে দিতে হয় তাদের স্ল্যাব অনুযায়ী তাদের ক্ষমতা অনুযায়ী। ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্সের মজাটা হচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্সে যিনি টাকা দিচ্ছেন তিনি কিন্তু গভর্নমেন্টের কাছে টাকা পৌঁছে দেবার জন্য লায়াবল নন। এক্ষেত্রে ইনকাম ট্যাক্সে কি হচ্ছে, আজকে আপনার রোজগার বা আমার রোজগারের ওপর আমরা যে ট্যাক্সটা জমা দিচ্ছি, করটা জমা দিচ্ছি, সেটা গভর্নমেন্ট অবধি পৌঁছলো কি না তার দায়িত্ব সম্পূর্ণভাবেই আমার। কিন্তু কালকে যখন ধরুন আমরা গিয়ে দোকান থেকে কোনো সামগ্রী কিনছি, এক প্যাকেট পোটাটো চিপস কিনলাম হয়তো, তার মধ্যেও একটা ট্যাক্স থাকতে পারে, বা যে কোনো জিনিস কিনলাম তার মধ্যেও একটা ট্যাক্স রয়েছে, সেই ট্যাক্সটা গভর্নমেন্টের ঘর অবধি পৌঁছচ্ছে কি না সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনার বা আমার নয়, সেই দায়িত্ব ন্যস্ত হচ্ছে দোকানদারের হাতে বা সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে যাকে আপনি জিএসটিটা আপনার মানে বিলের মধ্যে দেখবেন জিএসটি আলাদা করে দেখানো থাকে, সেই টাকাটা যাকে দিচ্ছেন তার উপর ভার ন্যস্ত হচ্ছে যে সে গভর্নমেন্ট অবধি পৌঁছচ্ছে কি না। গভর্নমেন্ট অবধি পৌঁছনো না পৌঁছনোর যে দায় দায়িত্ব সেটা তার উপর বর্তাবে, আপনাকে এসে কেউ জিজ্ঞেস করবে না বা আমাকে এসে কেউ জিজ্ঞেস করবে না যে আমরা জিএসটিটা ফাঁকি দিয়েছি কিনা, আমরা জিএসটি ফাঁকি দিইনি সেটা প্রমাণ করবারও কোনো প্রয়োজন আমাদের নেই। তো এই যে ইনডাইরেক্ট লায়াবিলিটি বা পরোক্ষ যে আমাদের লায়াবিলিটি, এইটার জন্যই দুটোকে আলাদা করে বলা হয়, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট, দুটোর আলাদা ট্যাক্স বেস, দুটোর আলাদা প্রয়োগ।
0: যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে রিটার্ন ফাইল করাটা কি জরুরি?
1: ম্যান্ডেটরি যদি তার প্যান নাম্বার থাকে, সাধারণ মানুষ। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন থাকলে তো অতি অবশ্যই রিটার্ন ফাইল করতে হবে, এটা ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে বললাম। মানে প্রথমটা প্রথম পার্টটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স মানে ইনকাম ট্যাক্সের জন্য, মানে ম্যান্ডেটরি হবে আপনার ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যে কোনো সাধারণ মানুষের রিটার্ন ফাইল করা যদি তার প্যান নাম্বার থাকে। তিনি ট্যাক্সেবল ইনকামের পর্যায়ে পড়লেন পড়লেন না এটা কিন্তু কোনো রকম বিচার্য বিষয়ই নয়। এই ভুলটা আমাদের প্রায়ই হয় যে আমার তো ট্যাক্সেবল স্ল্যাবের নিচে, আমি হয়তো রিটার্নটা না ফাইল করলেও চলবে। সমস্যাটা হচ্ছে আপনি যে ট্যাক্সেবল স্ল্যাবের নিচে আপনি জানেন, গভর্নমেন্ট তো জানে না, যারা ট্যাক্সকে ইমপ্লিমেন্ট করছেন তারা তো জানেন না, তারা জানবেন কি করে? তাদের জানবার একটিমাত্র উপায় হচ্ছে আপনার ফাইল করা রিটার্ন। আপনি যদি রিটার্ন ফাইল না করেন, আপনার ওই ফাইলে মাসিক 2,000 টাকা আয় না 2 কোটি টাকা আয় এটা জানার কোনো উপায় নেই। সুতরাং রিটার্নটা ফাইল করাটা একেবারে ম্যান্ডেটরি,
0: মানে নিজেকে একদম সচেতন রাখতে হবে রিটার্ন ফাইলের ক্ষেত্রে এবং সজাগ থাকতে হবে।
1: হ্যাঁ, মানে যদি রিটার্ন নিজে হাতে ফাইল করতে হবে এমন কথা নেই, অনেক প্রফেশনাল রিটার্ন ফাইল করেন তাদের শরণাপন্ন হতে হবে, মানে এটা ওই মানে ডাক্তার দেখানোর মতন ব্যাপার আর কি, মানে এটা কিছু করার নেই।
0: আমরা ট্যাক্সের ক্ষেত্রে যে আইনের দৃষ্টিভঙ্গিগুলো নিয়ে কথা বলছি তার মধ্যে কাস্টমসও আসে, এই কাস্টমস মূলত কোন বিষয়গুলো নিয়ন্ত্রণ করে?
1: দেখুন, কাস্টমস একটা এমন আইন, এটা আমি যদি খুব সহজ করে বোঝাবার চেষ্টা করি টেকনিক্যাল না হয়ে, বাকি যত রকম ইনডাইরেক্ট ট্যাক্স আছে সেগুলো মূলত ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীদের ওপরে এর প্রতিফলন হয়, কিন্তু কাস্টমস একটা এমনই আইন যেটা শুধু ব্যবসা বা ব্যবসায়িক ক্ষেত্র দেখে না। আমরা বলি ডিমিং প্রভিশন, মানে এখানে একটা লিগাল ফিকশন কাজ করে, মানে আইন একটা জিনিস ধরে নেয়। ধরুন আজকে আপনি বিদেশ থেকে ফেরত আসছেন, আপনি বিদেশ থেকে ফেরত আসছেন মানে প্রচুর কেনাকাটা করেছেন, এবং সেই কেনাকাটার মধ্যে প্রচুর এমন কেনাকাটা রয়েছে যেগুলো হয়তো আপনি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তাদের জন্য নিয়ে আসছেন। এবার এর একটা উচ্চ সীমা থাকে, এই সীমা যদি আপনি অতিক্রম করেন তাহলে কাস্টমস ধরে নেবে এটা আপনি ব্যবসার জন্য আনছেন, তখন পুরো জিনিসটার উপরে আপনার ট্যাক্স লাগবে।
0: এই সীমা সম্পর্কে কোনো ব্যক্তি জানবেন কি করে?
1: যে কোনো বিমানবন্দরে, যে কোনো পাবলিক ওয়েবসাইটে বলুন বা যে কোনো পাবলিক ডোমেনে, যে কোনো বিমানবন্দরে, যে কোনো পাবলিক ডোমেনে এই জিনিস একেবারে সরাসরি বিজ্ঞপ্তি দিয়ে দেখানো থাকে, বলা থাকে। যে কোনো মানুষ যখন এই রকম অবস্থার সম্মুখীন হবেন বলে মনে করছেন তার উচিত হবে একবার অবশ্যই পাবলিক ডোমেন সার্চ করে দেখা। আজকে ইন্টারনেটের যুগে এটা খুব একটা অসুবিধাজনক ব্যাপার নয়, কোন আইটেম কি ধরনের জিনিস কতটা পরিমাণে আনা সম্ভব যাতে করে আমি কাস্টমসের ওই সিলিংটাকে ব্রেক করছি না এটা জেনে নিয়ে আসা প্রয়োজন। অনেক সময় এমন হতে পারে, ধরুন চারজনে মিলে আসছেন, আপনারা জিনিসপত্র বেশি কিনেছেন, আপনারা চারজনের মধ্যে ভাগ করে দিন, এক একজনের কাছে কিছু কিছু কিছু কিছু করে দিয়ে ভাগ করে দিন, কারণ এক একজনের লিমিট হয়। সুতরাং সেইভাবে নিয়ে আসা যেতে পারে, বা এই এটা ছাড়া কিন্তু আর কোনো উপায় অ্যাজ সাচ নেই, কারণ এই আইনটা পারপাস স্পেসিফিক নয়, এই আইনটা কমপ্লিটলি কিন্তু সিলিং স্পেসিফিক বলা যেতে পারে। যেমন ধরুন জিএসটির ক্ষেত্রে মানে আপনার লায়াবিলিটি আছে কি নেই ডিপেন্ড করবে আপনি ব্যবসা করছেন কি করছেন না তার উপর, এই ক্ষেত্রে আপনি ব্যবসা করছেন এটা ধরে নেওয়া হবে যদি আপনি ওই সিলিংটাকে ক্রস করেন।
0: এবার ধরুন কেউ সিলিং ক্রস করেছে এবং সেই যথোপযুক্ত যে নথি দেওয়ার প্রয়োজন বা যে মূল্য দেওয়ার প্রয়োজন সেটা দেয়নি।
1: সব ক্ষেত্রে যে মূল্য দিতে হবে এমন কথা নয়, এর অনেক এক্সেপশনও রয়েছে, কিন্তু যেটা ম্যান্ডেটারিলি দরকার সেটা হচ্ছে ডিক্লেয়ারটা করা। আপনি যখন আসছেন বিদেশ থেকে ভেতরে আসছেন, মানে এটা তো কাস্টমস তো আমদানির ওপরে ট্যাক্স, তো এবার এই যে

0: ইম্পোর্ট হচ্ছে, আপনি একটা জিনিস নিয়ে আসছেন মানেও কিন্তু ইম্পোর্ট হচ্ছে। তো আপনি ধরুন বিদেশ থেকে যখন আসছেন, দেখা যাচ্ছে দুটো চ্যানেল রয়েছে বেরোবার জন্য, একটা গ্রিন চ্যানেল একটা রেড চ্যানেল। এবারে আপনার যদি মনে হয় যে আপনার ওটার সীমা লঙ্ঘন করে গেছে, আপনি রেড চ্যানেল দিয়ে আসুন, তারপরে বাকি এক্সপ্লেনেশনটা আপনাকে দিতে হবে, কেন আনছেন, কি জন্য আনছেন, কি কি সার্কামস্টান্সেসের আন্ডারে আপনাকে আনতে হচ্ছে। এমন নয় আপনি রেড চ্যানেল দিয়ে বেশি নিয়ে আসছেন, আপনি বললেন না না এটা আমি আমার বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, আপনাকে ছেড়ে দেবে, ব্যাপারটা কিন্তু মোটেই তা নয়। কিন্তু আমার মতে এই জায়গাটা ডিক্লেয়ার করে রাখলে অনেক বেটার দেন যদি আজকে দেখা যায় আপনি গ্রিন চ্যানেল দিয়ে আসছেন। দেখুন, নিষিদ্ধ সামগ্রী আজকালকার দিনে খুব একটা বেশি কিছু হয় না, কিন্তু যেটা হয় নিষিদ্ধ কোয়ান্টিটি হয়, মানে একটা মানুষের যে পরিমাণগত যে জায়গাটা, যে লিমিটটা দেওয়া হয়েছে, সেই পরিমাণগত লিমিটটা পেরিয়ে গেল তাহলেই ওটা নিষিদ্ধের পর্যায়ে পড়ে যাচ্ছে।
1: আমাদের এই কর পরিকাঠামোর ক্ষেত্রে এই জিএসটি চালু ঐতিহাসিক একটা সিদ্ধান্ত বলা হয়, এই ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, এই ধারণাটা ঠিক কি?
0: দেখুন, এটা বুঝতে গেলে একটু আমাদের হিস্টোরিক্যাল পার্সপেক্টিভটা দেখতে হবে, এটা ঐতিহাসিক, মানে সত্যি সত্যি ঐতিহাসিক। ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জিএসটি চালু হওয়াটা সাংঘাতিক রকম প্রয়োজন ছিল। বিদেশ বা উন্নত দেশগুলো সবই কিন্তু জিএসটি নির্ভর। আমি হিস্টোরিক্যাল পার্সপেক্টিভের কথাটা এই কারণে বললাম, কারণ প্রথমে বুঝতে হবে কি ছিল। প্রথমে আমাদের ছিল সেলস ট্যাক্সের আইন বা বিক্রয় কর, তার সঙ্গে সঙ্গে ছিল সেন্ট্রাল এক্সাইজ, তার সঙ্গে সঙ্গে কাস্টমস তখনও ছিল, আজও আছে। সেন্ট্রাল এক্সাইজ হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের ওপরে ট্যাক্স, বিক্রয় কর বিক্রি করলে সেলস ট্যাক্স। এই দুটোর সঙ্গে দেখা গেল একটা সমস্যা হচ্ছে। কীরকম সমস্যা? মানে ধরুন আজকে আমি একটা কোনো আর্টিকেল, সেটাকে 100 টাকার জিনিসটা আমি বিক্রি করলাম, তার উপর 10% সেলস ট্যাক্স, আমি 110 টাকায় বিক্রি করলাম, পরের মানুষ তার উপর 90 টাকা প্রফিট রেখে আবার 10% ট্যাক্স দিয়ে বিক্রি করলো, মানে কি হলো 110, 90, 200 টাকার উপর 10% 220 টাকা, পরের মানুষ তার উপর 80 টাকা প্রফিট রাখলেন, রেখে 300 টাকায় বিক্রি করলেন, তার উপর 10% ট্যাক্স দিলেন 330। এবার দেখুন, প্রত্যেকটা ধাপে প্রথম যে 10 টাকা পেমেন্ট করেছিলাম সেটা সেল প্রাইসের ভেতর ঢুকে যাওয়াতে যখন 10% পড়ছে, ওই 10 টাকার উপর পড়ছে, আবার যখন 200 টাকায় বিক্রি করেছি তখন ওই 20 টাকার 220 টাকায় বিক্রি করেছি, তখন আবার ওই 20 টাকার উপরেও ট্যাক্স পড়ছে। এইভাবে একটা ক্যাসকেডিং এফেক্ট হচ্ছে, শুধু শুধু একটা ইনফ্লেশন অফ প্রাইস হচ্ছে। মূল কনজিউমারের কাছে যখন জিনিসটা পৌঁছচ্ছে তখন ট্যাক্সের ওপর ট্যাক্স পড়ে প্রচুর
1: করের বোঝার,
0: একটা করের বোঝা তৈরি হয়ে যাচ্ছে। এইটার জন্যেই ভ্যাটে আনা হলো ইনপুট ট্যাক্স ক্রেডিটের কনসেপ্ট, এই সেলস ট্যাক্সকে সরিয়ে এলো ভ্যাট। এই কনসেপ্টটাও সেন্ট্রাল এক্সাইজে মড ভ্যাট ক্রেডিট থেকে নেওয়া। তো এই যে ভ্যাট এলো, ভ্যাটে কি বলা হলো, তুমি প্রথম ধাপে যে 10 টাকাটা দিচ্ছ, পরের ধাপে 20 টাকা যেটা দেও হচ্ছে, সেই 20 টাকা থেকে এই 10 টাকাটা বাদ যাবে, শুধুমাত্র 10 টাকাই দেবে। এই কনসেপ্টটা সেলের ক্ষেত্রে আনা হলো। ইত্যবসরে পাশাপাশি আর একটা নতুন আইন এসছে, তার নাম সার্ভিস ট্যাক্স। সার্ভিস ট্যাক্স হচ্ছে কোনো পরিষেবার ওপর কর, বিক্রয় কর হচ্ছে কোনো দ্রব্য বা জিনিসের ওপর কর। এবারে সার্ভিস ট্যাক্সেও যখন এই সেম ব্যাপারটা এলো, তখন দেখা গেল একটা সমস্যা চলে আসছে, এটা সার্ভিস না এটা সেল। আপাত দৃষ্টিতে মনে হবে সে আবার কী করে পসিবল, একটা জিনিস আমি বিক্রি করছি সেটা বিক্রি, সার্ভিস না বিক্রি, এটা বুঝতে অসুবিধে কোথায়? অসুবিধে হবে। যেমন ধরুন একজন বাড়ি কিনছেন, এবার প্রশ্নটা হচ্ছে তিনি তো জমি, ফাঁকা জমি বিল্ডারকে দিয়েছিলেন, বিল্ডার বাড়ি বানিয়ে দিল, তা ওর মধ্যে যে ইট কাঠ পাথর স্টোন চিপস বালি এটসেট্রা যা যা ব্যবহৃত হয়েছে সেগুলো তো সব মুভেবল প্রপার্টি, তাহলে তো সেগুলোও সেল হলো, কিন্তু সেগুলো সেই ফর্মে নেই। এইখানেই প্রশ্নটা উঠলো, এটা একটা সার্ভিস না এটা একটা সেল? এই জায়গাটাকে কাটিয়ে উঠবার জন্যে জিএসটিতে যেটা করা হলো, সেল হোক বা সার্ভিস হোক ট্যাক্স পেয়েবল, এই জায়গাটা আনা হলো, জিনিসটা কমপ্লিটলি সিম্পলিফাইড হয়ে গেল। সুতরাং আজকে দাঁড়িয়ে, আর আগে কী ছিল, প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা আলাদা আলাদা করে বিক্রয় কর হতো, এ 12% নিচ্ছে, ও 15% নিচ্ছে, সে 2% নিচ্ছে, নানান ঝামেলা, এক এক জায়গায় এক এক রকম দাম। সুতরাং ধরুন আমার স্টেটে যেটা 12%, অন্য স্টেটে হয়তো সেটা 2%। এবার দেখা গেল আমি তখন ওই অন্য স্টেট থেকে কিনবো, আমি আমার স্টেটের ইন্ডিজেনাস ইন্ডাস্ট্রি সাফার করছে। এই জায়গাটাকে ঠিক করবার জন্যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে, সংবিধান সংশোধন করে এই ওয়ান নেশন ওয়ান ট্যাক্সের কনসেপ্টে জিএসটি আনা হয়। আমি মনে করি এটা একটা সাংঘাতিক ওয়েলকাম মুভ, এবং এটা মানে এটা একটা সত্যি সত্যি ঐতিহাসিক একটা সিদ্ধান্ত।
1: জিএসটি তো এলো আমাদের দেশে, এইবার হচ্ছে এই জিএসটির শুধু ধার্য করা হয়

0: ব্যবসায়ীদের জন্য, মানে সাধারণ মানুষ তো এর থেকে পুরোপুরি বাইরে?
1: এই যে একটু আগে আমি বললাম আপনাদের যে জিএসটির ব্যাপারটাই এমন যে এখানে টাকাটা হয়তো দিচ্ছেন রেগুলার পিপল, মানে যারা ক্রেতা, সাধারণ ক্রেতা তারা দিচ্ছেন, কিন্তু টাকাটা গভর্নমেন্টের ঘর অবধি পৌঁছলো কিনা তার দায়িত্ব সেই সাধারণ ক্রেতাদের নয়, সেটা সেই সব বিক্রেতাদের যাদের হাতে এই টাকা বা এই দায়িত্ব ন্যস্ত করা হচ্ছে, যাদের হাতে এই রেসপন্সিবিলিটি দেওয়া হচ্ছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে মানে গভর্নমেন্টের ঘরে টাকা না পৌঁছলে সাধারণ ক্রেতাকে কেউ ধরবে না, কিন্তু আবার যখন দেখা যাচ্ছে যে টাকাটা দিচ্ছে কে, সে তো সেই সাধারণ ক্রেতাই দিচ্ছে, সুতরাং সেভাবে দেখতে গেলে তারাও জিএসটির আওতায়।
0: এই যে বিক্রেতার হাত ঘুরে যে এই সরকারের ঘরে জিএসটি টাকাটা পৌঁছানো, ধরুন সেটা পৌঁছলো না, এটা কি আইনগত দিক থেকে অপরাধ?
1: ট্যাক্সেশন স্ট্যাচুটের ক্ষেত্রে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে মিস্টেক আর একটা হচ্ছে ফ্রড, দুটোর মধ্যে মাঝামাঝি কিছু থাকতে পারে না, আপনি না জেনে করে থাকতে পারেন বা আপনি জেনে বুঝে করেছেন। এটার জন্য কি প্রয়োজন? এটার জন্য একটা ইনভেস্টিগেশন প্রয়োজন। আমরা সাধারণভাবে যেটাকে আমি এখানে ইনভেস্টিগেশন বলছি, টেকনিক্যাল পরিভাষায় এগুলো হয় স্ক্রুটিনি কিংবা অডিট, এই দিয়ে শুরু হয়। তাতে যদি দেখা যায় গণ্ডগোল আছে, একটা অ্যাডজুডিকেশন প্রসেস শুরু হয় সেকশন 73 বা সেকশন 74 এর আন্ডারে। 73-তে হচ্ছে আপনি যদি ভুল করে কাজটা করে থাকেন বলে অথরিটি মনে করছে, আর 74 হচ্ছে যদি মনে হয় তাদের যেটা ফ্রডিউলেন্টলি করা হয়েছে। এই অ্যাডজুডিকেশন বা অ্যাসেসমেন্ট, এইটা হওয়ার পরে একটা ডিমান্ড আসবে। ডিমান্ডটা কীরকম আসে? যদি এটা ইচ্ছাকৃত হয়ে থাকে তাহলে যা ট্যাক্স তার উপরে সেম অ্যামাউন্ট পেনাল্টি, মানে 100% পেনাল্টি, এবং যতদিন ধরে এই ট্যাক্সটা বকেয়া রয়েছে সেটা দিনক্ষণ তারিখ হিসেব করে তার উপর ইন্টারেস্ট। এটা একটা পাহাড় প্রমাণ বোঝা, এবং এ টাকার অনাদায়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাটাচমেন্ট, বডি অ্যাটাচমেন্ট, মানে ইভেন অ্যারেস্ট অবধি হতে পারে, এবং দরকার হলে তার সম্পত্তিও সরকার বাজেয়াপ্ত করার জায়গায় আসতে পারে সেরকম ক্ষেত্রে। আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে লায়াবিলিটি, মানে আজকে কোন ব্যবসায়ীর ক্ষেত্রে লায়াবিলিটি রয়েছে জিএসটিতে আর কার ক্ষেত্রেই বা নেই, এই জায়গাটাতে আমরা কিভাবে আসি। দুটো মাপকাঠি রয়েছে এর। প্রথম মাপকাঠি হচ্ছে বিজনেসের টার্নওভার, দুটো ক্ষেত্র আছে, একটা সেল একটা সাপ্লাই, মানে যদি জিনিসপত্র বিক্রি হয়ে থাকে তার জন্য একটা অ্যামাউন্ট ধার্য করা আছে, যদি পরিষেবা দেওয়া থাকে তাহলে তার জন্য আবার আর একটা অ্যামাউন্ট ধার্য করা আছে। এই অ্যামাউন্টের সিলিংগুলো ক্রস করলে তাদের লায়াবিলিটি আসে। এটা ছাড়া আরও দু একটা জায়গা হয়, যেমন ধরুন কোনো মানুষের হয়তো সেই লায়াবিলিটি ক্রস করলো না, কিন্তু তার ব্যবসাটা এমন একটা জিনিসের ওপর, এমন একটা নোটিফাইড বা এমন একটা মানে পরিষেবা হোক বা এমন একটা দ্রব্যের ওপর যেটাতে ব্যবসা করলেই জিএসটি নিতে হবে, যেমন ই কমার্সের ওয়েবসাইট। আপনি ওয়েবসাইট তৈরি করে কিছু বিক্রি করছেন, হয়তো আপনার সেটা ওই এমন টার্নওভার হচ্ছে না যাতে জিএসটি অ্যাট্রাক্ট করে, কিন্তু এক্ষেত্রে আপনার অটোমেটিক্যালি জিএসটিতে মানে রেজিস্ট্রেশন নেওয়ার লায়াবিলিটি আসবে, সেটা আপনার ওই টার্নওভার হোক কি না হোক। আবার উল্টোটাও পসিবল, ধরুন আপনি ওই রকমভাবেই একটা ওয়েবসাইট করে বিক্রি বাটা করছেন, কিন্তু দেখা গেল এমন একটা জিনিস বিক্রি করছেন যে জিনিসের ওপর কোনো ট্যাক্স নেই, যেমন বই, আপনি হয়তো বই বিক্রি করছেন ওয়েবসাইট খুলে, তাতে কিন্তু আপনার জিএসটি লায়াবিলিটি আসবে না, কারণ বইয়ের ওপর কোনো জিএসটি নেই। তাই এই প্যারামিটারগুলোর ওপর, এইগুলোর ওপরে ডিপেন্ড করে আমাদের জিএসটি লায়াবিলিটি আসবে কি আসবে না।
0: মানে বিক্রেতা হিসেবে আপনি কি বিক্রি করছেন, কোন দ্রব্য বিক্রি করছেন, তার উপরে জিএসটিটা নির্ভর করে,
1: এবং কতটা বিক্রি করছেন, এই দুটোকেই আমাদের, হ্যাঁ পরিমাণটা, এই দুটোকেই আমাদের আমাদের আইনি ভাষায় বলা হয় জয়েন্টলি অ্যান্ড সেভারালি, মানে দুটোকে মিলিয়ে এবং দুটোকে আলাদা আলাদা করে দেখতে হয়।
0: আপনি বলছিলেন যে ই কমার্স এবং বা ওয়েবসাইট থ্রু বিক্রি হচ্ছে, অনেক সময় এটা ভীষণভাবে এখন প্রচলিত যে অনলাইন সেলার, যেটা আমাদের ধরুন এই ফেসবুক ইনস্টাগ্রাম এই থ্রু দিয়ে আমরা বিক্রি করে থাকি পণ্য আর কি, এবার সেক্ষেত্রে কি তাহলে এই জিএসটির আওতায় আসবে?
1: দেখুন, ই কমার্স ব্যাপারটা মূলত প্রিডমিনেন্টলি ওয়েবসাইটকেই বোঝানো হয়, কিন্তু তাকে যে টেনে টুনে এদেরকে কভার করা যাবে না ব্যাপারটা এমনটাও নয়। এই জায়গায় আইন বেশ খানিকটা সাইলেন্ট, সাধারণত হয়তো হয় না, কিন্তু একেবারে যে মানে বুকে হাত দিয়ে বলা যায় না যে এটা কখনো ভবিষ্যতে হবে না বা এই ইন্টারপ্রিটেশন কখনো আসবে না। ই কমার্স এখনও অবধি বলা আছে যে হ্যাঁ ওয়েবসাইট, কিন্তু যদি আপনি ভালো করে দেখেন এখনকার দিনের ওয়েবসাইটগুলোও যেরকমভাবে তৈরি হচ্ছে, তাতে একজনের পণ্য

0: একটা ওয়েবসাইটে রয়েছে এমনও হয়, তা যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই মানে ধরুন ফেসবুক বলুন বা ইনস্টাগ্রাম বলুন, সেখানে যে সেলাররা রয়েছেন একটা স্ট্রেচেবল ডেফিনিশনে তাদেরকেও ঢুকিয়ে দেওয়া যায় এই আওতায়। সুতরাং এই জায়গাটা হবে কি হবে না, এটার থেকে আমার মতে উচিত হচ্ছে একটা রেজিস্ট্রেশন নিয়ে কমপ্লায়েন্স করা, সেটা অনেক বেটার।
1: এই জিএসটি ব্যবস্থায় ছোট ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের জন্য কি কি নিয়ম ও প্রক্রিয়া প্রযোজ্য?
0: দেখুন, সাধারণ ভোক্তাদের জন্য জিএসটির অ্যাজ সাচ কোনো রিকোয়ারমেন্ট বা আইনগত কোনো চাহিদা নেই। শুধু তারা একটা জিনিস যদি খেয়াল রাখেন ভালো হয়, একটা দোকানে গিয়ে যখন টাকা পেমেন্ট করছেন ট্যাক্স ইনভয়েসটা যাতে তারা দেখে নেন, এবং সেখানে তারা যে ট্যাক্সটা দিচ্ছেন সেটা যদি মেনশান করা থাকে ভালো হয়। তবে হ্যাঁ, এমনও হতে পারে তারা হয়তো 100 টাকা দিলেন, এবার সেটা ইনক্লুসিভ অফ জিএসটি, সে কথাটাও যদি লেখা থাকে তাহলেও চলবে, কিন্তু আলাদা করে ট্যাক্সটা দেখে নেওয়াটা সবসময় বেটার হয়।
1: সচেতন থাকাটা খুব জরুরি,
0: এটা সাধারণদের জন্য বললাম। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে দেখতে হবে তাদের লায়াবিলিটি আসছে কিনা, লায়াবিলিটি কী করে আসবে, তো আমি বললাম পরিমাণ এবং তাদের কী ধরনের ব্যবসা তার ওপর, এবং তার সঙ্গে তার যদি লায়াবিলিটি আসে রেজিস্ট্রেশন নিতে হবে, রেজিস্ট্রেশন নিলে রিটার্ন ফাইল করতে হবে, কেউ সেটা কোয়ার্টারলি করতে পারেন, কেউ সেটা মান্থলি করতে পারেন, যা যা করবার সেগুলো করতে হবে, এবং তারপরে একটা মানে বুকস অফ অ্যাকাউন্টস মানে যাকে আমরা হিসেবের খাতা বই বলে থাকি, সেই জিনিসটা যেন সত্যি সত্যি ঠিকঠাক করে মেনটেন্ড হয়, এটা খুব প্রয়োজনীয়। মানে যে এবং ধরুন মানে যেটা টাকা পয়সার হিসেব, আর্থিক লেনদেন, এই জায়গাগুলো ভীষণ পরিষ্কার রাখা দরকার। এবং আরেকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট জিএসটি আইনের ক্ষেত্রে, যে সামগ্রী বা দ্রব্য নিয়ে কাজ হচ্ছে তার যে আনাগোনা যাতায়াত, আজকে আপনি ধরুন কোনো জিনিস আনাচ্ছেন, আপনার দোকান হচ্ছে ধরুন হাওড়াতে, আপনি জিনিসটা হয়তো আনাচ্ছেন হুগলি থেকে, সেক্ষেত্রে জিনিসটি কিভাবে এলো, কোন গাড়িতে এলো, তার ওয়েবিল থেকে শুরু করে তার কনসাইনমেন্ট নোট, এগুলো কিন্তু এর রেকর্ড রাখাটা ভীষণ প্রয়োজন। কারণ অ্যাকচুয়াল মুভমেন্ট অফ গুডস না হলে আপনি কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না। ইনপুট ট্যাক্স ক্রেডিটটাই আসল জিনিস জিএসটিতে, যেটা নিয়ে এত ঝামেলা বা অসুবিধে সৃষ্টি হয়।
1: তাহলে আইন অনুযায়ী এই জিএসটি ট্যাক্স প্রদানের ক্ষেত্রে কোন কোন বিষয়ে সচেতন থাকতে হবে?
0: দেখুন, সচেতনতা যে কোনো আইনের ক্ষেত্রেই ভীষণ প্রয়োজনীয় জিনিস, কারণ আইনের লঙ্ঘন সেটা আপনার মানে অজ্ঞতার কারণেই হোক কিংবা ইচ্ছাকৃতই হোক, তাতে কনসিকোয়েন্স বা ফলাফল কিন্তু কোনো রকম তার হেরফের হয় না, যা হবার তাই হয়, ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। সুতরাং জিএসটিতে যেটা জানা প্রয়োজন, আমার রেজিস্ট্রেশন নেবার প্রয়োজন আছে কিনা, মানে আমার লায়াবিলিটি আছে কিনা, লায়াবিলিটি থাকলে অবশ্যই রেজিস্ট্রেশন নিন, রেজিস্ট্রেশন যদি আপনি নিয়ে থাকেন তাহলে অতি অবশ্যই রিটার্নগুলো টাইমলি ফাইল করুন, রিটার্নটা ঠিকঠাক ফাইল করুন, যেটা আপনার কেনা বেচার হিসেব এবং আপনার দ্রব্যের যাতায়াতের যে খতিয়ান সেটাকে ঠিকঠাকভাবে মেনটেন করে রাখুন। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা সাধারণ ব্যবসায়ীদের দেখা উচিত। বাকি যা আছে সেগুলো তো তাদের অ্যাকাউন্ট্যান্টরা বা চার্টার্ডরা যারা করেন তারা করতেই পারবেন।
1: জিএসটি রেজিস্ট্রেশন না করে অনেক সময় ব্যবসা পরিচালনা করা হয়, এক্ষেত্রে আইনগত ঝুঁকি কি আছে?
0: গর্হিত অপরাধ। প্রথম কথা হচ্ছে, জিএসটি রেজিস্ট্রেশন না করে আপনি যদি ব্যবসা করেন তাহলে ডিপার্টমেন্ট জানতে পারছে না আপনি কত টাকার কেনা বেচা করছেন। আপনার যদি লায়াবিলিটি সত্যি সত্যিই এসে থাকে, সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, খাতা বই বা ইনকাম ট্যাক্সের রিটার্ন থেকে এক লহময় বুঝে ফেলা যায়। সেটা বোঝবার পরে ডিপার্টমেন্ট একটা ওই যে বললাম অ্যাডজুডিকেশন, সেটা করে, সেখানে কিন্তু সাংঘাতিক ডিমান্ড আসে। মানে সত্যি সত্যি হয়তো যার 5 লাখ টাকা ডিমান্ড আসবার কথা, সেই হিসেবটা করবার পরে দেখা গেল সেখানে হয়তো তার 10 লাখ টাকার একটা লায়াবিলিটি এসছে, এবং তার উপর পেনাল্টি তো আছেই। মানে ধরুন আজকে এমন হতে পারে যে যিনি ব্যবসাটা করেছেন তার হয়তো এমন কোনো সোর্স থেকে ইনকাম হয়েছে যেটা জিএসটিতে আসবার কথাই নয়, কিন্তু তিনি যেহেতু রিটার্ন ফাইল করেননি, তিনি তো বোঝাতে পারেননি, সুতরাং সেই টাকাটাও তার ওখানে অ্যাড হয়ে যাবে। সেই কারণেই মানে যদি লায়াবিলিটি থাকে, রিটার্ন ফাইল করা ইজ আ মাস্ট, অথবা যদি লায়াবিলিটি থাকে রেজিস্ট্রেশন নেওয়া ইজ আ মাস্ট। রেজিস্ট্রেশন না নিলে আপনি রিটার্ন ফাইল করতে পারবেন না, সুতরাং ওই রিটার্নটা ফাইল করবার জন্যই আপনার রেজিস্ট্রেশন নেওয়া উচিত।
1: মানে আপনার ব্যবসাটাই তখন অবৈধ হয়ে যাবে
0: একেবারেই।
1: সাধারণ মানুষ কর নিয়ে তো ভীষণভাবে সবসময় একটা কনফিউশনে থাকে যে কতটা রিটার্ন করব, কতটা করব না, এক্ষেত্রে এই কর, কাস্টমস আর জিএসটি সাধারণ মানুষ কি

0: ভুল করে থাকেন এবং খুব সহজেই আইনের চোখে আর কি এটা অপরাধ বলে গণ্য করা হয়?
1: আমার বিনীত অনুরোধ সমস্ত সাধারণ মানুষের কাছে, তারা যেন কতটা দেখাবেন কতটা দেখাবেন নাটা নিজেরা ঠিক না করেন। যারা তাদের হয়ে রিটার্ন ফাইল করছেন, অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড অ্যাডভোকেট যারাই করুন না কেন, তাদের সঙ্গে পরামর্শ করে ব্যাপারটা ঠিক করেন। কারণ তাদের পক্ষে বোঝা সম্ভব নয় কোন জায়গাটা ট্যাক্সেবল আর কোন জায়গাটা ট্যাক্সেবল নয়। সুতরাং এই যে প্রচেষ্টাটা যে কতটা দেখাবো কতটা দেখাবো না, এই প্রচেষ্টাটার মধ্যেই একটা গোলদ আছে। দেখুন, আজকে যারা এই আইন বা এই ডিসিপ্লিনে যারা ট্রেন্ড, শুধুমাত্র তারাই বলতে পারবেন কোনটা ট্যাক্স প্ল্যানিং আর কোনটা ট্যাক্স ইভেশন। যেটা হয়, মানুষ ট্যাক্স প্ল্যান করতে গিয়ে অনেক সময় ট্যাক্স ইভেড করে ফেলেন, বুঝতেও পারেন না। সুতরাং এই সিদ্ধান্তটা এই ধরনের প্রফেশনালদের হাতে ছেড়ে দেওয়া উচিত। আর ফাইনালি যেটা বলা যেতে পারে, রিটার্নের ক্ষেত্রে যে প্রফেশনাল আপনার রিটার্ন ফাইল করছেন তাকে পুরো পিকচারটা দিন। মানে ভাববেন না যে এটা তো সেরকম ইম্পর্টেন্ট নয়, এটা তো সেরকম গুরুত্বপূর্ণ নয়, এটা না বললেই বা কি এলো গেল। না, সবটাই বলুন, সবটাই দেখান। যেটা গুরুত্বপূর্ণ নয় সেটা যিনি করছেন তিনি খুব ভালো করে বুঝতে পারবেন, সেটাকে তিনি আনবেনও না। সুতরাং তথ্যটা সম্পূর্ণভাবে দেওয়া খুব প্রয়োজন। কারণ আমরা অনেক সময় দেখি আমাদের কাছে যারা সাহায্য চাইতে আসেন তারা তথ্যটা গোপন করছেন, এমন নয়, হয়তো বুঝতেই পারছেন না যে এই তথ্যটা ভীষণ জরুরি এবং সেটা দিলেন না, এবং সেখান থেকে একটা মারাত্মক ক্ষয় বা ক্ষতি হয়ে গেল। এই জায়গাগুলো একটু দেখা প্রয়োজন।
0: আজকের আলোচনায় আমাদের আমন্ত্রিত অতিথি বিশিষ্ট আইনজীবী বৌধায়ন ভট্টাচার্য আমাদের এই কর বিষয়ে আমরা যে ভুলগুলো করে থাকি বা কিভাবে সেগুলো এড়ানো সম্ভব এবং আইনগত দিক থেকে কতটা তা ঝুঁকিপূর্ণ, সব বিষয়ে খুব সুন্দরভাবে আমাদের সাথে আলোচনা করলেন। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
1: ধন্যবাদ রলিনা।
0: নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আইনি কথা, কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর আইন, এই বিষয়ে আইনজীবী বৌধায়ন ভট্টাচার্যের সঙ্গে আলাপচারিতায় ছিলেন রৌলিনা সেনগুপ্ত, সম্পাদনায় শ্রেয়া চক্রবর্তী, প্রযোজনায় রৌলিনা সেনগুপ্ত।

আকাশবাণী কলকাতা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন দেশ রাগে শরৎ। শিল্পী আবির হোসেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন রঘুনাথ নন্দী। শরৎ, শিল্পী আবির হোসেন।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশ রাগে শরদ, শিল্পী আবির হোসেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রঘুনাথ নন্দী। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটি আবহাওয়ার খবর, আগামী 2-3 ঘন্টায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা আকাশবাণী সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে আজ শুনবেন চিত্রশিল্পী পরিতোষ সেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সুনেত্রা ঘটক।
1: আমরা তো জানি যে আপনার ছোটবেলা কেটেছে ঢাকায়, বাংলাদেশের ঢাকায়, এবং আপনি পড়াশোনা করেছেন মাদ্রাজের আর্ট কলেজে। তো কিভাবে এই ঢাকা থেকে মাদ্রাজের আর্ট কলেজ, কি করে এটা সম্ভব হলো, কি কোনো বিশেষ প্রভাব বা বিশেষ কোনো কারণ, এগুলো যদি আমাদের একটু বলেন।
2: ঢাকায় আমি যখন স্কুলে লেখাপড়া করছি তখন এই ধরুন আমার 11-12 বছর বয়স হবে তখন, আমি তখন থেকে স্থির করে নিয়েছিলাম যে স্কুল শেষ করে আর্ট স্কুলে ভর্তি হব। এবং সেই সময় থেকে আমার দেবীপ্রসাদ রায়চৌধুরীর প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল। তখন প্রবাসী, বসুমতী, ভারতবর্ষ এইসব মাসিক পত্রিকায় প্রায় প্রতি মাসেই দেবীপ্রসাদের ছবি কোনো না কোনো একটাতে দেখতে পেতাম। তখন থেকেই তার প্রতি আমার আকর্ষণ এত আস্তে আস্তে বাড়তে থাকলো যে আমি স্থির করে নিলাম যে যদি ছবি আঁকা শিখতেই হয় তাহলে তার কাছেই শিখব। এই মনে করে যখন আর্ট স্কুল আমার স্কুল শেষ করলাম তখন অভিভাবকদের অনেক আপত্তি থাকা সত্ত্বেও আমি সোজা মাদ্রাজে পাড়ি দিলাম, এবং আমার পক্ষে তখন সেটা একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চার বলেই আমি বলবো। তার কারণ ঢাকার ছেলে পদ্মা পার হয়ে সেই অত দূর মাদ্রাজ যাওয়া, তখন আমার বয়স 16-17 হবে, সেটা একটা দুঃসাহসিক কাণ্ডই বলা যেতে পারে।
1: কিন্তু আমি আরেকটা কথাও জিজ্ঞেস করি, যে পরিবারে অত ছোটবেলা থেকে আপনি প্রবাসী, ভারতবর্ষ এইসব কাগজ দেখার সুযোগ পাচ্ছেন, তাহলে নিশ্চয়ই আপনাদের পরিবারে একটা শিল্প অনুষঙ্গ ছিল, শিল্প সাহিত্য একটা পরিবেশ ছিল যা আপনাকে অনুপ্রাণিত করেছিল, এটা কি ঠিক?
2: এই মাসিক পত্রিকাগুলো আমি বেশিরভাগ সময়ই এই স্টলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, রাস্তার ধারে এইসব কাগজ পত্র পত্রিকা ছিল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আমাদের বাড়িতে এসবে কোনো লেখাপড়ার তেমন খুব একটা চর্চা ছিল না। যেমন আমাদের বাড়িতে আমার ছোটবেলায় আমি গল্পের বই পড়তে চাইলেও খুঁজে পেতাম না, দেখতাম খুঁজে পেতে বড় জোর একটা লক্ষ্মীর পাঁচালি কিংবা একটা পাঁজি, এবং আমার বাবার, তিনি কবরে ছিলেন, তার চিকিৎসাপত্রের দুই একটা বই ছাড়া আর কিছুই বইপত্রের তেমন বিশেষ সংগ্রহ ছিল না। কাজেই আমি এগুলো আমার নিজের তাগিদে বাইরে গিয়েই দোকানে, স্টলে কিংবা পাড়াপড়শির বাড়িতে গিয়ে দেখবার সুযোগ পেতাম।
1: তাহলে আপনি যখন মাদ্রাজে গেলেন, আপনি যাকে দেখবেন বলে যার দ্বারা অনুপ্রাণিত হয়ে গেলেন, অর্থাৎ দেবীপ্রসাদ রায়চৌধুরী, তাকে আপনি পেলেন গিয়ে সেখানে আপনার শিক্ষক হিসেবে?
2: তার সঙ্গে আমি আগেই চিঠিপত্রের মারফত যোগাযোগ করেছিলাম, এবং তিনি বলেছিলেন যে দেখো তোমার, তুমি এই লাইনে আসতে চাইছো, এতে তো তোমার অনেক ডিফিকাল্টিস হতে পারে, এবং সচ্ছল অবস্থা যদি না থাকে তাহলে এই লাইনে আসা খুব বিপজ্জনক, এইসব তিনি নানা রকম সতর্কবাণী আমাকে পাঠিয়েছিলেন। তা সত্ত্বেও বলেছিলেন যে তোমার যখন এত ইচ্ছে তাহলে চলে এসো, দেখা যাবে কি হয়।
1: আচ্ছা, তাহলে আপনি কথাবার্তা মানে চিঠিপত্র লেখালেখি করেই আপনি গিয়েছিলেন ধরে নিচ্ছি আমরা, মানে আপনার কথা শুনে বুঝলাম। কিন্তু ধরুন ওখানে আপনি যখন গেছেন তখন আপনার নিয়মিত একটা টাকা পয়সা লেগেছে লেখাপড়া করতে, বা একটা চর্চার দরকার হয়েছে, ছুটিতে বাড়িতে এসেছেন, বাড়ি থেকে একটা কোনোরকমভাবে একটা পৃষ্ঠপোষকতা যাকে বলে, সেরকম কিছু কখনো পরবর্তীকালে প্রথমে না পেলেও পেয়েছেন কি বাড়ি থেকে?
2: প্রথম দিকে তো পাইনি, কারণ আমার, আমি আগেই যেটা বললাম, আমার অভিভাবকরা আমি আর্ট স্কুলে যাই এটার পক্ষে ছিলেন না। তা কাজেই প্রথম দিকে গিয়ে আমাকে নিজেই নানা রকম উঞ্চবৃত্তি করে সামান্য কটা টাকা উপায় করতে হয়েছিল। কিন্তু পরের দিকে আমার এক জ্যেষ্ঠ ভ্রাতা, তিনি আমার প্রতি দয়া পরবশে বললেন ঠিক আছে আমি তোমাকে মাসে মাসে 25 টাকা করে পাঠিয়ে দেবো, তুমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, তুমি আমার এই কষ্টে উপার্জিত 25 টাকা থেকে কোনো নেশা করবে না, সিগারেট খাবে না, মদ খাবে না, এইসব পড়বে না, এইটা আমাকে প্রতিশ্রুতি দিতে হবে। আমি তা দিয়েছিলাম এবং তার কথা রেখেছিলাম।
1: আচ্ছা মাদ্রাজে আপনাদের এই যে পাঠ্যসূচিটা কত বছরের ছিল, যে আর্ট কলেজে পড়ার সময়টা?
2: এটা সাধারণত 5 বছরের জন্য কোর্স, কিন্তু আমার ক্ষেত্রে উনি 1 বছর কমিয়ে দিয়েছিলেন, আমার 4 বছর লেগেছিল। কারণ আমি খানিকটা এগিয়েছিলাম, বাড়িতে বসে বসে যা এঁকেছিলাম তাতেই উনি মনে করেছিলেন যে আমাকে 1 বছর এগিয়ে দেওয়া যেতে পারে।
1: ওখান থেকে বেরিয়ে তারপরে আপনি কি করলেন পাশ করে বেরিয়ে এসে?
2: পাশ করে বেরিয়ে সে একটা মজার ঘটনা এবং সেটা মনে রাখার মতোই। আমি যেদিন মাদ্রাজ থেকে ফিরে এলাম, দুপুরবেলায় বাড়ির সবাই আমরা ভাই বোনেরা খেতে বসেছি, মাও সেখানে উপস্থিত ছিলেন, তো আমার জ্যেষ্ঠ ভ্রাতা তিনি আমাকে বললেন যে অনেক তো হলো আর্ট কলেজ টলেজ, এবার 10টা টাকা উপায় করে দেখাও দেখি। আমি তারপর দিনই ছবি আমার ছবি বগল দেওয়া করে সাহেবপাড়ায়, তখন টালিগঞ্জে সাহেবপাড়া ছিল, সেই পাড়ায় চলে গেলাম। সেখানে প্রথম এক সাহেবের বাড়িতে গেলাম, সাহেব আমাকে প্রায় গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন। তারপরের বাড়িতে গেলাম, সে সাহেব এক ICS ছিলেন, তিনি তখন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন। তিনি আমার কে দেখে আমার পরিচয় পেয়ে তিনি তখনই আমাকে ভেতরে নিয়ে গেলেন এবং নিয়ে গিয়ে আমার ছবি দেখতে চাইলেন। দেখে টেকে একটা ছবি 25 টাকা দিয়ে কিনলেন। আমি বাড়ি ফিরে গিয়ে সেই 25 টাকা আমার ভাইদের দেখিয়ে বললাম যে দেখো 10 টাকা আনতে বলেছিলে, আমি সেই জায়গায় 25 টাকা এনেছি। তারপরে আমাকে আর সেই প্রশ্ন কোনোদিন সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়নি।
1: আচ্ছা কিন্তু প্রশ্নের হয়তো সম্মুখীন হতে হয়নি, তবু ধরুন শিল্পী বিশেষ করে ছবি আঁকা শিল্পীরা আমাদের দেশে এখন অন্তত যেভাবে কাজ করতে পারছেন বা অর্থের দিকে একটা আনুকূল্য পাচ্ছেন, আপনাদের সময় আপনারা যখন প্রচুর লড়াই করেছেন তখন তো খুব কঠিন ছিল এগুলো, তো খ্যাতিই বলুন বা অর্থই বলুন এসব আপনার কাছে কতদিন পরে এসেছে, সেটা কীরকম সাল বা আপনার তখন কীরকম বয়স?
2: আমি আর্ট স্কুল থাকতেই একটা মোটামুটি স্থির করে নিয়েছিলাম যে আমাকে একটা যেমন করেই হোক চাকরি জোগাড় করতে হবে। আর্ট স্কুল পাশ করে যদি কোথাও শিক্ষকতা করতে পারি আমার পক্ষে সেইটাই আদর্শ হবে। সেই রকম একটা চাকরি আমি খোঁজে ছিলাম এবং ভাগ্যক্রমে আমি আর্ট কলেজ থেকে বেরোবার 6 মাসের মধ্যেই আমি সেরকম একটা চাকরি ইন্দোরে পেয়ে সেখানে চলে গেলাম। সেখানে আমার আর্ট মাস্টার খেতাব ছিল, সেই চাকরিতে আমি 10 বছর ছিলাম।
1: যখন আপনি ইন্দোরে চাকরি করছেন তখনও কি আপনার গুরুদেব দেবীপ্রসাদ রায়চৌধুরী তার সঙ্গে আপনার যোগাযোগ আছে? এক আমার এই সময়ের এই একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তখনকার আঁকা ছবিগুলোর মধ্যে যে ছবি পরে আপনার বারবার মনে পড়েছে এরকম নিজস্ব কিছু সৃষ্টি আপনি মনে করতে পারেন কোনো নাম?
2: আমার ওই আর্ট কলেজ আর্ট স্কুলে পড়ার সময়ই আমার কিছু কিছু ছবি তখনকার যেসব মাসিকপত্রের কথা আগে বললাম, প্রবাসী, বসুমতী, ভারতবর্ষ, সেই সব মাসিকপত্রে বেরোতে আরম্ভ করেছিল। এবং আমি ছাত্রাবস্থায় থাকতেই আমার নাম কিছু বাঙালি মহলে পরিচিত ছিল এবং বেরিয়ে আর্ট কলেজ থেকে আর্ট স্কুল থেকে বেরিয়ে যখন এলাম তখন এই সব পত্রপত্রিকায় ছবি আরও বেশি বেরোতে আরম্ভ করলো। একটা এখানে বলে রাখি যে আমার জীবনে প্রথম এক্সিবিশন আমি 22 বছরে করি এবং সেই এক্সিবিশন হয়েছিল লাহোরে এবং সেখানকার এক সাংস্কৃতিক প্রতিষ্ঠান আমাকে নিমন্ত্রণ করেছিল সেখানে এক্সিবিশন করার জন্য এবং তার পেছনে ছিলেন প্রখ্যাত ভাস্কর এবং শিল্পী ভবেশ সান্যাল মশাই। তিনি সেখানে তখনকার দিনে আর্ট সেখানকার আর্ট স্কুলের ভাইস প্রিন্সিপাল ছিলেন। সেই সময় থেকে আমি প্রায় 11-12 বছর প্রতি বছর একটা করে এক্সিবিশন করেছি বিভিন্ন জায়গায়, দিল্লি, বম্বে, আলমোড়া, মুসৌরি, কলকাতা, এইসব জায়গায়। এবং এই এই এক্সিবিশনের দরুন আমার বলা যেতে পারে অল ইন্ডিয়া লেভেলে আমার নাম তখনই প্রচার হয়ে গিয়েছিল।
1: আর আপনাকে এই সঙ্গে আরেকটি প্রশ্ন করেছিলাম যে এই সময় আপনার সঙ্গে দেবীপ্রসাদ বাবুর সঙ্গে কোনো যোগাযোগ ছিল কিনা ইন্দোরে থাকাকালীন?
2: হ্যাঁ ছিল, কিন্তু আমি তো অনেক দূরে থাকতাম, উনি মাদ্রাজে থাকতেন, দেখা সাক্ষাৎ খুব বেশি হতো না, তো মাঝে মাঝে পত্রের চিঠিপত্রের মারফত যোগাযোগ রাখা সম্ভব হয়েছিল এবং তিনি আমাকে বরাবরই তার স্নেহধন্য যেসব ছাত্র ছাত্রী ছিলেন তাদের মধ্যে আমাকে একজন বলে গ্রহণ করে নিয়েছিলেন। সেই জন্য তার স্নেহ এবং তার প্রশংসা, শিল্পী হিসাবে তার প্রশংসা আমি বরাবরই পেয়েছি।
1: আপনি যখন এখানে ভবেশ বাবু ভবেশ সান্যালের কাছ থেকে ডাক পেয়ে এক্সিবিশন করলেন বা অন্যান্য প্রদর্শনী সারা ভারতবর্ষ জুড়ে যখন করছেন, তখন আপনার এই মানসিক প্রস্তুতিটা নিজের মতো একার মতো কাজ করার সঙ্গে সঙ্গে আর কি আপনাকে যোগান দিচ্ছিল এটার জন্যে? অর্থাৎ কিনা আমি বলছি বন্ধু বান্ধব বা পরিচিত মহল বা বইপত্র, বিশেষ কিছু আপনার এরকম মনে পড়ে যে ঘটনা আপনাকে তৈরি হতে অনেকটা সাহায্য করেছিল?
2: আমি যেহেতু অনেক ছোট বয়স থেকেই স্থির করে নিয়েছিলাম যে জীবনে আমার একটাই লক্ষ্য, সেই লক্ষ্যটাকে যেমন করে হোক পূর্ণ করব, সেটা হচ্ছে যে যাই হোক না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, ছবি আঁকায় যেন কোনো বাধা না পড়ে। তো চাকরি করে আমার সেই বাধা যাতে না পড়ে সেই ব্যবস্থা হয়ে গেল এবং তার ফলে আমি একটা না ছবি আঁকার সমস্ত সুযোগ সুবিধে মোটামুটি পেয়েছিলাম। আর এই সব এক্সিবিশন করে আমার বিক্রি বাটাও তেমন খারাপ হয়নি, তাই করে বেশ ভালোই দিন কেটে যাচ্ছিল। কিন্তু একটা জিনিস তারই সঙ্গে সঙ্গে আমি অনুভব করতাম, সেটা হচ্ছে যে শুধু ছবি আঁকাটাই মুখ্য নয়, তার সঙ্গে আরও কিছু জিনিস দরকার, যেমন লেখাপড়া আরও করতে হবে, শিল্প সম্বন্ধে কিছু জ্ঞান লাভ করতে হবে, আধুনিক শিল্পকলা কী সেটা জানতে হবে, তার জন্য পড়াশোনা করা দরকার এবং সেই ধরনের লোকজন খোঁজ করা যারা আমাকে এইসব বিষয়ে কিছু জানাতে পারবেন। এই করে আস্তে আস্তে আমাদের নিজেদেরই একটা ছোটো গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছিল। সেই গোষ্ঠীটা যদিও ইন্দোরে নয়, কলকাতায়, আমি প্রতি গ্রীষ্মের ছুটিতে এবং শীতের ছুটিতে এখানে আসতাম এবং আমাদের একটা ছোট গোষ্ঠী তৈরি হয়েছিল। সেই গোষ্ঠীটার নাম আমরা দিয়েছিলাম ক্যালকাটা গ্রুপ, তাতে আমি ছাড়া ছিলেন প্রদোষ দাশগুপ্ত মশাই, নীরদ মজুমদার মশাই, গোপাল ঘোষ মশাই, রথীন মৈত্র, শুভ ঠাকুর, প্রাণকৃষ্ণ পাল, এইসব শিল্পীরা। এইসব গোষ্ঠীর এই গোষ্ঠীর দুটো উদ্দেশ্য ছিল, একটা ছিল যে আমরা একসঙ্গে হয়ে কিছু একটা করব যেটা তৎকালীন বেঙ্গল স্কুল যাকে বলা হতো সেই সব শিল্পীদের দ্বারা সেটা হয়নি। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে বেঙ্গল স্কুল যখন তৈরি হয়েছিল তখন যে বাস্তব ছিল এবং আমরা যখন শিল্পের ক্ষেত্রে এলাম তখন সেই বাস্তবের একটা আমূল পরিবর্তন দেখা গেল এবং এই বাস্তবের সঙ্গে খাপ খাইয়ে কী ধরনের শিল্প তৈরি হবে সেটা নিয়ে আমাদের প্রচুর ভাবনা চিন্তা ছিল এবং এই বাস্তবটাকে কী করে শিল্পের ভাষায়, নতুন ভাষায় কী করে সেটাকে সাধারণের দরবারে হাজির করা যেতে পারে, তাই নিয়ে আমরা অনেক পরামর্শ করেছি, চিন্তা করেছি, ভাবনা করেছি, একত্রিত হয়ে অনেক আলোচনা করেছি। এবং এইখানে দু একটা কথা আরও আমার মনে হয় বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে বাস্তবের কথা আমি এক্ষুনি বললাম সেই বাস্তবটা কী তার একটা ইয়ে কী বলে ছবি যদি আমি অল্প কথায় বুঝিয়ে দিতে পারি তাহলে শ্রোতারা হয়তো আমার কথা ভালো হদিশ পাবেন। সেটা হচ্ছে এই যে আমরা যখন এই নতুন শিল্পকলা নিয়ে চিন্তাভাবনা করছি তখন তিনটে জিনিস আমাদের চোখের সামনে বিরাট আকারে দেখা দিল। প্রথম দেশের রাজনৈতিক অবস্থা, অর্থাৎ গান্ধীজি তখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট আরম্ভ করেছেন। দ্বিতীয়ত বাংলাদেশে দুর্ভিক্ষ, বিরাট দুর্ভিক্ষ দেখা দিল, যে দুর্ভিক্ষটা ম্যানমেড, যাকে মানুষের তৈরি দুর্ভিক্ষ বলা যায়। আর তৃতীয়ত ছিল দ্বিতীয় মহাযুদ্ধ। এই তিনটি ঘটনা, এই তিন বিরাট একটা প্রশ্ন আমাদের মনে জাগিয়ে তুলেছিল যে এই তিনটের মোকাবিলা কিভাবে করা যেতে পারে আমাদের শিল্পের মাধ্যমে। এই জন্য আমরা স্থির করলাম যে যে শিল্পের ভাষা বেঙ্গল স্কুলের শিল্পীরা অর্থাৎ অবনীন্দ্রনাথ এবং তার শিষ্যরা তৈরি করেছিলেন, এই নতুন পরিস্থিতির মোকাবেলা করতে হলে এক আরও জোরদার একটা ভাষা দরকার। সেই উদ্দেশ্যে আমরা নানা রকম পরীক্ষা নিরীক্ষা এসব করতে আরম্ভ করে যার যার মতো করে নিজেদের স্টাইল একটা সৃষ্টি হলো, সৃষ্টি করে প্রথম যে এক্সিবিশন আমরা করেছিলাম তখন তাতে দেখলাম যে দর্শকেরা তা স্বাগত জানালেন। এই এই স্বাগত জানাবার পর আমরা আরও উদ্বুদ্ধ হয়ে আরও যাতে এগিয়ে যাওয়া যায় নতুন উৎসাহ নিয়ে আমরা কাজ করতে নেমে গেলাম।
1: আচ্ছা, এই যে প্রদর্শনী হয় এটা কি আপনাদের সমবেত প্রদর্শনী হয় এবং কোথায় হয় এই প্রদর্শনী, যা কিনা আপনাদের প্রথম প্রদর্শনী সবার বলতে পারছেন?
2: এই প্রদর্শনী আমাদের কলকাতাতেই হয় এবং সমবেতভাবে গ্রুপ এক্সিবিশন হিসাবে হয়। সেটা ক্যালকাটা, আমাদের গ্রুপের নাম দেওয়া হয়েছিল ক্যালকাটা গ্রুপ, এবং আমাদের প্রথম এক্সিবিশন হয়েছিল আমার যতদূর মনে পড়ে যতীন মজুমদার বলে এক তখন খুব শিল্পীদের বন্ধু ছিলেন এবং সজ্জন ব্যক্তি ছিলেন, যিনি শিল্পের জন্য সেই সময় শিল্পীদের জন্য এবং শিল্পের জন্য অনেক কিছু করেছেন। তার বাড়িতে এক নম্বর চৌরঙ্গি টেরেসে তার বাড়িতে আমাদের ঘন ঘন এক্সিবিশন তখন হয়েছিল।
1: এই সময়ের পরে এই তো ইন্দোরে যখন আপনি পড়াচ্ছেন সেই সময় কলকাতায় আপনার আসা যাওয়ার সুবাদে এটা ঘটছে, এই সময়ের পরে আপনি আরও বহু জায়গায় পড়িয়েছেন বলে আমি শুনেছি, বিহারে, কলকাতায়, এমনকি বিদেশেও পড়িয়েছেন। তো এই সব জায়গাকার বিভিন্ন জায়গাকার পড়ানোর অভিজ্ঞতার যে ফিডব্যাক আপনার কাছে কীভাবে এসেছে?
2: আমি ইন্দোরে একটানা দশ বছর সেখানে পড়িয়েছি, তারপর আমি বিদেশ চলে গিয়েছিলাম, প্যারিসে প্রায় বছর পাঁচেক ছিলাম, তারপর ফিরে এসে বিহারে দু বছর চাকরি করেছি, তারপরে একটানা ২৪ বছর যাদবপুরে স্কুল অফ প্রিন্টিং টেকনোলজিতে সেখানে অধ্যাপনা করেছি। বিদেশে একবার গিয়েছিলাম ১৯৮০-৮১ সালে, সেখানে ওখানে একবার পড়াতে গিয়েছিলাম এক বছরের জন্য। এই এই বিভিন্ন অধ্যাপনা

0: কাজে আমার দুটো জায়গায় আমার মনে হয়েছে শিক্ষক হয়ে আমি প্রচুর লাভ করেছি, সেটা যখন বিহারে দু বছর পড়িয়েছিলাম আর এক বছরে যখন আমি আমেরিকায় পড়াতে গিয়েছিলাম। সেই সময় আমার ছাত্রদের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছিলাম, আর প্রিন্টিং স্কুলে 24 বছর কাটাবার সময় আমি ছাত্রদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, কিন্তু সেটা হিউম্যান লেভেলে। আমার কাজের দিকে তেমন খুব একটা সুবিধে যে হয়েছে তা আমি বলবো না, সেদিক থেকে ফিডব্যাক খুব একটা কিছু হয়নি, কিন্তু বিহার এবং এই আমেরিকায় প্রচুর ফিডব্যাক আমি পেয়েছিলাম।
1: প্যারিসে থাকাকালীন আপনি ওখানকার শিল্পী মহলের সঙ্গে কীভাবে যুক্ত হয়েছিলেন, কিংবা বিশেষ কোনো ঘটনা কাউকে নিয়ে আপনার মনে পড়ে যা আপনাকে খুব নাড়া দিয়েছিল কোনোভাবে পরবর্তীকালে?
0: ওখানে অনেক ইয়াং আর্টিস্ট, তাদের সঙ্গে আলাপ হয়েছিল, বিভিন্ন দেশের আর্টিস্ট, আমেরিকার, ইংল্যান্ড, ল্যাটিন আমেরিকার, জাপানি, চীনে, এসব নানা দেশের আর্টিস্টদের সঙ্গে আলাপ পরিচয় হয়েছিল। সে সকলেই যে খুব উঁচু দরের শিল্পী ছিলেন তা নয়, কিন্তু কিছু কিছু তাদের মধ্যেও খুব ভালো শিল্পী ছিলেন। তবে সবচেয়ে বড় লাভ হয়েছিল যে আমি যখন প্যারিসে পৌঁছই সেই সময় আমাদের ভারতীয় আরও কয়েকজন শিল্পী সেখানে উপস্থিত ছিলেন, তারাও পরবর্তীকালে সবাই সার্থক শিল্পী হয়েছেন, যেমন রাজা, রামকুমার, নীরদ মজুমদার, আকবর পদমসি ইত্যাদি। হোসেনেও কিছুদিনের জন্য সেখানে এসেছিলেন, যদিও বেশি দিন থাকেননি। কিন্তু আমার সবচেয়ে বড় লাভ হয়েছিল যে আমি ওখানে থাকাকালীন 5 জন ইউরোপের সেরা শিল্পী তখনও জীবিত ছিলেন। তারা শুধু জীবিতই ছিলেন না, তারা সক্রিয় ছিলেন এবং প্রতি বছর তাদের এক্সিবিশন আমি প্যারিস শহরে দেখেছি। পিকাসোর অনেক এক্সিবিশন আমি 5 বছরে দেখেছি, তার নতুন সব কাজের, মাতিসের নতুন কাজের এক্সিবিশন দেখেছি, ব্রাকের নতুন কাজের এক্সিবিশন দেখেছি, সাগাল তার নতুন কাজের এক্সিবিশন দেখেছি, রুও এই, তারপর ব্রাকুসি বিখ্যাত এই জগতের, এই যুগের ভাস্কর্যের জনক যাকে বলা হয়, তার কাজ দেখেছি। এরা সবাই তখন জীবিত ছিলেন এবং বিশেষভাবে সক্রিয় ছিলেন, এবং আমার সৌভাগ্য খুবই বলতে হবে যে এদের 2-3 জনের সঙ্গে আমার বেশ পরিচয় হয়ে গেছিলো, যেমন পিকাসোর সঙ্গে হয়েছিল, ব্রাকুসির সঙ্গে হয়েছিল এবং ব্রাক মহাশয়ের সঙ্গে হয়েছিল।
1: এরা আপনার কাজ দেখে কখনো এমন কোনো মন্তব্য করেছেন যা আপনাকে খুব জাগিয়েছে বা আপনাকে অনুপ্রাণিত করেছে কোনো না কোনোভাবে?
0: হ্যাঁ, আমার কাজ এদের মধ্যে আমি শুধু পিকাসোকেই দেখিয়েছিলাম, তো উনি দেখে আমাকে খুব উৎসাহ দিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন যে তুমি যেভাবে কাজ করছো এইভাবে কাজ করে যাও, তোমার ভবিষ্যৎ খুব ভালো এবং আশা করি তুমি জীবনে অনেক সাফল্য লাভ করবে, এইসব খুব ভালো ভালো কথা বলে উনি আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত এবং উৎসাহিত করেছিলেন। এবং একবার নয়, উনি আমি 15 মিনিট ওকে ছবি দেখাবার পর আমি যখন ছবিগুলো নিয়ে চলে আসছি তখন উনি বললেন যে থাক থাক, আমি আমার এখনও দেখা হয় শেষ হয়নি, আমি আরেকবার দেখব। এই করে উনি প্রায় আমার সঙ্গে 3-4 ঘন্টা সময় কাটিয়েছিলেন, যার কথা আমি উনি মারা যাওয়ার পর আমি একটি বিখ্যাত দৈনিক, কলকাতার দৈনিক, ইংরেজি দৈনিক পত্রিকা আমি লিখেছিলাম।
1: আচ্ছা, শিল্পী হিসেবে তো আপনি বহু মাধ্যম ব্যবহার করেছেন সেটা আপনার কাজ দেখে মনে হয়েছে, তবু আপনি নিজে পছন্দ করেন কোন মাধ্যমে বেশি আঁকতে, এবং রঙের ব্যবহার বিষয়ে বা আপনার কি ধরনের ভাবনা চিন্তা বা কি ধরনের ব্যবহার, এগুলো বিষয়ে আমাদের যদি একটু বলেন।
0: আমি মাধ্যম বলতে প্রায় সব রকম মাধ্যমেই কাজ করেছি এবং করে থাকি, অয়েল পেন্টিং বলুন, অ্যাক্রিলিক দিয়ে ছবি আঁকা, ওয়াটার কালার, তারপর আপনার প্যাস্টেল, চারকোল, আমি কোনো মাধ্যমকেই তুচ্ছ মনে করি না, সব মাধ্যম আমার কাছে কঠিন বলে মনে হয়, কারণ যতই বয়স বাড়ছে ততই দেখছি যে কতটুকুই বা জানি এইসব মাধ্যম সম্বন্ধে। আর রং সম্বন্ধে আমার, আমি সাধারণত মিশ্রিত রং ব্যবহার করি এবং একেবারে খাঁটি সবুজ, খাঁটি হলদে, খাঁটি নীল, খাঁটি লাল, এটা সাধারণত ব্যবহার করি না, কিন্তু একটু তার সঙ্গে অন্য রঙ মিশিয়ে কিঞ্চিত ময়লা করে আমি রং ব্যবহার করতে ভালোবাসি। তারই মাঝে কোথাও কোথাও আমি ছোটোখাটো জায়গায় বেশ চর রং নাটকীয়ভাবে ব্যবহার করার চেষ্টা করি, তাতে যে নাটকীয়তাটা আসে আগাগোড়া ছবিতে চড়া রং থাকলে সেই নাটকীয়তাটা ততটা থাকে না। আর রঙের ব্যবহার সম্বন্ধে আমি আমাদের মিনিয়েচার ছবি, যেমন রাজস্থানি মিনিয়েচার এবং মুঘল মিনিয়েচার, এইগুলো আমি খুব দেখি, বরাবরই দেখেছি এবং এখনও সময় পেলে সেই ছবি বই দেখ খুলে বসে থাকি, এবং এই দুই অণুচিত্রের সোর্স থেকে আমি অনেক রকম রঙের ব্যবহার শিখেছি। আমি বরাবরই আমার একটা ছোটোখাটো দর্শন আমার ছবির মধ্যে রাখার চেষ্টা করেছি, এবং যাতে আমার ছবিতে সেটা প্রতিফলিত হয় সেটা দিকে আমি বরাবরই সজাগ থেকেছি। সেটা হচ্ছে এই যে মানুষের দুঃখ যন্ত্রণা বেদনা এটা আমাকে বরাবরই খুব অভিভূত করেছে, এখনও করে, এবং আমি আগেও আজ থেকে 25-30 বছর আগেও যেসব ছবি এঁকেছি তাতে এই জিনিসটা খুব পরিস্ফুট থেকেছে বলে আমার ধারণা, এবং এখনও আমি আমার সেই সেই দর্শন থেকে আমি সরে দাঁড়াইনি।
1: আচ্ছা, কথামৃত নিয়েও তো আপনি একটা কাজ করেছেন না, একটা সিরিজ ওয়ার্ক?
0: আমি কথামৃত এই জন্য এঁকেছিলাম যে রামকৃষ্ণের কথার গুলোর যে অসাধারণ তত্ত্ব তার মধ্যে রয়েছে, তাছাড়াও একটা জিনিস যেটা আমার চোখে অনেক দিন থেকেই ধরা দিয়েছিল সেটা হলো তার এই তত্ত্বকথার মধ্যে ছবি, ছবি তার অনেক জায়গা তার মধ্যে ছবি লুকিয়ে আছে, এবং সেই জিনিসগুলো অনেক দিন থেকে আমি ভেবেছিলাম যে যদি কোনো দিন সুযোগ হয় তেমনি আমি একটা সিরিজ এই রামকৃষ্ণ কথামৃত দিয়ে আঁকব। সেটা 5 বছর আগে করেছিলাম এবং আমার জীবনে অনেক কাজ করেছি, সব কাজে যে সবসময় সন্তুষ্ট থেকেছি হতে পেরেছি এমন কথা বলবো না, কিন্তু এই কথামৃত সবগুলো এই পুরো সিরিজটা একে আমি পরম তৃপ্তি লাভ করেছিলাম।
1: এমন কোনো ঘটনা আছে যা আপনি আজও ভুলতে পারেন না? হয়তো অনেক বছর হয়ে গেছে, অনেক ঘটনা ঘটে গেছে, তবু
0: যে এই ধরনের ঘটনা যেটা আমার মনে খুব বেশি দাগ কেটেছিল সেটা হলো যে ছোটোবেলায় আমি ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসতাম, এবং ঢাকায় আমাদের ঘুড়ি ওড়ানোটা এই পৌষ মাসে একটা বিশেষ ব্যাপার, বিশেষ ঘটনা, ছোটো বড় আমির গরিব সবাই এই ঘুড়ি ওড়ানোতে মত্ত হয়ে থাকতো। তো আমি আমার ঘুড়ি নিজেই বানাতাম, এবং আমার ছবি আঁকার দিকে ঝোঁক যাওয়ার আগে এই ঘুড়ি বানাবার মাধ্যমে আমি আমার তখন যতটা আমার কল্পনা শক্তি, আমার নকশার প্রবৃত্তি, এইগুলো আমার ঘুড়ির মাধ্যমেই আমি তখন প্রকাশ করেছি। পৌষ সংক্রান্তির সময় ঢাকা মানে আকাশের দিকে সেই দিন আর কিছু দেখা যায় না, খালি ঘুড়ি আর ঘুড়ি আর ঘুড়ি। তা আমি তারই প্রস্তুতি হিসাবে 1 মাস ধরে অনেক রকম নকশা করে নানা রকম রঙের মিশ্রণে নানা রকম ডিজাইন করে অনেক ঘুড়ি বানিয়েছিলাম। তা একদিন আমি সংক্রান্তির আগের দিন সেই ঘুড়িগুলো কল বাঁধছিলাম বসে বসে, যে সকাল হতে হতে যাতে নাকি ওড়াতে পারি। তখন পড়ার সময় আমার উচিত ছিল বইপত্র নিয়ে তখন স্কুলে লেখাপড়া করা, কিন্তু আমি তা না করে ঘুড়ির কল বাঁধছিলাম। আমার সর্বজ্যেষ্ঠ ভ্রাতা তিনি তাই দেখে এত রেগে গেলেন যে আমার সমস্ত ঘুড়িগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন, এবং আমাকে বেদম প্রহার, এমন প্রহার করলেন যে সেই প্রহার আমি আজও ভুলিনি। আমার জীবনের ওই একটা ঘটনা যেটা আমার মনে এখনও লেগে আছে, এবং আমার মনে রাখার প্রধান কারণ হচ্ছে যে এই ভ্রাতাই পরে আমাকে এত কাছে টেনে নিয়েছিলেন, যখন আমার শিল্পী হিসাবে চারদিকে পরিচিতি হলো তখন তিনি আমি ওর ছোটো ভাই হয়ে অনেক ছোটো তার থেকে, উনি খুব আমাকে একদিন কাছে টেনে এনে বললেন যে আমি তোমার সম্বন্ধে আমার গর্বের সীমা নেই। এটা আমার মনে

0: একটা দাগ কেটেছিল, তুমি তিনি আজ নেই, কিন্তু তার সেই কথাটি আজও আমার মনে আছে।
1: আকাশবাণী সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে আজ শুনলেন চিত্রশিল্পী পরিতোষ সেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সুনেত্রা খটক। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন,
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: বুখার আয়া হ্যায় ইসে নজর আন্দাজ না করে।
3: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
2: ডেঙ্গু অর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ অর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
3: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র জায়ে অর ডক্টর কি সলাহ লে।
2: ঘর কে আসপাস জমা পানি সাফ করে, আপনে আসপাস সাফ সফাই রাখে, মচ্ছরদানি কা ইস্তেমাল করে অর মচ্ছরো কো পনপনে সে রোকে।
3: জাগরুক রহে, মচ্ছর জনিত বিমারিয়ো সে বচাও করে।
2: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিম বঙ্গাল সরকার দ্বারা জনহিত মে প্রচারিত।

0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় ভোকাল ফর লোকাল। মুর্শিদাবাদের কাঁঠালিয়ার মৃৎশিল্পী সাধন পালের সঙ্গে কথা বলছেন অভিজিৎ চক্রবর্তী।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, সেবা সংকল্প অভিযান এই সিরিজে আমরা আলোচনা করছি ভারত সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে। আজকের বিষয় ভোকাল ফর লোকাল। আমরা সবাই জানি আমাদের দেশের মাটি, মানুষের সৃজনশীলতা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা কারুশিল্প ভারতের ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। সেই দেশীয় পণ্য স্থানীয় শিল্প ও শিল্পীদের আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ভাবনা থেকেই এই ভোকাল ফর লোকাল উদ্যোগটি বিশেষ গুরুত্ব পেয়েছে। আমরা যখন স্থানীয় পণ্য কিনি তখন শুধু একটি সামগ্রী কিনি না, তার সঙ্গে যুক্ত থাকে একজন কারিগরের শ্রম, তার পরিবারের জীবিকা এবং একটি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার প্রয়াস। আজকের অনুষ্ঠানেই আমরা কথা বলবো এমনই একজন শিল্পী মুর্শিদাবাদ জেলার কাঁঠালিয়া গ্রামের সাধন পালের সঙ্গে, যার হাতের ছোঁয়ায় সাধারণ মাটি হয়ে ওঠে নান্দনিক শিল্পকর্ম। আপনি প্রথমে বলুন যে আপনার ওই এলাকায় কতজন আপনার এরকম মৃৎশিল্পী এই কাজের সঙ্গে যুক্ত আছেন?
2: আমার কাঁঠালিয়াতে বংশ পরম্পরা আমাদের শিল্পকাজ কয়েকশো বছর ধরে এখানে চলে আসছে রাজা শশাঙ্কের আমল থেকে। এখন বর্তমানে প্রায় 450 পরিবার এই শিল্পকাজের সঙ্গে যুক্ত, মানে প্রত্যক্ষভাবে। এবং আগে এই শিল্পকাজের উপরে এতটা ন্যাক ছিল না, মানে বাজার সেরকম ছিল না। ইদানিংকালে আমরা বুঝতে পারছি যে ভারত সরকার বিভিন্ন ধরনের প্রকল্প নেওয়ার ফলে আজকে আমাদের নতুন নতুন ট্রেনিং পাওয়ার পরে নতুনত্ব প্রোডাক্ট আবার আমরা বের করছি পুরোনো ধাঁচ থেকে নতুন ধাঁচে নিয়ে আসার জন্যে বাজারে এটা গ্রহণ করছে এবং আমার শিল্পীরা এখন উত্তরোত্তর ভালো আছে। আমার গ্রামটা গেলে পরে একটা শিল্পের গ্রাম, হস্তশিল্পের গ্রাম, খুবই ভালো লাগবে যদি কেউ কোনোদিন যান। প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা এখন একটা সমবায় সমিতি গঠন করেছি সব শিল্পীদের নিয়ে, সেখানে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, সেখানে যন্ত্রপাতি এগুলো আমাদের আছে। অনেক শিল্পীর পক্ষে তো সম্ভব নয় 3-4 লাখ টাকা দিয়ে যন্ত্রপাতিগুলো নেওয়া, আমরা খুব স্বল্প মূল্যে মাসিক ভাড়া দিই, তারা এখান থেকে কাজ করে নিয়ে যায়। সেইভাবে নিয়ে একটা উন্নত পরিষেবা আমরা এখন দিতে পেরেছি।
1: মানে আপনি বলছেন যে প্রায় 400 উপরে মানুষ আপনার ওখানে এই কাজের সঙ্গে যুক্ত আছে এবং সেটা পরম্পরাগতভাবে তৈরি হয়। এই পুতুলগুলো একটা ট্র্যাডিশনাল পুতুল আমাদের, তো সেই পুতুল, এই যে ভোকাল ফর লোকাল যে উদ্যোগটা কেন্দ্রীয় সরকার নিলেন, এর প্রেক্ষিতে আপনার মতো মৃৎশিল্পীদের কাজে ও ব্যবসায় একটা পরিবর্তন কি কিছু লক্ষ্য করছে?
2: অবশ্যই পরিবর্তন লক্ষ্য করেছি।
1: কি ধরনের?
2: যেমন ধরুন, উদাহরণ

0: মুর্শিদাবাদ জেলা আছে, সংখ্যালঘু সম্প্রদায় গ্রাম। সেখানে রমজান মাসে, তা ওখানে আমাদের শিল্পীরা 2 মাস ধরে শুধু বদনা তৈরি করতেন। রমজান মাসে প্রতিটা মসজিদে 250, 300, 400 করে বদনা লাগতো স্বাভাবিক, কিন্তু এইটা একদম বন্ধ হয়ে গেছিল। আবার নতুন করে প্লাস্টিক বর্জন করে মাটিতে ফিরে আসছে। আবার একটা জিনিস আপনাকে বলি, যে আমাদের ফ্রিজ চলে আসার পর আমরা যে মাটির কুঁজো তৈরি করতাম, যে কুঁজোতে জলটা ঠান্ডা হয়, গঙ্গার ভাসমান বালিটা পাইল করে আমরা তৈরি করতাম, এবং ব্যাপক চাহিদা ছিল প্রত্যেকটা অফিসে আদালতে বাড়ি বাড়ি 2-3 মাস ধরে গ্রীষ্মের সময় আমার শিল্পীরা এই কুঁজোই তৈরি করতো। এটাও প্রায় বন্ধ হয়ে গেছিলো ফ্রিজ আসার পর, আবার নতুন করে কুঁজোর বাজারটা আবার বাড়ছে।
1: আচ্ছা, মানে এই পরিবর্তনটা প্রধানত যেটা হচ্ছে চাহিদা এবং বিক্রির ক্ষেত্রে একটা পার্থক্য
0: দেখা যায়। আগে যেভাবে সমাজটাকে প্লাস্টিক এসে ধ্বংস করছিল, এটা উত্তরোত্তর কমছে, মাটির চাহিদাটা বাড়ছে, মাটির প্রোডাক্টের চাহিদাটা বাড়ছে। এটা একটা ভালো
1: সচেতনতা
0: তৈরি হয়েছে।
1: মানুষকে এই দেশীয় জিনিসের প্রতি আকৃষ্ট করতে কি ধরনের উদ্যোগ প্রশাসনিক বা সরকারি স্তরে থাকা উচিত বলে আপনি মনে করেন?
0: সরকারি স্তরে কি উদ্যোগটা নেওয়া হয়েছে, বিশেষ করে কেন্দ্র সরকারের পক্ষ থেকে খাদির মাধ্যমে, ডিসি হ্যান্ডিক্যাপ্টের মাধ্যমে। আমাদের ডিসি হ্যান্ডিক্যাপ্টের, আমাদের পশ্চিমবাংলায় 3টে অফিস আছে, উত্তরবঙ্গ নিয়ে একটা অফিস আছে শিলিগুড়িতে, মধ্যবঙ্গ নিয়ে আমাদের আছে বর্ধমানে, আমাদের 6-7টা জেলা নিয়ে, আর দক্ষিণবঙ্গে আছে দক্ষিণবঙ্গ জেলা নিয়ে। আমরা বর্ধমান অফিসের সঙ্গে যোগাযোগ করি। এখন নতুনত্ব দেখছি, গুরু শিষ্য ট্রেনিং প্রশিক্ষণ একটা পোর্টাল ওরা বের করেছে এই আমাদের প্রধানমন্ত্রী আসার পর থেকে, 14 সালের পর থেকে। সেখানে দেখা যাচ্ছে যারা আমাদের মতো বয়স্ক, যারা আমরা কাজটা শিখেছি, আমাদের কাছ থেকে কী করে আমরা গুরু তাদেরকে নতুন যে শিষ্য বানিয়ে কী করে 1 মাসের প্রশিক্ষণ দেওয়া, এবং সেই হাতে কলমে তাদেরকে শিক্ষা দেওয়া, এই প্রশিক্ষণ দিয়ে। আমার এখানে অনেক কটা প্রশিক্ষণ আমার সময় দিতে হয়েছে, শুধু আমি নয়, আরও ভালো ভালো শিল্পীরাও সেখানে প্রশিক্ষণ নিতে এসেছিল, এবং তারপরে তারা কাজ শিখেছে এবং তারা আজকে ভালো রোজগার করছে। মিনিমাম আমার ওখানে একটা শিল্পী 800 থেকে 1000 টাকা প্রতিদিন রোজগার করে। এইটা একটা ভালো লক্ষণ। যেটা
1: কি ওই তৈরি এবং বিক্রি সব,
0: হ্যাঁ, এক সবটা নিয়ে, মানে তৈরি বিক্রি নিয়ে তার খরচ বাদ দিয়েও তার প্রফিট থাকে, জ্বালানি খরচ, মাটির খরচ, রঙের খরচ বাদ দিয়েও একটা শিল্পী গড় 800 থেকে 1000 টাকা পার ডে রোজগার করছে। এটা আমাদের ভালো,
1: স্থানীয়ভাবে
0: ওখানে বাজার আছে আমাদের। আগের চাইতে এখন প্লাস্টিক বর্জনের পরে, উদাহরণস্বরূপ যদি বলি কাগজের গ্লাস উঠেছিল, এখন এটা মূলতভাবে এত সুন্দরভাবে চাহিদাটা আমাদের বেড়েছে, হাজার হাজার মানে লক্ষ লক্ষ যদি বলা যেতে পারে, হ্যাঁ, লক্ষ লক্ষ আপনার চায়ের ভান, আবার মাটি ফিরে এসছে প্রত্যেকটা বাজারে দেখতে পাবেন এখন মাটির ভান,
1: বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও দেখছি।
0: হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে থালা বাটি গ্লাস অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়ি বা অন্যান্য সাজসজ্জার কাজে থালা গ্লাসের প্রচুর পরিমাণে চাহিদা বেড়েছে, শুধু নয়, আবার নতুনত্বর দিকে আসছে। আবার তেনারাই আমাদের পরামর্শ দিচ্ছে, এটাকে আর একটু ডিজাইন করে আর একটু কী করে ভালো করা যায়, দাম দা লাগিয়ে দেওয়া যাবে, সেটাও আমরা পরিষ্কার নিচ্ছি, আবার নতুন নতুন ডিজাইনের ব্যবস্থাও করছি।
1: ভোকাল ফর লোকাল যেটা বলা হচ্ছিল, যে স্থানীয় পণ্যকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেয়, সেই জায়গাটা অনেকখানি অগ্রসর হওয়া গেছে।
0: আর একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে এটাই, যে গ্রামীণ হস্তশিল্পী হিসেবে আমরা বংশ পরম্পরা দেখে আসছি, আমাদের দাদুর আমল, তার দাদুর আমল থেকে, গল্পে শোনা রাজা শ্রেণীকের আমল থেকে 100 বছর ধরে কাঁঠালের এই শিল্পীরা, আমি শিল্পের কাজের সঙ্গে যুক্ত। একটা জিনিস লক্ষ্য করছি, যে এখন এই ভারত সরকার আসার পর, 14 সালের পর থেকে যেভাবে নজর দেওয়া হয়েছে, বিভিন্ন আধুনিক প্রশিক্ষণ দেওয়া, গুরু শিষ্য ট্রেনিং আছে, তার সঙ্গে আরও নতুন ডিজাইনের, নতুন ডিজাইনকে কী করে আরও ডেভেলপমেন্ট করে মানুষের
1: যুগোপযোগী
0: করে তোলা হয়। এই যে যারা ট্রেনিং নেয় তাদের পার ডে একটা টাকা আছে, 300 টাকা করে পার ডে তারা পায়। যারা ট্রেনার হিসাবে আসেন তাদের এটা ডাইরেক্ট ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়, দপ্তর থেকে দেওয়া হয়, সেটা আমাদের কোনো ভাবতে নাই, আমরা শুধু আমাদের সমিতির জায়গা জায়গা করে দিই, পেশেনারি যেটা লাগে সেটা দিই। এটা একটা খুব ভালো লক্ষণ, এটা না থাকলে আমার মনে হয় এত নতুনত্বটা
1: অন্যান্য কাঁচামালের দামও তো বাড়ছে। যে আপনি একটা মাটি কিনতে হয় বা মাটি কাউকে দিয়ে সংগ্রহ করতে হয় তার খরচ বাড়ছে, তো এই যে উৎপাদন খরচ বাড়ছে, আপনার জ্বালানির দাম বাড়ছে, এই মৃৎশিল্পের ক্ষেত্রে এটা মানে কোনো সমস্যা
0: হচ্ছে? একটা কথা বলি, বর্ষার আগে আমাদের মাটিটা সারা বছরের মাটি, গঙ্গার মাটি আমরা সংগ্রহ করে থাকি, কিন্তু এইটা গত বছর মানে এমনভাবে ক্রাইসিস হয়ে গেল সারা রাজ্য জুড়ে, দেখবেন কলকাতাতেও কুমার টুড়িতে যদি ফলো করেন যে খড় বেঁধে পড়ে আছে, মাটি নেই, মাটির জন্য কাজ নেই, সারা রাজ্যে জুড়ে এটা সংকট তৈরি হয়। আমরা সেই সময় আমাদের সমিতির পক্ষ থেকে সমস্ত জায়গায়, এমনকি তৎকালীন নতুন মুখ্যমন্ত্রী যিনি হলেন তার কাছেও আমরা অ্যাপ্লিকেশন করেছি মাস পিটিশন।

0: এবং যত ডিএম আছে তাদের কাছে 15 তারিখে 15ই ডিসেম্বর একটা রিপোর্ট সেন্ড দিয়েছি কুম্ভকার সমিতির পক্ষ থেকে প্রত্যেকটা জেলায় জেলায় বা একই দিনে 22 জায়গায়। আর 30শে জানুয়ারি একটা রিপোর্ট সেন্ড দিয়েছিলাম তৎকালীন আগেকার মুখ্যমন্ত্রীর কাছে এই মাটির সমস্যা নিয়ে। এখনও মাটিটা পেয়েছি কিন্তু মাটির স্থায়ী সমাধানটা হয়নি, একটা জ্বলন্ত সমস্যা আমাদের এটা আছে। এই কারণেই আছে যে আমাদের, আমরা গরিব মানুষ, আমাদের পক্ষে রয়্যালিটি দিয়ে মাটি কাটাটা সম্ভব নয়। সেই জন্যে এইভাবে আমরা গঙ্গাধারের পলিমাটি নিয়ে এসে আসি, কারোর ট্রাক্টরি ফ্যাক্টরি দেয় সেইটা নিয়ে আমরা সংগ্রহ করি, কাজ করি। এইটা যদি আমরা সরকার দৃষ্টি দেয় যে বিশেষ করে আমরা গ্রামীণ হস্তশিল্পী বংশ পরম্পরায় এটাকে প্রসারিত করছি, নতুন প্রজন্মকে এটাকে নিয়ে আসছি, এই মাটিটা যাতে আমরা পলিউশনে আপনার
1: ঠিকভাবে
0: ঠিকভাবে যদি পাই, নিয়ম আইনের যদি জটিলতা না থাকে, তাহলে আমার মনে হয় আমার শিল্পীরা আর খুব
1: জ্বালানি সমস্যা,
0: আর জ্বালানি সমস্যা তো আরও একটু মারাত্মক। আগে তো ধরুন আমরা খড় পাটকাঠি কাঠ এগুলি জ্বালানি করতাম, এখন এগুলো সব কমে গেছে, এখন বেশিরভাগটা হচ্ছে কয়লা। এখন কয়লাতে করতে গেলেও কয়লার আমাদের কোনো লাইসেন্স নেই, এই বেআইনিভাবে যারা বিক্রি করছে দুড়ম্বরীভাবে নিয়ে এসে, আমাদের গ্রামের পাড়েদেরই দুটো ডিপো আছে, ডিপো থেকে নিয়ে আসি, সেই নিয়ে এসে শিল্পীরা আমার কাজ করে। একটা জিনিস হচ্ছে এইটা যদি পশ্চিমবঙ্গ মিনারেল কর্পোরেশন আছে, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল মিনারেল কর্পোরেশন, হস্তশিল্পীদের তারা এই কয়লা সাপ্লাই দেয়, এখানেও আমরা চেষ্টা করছি, কিন্তু এখানে একটা মারাত্মক সমস্যা হয়ে যাচ্ছে পলিউশনের ব্যাপারটা। মালদাই আমাদের হেড অফিস, এখানে বারবার গিয়ে আমাদের রেড ক্যাটাগরি, যেহেতু আমরা কয়লা পোড়াই, পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে যদি সরকার একটু নজর দেয় যে কীভাবে শিল্পীরা কয়লা পেতে গেলে পলিউশনের রেড বাদ দিয়ে যদি অন্য ক্যাটাগরি করা যায়, তাহলে সেটাও আমরা করে নেবো, করে নিয়ে সেই থেকে যদি আমরা কয়লাটা
1: গবেষণা যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় যে পলিউশন হবে না, অথচ আপনার মাটির জিনিসটাকে
0: পোড়াতে পারবো, যদি এরকম কোনো গবেষণা করেও যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে আমার মনে হয় আমার শিল্পীরা সাংঘাতিকভাবে একটু লাভবান। কি এইটার জন্যে যদি ভারত সরকার একটু নজর দেয় যে গ্রামীণ হস্তশিল্পীদের ক্ষেত্রে কাঁচামাল হিসেবে কয়লা জ্বালানি, এইটা যদি মিনারেল কর্পোরেশনের মাধ্যমে রাজ্য রাজ্য আমাদেরকে সাপ্লাই দেয়, তাহলে আমার মনে হয় এটা একটু ভালো হয়। আর পলিউশনের ব্যাপারটা একটুকু যদি কমানো যায়, নানা রকম ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির মধ্যে যদি আনা যায়, তাহলে আমার মনে হয় আমার শিল্পীরা আর একটু লাভবান হবে এবং একটু আর্থিকভাবে স্বাবলম্বী হবে।
1: পুতুল বা অন্যান্য সামগ্রীর ক্ষেত্রে আপনি পরিবর্তন আনছেন, সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন, তেমনি বিপণনের ক্ষেত্রেও একটা বড় রকম পরিবর্তন ঘটে গেছে, যেটাকে আমরা বলছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনলাইনে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এখন, তার মাধ্যমে প্রচার করে মানুষের কাছে পৌঁছে, আপনি কি সেই
0: পোর্টালে এখনো যেতে পারেনি, তবে আমরা প্রচেষ্টা নিয়েছি, কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিভিন্ন হাট হচ্ছে, আবার আমাদের রাষ্ট্রের বাইরেও হচ্ছে সেই সব মেলায় আন্তর্জাতিকভাবে আমাদেরকে ইনভাইট করা হচ্ছে, আমরা আমাদের পণ্য নিয়ে সেখানে যাচ্ছি, সেখানে এই যে পণ্যের প্রসার বা পণ্যের প্রচারটা যেভাবে হচ্ছে সেটাও অনলাইনে অর্ডারটাও আসছে, কিন্তু সেই লাইনে আমরা এখন যাওয়ার উদ্যোগটা নিয়েছি এবং এতে আমাদের সাংঘাতিকভাবে সরকার সাহায্য করছে, ডিপার্টমেন্ট সাহায্য করছে, যেভাবে চাইছি সেভাবে।
1: এই কাজে কি এখন আপনি তো দেখছেন ওখানকার তরুণ প্রজন্ম যারা ছোটরা, তারা কি আগ্রহী হচ্ছে এটার মধ্যে?
0: না, এটা মাঝখানে তো ছিল না, চলে গেছিলো, আমরা বছর পাঁচেক থেকে লক্ষ্য করছি যে ইয়াং জেনারেশন যারা আছে তারা এই কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। এই নতুনত্ব করার পর আমরা এখন আবার নতুন করে ট্রেনিং দিয়েছি বিশ্বভারতী থেকে ট্রেনার নিয়ে এসে সেরামিকের উপরে, আমরা যে প্রোডাক্টটা তৈরি করি সেরামিকের প্রোডাক্ট করে বাজারে খাওয়াতে গেলে যদি কোনো কিছু করা যায়, হ্যাঁ তা সেটাতেও দেখছি নতুনরা প্রবেশ করেছে এবং নতুনরা কাজ শিখেছে এবং তারা ভালো রোজগার করছে। তারা বাইরের যে চলে যেত, এখানে বিক্রি হতো না, বাইরে বিদেশে চলে যেত, বিদেশ থেকে আর না গিয়ে গ্রামে থেকে আজকে কাজে যুক্ত হয়েছে, এইটাই আমাদের ভালো লক্ষণ।
1: একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আলোচনার, আপনাকে শেষ প্রশ্ন করব এটা যে ভোকাল ফর লোকাল যদি সত্যি মৃৎশিল্পীদের জীবন ও জীবিকায় একটা দীর্ঘস্থায়ী পরিবর্তন আনার কথা বলি আমরা, যদি সেটা করতে চায়, তাহলে সরকারের কাছে আপনার গুরুত্বপূর্ণ কয়েকটি মতামত, দুটো তিনটে মতামত আপনি কি দেবেন?
0: আমি প্রথম দেব মাটির সমস্যা সমাধানের জন্য একটা ব্যবস্থা গ্রহণ, 2 নম্বর হচ্ছে আপনার জ্বালানি হিসাবে আমাদের যে সংকট সেটা কীভাবে মোকাবিলা করা যায়, একমাত্র জ্বালানি কয়লা, অন্য কিছু বিকল্প নেই, কীভাবে মোকাবিলা করা যায় সরকারি রেটে যাতে আমরা পেতে পারি। আর 3 নম্বর হচ্ছে যে আরও যদি কিছু আধুনিক প্রশিক্ষণ আমাদেরকে দেওয়ার ব্যবস্থা হয়।

0: আরো আধুনিক, যে প্রোডাক্টটা তৈরি করছে এটাকে আরেকটু
1: ওইটা যদি আরেকটু প্রসার
0: আরেকটু
1: ঘটানো
0: প্রসার
1: যায়।
0: করানো যায় তাহলে আমার মনে হয় আরেকটু ভালো হয়। এই তিন চারটে দাবি আমরা ভারত সরকারের কাছে রাখছি। আর একটা কথা হচ্ছে এটাই যে ধরুন আমরা আগে লোন নিতাম, ওই যে অনেক রকম লোন ভারত সরকার বের করেছিলেন, ইদানিংকালে আবার দেখছি যে যাকেই বলতে যাচ্ছি যখন লোনের কথা বলছে, এইসব পোর্টালে লোনের কথা বলেছে, সাবসিডির কথা বলেছে, লোন নেবো না। এই লোনটা যদি পাই তাহলে তারাও শিল্পীরা এই একসঙ্গে একটা বাড়ি ঘর করলো বা একটা বড় অসুস্থ কেউ হয়ে গেল তাকে একটা পরিষেবা দিতে হবে, তাহলে একটু সুবিধা হয়।
1: মানে আপনি বলছেন ভারত সরকারের যে মুদ্রা যোজনা যে স্কিম রয়েছে সেইটা যাতে আপনাদের মৃৎশিল্পীরা সহজে পেতে পারে সুবিধাটা,
0: সুবিধাটা এবং তার সঙ্গে যদি কিছু সাবসিডি যুক্ত করা যায় তাহলে আর একটু সুবিধা হয়।
1: আজকে ভোকাল ফর লোকাল এই আলোচনায় আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ জেলার কাঁঠালিয়া গ্রামের প্রবীণ মৃৎশিল্পী ভারত জোড়া, যার নাম সেই শিল্পী সাধন পালকে। তাঁর কাছ থেকে আমরা এতক্ষণ তাঁর সারা জীবনের কাজের অভিজ্ঞতা এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে তাঁর সুপরামর্শ আমরা সবাই জানলাম। শ্রোতা বন্ধুদের এবং আকাশবাণীর তরফ থেকে শিল্পী সাধন পালকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।
0: নমস্কার।
2: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় ছিল ভোকাল ফর লোকাল। মুর্শিদাবাদের কাঁঠালিয়ার মৃৎশিল্পী সাধন পালের সঙ্গে কথা বললেন অভিজিৎ চক্রবর্তী।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি মায়া মৃগ ছবি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

পরের গানটি লাল পাথর ছবি থেকে, শ্যামল মিত্র এবং সবিতা চৌধুরী দ্বৈতকণ্ঠে।

0: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কীর্তন পরিবেশনায় সুমিতা সাহা।

এতক্ষণ শুনছিলেন কীর্তন, পরিবেশনায় সুমিতা সাহা। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শ্যামা সঙ্গীত, শিল্পী অজিত গোস্বামী।

শ্যামা সঙ্গীত শুনলেন অজিত গোস্বামীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন প্রথমে রাগেশ্রী ও পরে ঝিনঝটি রাগে শরদ, পরিবেশনায় অভিষেক লাহিড়ী। শরদ, শিল্পী অভিষেক লাহিড়ী।

তো কাকাই টুকটা অর্গানাইজ করছে, আমার তো প্রায় 4-5 বার হয়ে গেছে, ভালোই করে, আমাদের প্রায় সব জায়গাতেই বাজানো হবে। এবারে নতুন একটা হচ্ছে, প্লাস আমাদের একটা ওখানে গ্রুপ হয়েছে এমই বলে, এবারে গ্রামীণ জন্য যাচ্ছে শিকাগোতে। আমি সে গত কথা

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দেব, আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। 8ই অক্টোবর 2026 বৃহস্পতিবারের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাশিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 শুনবেন আজকের চাষবাস, কৃষি সুপারিশ, 6:40 আপনার স্বাস্থ্য, হার্টের সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দেয় এ বিষয়ে বলবেন ডাক্তার সিদ্ধার্থ মানি। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত মৌসুমী বাগচির কণ্ঠে, 8টায় জানা অজানা কথিকা মহলনবিশ রামানুজন। সংবাদ বলবেন অধ্যাপক সমীর সাহা, শুনবেন তৃতীয় পর্ব। 8:05 নজরুলগীতি উদয় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 8:20 উত্তরণ স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম পল্লব হালদারের সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান। 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি, হাওড়া জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী সাহা। 9:30 গানে গানের দ্বিতীয় পর্ব। 10টায় গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11টায় যুববাণীর অনুষ্ঠান চলতে চলতে, উপস্থাপনায় সৌরিক ঘোষ ও সম্পূর্ণা চক্রবর্তী। 12টায় আধুনিক গান, শিল্পী মান্না দে। 12:15 দোতারা, কৃষ্ণকান্ত নন্দী। 12:33 গ্রামীণ যুবা বন্ধুদের জন্য অনুষ্ঠান, 1টায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:45 মহিলা মহল লাইভ অনুষ্ঠানে শুনবেন ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় থাকবেন রীনা গড়াই দত্ত। 2:30 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিন বরণ ময়রা। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে আলোচনায় কলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈকত গঙ্গোপাধ্যায় ও সঙ্গে দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি সন্ধ্যা সরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:15 ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগানের IFL শিল্ডের ফাইনাল খেলার বাংলা ধারাভাষ্যের সরাসরি সম্প্রচার শুনতে পাবেন। 6:15 অ্যাপে শুনবেন সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ। 6:38 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষান বাণী, প্রাকৃতিক কৃষিতে প্রাণী পালনের গুরুত্ব বিষয়ে ডক্টর সুকান্ত বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 রামায়ণ গান পরিবেশনায় সুবল চন্দ্র দাস ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, রাত 8টায় সেবা সংকল্প অভিযান, সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠান। 8:15 অনুরোধের আসর, 8:30 অন্বেষা বিজ্ঞানের খবর, কথিকা কাঠের টেকসই ব্যবহার, বলবেন অসীম বসাক। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী আরশাদ আলী খান। 9:30 নাটক রোহিণী, রচনা বিবেক মৈত্র, প্রযোজনা পরিমল হেমব্রম। 10টায় শ্রবণে স্বাস্থ্য বিষয়ে দৃষ্টি দিবস এবং ডেঙ্গু মোকাবিলা কিভাবে সম্ভব, রচনা রূপময় কোলে। এরপর 10:30 নজরুলগীতি শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়, 10:50 লোকগীতি শম্পা কুণ্ডুর কণ্ঠে। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা

হিন্দুল মজুমদার। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত খেয়াল শিল্পী রাখা মুখোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত মৌসুমি বাগচির কণ্ঠে, 6:35 রামচরিত মানুষ 257তম পর্ব, 6:45 রজনীকান্তের গানে ইন্দ্র সরকার, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা, 8:30 আধুনিক গানে উদয় বন্দ্যোপাধ্যায়, 8:50 দোতারা শিল্পী কৃষ্ণকান্ত নন্দী, 9:10 রাজধারা জ্যোতি প্রসাদের উপস্থাপনায়, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় থাকবেন সরফরাজ আহমেদ, 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শম্পা চৌধুরী এবং খেয়াল ওস্তাদ আরশাদ আলী খান, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন তাপ্তী চট্টোপাধ্যায়, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী হিন্দুল মজুমদার। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত মৌসুমি বাগচির কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ওস্তাদ আরশাদ আলী খান, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবামূলক গৌরবময় কাজের 25 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান। এই বিশেষ পর্বে তুলে ধরা হবে এই সময়কালে তার গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি, যুগান্তকারী সংস্কারমূলক পদক্ষেপ এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, রাত 9:16 শুনবেন স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং উপস্থাপনায় অঙ্কিতা সেন, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম, সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি, বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 75%, গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 47.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছিলেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 45 সেকেন্ড। জয় হিন্দ।